0: வந்தே மாதரம்,
1: வந்தே மாதரம், சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

5:32 হয়ে 25 সেকেন্ডে আকাশবাণী কলকাতা শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআই এর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 7 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে আছেন তাদের আজ রাতের মধ্যে উপকূলে ফেরার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুভাষিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর থেকে পাঠ। বহুকাল বিস্মৃত সুখ স্বপ্নে স্মৃতির ন্যায় ওই মধুর গীতি কর্ণরন্ধ্রে প্রবেশ করিল, এত মধুর লাগিল কেন? এই সঙ্গীত যে অতি সুন্দর এমত নহে, পথিক পথ দিয়া আপন মনে গাইতে গাইতে যাইতেছে, জ্যোৎস্নাময়ী রাত্রি দেখিয়া তাহার মনের আনন্দ উছলিয়া উঠিতেছে, স্বভাবত

0: তাহার কণ্ঠ মধুর, মধুর কণ্ঠে এই মধু মাসে আপনার মনের সুখের মাধুর্য বিকীর্ণ করিতে করিতে যাইতেছে। তবে বহুতন্ত্রে বিশিষ্ট বাদ্যের তন্ত্রীতে অঙ্গুলি স্পর্শের ন্যায় ওই গীতধ্বনি আমার হৃদয়কে আলোড়িত করে কেন? কেন কে বলিবে? রাত্রি জ্যোৎস্নাময়ী, নদী সৈকতে কৌমুদি হাসিতেছে, অর্ধাবৃতা সুন্দরীর নীল বসনের ন্যায় শীর্ণ শরীরা নীল সলিলা তরঙ্গিনী সৈকত বেষ্টিত করিয়া চলিয়াছেন। রাজপথে কেবল আনন্দ, বালক বালিকা যুবক যুবতী প্রৌঢ়া বৃদ্ধা বিমল চন্দ্রকিরণে স্নাত হইয়া আনন্দ করিতেছে। আমি কেবল নিরানন্দ, তাই ওই সঙ্গীতে আমার হৃদয়যন্ত্র বাজিয়া উঠিল। আমি একা, তাই এই সঙ্গীতে আমার শরীর কণ্টকিত হইল। এই বহু জনাকীর্ণ নগরী মধ্যে, ওই আনন্দময় অনন্ত জনস্রোত মধ্যে আমি একা। আমিও কেন ওই অনন্ত জনস্রোত মধ্যে মিশিয়া এই বিশাল আনন্দ তরঙ্গ তাড়িত জলবুদ্বুদ সমূহের মধ্যে আর একটি বুদ্বুদ না হই? বিন্দু বিন্দু বাড়ি লইয়া সমুদ্র, আমি বাড়ি বিন্দু, এ সমুদ্রে মিশাই না কেন? তাহা জানি না, কেবল ইহাই জানি যে আমি একা। কেহ একা থাকিও না, যদি অন্য কেহ তোমার প্রণয়ভাগী না হইল তবে তোমার মনুষ্য জন্ম বৃথা, পুষ্প সুগন্ধি। কিন্তু যদি ঘ্রাণ গ্রহণকর্তা না থাকিত তবে পুষ্প সুগন্ধি হইত না, ঘ্রাণেন্দ্রিয় বিশিষ্ট না থাকিলে গন্ধ নাই। পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। কিন্তু বারেক মাত্র শ্রুত ওই সঙ্গীত আমার কেন এত মধুর লাগিল তাহা বলি নাই। অনেকদিন আনন্দোত্থিত সঙ্গীত শুনি নাই, অনেকদিন আনন্দানুভব করি নাই। যৌবনে যখন পৃথিবী সুন্দরী ছিল, যখন প্রতি পুষ্পে সুগন্ধ পাইতাম, প্রতি পত্রমর্মরে মধুর শব্দ শুনিতাম, প্রতি নক্ষত্রে চিত্রারোহিণীর শোভা দেখিতাম, প্রতি মনুষ্য মুখে সরলতা দেখিতাম, তখন আনন্দ ছিল। পৃথিবী এখনো তাই আছে, মনুষ্য চরিত্র এখনো তাই আছে, কিন্তু এ হৃদয় আর তাই নাই। তখন সঙ্গীত শুনিয়া আনন্দ হইত, আজি এই সঙ্গীত শুনিয়া সেই আনন্দ মনে পড়িল। যে অবস্থায় যে সুখে সেই আনন্দ অনুভূত করিতাম, সেই অবস্থা সেই সুখ মনে পড়িল। মুহূর্ত জন্য আবার যৌবন ফিরিয়া পাইলাম। আবার তেমনি করিয়া মনে মনে সমবেত বন্ধুমণ্ডলী মধ্যে বসিলাম, আবার সেই অকারণ সঞ্জাত উচ্চ হাসি হাসিলাম, যে কথা নিষ্প্রয়োজন বলিয়া এখন বলি না, নিষ্প্রয়োজনেও চিত্তের চাঞ্চল্য হেতু তখন বলিতাম, আবার সেই সকল বলিতে লাগিলাম। আবার অকৃত্রিম হৃদয়ে পরের প্রণয় অকৃত্রিম বলিয়া মনে মনে গ্রহণ করিলাম। ক্ষণিক ভ্রান্তি জন্মিল, তাই এ সঙ্গীত এত মধুর লাগিল। শুধু তাই নয়, তখন সঙ্গীত ভালো লাগিত, এখন লাগে না। চিত্তের যে প্রফুল্লতার জন্য ভালো লাগিত, সে প্রফুল্লতা নাই বলিয়া ভালো লাগে না। আমি মনের ভিতর মন লুকাইয়া সেই গত যৌবন সুখ চিন্তা করিতেছিলাম। সেই সময় এই পূর্বস্মৃতিসূচক সঙ্গীত কর্ণে প্রবেশ করিল, তাই এত মধুর বোধ হইল।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন সঙ্গীতাঞ্জলি। প্রথমে শিল্পী পূর্বাদাম এবং পরে সমবেত কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে পূর্বাদাম এবং পরে সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিতে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 712 বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরুক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোনে 0332210250 অথবা 0332210612 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। কোনো আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালতে পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরে 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা কপি জাতীয় ফসলে এক পেশে রোগ, বলবেন ডক্টর উত্তম রায়চৌধুরী। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব অ্যালজাইমার্স দিবস, এ বিষয়ে বলবেন ডাক্তার সৌভিক দুবে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী মানস ভুল। 8:00 বিজ্ঞানের খবর, সংকলন মৌসুমি সম্মজুমদার। 8:05 ভজন মন্দিরা লাহিড়ি। 8:20 বাংলা কথিকা আমার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়, বলছেন পৌলমী বসু। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য। 11:00 যুববাণীর অনুষ্ঠান, বিজ্ঞান বার্তা উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য ও বিতোষক চক্রবর্তী। দুপুর 12:00 দিলরুবা বাজিয়ে শোনাবেন অরূপ কুমার সেন। 12:15 লোকগীতি, শিল্পী দীপময় দাস। 12:33 গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান, 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল উপস্থাপনায় ব্রততী দাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক তপন বন্দ্যোপাধ্যায়। দুপুর 2:30 শুনবেন বাংলা ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য। 6:05 সাঁওতালি গানের অনুষ্ঠান। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, অ্যালজাইমার্স রোগ কারণ ও প্রতিকার সাক্ষাৎকার ডাক্তার বিজয় কুমার মুরমু। এরপর লোকগীতি, শিল্পী লালমোহন টুডু, অনিল মান্ডিও সহ শিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর। আমাদের রাজ্যে মাছ চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ও সম্ভাবনা, সাক্ষাৎকারে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস, আমাকে ভুলো না, অতিথি ডাক্তার আশিস দত্ত, সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় শুচিস্মিতা গুপ্ত। 9:45 সময়ের আয়নায়, 10:30 রবীন্দ্রসঙ্গীত মানুষ ভুলের কণ্ঠে, 10:45 দিলরুবা, বাজিয়ে শোনাবেন অরূপ কুমার সেন। 11:00 আধুনিক সঙ্গীত, দেবজানী লাহিড়ির কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, বাজিয়ে শোনাবেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত মানুষ ভুলের কণ্ঠে, 6:35 রামচরিত মানুষ, 6:45 ভজন মন্দিরা লাহিড়ি, 7:10 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুলগীতি শিল্পী দেবজানী লাহিড়ি, 8:45 লোকগীতি রত্না রাজবংশীর পরিবেশনায়, 9:00 দিলরুবা অরূপ কুমার সেন, 9:10 রাজধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি পপি নাগের উপস্থাপনায়, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন প্রতিজ্ঞা ঘোষ। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। এখন খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 3 দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। রাশিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে, ভোট পড়েছে 56.66%। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি সোনা জিতেছে। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে।
2: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट को कम करने के लिए

0: सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनके यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
1: এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জীববৈচিত্র্য বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়ে জলসংকট তীব্র হয়ে উঠেছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কোভাড়িয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ভাদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়াও ব্রহ্মকুমারীর নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ কর্মসূচি সূচনা করবেন এবং ভাদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে নাদিয়াদে ব্রহ্মকুমারীর বিকশিত ভারত গঠনে যুব সমাজ, দেশ গঠনের জন্য অন্তর্নিহিত শক্তির জাগরণ কর্মসূচির ভার্চুয়াল সূচনা করবেন রাষ্ট্রপতি। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি প্রতিবেদন।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
3: যা কিছু স্বপ্ন যারা একবার নতুন করে খুঁজতে চাইছে কিভাবে কাজ করা যায়, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পার্টস আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে, যেখানে গভর্নমেন্ট একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। স্বপ্নকে সাকার করার দিকে মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় 25 বছর পূর্ণ করছেন। তাঁর এই যাত্রাপথ জনসেবা থেকে দেশ সেবার নীতি এবং জনসেবার প্রতি অবিচল অঙ্গীকার দ্বারা পরিচালিত। সেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে সরকার 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই অঙ্গীকার মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পে 23টি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে 4,47,000 কোটি টাকারও বেশি অর্থ হস্তান্তর করা হয়েছে। 23তম কিস্তির সুবিধা পেয়েছেন 9,49,00,000 বেশি কৃষক। কেন্দ্রীয় সরকার এখন 2026-27 থেকে 2030-31 সাল পর্যন্ত PM কিষাণ প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য মোট 3,15,000 কোটি টাকার আর্থিক সংস্থান করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে ডক্টর জয়শঙ্কর বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সেস চিফ অফ স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা গতকাল দেশজ হালকা যুদ্ধ বিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এপি সিং বলেন, তেজস যুদ্ধ

0: মানে জেনারেল মোরি তার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তাঁর আস্থাকেই তুলে ধরে। জেনারেল মোরি তা তেজসকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতীক বলে মন্তব্য করেন। ১৪ দিনব্যাপী এই মহড়া আগামী মঙ্গলবার শেষ হবে। ভারতীয় বায়ুসেনার দেশীয় হালকা যুদ্ধবিমান তেজস, SU-30, MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2A যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিয়েছে। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা ATS বারাণসীতে গতকাল এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি TPS এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছেন। গোপাল সিং ভোক্তা নামেও তিনি পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এই নির্বাচনে ক্রেমলিনের আধিপত্য সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে তিন দিনব্যাপী এই নির্বাচনের শেষ দিনে ইউক্রেন রাশিয়ার ওপর থেকে 1,000-এরও বেশি ড্রোন হামলা চালায়। এর মধ্যে 100 মস্কোর দিকে নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 56.66%। 11 কোটি 10 লক্ষ ভোটারের জন্য শুক্রবার এই ভোটগ্রহণ শুরু হয়। এতে ইউক্রেনের এমন 4 অঞ্চল রয়েছে যেগুলির নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি রাশিয়ার হয়নি। পাশাপাশি 2014 সালে রাশিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে দখলের অভিযোগ ওঠা কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও এতে অংশ নেন। কিয়েভ রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে অনুষ্ঠিত এই ভোটকে বেআইনি বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে জানিয়েছে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2 রূপো পেয়েছে। এনাভেনিল ভালারিভান, বিদর্শা বিনোদ এবং সোনাম মাস্কার মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে দলীয় ইভেন্টে রূপো জয় করেন। পাশাপাশি এনাভেনিল ব্যক্তিগত 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টেও রূপো জিতেছেন। নতুন অন্তর্ভুক্ত হওয়া মিক্সড মার্শাল আর্টস বিভাগে সুচিকা তারিয়াল ভারতের জন্য পদক নিশ্চিত করেছেন। তিনি প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গেছেন। আজ 60 কেজি বিভাগের সেমিফাইনালে তিনি সিঙ্গাপুরের তে হুই হুনের মুখোমুখি হবেন। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে 114 রানে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে উঠেছে। সোনা জয়ের লক্ষ্যে আগামীকাল তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 3 দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলেছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানের সবার দুদেশের বায়ুসেনা প্রধান। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন কপি জাতীয় ফসলের একপেশে রোগ, এ বিষয়ে বলছেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী।
1: কপি জাতীয় বলতে কপি, ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলি, কোথাও কোথাও আমরা সর্ষের ক্ষেত্রেও দেখেছি এই রোগের প্রকোপ দেখা যায়। তো এই রোগটা কেমন সেটা আগে আমাদের বোঝা দরকার, এর লক্ষণটা কী। আমরা যদি মাঠ পরিদর্শন করি তাহলে কিন্তু আমরা এই রোগটাকে শুরু থেকে বুঝতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু ওই হঠাৎ গিয়ে দেখবো যে মাঠের অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু করার থাকবে না, এর প্রতিকার নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না। সেক্ষেত্রে মাঠে গিয়ে আমরা প্রথমেই যদি এই রোগের আক্রমণ দেখি সেটা দেখা যায় পাতার, বিশেষ করে নিচের দিকে বা পুরনো পাতায় নিচের দিকে কিনারা ধরে হালকা হলুদ রঙের একটা আভা দেখা যায়। সেই আভাটা ক্রমশ বাড়তে থেকে ভেতর দিকে যায় এবং যায় কীভাবে সেটা একটা ইংরেজি ভি শব্দ আমরা জানি, সে ভি এর মতো আকারে ভেতর দিকে ঢুকতে থাকে এবং দাগটা যেমন হলুদ ছিল আস্তে আস্তে কিন্তু ওটা বাদামি, পরের দিকে ওটা কালচে হয়ে যায়। তো এই কালচে হয়ে গেলে ওই পাতাটা এরকম অনেকগুলো দাগ এক জায়গায় যখন হবে তখন ওই পুরো পাতাটাকেই নষ্ট করে দেয়। তো এই পাতার ক্ষেত্রে আরও যেটা ক্ষতি হতে পারে, যখন আক্রমণের প্রভাব আরও বেড়ে যায় তখন কি হয়, এই আক্রান্ত অংশের যে ভেতরে আমরা যদি দেখি যে তার শিরা উপশিরা যেগুলো থাকে পাতায় সেগুলো আক্রান্ত হয়, যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, এই ব্যাকটেরিয়ার জীবাণুগুলো ওই শিরার মধ্যে এরা একটা এমনভাবে থাকে যেটা আমরা তা জালের মতো মানে নেটের মতো দেখতে পাই, কালচে রঙের বিভিন্ন রকম দাগ। তো সেটা থেকেও আমরা বুঝতে পারি যে এটা কালো শিরা রোগ বা এই ধরনের আমরা বলি বা একপেশে রোগ। বেশি যখন আক্রমণ হবে তখন দেখা যায় পাতা থেকে আস্তে আস্তে বোটার দিকেও এগিয়ে যায় এই রোগের প্রকোপটা, শুধু বোটা না, তারপরে এটা কাণ্ডকে আক্রমণ করে এবং যে খাদ্যনালী জাইলাম ফ্লোয়েম বলি আমরা, সেখান দিয়ে এরা শেকড় অবধি যায় এবং পুরো গাছটাকে শেকড় অবধি গিয়ে মেরে দেয়। তার ফলে কী হয়, অনেক সময় এটা দেখা যায় যে গাছ ঢলে পড়েছে, গাছটা থেকে কিন্তু কোনো ফলন পাবো না। যেহেতু ব্যাকটেরিয়াজনিত রোগ এটা একটা খেয়াল করতে হবে, কোথাও যদি গাছের ডগা পাতা ছেঁড়া ফাটা হয় সেখান থেকে আমরা দেখি একটা আঠালো পদার্থ, যেটাকে আমরা আমাদের শরীরে যেমন পুঁজ হয় এটাও তাই, একটা ব্যাকটেরিয়ার পুঁজ বেরিয়ে আসে, হাত দিয়ে চিপলে ওটা আঠা আঠা লাগবে কিন্তু এই পুরোটাই কিন্তু ব্যাকটেরিয়া। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা প্রতিকারের কথা ভাবি তাহলে আমাদের অনেকগুলো ধাপ পেরোতে হবে। সেরকম আমরা যেমন আমরা যদি সুসংগত উপায় কিছুটা আমাদের প্রথমে করতেই হবে, কারণ আমরা প্রথমেই রোগ নিয়ন্ত্রণে রাসায়নিক বীজ বা ওষুধ দেব না। সেক্ষেত্রে কী করতে হবে, আমরা সুস্থ বীজ চয়ন করতে হবে, সুস্থ বীজ সংশ্রিত বীজ যেটা সরকারের দ্বারা আমাদের সংশ্রিত করা হয় সেই বীজটাকে আমাদের নিতে হবে। নেওয়ার পরেও কিন্তু আমরা বীজ শোধন করব, বীজ শোধনেরও অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা রাসায়নিকভাবে করতে পারি, জৈবিক এক ওষুধ দিয়ে আমরা করতে পারি, তাছাড়া খুব ভালো হয় যদি আমরা গরম জলে শোধন করতে পারি। যদিও এটা খুব রিস্কি বা কঠিন ব্যাপার কিন্তু খুব এক্সপার্ট কৃষক ভাইয়েরা যদি চেষ্টা করেন আলাদা করে করতে পারেন, আমি তাও বলে দিই এটা কীরকম, 50 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেডে টেম্পারেচার হতে হবে, তার মধ্যে আমরা বীজ রাখবো আধ ঘন্টা। এই বীজটা কীভাবে করবেন একটু বলে দিই তাও, সেটা হলো একটা জল পাত্রের মধ্যে নিয়ে সেটাকে আমরা গরম করব, গরম করার আগে কী করব, সেখানে একটা কাঠের টুকরো এবং 2 টাকার কয়েন দিয়ে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেবো কাঠের টুকরো যেটা ভাসে জলে, তার সঙ্গে চারিদিক মোমের প্রলেপ দিয়ে দেবো। এই মোমটা যখন কাঠ শুদ্ধ রাখবো ঠান্ডা জলে এটা পাত্রের নিচেই থাকবে, কিন্তু যখন গরম করব এই মোমটা গলে যাবে এবং ওই 2 টাকার কয়েন সহ কাঠটা ভেসে উঠবে জলের উপরে, তখনই বুঝবো আমরা যে এর টেম্পারেচার কিন্তু 50-52 ডিগ্রি হয়েছে। সেক্ষেত্রে আমরা তখন ওই বীজটাকে পাত্রের মধ্যে দেব, পাত্রের নিচে যেন না লাগে ওই আধ ঘন্টা রাখবো। ওঠানোর পরে কিন্তু আমার শুধু যেহেতু ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসও আছে যেগুলো আমরা নির্মূল করতে পারবো, সেই বীজ যদি লাগাই আমরা খুব ভালোভাবে চাষ করতে পারবো এই রোগহীন অবস্থায়। এই রোগের ক্ষেত্রে আমরা কিন্তু শস্য পর্যায়ে আমরা দেখব মানে একই জায়গায় বারবার এই কফি জাতীয় ফসল লাগাবো না, তাহলে আবার বারবার ওষুধ এই রোগটা ফিরে আসবে, কারণ ব্যাকটেরিয়া মাটির মধ্যেই থাকে। এছাড়া যদি আমরা দেখি না এখানে আমার ওষুধ দিতেই হবে, সেক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড, কপার বেসড কিছু ওষুধ আছে, তার সঙ্গে অবশ্যই আমরা স্ট্রেপটোসাইক্লিন, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, 1 গ্রাম 10 লিটার জলে এই করে যদি আমরা ট্রিট করি তাহলে কিন্তু আমাদের এই রোগ থেকে নিস্তার পাওয়া যাবে।
0: এতক্ষণ শুনলেন কপি জাতীয় ফসলের একপেশে রোগ, এ বিষয়ে বললেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী।
2: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন আন্ডিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাঠানো কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
3: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
4: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব অ্যালজাইমার দিবস। এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা যার শিরোনাম ডিমেনশিয়া নির্ণয়ে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ। কথিকাটি বলছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে।
2: প্রথম কথা, অ্যালজাইমার্স রোগ ভুলে যাওয়ার রোগ বলে সাধারণভাবে মানুষের মধ্যে পরিচিত, কিন্তু এই অ্যালজাইমার্স ডিমেনশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি ভুলে যাওয়া। কিন্তু শুধুমাত্র ভুলে যাওয়ার মধ্যে এই রোগটি আবদ্ধ নয়। শুধুমাত্র ভুলে যাওয়া নয়, ব্যবহারগত পরিবর্তন, দৈনন্দিন কাজকর্মে অসুবিধে এবং আরও অনেক রকমের অসুবিধে, অর্থাৎ ইন্টারপার্সোনাল রিলেশনশিপে কাছের মানুষগুলোর সাথে ব্যবহার করতে গিয়ে চেনা মানুষ অচেনা হয়ে যাওয়া, কোথাও যাওয়া, কোনো জিনিস হঠাৎ করে ভুলে কোথাও ফেলে চলে আসা এবং আস্তে আস্তে মানুষটি নিজের মধ্যেই নিজের থেকে সমস্ত কিছু সামাজিক বন্ধন থেকে ছাড়িয়ে নিজের মধ্যে গুটিয়ে যাওয়ার প্রবণতা আমরা অ্যালজাইমার্স ডিমেনশিয়ার মধ্যে লক্ষ্য করে থাকি। এখন অ্যালজাইমার্স ডিমেনশিয়া কেন হয়?

0: বিজ্ঞানের বইতে অনেক ক্ষেত্রে লেখা থাকে যে জেনেটিক অর্থাৎ জিনের খুব গুরুত্বপূর্ণ প্রভাব এই অ্যালঝাইমার্স ডিমেনশিয়ার মধ্যে আছে, কিন্তু আবার শুধুমাত্র জিনগত প্রভাবই একমাত্র কারণ নয়। আমরা দেখেছি যে সঠিকভাবে সুগারের নিয়ন্ত্রণ, সঠিকভাবে প্রেশারের নিয়ন্ত্রণ, স্থূলতা যাতে না বাড়ে, কোলেস্টেরলের ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ, খুব বেশিভাবে LDLC কোলেস্টেরলের ঠিকঠাকভাবে কন্ট্রোল, ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকার মাধ্যমে অনেক ক্ষেত্রে অ্যালঝাইমার্স প্রতিরোধ করা সম্ভব। আমরা দ্বিতীয় ব্যাপারে আসি, অর্থাৎ সোশিও কালচারাল ফ্যাক্টরে, অর্থাৎ সামাজিকভাবে আমরা কিভাবে এর এগেনস্টে প্রতিরোধ গড়ে তুলতে পারি, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি। সামাজিকভাবে দেখা গেছে সেই সব মানুষরা, যে সমস্ত মানুষরা খুব বেশি একা থাকেন, যাদের সামাজিক মেলামেশা কম এবং যাদের মধ্যে দেখা যায় নিজের চিন্তাভাবনাকে সঠিকভাবে অন্যের জন্য প্রসারিতভাবে যারা না করতে পারেন, নিজেদের মধ্যেই সারা জীবন আবদ্ধ থাকেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে অ্যালঝাইমার্স রোগের প্রাদুর্ভাব বেশি। তাই সামাজিকভাবে মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, তাই প্রত্যেকে প্রত্যেকের পাশে এবং সবার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ এই মুহূর্তে অ্যালঝাইমার্স রোগ প্রিভেনশনের খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তৃতীয় কথা, যদি কোনো মানুষকে দেখেন হঠাৎ করে ভুলে যাওয়া শুরু হয়েছে, হঠাৎ করে ব্যবহারগত পরিবর্তন হয়েছে, বা এমন কিছু কাজ করছেন যে মানুষটি আগে এই ধরনের কাজ করতেন না, তাদের ক্ষেত্রে সঠিক সময়ে অর্থাৎ খুব আর্লি স্টেজে ডাক্তারবাবুদের পরামর্শ নিন, এবং ডাক্তারবাবুদের পরামর্শ এই ক্ষেত্রে নেওয়ার সময় মনে রাখবেন যে শুধুমাত্র মানুষটির এই অসুবিধে হচ্ছে এইটা বলে থেমে থাকবেন না, একটু এই সমস্ত ক্ষেত্রে একটু বিবরণ দিতে হয়, অর্থাৎ ঠিক কি হচ্ছে, মানুষটার কোথায় অসুবিধে হচ্ছে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হয়। চিকিৎসা তো আছে, ওষুধ আছে, কিন্তু ওষুধই সব নয়। অ্যালঝাইমার্স রোগী যেটা একমাত্র খুব গুরুত্বপূর্ণ চাহিদা এই অ্যালঝাইমার্স পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করতে গেলে ওষুধের বাইরেও, সেটা হচ্ছে সামাজিকভাবে তাদের সম্মান এবং ফ্যামিলির মধ্যে অর্থাৎ নিজের ঘরের মধ্যে এই মানুষগুলোকে উপযুক্ত গুরুত্ব দেওয়া। এই মানুষগুলি ভুলে যাচ্ছেন বলে তারা আমার আপনার থেকে আলাদা রকমের কিছু, এটা ভেবে নেওয়া যাবে না। সত্যিকারের এমপ্যাথি সিম্প্যাথি নয়, অর্থাৎ শুধুমাত্র আহা মানুষটার কি কষ্ট হচ্ছে বলে মানুষটাকে দূরে সরিয়ে রাখলাম, এরকম নয়। ওই মানুষটার দৈনন্দিন জীবনে যা যা অসুবিধে হচ্ছে সেগুলোর নিজের ভেতর থেকে অন্তর থেকে উপলব্ধি করে তার সমাধানের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অ্যালঝাইমার্স জিনগত কারণে হলে অনেক ক্ষেত্রে প্রতিরোধ সম্ভব নয়, কিন্তু অন্যান্য কারণ যেগুলো আলোচনা করলাম আমরা, সেগুলোর সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা তার প্রতিরোধ করতে পারি, তাহলে অনেকাংশে অ্যালঝাইমার্স রোগের প্রতিরোধ সম্ভব। তাই সামাজিক মেলামেশা বাড়ান, বন্ধুত্ব বাড়ান, গল্প করুন মানুষের সাথে, খোলামেলাভাবে আলোচনা করুন নিজের অসুবিধে সম্বন্ধে, দেখবেন অন্যান্য রিস্ক ফ্যাক্টর অর্থাৎ সুগার প্রেশার কন্ট্রোলে রাখুন, ধূমপান এবং অ্যালকোহল অর্থাৎ মদ্যপান এড়িয়ে চলুন। এইভাবে আমরা অ্যালঝাইমার্স রোগকে অনেকটা প্রতিরোধ করতে সক্ষম হব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব অ্যালঝাইমার দিবস উপলক্ষে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম ছিল ডিমেনশিয়া নির্ণয়ে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ। কথিকাটি বললেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার। অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: বাংলা ক্যালেন্ডারের পাতায় আশ্বিন মাসের 3 তারিখ, শরতের আকাশে নীল মেজা তুলোর মতো মেঘ, কখনো কখনো দু এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে চেনা শহরটাকে। আবহাওয়ার যে বদল হচ্ছে টের পাওয়া যাচ্ছে সকালের দিকটায়, শিশিরে ভেজা ঘাসে। স্বাগত জানাই প্রাত্যহিকের দরবারে।
1: ফিলেট

প্রতিদিনের মতোই চোখ রাখি ইতিহাসের পাতায়। আজকের দিন আজ অর্থাৎ 21শে সেপ্টেম্বর, অ্যালজাইমার্স ডে। অ্যালজাইমার্স ডিজিজ সম্পর্কে যিনি বিস্তারিত জানানোর কৃতিত্ব দাবি করতে পারেন তিনি হলেন অ্যালোয়িস অ্যালজাইমার, একজন জার্মান নিউরোপ্যাথোলজিস্ট। 1906 সালে এই অসুখ সম্বন্ধে আমাদের জ্ঞাত করেন তিনি। অ্যালজাইমার অসুখে সাধারণত বয়স্ক মানুষরাই আক্রান্ত হন। মস্তিষ্কের বিশেষ কিছু অসুবিধের জন্য বয়স্ক মানুষেরা দরকারি বিষয় মনে রাখতে ব্যর্থ হন এবং স্মৃতিভ্রষ্ট হন। যদিও এর সঠিক কারণ এখনও সেভাবে জানা যায়নি, তবে ডাক্তারি পরিভাষায় নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন এর অভাব থেকে এই অসুখ হতে পারে বলে মনে করা হয়। প্রতি বছর 21শে সেপ্টেম্বর অ্যালজাইমার্স ডে হিসেবে পালিত হচ্ছে। বয়স্ক ও প্রবীণরা যাতে যথাযথ চিকিৎসার সুযোগ পান এবং যে যে কারণ থেকে এই ধরনের স্নায়ুরোগ হতে পারে সেই বিষয়ে সচেতন হতে পারেন, সে কথা ভেবেই 21শে সেপ্টেম্বর অ্যালজাইমার্স ডে পালন করা হয়।

ইংরেজ ঔপন্যাসিক সাংবাদিক এইচ জি ওয়েলসের জন্মদিন আজ। প্রখ্যাত ইংরেজ ঔপন্যাসিক সাংবাদিক এবং ঐতিহাসিক এইচ জি ওয়েলস জন্মগ্রহণ করেন আজকের দিনে, অর্থাৎ 21 সেপ্টেম্বর 1866 সালে। তাঁর লেখা কল্পবিজ্ঞানের নানা উপন্যাসকে নিয়ে ভুবন বিখ্যাত সব ছবি হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দি টাইম মেশিন, দি ইনভিশন ম্যান, দি ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস প্রভৃতি। ওয়েলস জন্মগ্রহণ করেন কেন্টে। বাবা ছিলেন দোকানদার, পেশাদার ক্রিকেটও খেলেছেন বেশ কিছুদিন, কিন্তু তার ব্যবসা মার খাওয়াতে বস্ত্র ব্যবসায় নামতে হয় ওয়েলসকে। পরে অবশ্য এই জীবনকে তিনি ধরে রাখেন কিপস উপন্যাসে। 1858 সালে প্রয়োজনীয় পড়াশোনা শেষ করে শিক্ষকতায় মন দেন, লেখাকে পেশা হিসেবে বেছে নেন 1893 সালে। মহাকাশের রহস্য আর প্রযুক্তির ওপর পড়াশোনা, কল্পবিজ্ঞানের অসামান্য সব বই লিখতে সাহায্য করেছিল তাঁকে। সেই কবে 1898 সালে বেরিয়েছিল দি ওয়ার অফ ওয়ার্ল্ডস, যেখানে দেখানো হয়েছিল মঙ্গল গ্রহের বাসিন্দারা এলো পৃথিবীতে, মারাও গেল একে একে। বেশিরভাগ উপন্যাসেই বিনোদন মুখ্য বিষয়, তবু মানব সমাজের উন্নতির জন্য তিনি যথেষ্ট ভাবনা চিন্তা করতেন। 80 বছরের জীবনবৃত্তে বেশ কিছুটা সময় তিনি রাজনীতিতেও গিয়েছিলেন। আজ তাঁর জন্মদিন।

প্রথিতযশা স্কটিশ ঔপন্যাসিক ও কবি স্যার ওয়াল্টার স্কটের জীবনাবসান হয় 1832 সালের আজকের দিনে, অর্থাৎ 21শে সেপ্টেম্বরে। 1796 সালে প্রকাশিত হয় তাঁর লেখা প্রথম বই, দুটি জার্মান লোকগাথার অনুবাদ। এরপরে 1799 সালে অনুবাদ করেন গেটের লেখা একটি বই, বিখ্যাত কবিতা দ্য লেডি অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, প্রকাশিত হয় 1805 সালে। একে একে প্রকাশ পায় ম্যারমিয়ন এবং দ্য লেডি অফ দ্য লেকের মতো প্রসিদ্ধ কবিতা। উপন্যাসের জগতে শুরুতেই সাড়া ফেলে দেন তিনি। 1814 সালে প্রকাশিত ওয়েভারলি উপন্যাসটি পাঠক সমাজে বিপুল জনপ্রিয়তা পায়। স্কটিশ জীবনের নানা ওঠাপড়া, গল্প বলার ভঙ্গিমা, চরিত্র সৃষ্টির মুনশিয়ানা তাকে অন্যের থেকে আলাদা আসন দিয়েছে। গাই ম্যানারিং, দ্য ব্ল্যাক ডোয়ার্ফ, দ্য লেজেন্ড অফ মন্ট্রোজ প্রভৃতি উপন্যাসে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের পটভূমিকায় জটিল প্রেমের আবর্তে ঘুরপাক খাওয়া জীবনের ছবি আঁকেন আইভ্যানহো উপন্যাসে। ওয়াল্টার স্কটের কবিতা ছন্দে লোকগাথায় বিবৃত, ঐতিহাসিক ঘটনার সঠিক চিত্রণে জনজীবনের প্রকৃত ছবি আঁকার অসামান্য দক্ষতার গুণে বিশ্বের তাবৎ পাঠক সমাজ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাকে। আজ ঔপন্যাসিক কবি স্যার ওয়াল্টার স্কটের জীবনাবসানের দিন।

0: দেশবন্দনা শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: এখন বিজ্ঞাপন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবি। গা ঘিনঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটি পোকা এবং অবশেষে জলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভুলবদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitthirjhapi.air@gmail.com। যারা ইতিমধ্যে লিখে ফেলেছেন তারা তো লিখেছেন, যারা এখনও লেখেননি তারা লিখে ফেলুন। হয় ইমেলে পাঠান অথবা ডাকযোগেও পাঠাতে পারেন আপনি এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রজাতনী কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 70001, পশ্চিমবঙ্গ, ভারত। সেপ্টেম্বর মাস দ্বিতীয় পক্ষ প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভুল বদল।

লিখেছেন চন্দন কুমার রায়, রেনেসা টাউনশিপ, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, ভুল বদল কথাটির আক্ষরিক অর্থ চেহারা বা রূপের পরিবর্তন, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় ভুল বদল শুধু মানুষের পোশাক পরিচ্ছদ বা চেহারার পরিবর্তন নয়। প্রকৃতি, সমাজ, সংস্কৃতি, এমনকি মানুষের চিন্তাভাবনাতেও প্রতিনিয়ত ভুল বদল চলছে। শ্রীনাথ বহুরূপীর সেই মজার কাহিনী আজও আমাদের মনে হাসির খোরাক যোগায়। এক সন্ধ্যায় বাঘ সেজে অন্ধকারের মধ্যে হাজির হয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। পরে অবশ্য সেই ভুল বদলের মাশুলও দিতে হয়েছিল, শাস্তিস্বরূপ কাটা পড়েছিল তাঁর লেজ। অর্থাৎ ভুল বদল যতই নিখুঁত হোক, তার পরিণতি সবসময় সুখকর নাও হতে পারে। আবার সার্কাসের জোকার বা ভুল বদলে শিশুদের আনন্দদান করে, যদিও ওরা সমাজে খুব অবহেলিত। প্রকৃতিও যেন প্রতিনিয়ত ভুল বদলের এক বিশাল মঞ্চ। ডিম থেকে পাখির ছানা, শুঁয়োপোকা থেকে প্রজাপতি, ছোট্ট বীজ থেকে বিশাল মহিরুহ, প্রতিটি পরিবর্তনই প্রকৃতির আশ্চর্য সৃষ্টিশীলতার পরিচয়। ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতির চেহারাও বদলে যায়। শীতের শুকনো গাছে বসন্তে নতুন পাতায় সেজে ওঠে, বর্ষায় চারপাশ সবুজ হয়ে ওঠে। নাটক ও সিনেমায় চরিত্রের প্রয়োজনে অভিনেতা অভিনেত্রীরা সম্পূর্ণ অন্য কোনো চরিত্রের রূপ ধারণ করেন। মেকআপ, পোশাক ও অভিনয়ের দক্ষতায় পরিচিত মানুষটিকেই অনেক সময় অচেনা মনে হয়। তবে বর্তমান সমাজে ভুল বদল শব্দটির আরেকটি তাৎপর্য রয়েছে। বিশেষ করে রাজনীতিতে অবস্থান পরিবর্তন, দলবদল কিংবা মতাদর্শের পরিবর্তন নিয়ে প্রায়ই আলোচনা হয়। সাধারণ মানুষের কাছে এই ভুল বদল কখনো বিস্ময়ের, কখনো আবার হতাশার। তবে সব ভুল বদল যে খারাপ তা নয়। মানুষের জীবনে সময়ের সঙ্গে চিন্তা, অভ্যাস, দৃষ্টিভঙ্গির পরিবর্তনও এক ধরনের ভুল বদল। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করা, খারাপ অভ্যাস ত্যাগ করে ভালো পথে আসা, এমন ভুল বদল অবশ্যই ইতিবাচক। তাই বলা যায় ভুল বদল জীবনের স্বাভাবিক নিয়ম। রূপ বদলাতেই পারে, কিন্তু সেই বদলের পেছনে উদ্দেশ্যটাই আসল। আর লিখলেন চন্দন কুমার রায়, রেনেসাঁ টাউনশিপ, জেলা পূর্ব বর্ধমান থেকে।

সোমনাথ দাসের লেখা এবার আমার হাতে আশুরায় রোড শক্তিনগর কৃষ্ণনগর থেকে এসেছে। বিবেক বন্ধু প্রাত্যহিকী, বৃষ্টি ভেজে সকাল, নেপাল তিব্বত সীমান্তের ছোট্ট জনপদ, কয়েকশো পর্যটক ও তীর্থযাত্রী অপেক্ষারত সীমান্তের অভিবাসন দপ্তরে। চলেছেন তিব্বতে পবিত্র তীর্থ কৈলাস ও মানস সরোবর দর্শনে। পাশ দিয়ে তীর করে বয়ে চলেছে পাহাড় থেকে নেমে আসা ছোট্ট নদী, যেটা একটু দূরেই এসে মিশেছে ত্রিশূলী নদীতে। এমন সময় হঠাৎ ভোল বদলে গেল নদীর, যেন হাজার জলপ্রপাতের মিলিত স্রোত কাদা বালির পাহাড় নিয়ে নেমে এলো অপরিসর নদীখাতে। প্রকৃতির রুদ্ররূপ দেখে পাখির দল আতঙ্কে কিচিরমিচির করতে করতে আকাশে উড়ছে। পাহাড়ের ঢাল বেয়ে প্রাণের দায়ে ছুটছে মানুষ, কিন্তু বাঁচে না কিছুই। আচমকা ধ্বসের ফলে তিব্বতের হিমবাহের বিপুল জলরাশি প্রায় পারমাণবিক বোমার শক্তি নিয়ে চোখের নিমেষে কয়েকটি জনপদ, বাজার, মানুষ, পশু পাখি সব একেবারে ধুয়ে মুছে নিয়ে গেল। বিভিন্ন মিডিয়া সৌজন্যে এই ক্ষয়ক্ষতির ছবি দেখেছে গোটা বিশ্ব। শুধুই কি নেপাল, কেদারনাথ, হিমাচল প্রদেশ, লাদাখ, সিকিম, বারে বারে প্রকৃতির এই ভোল বদলের চেহারা দেখেছি। হারিয়েছি অজস্র প্রাণ সম্পত্তি। এই বিপর্যয়ের জন্য কি আমরাই দায়ী নই? আমরা নাগরিক জীবনের যাবতীয় স্বাচ্ছন্দ্য পাহাড়ে প্রত্যাশা করব, গাড়ি চড়ব, তারকাখচিত হোটেলে থাকব, আর সেই আরামের আয়োজন করতেই সুউচ্চ

0: পর্বতের উপরেই গড়ে তুলেছে আধুনিক নগর যাতায়াত ব্যবস্থা। এবার উপলব্ধির সময় এসেছে যে ভ্রমণ নিছক আমোদ নয়, সাগর, মরু, পাহাড়, জঙ্গল যাই হোক না কেন, তার নিজস্ব সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে, নিজেদের বিলাস স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য না দিয়ে, কিছুটা শারীরিক কষ্ট স্বীকার করেই ভ্রমণের আনন্দ পেতে হয়। প্রযুক্তির অহংকারে প্রকৃতির সব নিয়মকে অগ্রাহ্য করে সভ্যতার এই যথেচ্ছাচারে প্রকৃতির ভুল আমরা জোর করে পাল্টে ফেলছি। প্রকৃতি হল বিশ্বের সর্বোত্তম ফাইন টিউনার, সে যথাসময়ে সব কিছুই টিউন করে ঠিক করে নেবে, শুধু আমরা সেই তার বাঁধার ব্যথাটাই সইতে পারব না। সোমনাথ দাস লিখেছেন আশুরায় রোড শক্তিনগর কৃষ্ণনগর থেকে।
1: এবার আসব পরের চিঠির পাতায়। লিখছেন মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, ডাক মালবন্দি, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। দীর্ঘ 30 বছর পর দেশে ফিরছেন সিদ্ধার্থবাবু। বাসে করে এসে আমঝুপিতে নামলেন, চারপাশটা তাকেই একেবারে থ হয়ে গেলেন। আমঝুপির এ কি ভীষণ পরিবর্তন, পুরো চেহারাটাই তো বদলে গেছে। 30 বছর আগের সেই আমঝুপি আর এখনকার আমঝুপিকে মেলাতে পারছেন না। সেই শাল জঙ্গল, কুরচি, আটাঙের ঝোপ কোথায় গেল? তার বদলে রাস্তায় দুপাশে কৃত্রিমভাবে সৃষ্টি আকাশমণি আর ইউক্যালিপটাসের শাড়ি। পায়ে চলা জঙ্গলের পথটাই নেই, তার বদলে এঁকে বেঁকে চলে গেছে কালো পিচ রাস্তা। একসময় যে আমঝুপি একটা আতঙ্কের জায়গা ছিল, এখন সেখানে মানুষজন গিজগিজ করছে, গড়ে উঠেছে দোকানপাট, কয়েকটা টোটো সার বেঁধে দাঁড়িয়ে। তারই একটাতে উঠে পড়লেন তিনি। জঙ্গল শেষ হওয়ার মুখে ছিল বিরাট একটা পাথর চাটান, সেখানে ছিল লায়কালি আমলের বহু নিদর্শন। সিদ্ধার্থর বুকটা থক করে উঠল। পাথর চাটনের অস্তিত্বই তো নেই, সব পাথর খুবলে খুবলে তুলে নেওয়া হয়েছে, এখন সেখানে বিরাট সব গর্ত। আপনা থেকেই বুকের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। নদীর কাছে এসে আবারও অবাক হলেন সিদ্ধার্থবাবু, নদীটার একই বন্ধা দশা। একসময় সারা বছর নদীতে জল থাকত, ছোটবেলায় তিনি কত সাঁতার কেটেছেন, আজ সেই নদী মরা, শুকনো, খটখটে। নিজের গ্রামে ঢুকেও ভোল পাল্টানো চিত্রটাই দেখলেন তিনি। গ্রামের কাদামাটির সেই রাস্তা হারিয়ে গেছে, কত বাঁশবন ছিল, আম, জাম, কাঁঠালের গাছ ছিল, সব উধাও। বাড়িতে ঢুকে তার মন খুব খারাপ হয়ে গেল। শুনলেন জ্যাঠামশাই খুব কষ্ট পেয়ে মারা গেছেন, তাঁর 4 ছেলে আলাদা হয়ে গেছে কবেই, পালা করে আজই ছেলে কাল ওই ছেলের কাছে থাকতেন। সিদ্ধার্থবাবু অনুভব করলেন ভোল বদল শুধু প্রকৃতিতে হয়নি, ভোল বদল হয়ে গেছে মানুষের মনেও। চিঠি শেষ করেছেন মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, ডাক মালবন্দি, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।

সুখময় মিশ্র লিখেছেন কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। ভুল বদল এ কথার অর্থ পুরো পরিবর্তন। ভুল বদলটা করে ফেলি মোরা, হলে কোনো প্রয়োজন। লোভে কামনায় উচ্চাসাতরে পাল্টাই আপনায়, ভিতর বাহির রাখি না তো এক স্বার্থের লালসায়। ভাগ্যি ভুলটা বদলেছিলাম, ভাগ্যি ভুলটা বদলেছিলেন দস্যু রত্নাকর, তাই তো পেলাম বাল্মীকি মুনি রামায়ণ ঘর ঘর। মারিচ হয়েছে সোনার হরিণ, কেড়েছে সীতার মন, ভোলটা বদলে লঙ্কার রাজ করেছে সীতাহরণ। বাগান প্রাচীরে ঘিরে রেখেছিল দৈত্য স্বার্থপর, ছোট্ট

0: শিশুর স্নিগ্ধ পরশে শুচি হল অন্তর। ভাঙলো প্রাচীর, বাগানটা হল শিশুদের উদ্যান, দৈত্য তাদের খেলার সঙ্গে, আনন্দে ভরে প্রাণ। কলেজে পড়াই সমাজতত্ত্ব, পরিণয় পরিবার, রাতে সুধা ঢেলে বধূকে পিটাই, দুঃখ বুঝি না তার। কলেজেতে আমি আদর্শবান, বলি কত নীতি কথা, বাড়িতে আমার অন্য মূরতি, আদর্শ মৃত সেথা। কনককান্তি ভীষণ কৃপণ, করে টাকা সঞ্চয়, রবি ঠাকুরের কৃপণ কবিতা করল পরাণ জয়। কনককান্তি এখন মাতেন মানুষের সেবাতরে, কৃপণতাটুকু মন থেকে তার ঘুচে গেছে চিরতরে। এমনি করেই ভুল বদলের কাহিনীর মালা পরে, সমাজ চলেছে আপন ছন্দে, এগিয়ে যুগান্তরে। সুখময় মিশ্র, কাঁথি, পূর্ব মেদিনীপুর।
1: এবারে চিঠি লিখছেন কার্তিক ঘোষ, গ্রাম চাঁদপুর, পোস্ট পুটিয়াদহ, জেলা বাঁকুড়া থেকে। আমার গ্রামের সপ্তম স্কুল ফাইনাল পাস আমি। আগের ছজন ভাগ্যবান স্কুল হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন। আমার ভাগ্যে ছিল অন্নাভাব আর প্রতিকূল পরিবেশের জাঁতাকল। 1973 বুকলেটে আমার নাম দেখে বাবা খড়গপুর থেকে ছুটে এসেছিল। খবর শুনে মা বাবা কাকা কাকিমার চোখের জলের আনন্দ আজও ভুলিনি। ঘোর অন্ধকার, ছোট কাকু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার, ভেবে কুল পাচ্ছি না। কাকা ভাইপো বারান্দায় ঘুমাচ্ছিলাম, পিয়নের ডাকে ঘুম ভাঙল। খাম খুলতেই 425 টাকা মাইনের স্থায়ী চাকরির নিয়োগপত্র। মুহূর্তে আনন্দমুখর পরিবার। ছোট কাকু বলল, আর তোর চিন্তা নেই। দাদু লাফিয়ে উঠে বলল, আমার নাতিকে বিয়ে পাশ করা বই। কাকুর প্রথম মাসের বেতনে পরিবারের হাভাতে দশা কাটল। সে কি আনন্দ! ভর্তি হলাম কলেজে। 1976 দাদুর শরীর ভাঙছে। চূড়ান্ত পরীক্ষার ফল বেরোলে কলেজে গিয়ে দেখি সহপাঠীদের হাহাকার। ভয়ে ভয়ে বুকলেটে নিজের রোল নাম্বারের পাতা কি দেখব, একজন ছাড়া সবাই ফেল, সেই একজন আমি। দাদু, ও দাদু, আমি বিয়ে পাশ করে গেছি। দাদু বিছানা ছেড়ে ঝাঁকুনি দিয়ে বসল, মুখে হাসি, চোখে জল। মা ঘোমটায় মুখ ঢেকে কাঁদছে, ঠাকুমা জড়িয়ে চুমুতে ভরিয়ে দিল। সবাই বলল, এবার ভাই বোনদের মানুষ কর। করেছি, আজ সবাই স্বনির্ভর। পরিবারের এই ভোল বদল আমার পরিবারের নতুন প্রজন্ম কিন্তু বিশ্বাস করেনি। চিঠি শেষ করেছেন কার্তিক ঘোষ, গ্রাম চাঁদপুর, পোস্ট পুটিয়াদহ, জেলা বাঁকুড়া থেকে।
0: খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের অদিতি দে চট্টোপাধ্যায়ের লেখা। প্রিয় প্রাত্যহিকী, ভোল বদল যে শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই হয় তা নয়। আমাদের চারপাশের পরিবেশ প্রকৃতি দ্রুত গতিতে ভোল বদল করছে। জলবায়ুর লক্ষণীয় পরিবর্তনের ফলে ঋতুচক্রের ভোল বদলেছে। একটা সময় আমরা প্রতিটি ঋতুর স্বতন্ত্র রূপ উপভোগ করেছি, কিন্তু এখন একদিকে সারা বছর তাপমাত্রার পারদ চড়ছে, অপরদিকে বর্ষাকালে বৃষ্টির অপ্রতুলতা, শরৎ, হেমন্ত, এমনকি শীতকালেও অকাল বর্ষণ এবং বন্যার প্রাদুর্ভাব হচ্ছে। তীব্র দাবদাহে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হিমালয় পর্বতমালার হিমবাহগুলির গলনের হার বৃদ্ধি পাচ্ছে। পরিণামস্বরূপ একদিকে পাহাড়ি এলাকায় প্রাণঘাতী হড়পাবানের ভয়াবহতা এবং অপরদিকে সমুদ্রতলের উচ্চতা বেড়ে উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। অরণ্যভূমির ভোল পাল্টে গেছে, ফলে বন্যপ্রাণীদের বাসস্থানের চরম অভাব সৃষ্টি হচ্ছে, জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, শকুন, চিল, বা ফড়িং প্রভৃতি জীবের অস্তিত্ব বিলুপ্তপ্রায় এবং বন্যপ্রাণীরা খাদ্যান্বেষণের তাগিদে লোকালয়ে চলে আসছে। নদী ভরাট, দখল এবং প্লাস্টিক দূষণের কারণে জলাশয়ের ভোল বদলে গেছে। সুজলা নদী শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। বিশুদ্ধ বাতাসের ভোল বদলেছে। বায়ুর সঙ্গে মিশেছে বিভিন্ন ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস। ফলস্বরূপ বৃষ্টির জলে অ্যাসিড মিশে জলের বিশুদ্ধতা নষ্ট করছে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি জমিতে প্রথাগত ফসলের ফলন ব্যাহত হচ্ছে। উপকূলীয় এলাকায় সমুদ্রের নোনা জল চাষের জমি নষ্ট করে দিচ্ছে। ফলে কৃষকদের বাধ্য হয়ে ভিন্ন ধরনের লবণ সহনশীল ফসলের চাষ করতে হচ্ছে। এক কথায় সমগ্র বিশ্ব প্রকৃতির ভোল বদল হয়েছে। বর্তমানে পরিবেশ তার স্বাভাবিক রূপ হারিয়ে বিধ্বংসী এবং চরম ভাবাপন্ন রূপ প্রদর্শন করছে। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন অদিতি দে চট্টোপাধ্যায়, খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে।

আসবো পরের চিঠির পাতায়। লিখছেন অশোক অধিকারী, বকুলতলা লেন, রামরাজাতলা, হাওড়া থেকে। শরীর মন চিত্তবৃত্তের অভ্যন্তরে নিত্য যে উচাটন চলে, তাকে এড়িয়ে যায় কি করে? তবু বৃত্তের পরিসর জুড়ে নৈমিত্তিক ভালো বা মন্দের যে সাপলুটো খেলা চলে, তাতে কখনোই মই বেয়ে উঠি? আবার কখনো সাপের হাঁ মুখে পড়ে পতিত হই অধোগতির শূন্য গর্ভে? কখনো বদলিনি বাচিক ভাষা চঞ্চরী, আবার কখনো হাবে ভাবে পোশাকে আশাকে নিজেকে আগের চেয়ে খানিক দামি করে তোলার চেষ্টা করি। পাশের মানুষটিকে তখন আর চোখে দেখি, সামনে দাঁড়ানো বহু পরিচিত জনকে চশমার উপর দিয়ে দেখি। এই অপ্রকৃত আমিত্বে নিজেকে গৌরবান্বিত করার চেষ্টা করি। সেই যে রবীন্দ্রনাথের গান আছে না, আপনার ভারে মরি যে আপনি, কাঁপিছে হৃদয় হীনবল, কিংবা আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। ভুল বদলের মাহাত্ম এমনই যে সে আমাকে আর আমি থাকতে দেয় না। মাৎসর্য, শ্লাঘা আর যত ছায়ার দৈর্ঘ্য বাড়তে থাকে, ততই নিজস্ব জায়মান ছোট ছোট আনন্দ, দুঃখ, বেদনাকে দু হাতে সরিয়ে বৃহৎ জলরাশির গভীরে নিজেকে সমুদ্রের সন্তান বলে ভাবতে শুরু করি। ভুল বদলের আলাদিন যখন ফুঁ দিয়ে তার প্রদীপের সলতেটা নিভিয়ে দেয়, তখন তার গাওয়ারও সুযোগ থাকে না। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এ তো গেল একটা পক্ষ, কিন্তু পূর্বজ কর্মের মন্দগুলিকে বান্দিল করে বাঁধতে বাঁধতে পুরনো আমিকে আত্মসমীক্ষার অঙ্গারে পোড়াতে পোড়াতে অবশেষ হিসাবে যখন পবিত্র নাভির আলো বেরিয়ে আসে, তখন গেয়ে উঠি আমার ব্যথার পূজা হয়েছে সমাপন। এখন এই নতুন আমির যে ভুল বদল, তা স্থিত প্রজ্ঞর মানবের উত্তরণ, এক কথায় হয়ে ওঠার জাগৃতি। ভুল তখন নিহাতি এক কৃপণ শব্দ, আর যে বদল সে তো আমার ভালোবাসার ধন, যাকে স্থায়িত্বের আয়ুষ্কালে জীবনব্যাপী আঁকড়ে ধরে কাঁঠালি চাপার সুবাস হতে চাই। লিখলেন অশোক অধিকারী, বকুলতলা লেন, রামরাজাতলা, হাওড়া থেকে।

0: মুকুল সর্দার তিলডাঙ্গা কাছাড়িপাড়া খুলনা বাংলাদেশ থেকে আমাদের লিখেছেন। প্রিয় সখা প্রাত্যহিকি, প্রকৃতির রাজ্যে চিরন্তন ভুল বদলেরই খেলা। বর্ষার কালো মেঘ সরিয়ে শরতের নীল আকাশে সোনালি রোদ খেলা করে। ঝিরি ঝিরি বাতাসে কাশবনের দোলায় যে নীরব আনন্দ জাগে, শিউলির গন্ধে ভোরের বাতাস চুপি চুপি যে গোপন কথা বলে যায়, সে সবই তো পুরনোকে বিদায় দিয়ে নতুনের কাছে ফিরে আসা। প্রকৃতির এই ভুল বদলে কোনো ছলনা নেই, কোনো স্বার্থের হিসেব নেই, আছে নবীন হয়ে ওঠার আনন্দ। ভুল বদলেই প্রকৃতি এত সুন্দর, এত স্নিগ্ধ, এত মায়াময়। মানুষও ভুল বদলায়, শৈশবের সরলতা পেরিয়ে অভিজ্ঞতার আলো ছায়ায় পরিণত হয় তার মন, বদলায় জীবন, বদলায় ভাবনার পথ। সময়ের সঙ্গে এই বদল স্বাভাবিক, সুন্দর, তবু মন বিষণ্ন হয়ে ওঠে অন্য এক ভুল বদলে, যখন দেখি স্বার্থের প্রয়োজনে মানুষ বদলে ফেলে আপন চরিত্র। প্রয়োজনের দিনে যে হাতটি আপন করে শক্ত করে ধরেছিল, প্রয়োজন ফুরুতেই সেই হাত যেন অচেনা হয়ে যায়। যে সম্পর্ক একদিন পরম মমতায় গড়ে উঠেছিল, স্বার্থের ছায়া পড়তেই তাকে মুছে ফেলতে চায় অনেকে। পুরনো দিনের ঋণ অস্বীকার করে, স্মৃতির দরজায় টেনে দেয় নির্বিকার খিল, কিন্তু হৃদয় তো কোনো হিসাবের খাতা নয়। সেখানে একবার যে মায়া এসে বসে, তাকে কি ইচ্ছে মতো মুছে ফেলা যায়? সময় মানুষকে দূরে সরাতে পারে, কিন্তু সত্যিকারের সম্পর্কের আলো কি তাতে নিভে যায়? নদী পথ বদলায়, বৃক্ষ ঝরায় পাতা, ঋতু তার রং বদলায়, তবু প্রকৃতি কখনো আপন স্বভাব বিসর্জন দেয় না। সময়ের যাত্রায় মানুষ একদিন বদলে যায়, এটি অপ্রত্যাশিত নয়, শুধু স্বার্থের কাছে যেন তার কৃতজ্ঞতা, সম্পর্কের মর্যাদা আর হৃদয়ের মানবিকতা বদলে না যায়। ভুল বদল হোক জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, স্বার্থের প্রয়োজনে নয়। ভুল বদল হোক বাইরে, হৃদয়ের গভীরে নয়, নতুন রং আসুক জীবনে, কিন্তু স্বার্থের খাতিরে যেন মানুষ তার আপনজনদের ভুলে না যায়। মুকুল সর্দার তিলডাঙ্গা কাছাড়িপাড়া খুলনা বাংলাদেশ থেকে লিখেছেন।
1: এবার জানিয়ে দিই আবহাওয়ার খবর। মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
0: আজ সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়
1: এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয় ডাক দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে বলে সকলকে সতর্ক করে দিয়েছেন। তিন দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেবার কথা রয়েছে। রাজস্থানের যোধপুরে ভারত জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। রাশিয়ায় সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ গত রাতে শেষ হয়েছে, ভোট পড়েছে 56.66%। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি সোনা জিতেছে মহিলাদের ক্রিকেটে। আবার পড়ছি, ভারত এ পর্যন্ত 2টি রুপো জিতেছে মহিলাদের ক্রিকেটে, বাংলাদেশকে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়, জল সংকট তীব্র হয়ে উঠছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।
1: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর পর অসন্তুলন পয়দা করতা হয়। বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস ওর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গেহরাই সে জুড়ে হে। ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্রো মে ফার্ম পন্ড স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে হে। ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেতো মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে হে। ইনসে ভূজল ভি রিচার্জ হোতা হে।
0: শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কোভাডিয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তাঁর ভাষণ দেবার কথা রয়েছে। সফরকালে ডক্টর জয়শঙ্কর বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা গতকাল দেশজ হালকা যুদ্ধবিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এপি সিং বলেন, তেজস যুদ্ধবিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তার আস্থাকেই তুলে ধরে। ভারতের মাটিতে জাপানের যুদ্ধবিমানের এই প্রথমবার কার্যক্রম পরিচালনা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
2: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all, but unfortunately your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia, and we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive partnership between the two countries.
0: General Morita তেজসকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতীক বলে মন্তব্য করেন।
3: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas. As an aircraft born from indigenous defense capabilities, Tejas stands as a symbol of India's technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflecting on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
0: 14-দিনব্যাপী মহড়া আগামীকাল শেষ হবে। ভারতীয় বায়ুসেনার দেশীয় হালকা যুদ্ধবিমান তেজস, SU-30 MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2A যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় 25 বছর পূর্ণ করেছেন। তার এই যাত্রাপথ জনসেবা থেকে দেশসেবার নীতি এবং জনসেবার প্রতি অবিচল অঙ্গীকার দ্বারা পরিচালিত। সেবা ও সুশাসনের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে সরকার 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই অঙ্গীকার মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পে 23টি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে 4,47,000 কোটি টাকারও বেশি অর্থ হস্তান্তর করা হয়েছে। 23তম কিস্তির সুবিধা পেয়েছেন 9,49,00,000 বেশি কৃষক। কেন্দ্রীয় সরকার এখন 2026-27 থেকে 2030-31 সাল পর্যন্ত PM কিষাণ প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য মোট 3,15,000 কোটি টাকার আর্থিক সংস্থান করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল AIR নিউজ কলকাতাতে। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম

সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ গত রাতে শেষ হয়েছে। ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এ নির্বাচনে ক্রেমলিনের আধিপত্যই সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে তিন দিন ব্যাপী নির্বাচনের শেষ দিনে ইউক্রেন রাশিয়ার উপর 1,000-এর বেশি ড্রোন হামলা চালায়। এর মধ্যে 100 ড্রোন মস্কোর দিকে নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 56.66%। 11,10,00,000 ভোটারের জন্য শুক্রবার ভোটগ্রহণ শুরু হয়। এতে ইউক্রেনের এমন 4টি অঞ্চল রয়েছে যেগুলির নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি রাশিয়ার হয়নি। পাশাপাশি 2014 সালে রাশিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে দখলের অভিযোগ ওঠা কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও ভোটে অংশ নেন। কিয়েভ রাশিয়া দখলে থাকে ইউক্রেনের অঞ্চলগুলিতে অনুষ্ঠিত এই ভোটকে বেআইনি বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর ফলাফলকে স্বীকৃতি না দেবার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে জানিয়েছে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি রূপো পেয়েছে। এলাভেনিল ভালারিভান, বিদর্শা বিনোদ এবং সোনাম মাস্কার মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলস দলীয় ইভেন্টে রূপো জয় করেন। পাশাপাশি এলাভেনিল ব্যক্তিগত 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টেও রূপো জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানে 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে বলে সকলকে সতর্ক করে দিয়েছেন। 3 দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তার ভাষণ দেবার কথা। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানে সওয়ার 2 দেশের বায়ুসেনা প্রধান। রাশিয়ার সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ গত রাতে শেষ হয়েছে। ভোট পড়েছে 56.66%। খবর পড়া শেষ হলেও স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে উড়ান প্রকল্পে চারটি বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার আগামী 28শে সেপ্টেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষ এআইআর সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। কল্যাণীতে গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের 32 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় এসেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে ইভিএম ও ভিভিপ্যাটের দ্বিতীয় দফার র্যান্ডমাইজেশন গতকাল সম্পন্ন হয়েছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আজ, চলবে 14 অক্টোবর পর্যন্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজ্যে উড়ান প্রকল্পে চারটি বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার আগামী 28শে সেপ্টেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষ এআইআর সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একথা জানিয়েছেন। পুরুলিয়ায় সাংবাদিকদের কাছে তিনি জানান, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং পশ্চিম মেদিনীপুরে প্রস্তাবিত এই বিমানবন্দরগুলির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে তুলে দেবে।
1: এখানে প্লেন নামাতে হবে এয়ারপোর্টের জন্য, 28 তারিখে চুক্তি হচ্ছে উড়ানে, সব ফাইনাল হয়ে গেল, সিভিল এভিয়েশনের প্রতিনিধি এসেছিল, লাইসেন্সের প্রেয়ার হল।
0: পুরুলিয়ায় এক বছরে কমপক্ষে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: একটা তো 5000 কোটি টাকার ভূমি পূজন আমি রঘুনাথপুরে অমিত মিটালিক করে গেছি। আগামী দিনে এখানে ডিফেন্স থেকে, স্টিল থেকে, সিমেন্ট থেকে এবং আরো অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে প্রপোজাল আছে, এবং সবচেয়ে বেশি ডিমান্ড এখানে সোলার প্ল্যান্ট লাগাতে চাইছে, প্রচুর ল্যান্ড রয়েছে, এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে। পুরুলিয়াতে 2018 সাল থেকে মানুষ পদ্মফুলকে ভোট দেয়, পুরুলিয়ার মানুষ আমাদের সঙ্গে প্রথম দিন থেকে। আর পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পিছনে দার্জিলিং এর পাহাড়, পুরুলিয়ার এদের ভূমিকা সবচেয়ে বেশি, এই জায়গাগুলো আমার উন্নয়নের অগ্রাধিকারেও থাকবে।
0: কলকাতা বিমানবন্দরের উপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরো সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নদীয়ার 9টি মৌজায় প্রায় 2000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারদের এই মৌজাগুলির জমির দলিল নিবন্ধন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের রাজ্য বাজেটে কল্যাণীতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আর্থিক সহায়তা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, 15শে সেপ্টেম্বর পর্যন্ত মোট 32 লক্ষ কৃষককে এই বিমার আওতায় আনা হয়েছে। বন্যাপীড়িত জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে 7 লক্ষ 23 হাজার, পশ্চিম মেদিনীপুরে 4 লক্ষ 73 হাজার কৃষক রয়েছেন। কৃষকদের দেওয়া প্রিমিয়ামের সিংহভাগই রাজ্য সরকার নিজের বাজেট থেকেই বহন করছে বলেও মুখ্যমন্ত্রী জানান। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ইভিএম ও ভিভিপ্যাটের দ্বিতীয় দফার র্যান্ডমাইজেশন গতকাল সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস এর মাধ্যমে প্রতিটি বুথের জন্য কোন ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করা হবে তা সম্পূর্ণ কম্পিউটার নির্ভর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, রেজিনগর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রেই দ্বিতীয় দফা র্যান্ডমাইজেশন সম্পন্ন হল। এরপর 29শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত চলবে ইভিএম ও ভিভিপ্যাট কমিশনিং এর কাজ। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
3: যা কিছু স্বপ্ন যারা একবার নতুন করে খুঁজতে চাইছে কিভাবে কাজ করা যায়, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পারছে আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে যেখানে গভর্নমেন্ট, একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। স্বপ্নকে সাকার করার দিকে মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
4: শহীদ ভগৎ সিং এর নেতৃত্বে নজন ভারত সভা প্রতিষ্ঠার শতবর্ষে বাম যুব সংগঠন DYFI গতকাল কলকাতার ধর্মতলায় ইনকিলাব সমাবেশের আয়োজন করে। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষা পরিকাঠামো যথাযথ করা, কর্মসংস্থানের ব্যবস্থা সহ একাধিক দাবিতে সংগঠনের সদস্য সমর্থকরা এই সমাবেশে যোগদান করেন। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আজ, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11টা থেকে বেলা

0: 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2 থেকে 3 এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11 থেকে বেলা 12 পর্যন্ত হবে। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জন্য মান্য কার্যবিধি এসওপি প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। দায়িত্বে গাফিলতি, শৃঙ্খলা ভঙ্গ, ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া, অনুমতি ছাড়া দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকা, দুর্নীতি বা চাঁদা আদায়ের মতো অভিযোগ প্রমাণিত হলে সাসপেন্ড বা কাজ থেকে বরখাস্ত করা হতে পারে। সিভিক ভলেন্টিয়াররা কেমন কাজ করছেন সে ব্যাপারে 3 মাস অন্তর ডেপুটি কমিশনার এবং হোমগার্ড অর্গানাইজেশনকে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত আধিকারিক রিপোর্ট দেবেন। উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে উর্দু ভাষা শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে 2018 সালের 20 সেপ্টেম্বর শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশের গুলিচালনায় 2 ছাত্রের মৃত্যুর প্রেক্ষিতে গতকাল রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস পালিত হয়। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানুছায় মঞ্চে এই উপলক্ষে এক জনসভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোহিত রায়, লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, প্রবীর ভট্টাচার্য প্রমুখ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর সপক্ষে বলেন, বাংলা ভাষা রক্ষায় স্বাধীনতা পরবর্তী এই প্রথম পশ্চিমবঙ্গে 2 স্কুল ছাত্রের প্রাণ গিয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ প্রচারক বাসুদেব সাহা জীবনাবসান হয়েছে, বয়স হয়েছিল 64 বছর। প্রচারক জীবনে পশ্চিমবঙ্গ আসামে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: একটা নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর আন্দামান সাগরে, যেটা বর্তমানে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে। মুভমেন্ট কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, 23 তারিখ সকালের দিকে এটা দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি তারা পৌঁছাবার সম্ভব। 23 থেকে 24 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়বে উত্তরের জেলাগুলো, উপকূলের কাছাকাছি অঞ্চলে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে। 22 থেকে 25 তারিখ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
0: নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ প্রায় 2000 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চলে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে উড়ান প্রকল্পে 4টি বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার আগামী 28 সেপ্টেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। কল্যাণীতে গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে ইভিএম ও ভিভিপ্যাটের দ্বিতীয় দফার র্যান্ডমাইজেশন গতকাল সম্পন্ন হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানস ভুল।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মানস ভুলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন বিজ্ঞানের খবর, সংকলন মৌসুমী সোম মজুমদার। 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানাতে কয়েকজন প্রত্নতত্ত্ববিদ মাছের জীবাশ্ম সংগ্রহ করেছিলেন। এই সময় একটা গলফ বলের অর্ধেক পরিমাণের মতো ছোট একটা পাথরের মধ্যে তারা পাখির পালকের জীবাশ্ম আবিষ্কার করেন। প্রায় 6 কোটি 6 লক্ষ বছরের পুরনো এই পাথরটি আসলে ডাইনোসরের মলের জীবাশ্ম। পরীক্ষা করে দেখা গেছে যে এই পালকটিতে বর্তমান পাখির পালকের বৈশিষ্ট্যের বেশ কিছুটা মিল রয়েছে। আমরা জানি প্রায় 150 কোটি বছর আগে প্রথম পাখি আর্কিওপটেরিক্সের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। তারপর থেকে প্রায় 100 বছর ধরে আর্কিওপটেরিক্স ক্রমাগত অভিযোজিত হয়েছে। 6 কোটি 6 লক্ষ বছর আগে ক্রেটাসিয়াস পর্যায়ে এক বিশাল গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল। ডাইনোসর পরিবারের সকলেই তাতে ধ্বংস হয়ে যায়, তবু কিছু পাখি বেঁচে যায়। এই সব পাখিদের নাম দেওয়া হয়েছে নিও অর্নিথিস। পালকের জীবাশ্মটি পরীক্ষা করে দেখা গেছে যে নিও অর্নিথিসের সঙ্গে এই পালকের অনেক মিল আছে। পালকটি জল নিরোধক পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ পাখিটি জলচর ছিল। এই ধরনের ইনসুলেটিং পদার্থের উপস্থিতিতে পালকটি তাপও আটকাতে পারত। বিজ্ঞানীদের মতে এই দুটি বিশেষ গুণের কারণেই এই পাখিরা পরবর্তী তুষার যুগেও বিলুপ্ত হয়ে যায়নি। হয়তো এরাই বর্তমান পাখিদের পূর্বপুরুষ। এই বিষয়ে আরও গবেষণা চলছে। কারেন্ট বায়োলজি জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই তথ্য জানা গেছে। রাতে ঘুমের সময় বেশি আলোর সংস্পর্শে থাকলে হৃৎপিণ্ডের কিছু সমস্যা হয়, এ কথা জানাই ছিল। তবে ইউরোপিয়ান হার্ট জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় মার্কিন বিজ্ঞানীরা এই বিষয়ে এক নতুন তথ্য জানিয়েছেন। প্রায় বছর তিনেক গবেষণার পরে তারা এক্ষেত্রে হৃৎপিণ্ডের ঠিক কী ধরনের ক্ষতি হয় তা জানা গেছে বলে দাবি করেছেন। তারা দেখেছেন যে ঘুমের সময় একনাগাড়ে বেশি আলোতে থাকলে হৃৎপিণ্ডের বাম নিলয়ের দেওয়াল মোটা হয়ে যায় এবং তার নমনীয়তা হারায়।

0: ধীরে ধীরে হৃৎপিণ্ডের সব প্রকোষ্ঠের দেওয়ালেই এই সমস্যা দেখা দেয়। এর ফলে যেমন প্রকোষ্ঠগুলির ভেতরের অংশের আয়তন কমতে থাকে, সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডের কার্যকারিতাও কমতে থাকে। হৃৎপিণ্ডের গঠন ও কাজে এই রকম পরিবর্তন সাধারণত একনাগাড়ে স্ট্রেসের ফলে হয় অথবা কোনো কারণে হৃৎপিণ্ডে আঘাত পেলে হয়। এখন দেখা যাচ্ছে যে রাতের জোরালো আলো একই সমস্যা সৃষ্টি করে। এরপরেও যদি সমস্যা না কমে তাহলে হৃৎপিণ্ড ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে রোগীর মৃত্যু ঘটে। বিজ্ঞানীদের মতে এই আলোর দূষণ থেকে হৃৎপিণ্ডকে বাঁচাতে গেলে সন্ধ্যার পর আলোর ব্যবহার কমাতে হবে, ঘুমের সময় যতটা সম্ভব ঘর অন্ধকার রাখতে হবে, একই সঙ্গে রাতে প্রয়োজন ছাড়া মোবাইল ফোনের ব্যবহারও নিয়ন্ত্রণ করার কথা বলেছেন তাঁরা। আধুনিক কম্পিউটারে বিদ্যুৎ ব্যবহার করে তথ্য সরবরাহ করা হয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। একই সঙ্গে তথ্য সরবরাহের গতিও তেমন আশাপ্রদ হয় না। কিছু কিছু ক্ষেত্রে যদিও এখন ফাইবার অপটিক কেবল ব্যবহার করে আলোকশক্তির সাহায্য নেওয়া হচ্ছে, সম্প্রতি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের বিজ্ঞানীরা ন্যানো লেজার ব্যবহার করে কম্পিউটারের কাজের গতি আরও বাড়াতে সক্ষম হয়েছেন। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় প্রকাশিত এক গবেষণাপত্রে এই তথ্য জানা গেছে। বিজ্ঞানীরা দাবি করেছেন যে তাঁদের এই উদ্ভাবনের ফলে কম্পিউটার, স্মার্টফোন আর ডাটা সেন্টার কম শক্তি ব্যবহার করে আরও দ্রুত কাজ করতে পারছে। একটা মাইক্রোচিপে একই রকম কয়েক হাজার ন্যানো লেজার সিস্টেম রাখা যায়। আলোকশক্তি বাহিত তথ্য এই ব্যবস্থায় চিপের মধ্যে জমা হয় এবং সেখান থেকে সরবরাহ করা হয়। একই অণুবীক্ষণিক স্থানে প্রোটন ও ইলেকট্রন ঘনীভূত থাকে বলে তাপশক্তিও বেশি খরচ হয় না এবং কম্পিউটার আগের চেয়ে আরও দক্ষ হয়ে ওঠে। এই ধরনের উন্নত কম্পিউটার ব্যবস্থা স্বাস্থ্যক্ষেত্রেও অনেক সাফল্য এনে দেবে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন। এই বিষয়ে আরও গবেষণা চলছে। বিজ্ঞানের খবর আজ এ পর্যন্তই। সংকলন মৌসুমী সোম মজুমদার।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন ভজন, শিল্পী মন্দিরা লাহিড়ী, প্রথমে মীরার ভজন।

0: প্রথমে মীরা, পরে সুরদাসের ভজন শুনলেন মন্দিরা লাহিড়ির কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
0: এখন শুনবেন কথিকা আমার বাবা। এই পর্যায়ে বাবা সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলছেন পৌলমী বসু।
4: আমার বাবা, আমরা কোনোদিন বাবা বলে ডাকিনি। আমরা বলতে আমি আর দাদা সবসময় বাপি বলেছি। তার কারণ বাপি শুনতে শুনতেই আমরা অভ্যস্ত। ছোটবেলা থেকে আমার বাবাও তার বাবাকে, মানে আমাদের ঠাকুরদাকে, বাপি বলেই ডাকতো। আর আমাদের কাছে বাপি ডাকটাই খুব সহজাতভাবে এসেছিল। আমার বাবা সবসময় ছোটবেলা থেকেই বলতেন যে তার বাবা নাকি ভীষণ একটা মিষ্টি মানুষ ছিল। আমিও তাই বলি যে আমার বাবাও একটা ভীষণ মিষ্টি, একজন ভীষণ নরম মনের মানুষ ছিল। বাবা একটা এমন জগতে বিচরণ করতেন, আমার বাবার যে পেশা ছিল, মূল পেশা ছিল তো একজন অভিনেতা, কিন্তু সেই জগতের চাকচিক্য বা সেই জগতের যে গ্ল্যামার, সেটা কিন্তু কোনোদিন আমাদের বাড়িতে বা আমাদের সম্পর্কে এসে পৌঁছয়নি। সেইখানে তিনি শুধুই আমার ভীষণ ভীষণ আদরের, আমার ভয়ঙ্কর ভালোবাসার বাপি ছিল সারা জীবন। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বাপি কি কখনো তোমাদের সঙ্গে স্ট্রিক্ট হয়েছেন, বাপি কি তোমাদের মারতেন বকতেন, নাকি বাপি তোমাদের একটু সময় দিতেন না। আমি এগুলো শুনে বেশিরভাগ সময় হাসি পেয়ে যায় আমার, আমি হেসে ফেলি। আমার বাবা ছোটবেলা থেকে আমাদের এতটা সময় দিয়েছে, আমার দাদাকে আর আমাকে, আর কোনো 10টা 5টা অফিস করা বাবার থেকে বোধহয় অনেক বেশি। আমাদের ছোটবেলা আমি একটু আহ্লাদে ছিলাম, বাড়ির সব থেকে ছোট বলে কিছু হলেই গাল ফুলিয়ে বসে থাকতাম। এটা অবশ্য আমি খুব ছোটবেলার কথা বলছি, ভীষণই ছোটবেলা, তখন বোধহয় জাস্ট হাঁটতে শিখেছি। বাপির বেশিটা সময় কেটে যেত আমাকে সবসময় হাসানো, আমাকে ভুলিয়ে রাখা। আমার মনে আছে আমি কিছুতেই ছোটবেলায় ঘুমোতে যেতাম না যতক্ষণ না বাপির ছোটবেলার গল্প আমাকে বলতো। দাদার চিরকালের অভ্যেস ছিল গল্পের বই পড়ে ঘুমোনো। আমি সবসময় বাপিকে ইনসিস্ট করতাম, না আমাকে বলতেই হবে গল্প, গল্প না বললে কিন্তু আমি ঘুমোবো না। বাপি সেই ছোটবেলার গল্প বলতো, আর বাপির গল্প বলার ধরনটা এত সুন্দর ছিল। বাপি যখন গল্পটা বলতো, আমি যেন চোখের সামনে বাপির ছোটবেলাটা আমার কাছে ফুটে উঠত। সেই কৃষ্ণনগরের বাড়ি, কৃষ্ণনগরের সেই রাস্তাঘাট, জলঙ্গি নদী, বাপিরা দুষ্টুমি করে সেই নদীর পাশ থেকে কার একটা নৌকা চুরি করে নদীর ওপারে চলে যেত, সেখান থেকে ছোলার ক্ষেত থেকে সব ছোলা ওইসবগুলো চুরি করে খেত, তারপরে চাষিরা ওদের তাড়া করতো বাপিদের, বাপিরা আবার সেই নৌকো করে এপারে চলে আসতো। তারপরে দুর্গাপুজোর গল্প বলতো বাপি ছোটবেলার, কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে যে বিশাল পুজোটা বেরোতো, বাপিরাও সবাই এক ঝাঁক লোক একসঙ্গে হাঁটতে হাঁটতে নদীতে যেত, দুটো নৌকোর ওপর পাটাতনের ওপর রাখা হতো প্রতিমাকে, তারপর দুদিকে নৌকা সরে যেত আর প্রতিমা বিসর্জন হতো, তারপর একটা নীলকণ্ঠ পাখি ছেড়ে দিত, খাঁচা থেকে বার করে উড়িয়ে দিত। এই সমস্ত গল্প শুনতে শুনতে

0: আমি বড় হয়েছি, আমি সত্যি অনেক দিন অবধি, বেশ বড় বয়স অবধি আমি বাপির কাছে গল্প শুনেছি। তারপরে আমার ক্লাস 10 অবধি তো বটেই, যেহেতু আমার সকালবেলা রেডি হয়ে স্কুলে যেতে আমার দেরি হয়ে যেত, আর এটা হতোই, বাপি সব সময় আমাকে গাড়ি করে স্কুলে নিজে ড্রাইভ করে পৌঁছে দিয়ে আসতো। তারপরে ছোটবেলায় তো আমি ভীষণ, যেটা আগেই বলেছিলাম, আহ্লাদে ছিলাম, আমি সব সময় ইনসিস্ট করতাম বাপি আমাকে স্কুল থেকে নিয়ে আসবে, এবং বাপি স্কুল থেকে আমাকে না আনলে সে আমি স্কুলের গেট থেকে বেরোতামই না। বেচারা বাপি, এখন বুঝতে পারি আমাদেরও এত কাজের চাপে বাপি সেই শুটিং ফেলে দুপুরবেলা এসে আমায় স্কুল থেকে নিয়ে আমায় কোলে করে, পাশের একটা দোকান ছিল সেখান থেকে একটু কোল্ড ড্রিঙ্ক খাওয়াতো, আর আমি আর বাপি দুজনে দুজনকে বলতাম, মাকে একদম বলবে না তুমি, আর বাপি আমায় বলতো তুমিও বলবে না। তারপরে বাপি আমাদের ছোটবেলায় অনেক জায়গায় বেড়াতে নিয়ে যেত, গাড়ি চালিয়ে নিয়ে যেত। বাপির অসম্ভব এনার্জি ছিল, গায়ে জোর ছিল, কর্মক্ষমতা অসম্ভব ছিল। বাপি ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাতো। আমার সব থেকে ভালো লাগতো যখন আমরা গাড়ি চালিয়ে বেতলা যেতাম, পালামৌ টাইগার রিজার্ভ, আমরা ডালটনগঞ্জে বাপির বন্ধুর বাড়িতে থাকতাম, আর ওখান থেকে রোজ জঙ্গলে যেতাম সকাল বিকেল। আর সেই যে ড্রাইভ, সেই যে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে, সেই ছোটনাগপুর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যে যাত্রা, কোনোদিন ভুলবো না। সে কত বাপি গাছ চেনাতো আমাদের, এবং বাপি সবসময় আমাদের বলতো যে তোমার দেশকে চেনো, তোমার ভারতবর্ষকে চেনার চেষ্টা করো। বিদেশে তাই যাওয়ার কোনোদিন আমাদের কোনো আগ্রহ তৈরি হয়নি। বাপি বলেছিল, এই যে বিশাল বড় ভারতবর্ষ, এই ভারতবর্ষের মানুষদের আগে চিনতে শেখো, ভারতবর্ষের মাটিকে চিনতে শেখো। সেই জন্য আমাদের অনেক জায়গায় নিয়ে গিয়েছিল বাপি। আমার মনে আছে সে একবার আমরা একটা হাতি আমাদের রাস্তা গার্ড করে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ সেই গাড়িতে আমরা বসেছিলাম, যতক্ষণ না হাতিটা সরে গেল আমরা সরিনি, ওই গাড়িতেই বসেছিলাম। এইভাবে বাপি আমাদের মধ্যে পরিবেশ সম্পর্কে, আমাদের ভারতবর্ষ সম্পর্কে একটা ভয়ঙ্কর ভালোবাসা তৈরি করেছিল। বড় হওয়ার সময় আমাদের বাড়িতে কোনোদিন ওই আজকাল যেটা আছে না বোর্ড হওয়ার কনসেপ্ট, এটা কোনোদিন ছিল না। বাপি সবসময় বলতো, বোর্ড আবার কি, এত গল্পের বই, গল্পের বই পড়ো। সারাদিন আমরা গল্পের বই বা মিউজিকে ডুবে থাকতাম। প্রচুর রেকর্ড আছে আমার কাছে, একটা ছোট চিঠিও আছে, আমি সেটা রেখে দিয়েছি। বাপি লিখেছিল সেই চিঠিটাতে যে, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে মিটিল, কিন্তু তুমি সবসময় তোমার রেকর্ড প্লেয়ারে এত আচ্ছন্ন হয়ে থাকো যে কথা বলার সময় পাই না। যাকে যেটা বলছিলাম যে বই পড়তাম আমরা খুব, আর আমাদের বাড়িতে আরেকটা কালচার ছিল, আমরা রোজ বিকেলবেলা বাপি নিজের গলার চর্চা করতেন, আমরাও ওনার সঙ্গে বসে গান গাইতাম হারমোনিয়াম বাজিয়ে। বাপি আমাদের থিয়েটার দেখতে নিয়ে যেত, সিনেমা দেখতে নিয়ে যেত। আমার মনে আছে আমেরিকান সেন্টারে আমরা প্রচুর ভালো ভালো ছবি দেখতাম, ব্রিটিশ কাউন্সিলে আমরা স্কাল্পচারের এক্সিবিশন, কোনোদিন পেন্টিংয়ের এক্সিবিশন, পাপেট শো, অনেক কিছু। বাপির জীবনটা, বাপি যে আমাদের যে বড় করেছে সেটা একটা শিক্ষা ছিল। আজ এই বয়সে এসে বুঝতে পারি যে বাপি কতটা আমাকে শিখিয়েছে বাপির নিজের জীবন দিয়ে। এটা বোধ হয় খুব কম লোক এত পায়, এই সান্নিধ্যটা, এরকম একটা সান্নিধ্য। পরে যখন বাপি আর আমি থিয়েটার করতে শুরু করলাম, দারুণ সম্পর্ক একটা তৈরি হলো বাপির সঙ্গে। থিয়েটার করাটা একটা মাস্টার ক্লাস ছিল, অভিনয় শেখার, পরিচালনা শেখার। বাপি সেখানে কিন্তু খুব স্ট্রিক্ট ছিল, আমাকে খুব বকত। কোনোদিন আলাদা করে আমি কোনো কিছু বাপির কাছ থেকে কোনো সুযোগ বা সুবিধে পাইনি, আমাকেও অডিশন দিয়েই বাপির কাছে কাজ করতে হয়েছে। কিন্তু মাঝে মাঝে কোথাও একটা আমি দেখতাম সেই পিতৃসুলভ একটা স্নেহ বেরিয়ে পড়ত। চুপি চুপি এসে জিজ্ঞেস করে যেতেন আমি খেয়েছি কি না, চুপি চুপি এসে জিজ্ঞেস করে যেতেন আমার বেশি ক্লান্ত লাগছে কি না। আমার হাসি পেত, বাপি সবার সামনে এটা কোনোদিন বলতো না, আমাকে সবার সামনে বাহবাও জানাতেন না। অন্যদের বলতেন যে ওনার ভালো লেগেছে আমার অভিনয়, আমাকে বলতেন না। আমি সেটার জন্য খুব কৃতজ্ঞ যে বাপি আমাদের এত সুন্দর একটা সময় আমাদের সঙ্গে কাটিয়েছে, এত সুন্দর একটা ছেলেবেলা আমাদের উপহার দিয়েছে। আমি বাপিকে কোনোদিন ধন্যবাদ জানাতে পারিনি এই পৃথিবীটাকে এত সুন্দর করে চেনানোর জন্য।
1: শুনলেন কথিকা আমার বাবা। এই পর্যায়ে বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়।

0: অধ্যায় সম্পর্কে বললেন পৌলমি বসু। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
0: মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এসি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in adpgcowb@gmail.com অথবা pgwb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। বিশদ জানার জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত, রাগ বসন্ত মুখারী, তবলা সহযোগিতায় রূপক মিত্র।

0: সেতারে শুনলেন রাগ বসন্ত মুখারি, বাজিয়েছেন অয়ন সেনগুপ্ত, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে প্রথমেই মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গাওয়া গান ছবি বিলম্বিত লয়ে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনদিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাড়িয়ায় আগামীকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে শীঘ্রই তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা ইরান বাতিল করে দিয়েছে। সৌদি আরবে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমরকন্দে 46তম দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল 3-1 ব্যবধানে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাড়িয়ায় একতানগরে আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ভাদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ব্রহ্মকুমারী নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ কর্মসূচির সূচনা করবেন এবং ভাদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে নাদিয়াদে ব্রহ্মকুমারীর বিকশিত ভারত গঠনে যুব সমাজ, দেশ গঠনের জন্য অন্তর্নিহিত শক্তির জাগরণ কর্মসূচির সূচনা করবেন রাষ্ট্রপতি। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। ভারতের বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা গতকাল দেশজ হালকা যুদ্ধ বিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এপি সিং বলেন, তেজস যুদ্ধবিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তাঁর আস্থাকেই তুলে ধরে। ভারতের মাটিতে জাপানি যুদ্ধবিমানের এই প্রথমবার কার্যক্রম পরিচালনা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক।
1: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all, but unfortunately your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia, and we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive partnership between the two countries.
0: General Morita Tejaske Make in India উদ্যোগের সাফল্যের প্রতীক বলে মন্তব্য করেন।
2: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas. As an aircraft born from indigenous defense capabilities, Tejas stands as a symbol of India's

0: technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflecting on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
1: 14 দিনব্যাপী এই মহড়া আগামীকাল শেষ হবে। ভারতীয় বায়ুসেনার দেশীয় হালকা যুদ্ধবিমান তেজেস, SU-30 MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2 যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে ডক্টর জয়শঙ্কর বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকসিয়ানের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলেরও থাকার সম্ভাবনা। একটি টিভি চ্যানেল ট্রাম্প বলেছেন ইরান সরকার তাদের ব্যবহারের পরিবর্তন না করলে অদূর ভবিষ্যতে বড় কোনো ঘটনা ঘটতে পারে। তিনি ইরানের বিরুদ্ধে তিনটি সম্ভাব্য বিকল্পের বিষয়ে আলোচনা করেছেন। সেগুলি হল ইরানকে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে দুর্বল হতে দেওয়া অথবা ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো। এদিকে যুদ্ধবন্ধের লক্ষ্যে আলোচনার জন্য কাতারের মাধ্যমে আমেরিকাকে 7টি শর্ত জানিয়েছে ইরান। অন্যদিকে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে আমেরিকা যোগাযোগ বজায় রেখে চলেছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন হুতিরা মার্কিন নাগরিকদের ওপর হামলা না করার বিষয়ে সম্মত হয়েছে। আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আগের মতো আলোচনায় বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মাঝে ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ এই বার্তা দিয়েছেন। তিনি জানান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে এবং সেই দাবি না মেটা পর্যন্ত তারা নিজেদের অবস্থান বদলাবে না। আমেরিকা ও ইরানের এই সংঘাতের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন উত্তেজনার বড় কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের জন্য এই সমুদ্রপথটি খুবই জরুরি। জাহাজ চলাচলে বাধা আসায় আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার বড় আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সামরিক বাহিনী সম্প্রতি জানিয়েছে যে আমেরিকা ইরানের ওপর নতুন করে সামরিক আক্রমণ চালালে সমস্ত মার্কিন ঘাঁটি ও কেন্দ্রের ওপর পাল্টা হামলা করা হবে। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর ফলে সেদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের তায়েফ ও ইয়ানবু শহরে যে কোনো ধরনের ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। সৌদি আরবে মার্কিন মিশন জানিয়েছে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তারা সেদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতেও নিরাপত্তা বিষয়ক পরামর্শ মেনে চলতে আহ্বান জানিয়েছে। মিশন আরও জানিয়েছে যে মার্কিন নাগরিকদের জন্য নিয়মিত ও জরুরি কনস্যুলার সেবা চালু রয়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের দিকে রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই সতর্কতা জারি করা হল। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এছাড়া হুথিরা বিস, তায়েফ, ফারাসান ও ইয়ানবুতে বিভিন্ন অসামরিক এলাকা লক্ষ্য করেও হামলার চেষ্টা চালিয়েছে। পরিস্থিতির এই অবনতির ফলে পুরো সৌদি আরব জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে রিয়াদের পক্ষ থেকে ওই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা প্রশমনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল নিউ ইয়র্কে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। সংঘাত কমানো এবং আলোচনা পুনরায় শুরু করার পদক্ষেপ নিয়ে তারা কথা বলবেন বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রসংঘ সাধারণ সভার অধিবেশনের ফাঁকে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। সম্প্রতি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে টেলিফোনে যে কথা হয়েছিল তারই ফলশ্রুতি এই বৈঠক। জেলেনস্কি উক্ত বার্তালাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কূটনৈতিক ক্ষেত্রে বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এই নির্বাচনে ক্রেমলিনের আধিপত্য সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে তিন দিন

0: ইউরোপীয় নির্বাচনের শেষ দিনে ইউক্রেন রাশিয়ার ওপর থেকে হাজারেরও বেশি ড্রোন হামলা চালায়। এর মধ্যে কয়েকশো ড্রোন মস্কোর দিকে নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ শেষে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 56.66%। 11 কোটি 10 লক্ষ ভোটারের জন্য শুক্রবারেই ভোট গ্রহণ শুরু হয়। এতে ইউক্রেনের এমন চারটি অঞ্চল রয়েছে যেগুলির নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি রাশিয়ার হয়নি। পাশাপাশি 2014 সালে রাশিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে দখলের অভিযোগ ওঠা কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও এতে অংশ নেন। উজবেকিস্তানের সামরকান্দে 46তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ভারতীয় পুরুষ দল নেদারল্যান্ডসকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের ফলে টানা 5টি ম্যাচে জয় পেল ভারত। ভারত উজবেকিস্তান ও জার্মানির সঙ্গে সমান পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ভারতের এই আর প্রজ্ঞানন্দ অনিশ গিরিকে পরাজিত করেন অর্জুন এরিগাইসি ও জর্ডেন ভান ফরেস্ট এবং নিহাল সেরিন ও লুক ভান ভেলির ম্যাচ ড্র হয়। ডি গুকে সারান এরুইন ল্যামিকে। 5টি ম্যাচে এটি গুকেশের চতুর্থ ব্যক্তিগত জয়। অন্যদিকে ভারতীয় মহিলা দল পোল্যান্ডের কাছে 1-5, 2-5 ব্যবধানে পরাজিত হয়েছে। আর বৈশালীর পরাজয়ের ব্যবধান দলের বাকি সদস্যদের পক্ষে পূরণ করা সম্ভব হয়নি। এই হারের ফলে ভারতীয় মহিলা দল অষ্টম স্থানে অবস্থান করছে, তবে এখনও 6টি রাউন্ডের খেলা বাকি রয়েছে। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতের তৃতীয় রৌপ্যপদক জয় নিশ্চিত করেছে। শুটার রুদ্রাংশ পাতিল এবং হিমাংশু ধিলান ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও নিজেদের জায়গা করে নিয়েছেন। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জনের পর শুটিংয়ে ভারতের পদক জয়ের ধারা আরও সমৃদ্ধ হল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাড়িয়ায় আগামীকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। খবর এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম, লীলাময় সেই সময়। বলছেন ভবেশ দাস।
2: স্বাধীনতার পরে 50-এর দশকে কলকাতায় বেতারের অনুষ্ঠান প্রযোজনায় যেন নতুন জোয়ার এলো। বেতারে যোগ দিলেন বড় মাপের গাইয়ে বাজিয়ে শিল্পী সাহিত্যিকরা। একজন দুজন ছাড়া এরা যে দীর্ঘদিন বেতারের কাজে যুক্ত ছিলেন তা নয়, তবে বেশি দিন যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে সাহিত্যিক লীলা মজুমদার একজন। 1956 থেকে 1963 পর্যন্ত 7 বছর তিনি কাজ করেছেন, অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে। অনেক রকম কাজের সঙ্গে জড়িয়েছিলেন তিনি। তারও আগে, দেশ স্বাধীন হওয়ারও আগে, বেতারের অনুষ্ঠানে মাসে অন্তত একবার লীলা মজুমদার আসতেন। তখন বেতারের বড় গুণী মানুষদের সঙ্গে তার আলাপ। সেই বেতারেই তার ঘনিষ্ঠতা হয়েছিল সজনীকান্ত দাস, পরিমল গোস্বামী, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এমন আরও অনেকের সঙ্গে। সেই সময় একদিন তিনি দেখেন স্টুডিওর বাইরের ঘরে রোগামতন একজন লোক বসে বসে খুব মন দিয়ে মহিলা মহলে বেলাদের রূপচর্চা শুনছেন। কেমন মধু, কমলার রস, সরবাটা, বাদাম বাটা ইত্যাদি মেখে রূপসী হওয়া যায়, এইসব। তারপরেই তাকে কে যেন স্টুডিওতে ডেকে নিয়ে গেল। মহিলা মহলে তারও কিছু বলার কথা। উনি গিয়েই নিজের বক্তব্য বিষয়ে উত্থাপন না করে বলতে আরম্ভ করলেন, এতক্ষণ মন দিয়ে শুনলাম কি করে রূপসী হতে হয়, তবে আমার ধারণা ওইসব জিনিস যদি গায়ে না মেখে খাওয়া যায় তাহলে অনেক বেশি ফল পাওয়া যাবে, ইত্যাদি। ওই মানুষটির নাম প্রমথনাথ বিশি। লীলা যখন পরে বেতারে 1956 সালে যোগ দিলেন, তখন তাকেও কখনো সখনো মহিলা মহল পরিচালনা করতে হয়েছে। তাঁর ওপর কাজের আরও দায়িত্ব ছিল, সাহিত্য বিষয়ে নানা অনুষ্ঠান পরিচালনা, বিশিষ্টজনের সাক্ষাৎকার নেওয়া, বিভিন্ন গীতিকাররা নিয়মিত যে গান পাঠাচ্ছেন তা বাছাই করে সুর দেবার জন্য পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে পাঠানো, শিশুদের জন্য নাটক লেখা, গল্পদাদুর আসরের জন্য গল্প লেখা, এমন সব কাজ। এছাড়া আর যে কাজটিতে লীলা মজুমদার সবচেয়ে বেশি আনন্দ পেতেন তা হল ছোটদের 2-4 জনকে সঙ্গে নিয়ে বাইরে গিয়ে নানা রকমের ধ্বনি রেকর্ড করে আনা। এই 2-4 জনের মধ্যে একজন এখনও আমাদের মধ্যে আছেন, তিনি দূরদর্শনের প্রাক্তন প্রযোজক অভিজিৎ সরকার। তখনকার অভিজ্ঞতা লীলাদির ভাষাতেই বলি, ভোরে উঠে সেকালের ভারী পোর্টেবল রেকর্ডার ও একজন ইঞ্জিনিয়ার নিয়ে আকাশবাণীর লজ্জড়ে গাড়িতে চড়ে কি আনন্দে যে আমরা চিড়িয়াখানার জানোয়ারদের ডাক, মায়ের সাপের গর্জন পর্যন্ত উল্লুকের চিৎকার ইত্যাদি তুলেছিলাম। এখন যেখানে লেক টাউন, তারই কাছে মাছের চাষ হতো, নৌকোয় করে জেলেদের সঙ্গে নিয়ে মাছ লাফানোর শব্দ পর্যন্ত তুলেছিলাম। কৃষ্ণনগরে, শান্তিনিকেতনে, হরিণঘাটায় কত জায়গায়।

0: গিয়েছিলাম। গোটা গোটা প্রোগ্রাম তৈরি করে আনতাম যাতে কম কাটছাট করতে হয়। সেকালে যন্ত্রপাতি দিয়ে কি ভালো ভালো জিনিস করা যায় যদি দু চারজন খ্যাপা মানুষের উৎসাহ থাকে। শব্দ সম্বন্ধে এতদিন পরে সচেতন হলাম। একবার একটা বড় বিজুলি বাতি সাংঘাতিক ঝনঝন করে ভেঙে পড়ল। ওই শব্দ ধ্বনিটা নষ্ট হয়ে গেল বলে আমার তখন কি দুঃখ। ভিতরে যা কিছু নিয়ে যত ক্ষোভই থাকুক, তখন আকাশবাণীর কোনো নিন্দে শুনলে লীলাদের গায়ে লাগত। কিন্তু এসব ছাড়িয়েও যে কথাটা বড় করে বলার, তা হলো রেডিওতে কাজ করার সঙ্গে সঙ্গে লীলা মজুমদারের কলমে যেন গল্প, উপন্যাস, নাটক লেখার বান্ডিকে ছিল। রেডিওর কাজ করে কখন লিখতেন? বেশিরভাগ সময় বাড়িতে রাত জেগে লিখতেন। পুরস্কার পাওয়া অনেক সেরা লেখা লিখেছেন, হলদে পাখির পালক, বাঘের চোখ, হীরের প্রজাপতি, ইষ্টকুটুম, গুপির গুপ্তকথা, বকবধপালা। বকবধপালা তো রেডিও সপ্তাহে গার্স্টিন প্লেসে প্যান্ডেল বেঁধে দর্শকদের সামনে মঞ্চস্থ হয়েছিল। আর টাকা গাছ নামে গল্পটা গল্পদাদুর আসরে জয়ন্ত চৌধুরী ধারাবাহিক পড়েছেন। এটা দুজনেরই মিলিত লেখা। লীলা মজুমদার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন রবীন্দ্র জন্মশতবর্ষে। সারা দেশের সব বেতার কেন্দ্রের জন্য তখন বর্ষব্যাপী যে কর্মসূচি নেওয়া হয়েছিল তার প্রধান ছিলেন অমল হোম। মাঝপথে তার আকস্মিক মৃত্যুতে এই দায়িত্ব পড়ে লীলা মজুমদারের ওপর। এজন্য 15 দিন পরপর দিল্লিতে যাতায়াত করতে হতো তাকে। কলকাতা কেন্দ্রীয় তখন তুমুল ব্যস্ততা। কত নাটক, কত গান, কত আলোচনা বিশ্লেষণ কবিকে নিয়ে। কবির নাটক, গান দীপনারায়ণ মিঠলিয়া হিন্দিতে অনুবাদ করছেন, বাণীকুমার সংস্কৃতে অনুবাদ করছেন। সে এক মহাসৃষ্টিযজ্ঞের কাল। লীলা মজুমদারের কথা বলতে গিয়ে যখন এসব ভাবি, আজ বেতারের শতবর্ষে পুলক লাগে, রোমাঞ্চ জাগে।
1: সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। প্রথম গানের শিল্পী কিশোর কুমার।

অনুরাগের ছোঁয়া পর গানে গানের দ্বিতীয় পর্বে অন্তহীন ছবির গান, শিল্পী দ্বৈতকণ্ঠে শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়।

গানী গানের দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

সন্তান যখন বড় হয় তখন তার জ্ঞান হয়, সে যখন শিশু থাকে তার জ্ঞান থাকে না, তাই বাবা মায়ের প্রতি ভক্তিও থাকে না। বড় হলে জ্ঞান বাড়ে, ভক্তি বাড়ে, তেমনি ঈশ্বর সম্বন্ধে জ্ঞান না হলে ভক্তি আসে না। আর এই ভক্তির প্রগাঢ়তাই প্রেম, ভালোবাসা, এই হলো ভাগবত প্রেম। তবে সাধনা ছাড়া এই জ্ঞান বা সত্য লাভ হয় না, সাধকরা পারেন এই নতুন জীবনবোধ তৈরি করতে। যারা সাংসারিক তারা কর্ম করেন, সেটাই তাদের সাধনা। আর যারা সংসার ত্যাগ করে ব্রহ্মরসে ডুবে থাকেন, সেটাই তাদের সাধনা। অর্থাৎ কর্ম করলে জ্ঞান হয়, ভক্তি হয়, এবং ভক্তি হলে সত্য লাভ হয়। বন্ধুরা, আজ সোমবার, গানের ভেলায় ভক্তিগীতি, আর সপ্তাহের শুরুতেই এই ভক্তিমূলক গান শুনলে মনের মধ্যে একটা ধার্মিক অনুধ্যান, একটা আধ্যাত্মিক চেতনা তৈরি হয়, যা আমাদের সর্বাত্মক উন্নতি সম্ভব করে।

এই চেতনা আমাদের পরিশীলিত করে, সংস্কৃত করে, প্রণোদিত করে, ঈশ্বরের সঙ্গে একটা সংযোগ পথ নির্মাণ করে। আর এগুলো নির্মাণ করেন প্রণম্য সাধক সাধিকারা। আজ আপনাদের শোনাব দিব্য জগতের এক ঝাঁক উজ্জ্বল মণিমাণিক্যের গল্প, যারা সকলেই মানব শরীরে সাধিকা মা। আপনাদের সঙ্গে আমি মিতালী ভট্টাচার্য, আর আমার সঙ্গে আপনারা 0332107325 এই নম্বরে, আবারও বলি 0332107325 এই নম্বরে আপনারা আমার সঙ্গে। গানটি শুনলেন দুর্বা রায়চৌধুরীর কণ্ঠে, এবারে রুমা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এমনভাবেই মা দয়াময়ী দয়ায় আমরা পাই প্রণম্য সাধিকা মণিকুন্তলা মাকে, মণিকুন্তলা দেবী। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সংঘ ও আদ্যাপীঠে আদ্যামার বিগ্রহ ও মন্দির প্রতিষ্ঠাতা শ্রীমদ অন্নদা ঠাকুরের সহধর্মিণী মণিকুন্তলা মা। ভক্তগণের কাছে তিনি দেবী নন, শুধু মা। আর পাঁচটা দাম্পত্য সম্পর্ক থেকে তাদের সম্পর্ক ছিল কিছুটা আলাদা। অধ্যাত্মবশে সিঞ্চিত দাম্পত্য জীবন। স্বামী কৃষ্ণনীলা বলেছেন, স্ত্রী চোখের জলে প্লাবিত। স্বামী লীলাগাথা গাইছেন স্ত্রীর অশ্রুসাগর। স্বামীর ভাবধারায় অনুপ্রাণিত মণিকুন্তলা সর্বক্ষণ আরও সহ্যগুণ প্রার্থনা করতেন, যাতে স্বামীর সাধনায় কোনো সমস্যা না হয়। 1330 সালে হুগলি জেলার উত্তরপাড়ায় প্রথম বালিকা আশ্রম তৈরিতে সহায়তা করেন স্বামীকে এবং প্রাথমিকভাবে তার দায়িত্বও নেন। পরে সেটি দক্ষিণেশ্বরে স্থানান্তরিত হয়। আদ্যাস্তব পাঠ, রামকৃষ্ণ নাম সংকীর্তন শুনতে শুনতে তিনি অনন্তধামে যাত্রা করেন। ভক্ত সমাজ মণিকুন্তলা দেবীর এই পরলোক গমনে মণিহারা হয়। এমনই সাধক সাধিকা মায়েরা আমাদের গাথা হয়ে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের জীবনে

তারাই প্রেরণা। মাধুরী চট্টোপাধ্যায়।

ধার্মিক এবং সাংস্কৃতিক ইতিহাসে নেপাল এক অনন্য নাম। পশুপতিনাথ, তুষার ধবলগিরি, কাঞ্চনজঙ্ঘা, এর মাঝেই 1856 সালে জন্ম নেন বিষ্ণুপ্রিয়া। পরবর্তীকালে যিনি পরিচিত হন মাতাজি জ্ঞানানন্দ সরস্বতী নামে। স্বাস্থ্য দুর্বল কিন্তু অসাধারণ মেধা। প্রতিদিনের পাঠের চাপ আর নিতে পারলেন না, মন পূজার্চনায়। বাল্মীকি রামায়ণ আর তুলসীদাসের রামচরিত মানুষ, এসব শুনতে শুনতে সীতারামজির দর্শন পাওয়ার জন্য আকুল হয় প্রাণ। তার জীবন আবর্তিত হতে থাকে সাধন ভজন কেন্দ্র করে। মাত্র 20 বছর বয়সে ভারতের তীর্থ দর্শনে বেরিয়ে পড়েন। পুরী ক্ষেত্রে মাতাজি অদ্বৈতানন্দ সরস্বতীর সংস্পর্শে এসে বিষ্ণুপ্রিয়া হয়ে যান মাতাজি জ্ঞানানন্দ সরস্বতী। হঠযোগে পারদর্শী হয়ে ওঠেন। শুধু ধ্যান তন্ময়তা নয়, শরণাগত মানুষকে দেখলেও তার কল্যাণ ধারা বইত। মঠ মন্দির, মেয়েদের মন জীবন, এই সব সম্পর্কে গভীর বোধ ছিল তার। আজ শুনছেন আপনারা সাধক সাধিকা মায়ের গল্প। এবারে ইমন চক্রবর্তী।

গানের ভেলায় ইন্দ্রিয়ে মনে শুধুই ভক্তিগীতে। দেখিনি বন্ধু কে আছেন সঙ্গে।

না, কাউকে তো পাওয়া যাচ্ছে না। চলে আসি আমাদের সাধিকা মায়ের গল্পে। ভারতের দক্ষিণ অংশ, কেরালা। নারী ও পুরুষের সমান অধিকার। কেরালায় ধর্মপ্রাণা মহাসাধিকা চঙ্কত্তু আম্মা বিষ্ণুভক্ত, শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাস করে ব্রত পালন করতেন, আর দ্বাদশ তিথিতে পূজা অর্চনার পর নিজের হাতে রান্না করে ব্রাহ্মণ ভোজন করাতেন। একবার ব্রাহ্মণ পেলেন না, স্থির করলেন উপবাস করেই প্রাণ বিসর্জন দেবেন। হঠাৎ পেলেন স্বয়ং বিষ্ণুর দর্শন, আনন্দে আপ্লুত হয়ে বাদাম পাতায় অন্ন পরিবেশন করলেন। বিষ্ণু তাকে জন্মমৃত্যুর বন্ধন থেকে পরম মুক্তির আশীর্বাদ দিলেন। সাধারণ মানুষ এই ঘটনা শুনে ওখানে একটি বিষ্ণু মন্দিরও স্থাপন করেন। জনশ্রুতি সেটাই হল তিরুভেল্লার শ্রী বল্লভ মন্দির। আজও সেখানে শ্রী বিষ্ণুর বিগ্রহকে বাদাম পাতায় অন্নভোগ দেওয়া হয়। বন্ধু, কে আছেন? নমস্কার। না, পাচ্ছি না। মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

আজ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে একদিকে যেমন সাধিকা মায়ের গল্প, আরেকদিকে তেমনি নারী কণ্ঠশিল্পী প্রত্যেকেই। আবার একটু দেখি নি বন্ধুর খোঁজ, 0332107325 এই নম্বরে।

0: নমস্কার। না, পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ, বলুন বলুন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিব্যা।
0: হ্যাঁ, একটু
1: আমি
0: ইকো হচ্ছে। আপনি রেডিও সেটটা যদি একটু বন্ধ করেন বা দূরে সরিয়ে রাখেন।
1: প্রোগ্রাম তো খুব সুন্দর হচ্ছে, আপনার উপস্থাপনাও খুব সুন্দর,
0: অনেক ধন্যবাদ।
1: অনেকটা জানা যাচ্ছে। যদি সম্ভব হয় এই আমার মনোময় ভট্টাচার্যের কণ্ঠে যদি রামকৃষ্ণ করুণা সিন্ধু গানটি শোনান, খুব ভালো লাগবে।
0: খুব ভালো লাগলো আপনার অনুরোধ পেয়ে। কিন্তু আপনি অনুষ্ঠানটা শুনছেন তো? আজকে আমাদের অনুষ্ঠান আমি শোনাতে চাইছি
1: বিভিন্ন জায়গার
0: মহিলা কণ্ঠশিল্পী এবং সঙ্গে সাধিকা মায়ের গল্প। তাই আজ মনোময় ভট্টাচার্যের গান একটু সমস্যা।
1: আচ্ছা ঠিক
0: হ্যাঁ,
1: আছে,
0: ভালো থাকবেন, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আজ তো আমাদের অনুষ্ঠানের যে আয়োজন সেটা একটু অন্যরকম, তাই শ্রোতা বন্ধুর অনুরোধটা রাখতে পারলাম না। শুনবো অনেক গান। আমরা ছিলাম ভারতের দক্ষিণ অংশে, কেরালায়। এবারে কর্ণাটকে দ্বাদশ শতাব্দীতে আসেন আচার্য আল্লামা। শৈব মতে বিশ্বাসী তিনি হলেন আক্কা মহা।

দেবী। তার অসাধারণ কবিত্ব শক্তি, কানাড়া সাহিত্যে তার বচন এক নতুন ধারা তৈরি হয়। এই বচনে গভীর অন্তর্দৃষ্টি তৈরি হয় সকলের মনে। তিনি ছিলেন চেন্নামল্লিকার্জুনের ভক্ত। কোনো নশ্বর পুরুষে তার কোনো আসক্তি ছিল না। দিব্য শরীরে তিনি কৈলাসে যান, তার ঈশ্বরকে প্রত্যক্ষ করেন। তার দিব্য বেশ, হাসি, চতুর্দশ ভুবন ভোলানো আলোকিত রূপ তিনি দেখেন। শরীরের বন্ধন থেকে মুক্তি পেয়ে মূর্তিহীন আদিরূপের সঙ্গে অতীন্দ্রিয় মিলনের অভিজ্ঞতা অর্জন করেন। আক্কা মহাদেবী শুনব স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এই গানটি।

0: দেখো, তুমি দিব্যচক্ষু অম্বিত পিনাকপাণি এবং বজ্রহস্ত, তোমাকে প্রণাম করি। তুমি ত্রিশূলধারী এবং দণ্ড, পাশ ও অসিহস্ত, তোমাকে প্রণাম করি। তুমি ত্রৈলোক্যের নাথ এবং সর্বভূতপতি, তোমাকে প্রণাম করি। তুমি বাণেশ্বর, নরক সমুদ্রের তারক, জ্ঞান প্রদাতা, করুণাময় সিন্ধু, কর্পূর, কুন্দপুষ্প ও নির্মল চন্দ্রতুল্য জটাধারী, দারিদ্র দুঃখের নাশকারী শিবরূপ, তোমাকে প্রণাম করি। শিব তুমি শান্ত, কারণ ত্রয়ের হেতু, তোমাকে প্রণাম করি। আমি নিজেকেই নিবেদন করছি, হে পরমেশ্বর, তুমি আমার গতি।
1: এই পরমেশ্বরকে গতি মেনেছেন এক সাধিকা নয়, দেশে বিদেশে বহু সাধিকা। লালেশ্বরী দেবী শৈবধর্ম বেদান্তের একেশ্বরবাদকে গ্রহণ করেন। কাশ্মীরের মরমে কবি এবং সাধিকা ছিলেন লালেশ্বরী দেবী। ঈশ্বর ও মানবত্বা এক। লালেশ্বরীর উপদেশগুলি কাশ্মীরের জাতীয় মানসিকতা, জাতীয় আদর্শের ভিত্তি স্থাপন করেছে। তিনি মনে করতেন ভালোবাসার মধ্যেই ধর্মের আসল উদ্দেশ্য, শুধু নীতি

কথা নয় যে মানুষ ভালোবাসার কাঙাল, সত্যিকারের মানবধর্ম প্রচার করতে পারে সেই। তিনি ছিলেন জাতিশ্বর। স্যার রিচার্ড টেসবাকের দ্য ওয়ার্ডস অফ লাল দ্য প্রফেটস এই বইটি থেকে তার অধ্যাত্ম চেতনা সম্পর্কে অনেক কিছু জানা যায়। পরের গান রুমা মুখোপাধ্যায়।

0: চলতে থাকবে এমন সারা দেশ জুড়ে সাধক সাধিকার গল্প, আমাদের মায়েদের গল্প, যারা আমাদের জীবনকে এক নতুন ধারায় বইতে সাহায্য করে, প্রাণিত করে। বন্ধু কে আছেন? নমস্কার বন্ধু।
1: নমস্কার,
0: কি বলছেন?
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন দাদা।
1: আজকে ভক্তি রসের ধারায় স্নাত হওয়ার দিন। আচ্ছা, আমাকে দাদা বলবেন না দয়া করে, আমি আমার বয়স 26 বছর।
0: আচ্ছা ভাই বলো। খুব ভালো লাগলো যে এমন অনুষ্ঠানে তোমার মতন বৈশি শ্রোতা পেয়ে, বলো।
1: হ্যাঁ, আমি শুনি। আমি মীরাবাইয়ের কথা বলি।
0: আচ্ছা,
1: 1498 সাল রাজস্থানের কর্কিতাড্ডায় জন্ম, এবং ছোট থেকেই কৃষ্ণ গিরিধারি, মেরে গিরিধারি, এই যে তার বোধ জেগে উঠেছে, এই যে শান্ত দাস বাৎসল্য ও মধুর রস, এই যে সখ্য, এই সখ্য হয়ে ওঠা যে তুমি বন্ধু, তুমি প্রিয়, তুমি সখা, তুমি সব, তুমি বিনা আমি কিচ্ছু নই, এই যে চিন্তা ভাবনা। এবার যখন রাজস্থানে যখন মেওয়ারে চলে আসছেন মীরাবাই, তখন কিন্তু কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে তার প্রতিদেবের সাথে। তার কারণ রাজবাড়ি, মেওয়ারের মতন চিতলের একটা রাজবাড়ি, সেখানে তো আর সারাদিন সে কৃষ্ণ কৃষ্ণ করছে, কিন্তু সে তো মানতে পারবে না, কেউ সাধারণ মানুষ হিসেবে মানতে পারবে না, তোর ওই মার্গে কেউ পৌঁছতে পারবে না, মীরাবাইয়ের মতন মার্গে, যেটা একজন মূল কাণ্ডার, এই যে মানে পরম পুরুষ, মানে নিজের স্বামী রূপে কৃষ্ণকে বরণ করে নেওয়া
0: এবং তাকে না পাওয়া, না পাওয়ার মধ্যেই সেই ভোগ,
1: না পাওয়ার আসলে পেয়ে গেলেই তো হয়ে গেল, পেয়ে গেলেই তো শেষ, খোঁজো খোঁজো খোঁজো, পাবিলে পাবিলে অমূল্য নিধি, খুঁজতে হবে তো, না খুঁজলে কেউ।
0: খুব ভালো লাগলো ভাই, খুব ভালো লাগলো, সঙ্গে থাকো, খুব সমৃদ্ধ হলাম। তোমার জন্য একটা গান, খুব ভালো লাগলো এমন একটি সমৃদ্ধ ফোনে ভাইয়ের জন্য একটি গান রাধারানী দেবীর কণ্ঠে।

সত্যি এই ভাগবত প্রেম কখনো নারীকে তার নাগরের কথা মনে করায়, নাগরকে পায় আবার পায় না, ভোগ ত্যাগের মধ্যে এই নাগরের সাধনা। আবার কখনো এই ভাগবত প্রেম একজনকে প্রজাবৎসল মা করে তোলে। ত্রিপুরা জেলায় জন্ম হয় শ্রী শ্রী ব্রহ্মাজ্ঞ মায়ের, তার মনেও ছিল এই ভাগবত প্রেম, আর তা দিয়ে রচিত হতো নিজের প্রতিভায় তত্ত্বকথা ও গান। প্রবল বিষধর সাপের দংশনের পরেও তিনি যখন প্রাণ ফিরে পান তখন সবাই তাকে মনসা সিদ্ধি মনে করত এবং পূজা নিবেদন করে যেত। তিনি আড়ম্বর ছাড়া নির্জনে সাধন ভজন করতেন, কোনো বিশেষ নিয়ম তিনি ভক্তদের দিতেন না, না ছিল কোনো সম্প্রদায়। তিনি জগৎগুরু শঙ্করাচার্যের বেদান্ত তত্ত্বকে নিজের পথপ্রদর্শক মনে করতেন। বুদ্ধদেবের সরল জীবনযাপন, শ্রীচৈতন্য মহাপ্রভুর অপার প্রেম ও মহিমা, রামকৃষ্ণদেব, তুলসীদাস এদের প্রতি ছিল তাঁর অপার শ্রদ্ধা নিষ্ঠা। তিনি মনে করতেন সাধনা পথ আলাদা হতে পারে, ফল কিন্তু এক প্রকারই হবে। ত্রিপুরা থেকে কলকাতা, পুরীধাম, উত্তরবঙ্গে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এবারে সুদীপ্তা বণিক।

কৃষ্ণ ও মহেশ্বর সবাইকে সাধনা করে তারা হয়েছেন সাধিকা, সেই প্রেম মন্ত্র, সেই স্নেহরস ছড়িয়ে দিয়েছেন আমাদের মধ্যে। আবার ঋগ্বেদের যুগে বৈদিক সাহিত্য থেকে কয়েকজন বিদুষী নারীর কথা আমরা জানতে পারি। তারা নিরলস বেদ চর্চা করে সাধনায় সিদ্ধি লাভ করেন, আত্মোপলব্ধির মধ্যে পরম সত্যকে উপলব্ধি করেন। তারা হলেন অপালা, ঘোষা, লোপামুদ্রা, ইন্দ্রাণী, জুহু, গার্গী, মৈত্রেয়ী। এদের বাগ্মিতা কবিতা শৈলীর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারতীয় কৃষ্টি, ধর্মবিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞানে ব্রহ্মতত্ত্ব তাদের এই সৃষ্টি থেকেই আমরা জানতে পারি। পৃথিবীর সমস্ত মায়েদের, সমস্ত নারীদের, সমস্ত মহিলা যারা নারী মনস্ক, প্রত্যেকের জন্য এই সাধক সাধিকার ব্রহ্মজ্ঞান একটাই। ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানে।

সমস্ত সমাজ যেন গতানুগতিক রাস্তায় চলছে, কোথাও বিশ্বাসের ভিত্তি নেই, অবিশ্বাসের মধ্য দিয়ে মনের ধারা চলছে, আধ্যাত্মিক উন্নতি ঘটে না। যে মানুষ আনন্দ চায় সে আনন্দ তার নিজের অন্তরের মধ্যে খুঁজে পায়, বাইরের আনন্দ তো ক্ষণিকের, চিরকালীন নয়। যাকে পেলে সব আনন্দ চিরকালীন হয়, তার প্রতি আকর্ষণ রাখতে হয়, ভক্তি করতে হয় ঈশ্বরকে, ঈশ্বর আছেন, সে অনুভূতি হলেই আকর্ষণ ফিরে আসে। এই হলো ভক্তি, এই জ্ঞান, এই বিশ্বাস। তবে কর্ম না করলে, সাধনা না করলে, সে সংসারে থেকে হোক, সংসার থেকে বেরিয়ে হোক, এই অনুভূতি না থাকলে ভক্ত হওয়া যায় না, সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। এই গান শুনতে শুনতে আমরা আজ এই গানের ভেলায়, গানের ভেলা থেকে নামব। ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গান, সঙ্গে ছিলাম মিতালী ভট্টাচার্য। ভালো থাকবেন, ভালো রাখবেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য এবং বিতাশোক চক্রবর্তী।

0: আচ্ছা শর্বাণী, আমাকে একটা কথা বলো তো, এই যে এই মাসটা সেপ্টেম্বর মাস, আমাদের সবাই জানি যে আমরা যে সেপ্টেম্বর মাস মানেই হচ্ছে গিয়ে শিক্ষক দিবস,
1: মানে
0: একটা ওই প্রতিটা কোচিং সেন্টার বলো বা আমাদের স্কুল কলেজ সব জায়গাতে কিন্তু ওই একটা স্যার খাওয়ান এই পরিস্থিতি থাকে।
1: আর স্যাররা কিন্তু এই সময়টা খাওয়ায়ও। আমার মনে পড়ছে আমরা যখন টিউশনে পড়তাম, স্কুলে পড়তাম, স্কুলে খাওয়ানোর ব্যাপারটা ছিল না, যদিও টিচার্স ডেতে টিচাররা সবাই মিলে স্টুডেন্টদের কিন্তু একটা ওই একটা প্যাকেট দিত, একটা পেস্ট্রি থাকতো, একটা প্যাটিস থাকতো, একটা প্যাকেট দিত। আর সব থেকে মজা হতো টিউশনে, টিউশনে স্যাররা জিজ্ঞেস করতেন যে তোমরা কি খেতে চাও, এবার এক একজন বলতো এক একটা, আলটিমেটলি কিন্তু খাওয়া হতো একটা এগ চিকেন, এগ চিকেন রোলের বাইরে আমি কিছু খাইনি অন্তত, তুমি কি খেয়েছো? এটাও
0: না না, আরে এটাও একটা খুব মজার ব্যাপার, সেটা যদি তুমি বলে না স্যাররা খুব ভালো খাওয়াতো, যে স্যাররা ভালো খাওয়াতো না মানে আমাদের মতে, মানে আমাদের এক্সপেকটেশন হয়তো অনেকটা বেশি থাকতো, তখন তো আমরা ভয়ানক রাগ করতাম, এই স্যার খাওয়ালো না আমাদের থেকে এতগুলো করে টাকা নেয়, একটা দিন খাওয়াতে পারলো না।
1: আমার মনে আছে আমাকে ক্লাস এইটে একজন টিচার তার ওই টিচার্স ডে পরে খাইয়েছিল হচ্ছে দুটো কচুরি আর দুটো আলু, ঠিক দুটো আলু, তার সাথে কোনো গ্রেভি নেই, আর খাবো তো কি করে? আমি আর আমার বন্ধুরা এত কষ্ট করে খেয়েছিলাম, লাস্টে শুধু শুধু কচুরি খাচ্ছি, সেই জন্যই কিন্তু এই ব্যাপারটা মনে আছে, নালে কি থোড়ি মনে থাকতো?
0: সত্যি সত্যি। তবে এই যে এগুলো তো একটা মজার দিক হলো, যেটা নাকি আমরা আমাদের স্যার ম্যাডামদের সঙ্গে সবসময় মনে রাখি, কিন্তু এটা ছাড়াও আমাদের জীবনে কিন্তু আমরা যা কিছু শিখি তার পেছনে কিন্তু একজন শিক্ষকের ভূমিকা থাকে, মানে শুধুমাত্র সেটা ওই একটা শ্রেণীকক্ষে বা ক্লাসে বা একটা কোনো একটা নির্দিষ্ট পরিসরে কিন্তু আটকানো যায় না, তাই না?
1: একেবারেই তাই। এবং আমাদের শিক্ষকদের ভূমিকা যে ঠিক কতটা সেটা কিন্তু আমরা জীবন দিয়ে ভেবে শেষ করতে পারি না। এবং একটা কথাই বলবো যে শুধু শিক্ষক কিন্তু নয়, এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যারা নতুন নতুন অনেক আবিষ্কার করেন রোজ, তিনিও কি বা তারাও কি কোনো অর্থে আমাদের শিক্ষক নন? কারণ তিনি বা তারাও তো আমাদের শেখান কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে অজানাকে জানতে হয়, কিভাবে কোনো বিষয়কে শুধু বিশ্বাস না করে প্রমাণের মাধ্যমে তুলে ধরতে হয়।
0: একদম। আর এই যে বিজ্ঞানের ইতিহাস, এই বিজ্ঞানের ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যেরকমটা সর্বাণী বললো, যারা কিন্তু শুধুমাত্র গবেষণাগারে নতুন কিছু আবিষ্কার করেননি, তারা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তারা শিখিয়েছেন যে ব্যর্থতা মানেই কখনো শেষ নয়, একটি প্রশ্ন থেকে শুরু হতে পারে আবার একটি নতুন আবিষ্কার।
1: ঠিক যেমন নিউটনের একটি প্রশ্ন থেকে জন্ম নিতে পারে মহাকর্ষের ধারণা, জগদীশচন্দ্র বসুর কৌতূহল আমাদের গাছপালার জীবনকে নতুনভাবে দেখতে শেখায়, এবং সত্যেন্দ্রনাথ বসু আমাদের নিয়ে যান কোয়ান্টাম জগতের রহস্যে, আর মেরি কুরি দেখিয়ে দেন অদম্য ইচ্ছে শক্তির কাছে কঠিন পরিস্থিতিও ঠিক কেমনভাবে হার মেনে যায়।
0: তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের কথা শুনে যে আজকে আমরা কি নিয়ে আড্ডা দিতে চলেছি, আজকে বিজ্ঞান বার্তার অনুষ্ঠান, আর তাই তোমাদের সঙ্গে চলে এসেছি আমি বিতর্ক।

0: আর আমার সঙ্গে সর্বাণী। আর এই যে শিক্ষকের কথা বললাম এবং বিজ্ঞানের কথা বললাম, এই শিক্ষক আর বিজ্ঞানের এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। আর আজকের আড্ডায় আমরা কিন্তু হয়তো সময়ের জন্য কয়েকজন বিজ্ঞানীর কথা বলবো, সেটা সময়ের জন্যই বলতে হবে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়ালে তোমরা দেখবে এরকম বহু বহু বহু বহু নাম আছে যাদের জীবন থেকে আমরা অনুপ্রেরণা পাই। আমরা বেসিক্যালি তাদের প্রশ্ন, তাদের সংগ্রাম, তাদের আবিষ্কার, তাদের কথা এবং সমস্ত কিছু যেগুলো নাকি আমরা তাদের থেকে শিখেছি সব কিছু আমরা করতে পারি। তার কারণ ওই যে যেরকমটা সর্বাণী বলল, বিজ্ঞান কিন্তু শুরু হয় একটা প্রশ্ন থেকে।
1: আর তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আড্ডা শুরু করি। আর আজকে আড্ডায় থাকবে কিছু মহান শিক্ষক ও বিজ্ঞানী জীবনের গল্প, যারা তাদের জ্ঞান, আবিষ্কার এবং চিন্তার মাধ্যমে বদলে দিয়েছেন আমাদের পৃথিবীতে। তবে যেহেতু আজকে যুববাণীর আড্ডায় আমি তুমি আছি এবং আজকে আমাদের ফোন লাইনও তোমাদের জন্য খোলা রয়েছে, তো আমাদের ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 0332210-7325। আমি সর্বাণী, আমার সঙ্গে রয়েছে বিতোষক, এবং আমাদেরকে জয়েন করতে হলে তোমাদেরকে ফোন করতে হবে এই নাম্বারে। আরও একবার রিপিট করে দিই, 0332210-7325। আর জানাতে হবে একটা ছোট্ট কথা, যে তোমরা যখন শিক্ষক দিবস পালন করতে তখন তোমাদের কেমন মজা হতো, স্যার ম্যাডামরা কি কি খাওয়াতেন এবং কেমন ভাবে তোমাদের সঙ্গে ডেটা সেলিব্রেট করতো।
0: একদম কিন্তু কোনো রকম কঠিন প্রশ্ন নয়।
1: এবং আরো একটা কথা বন্ধুরা, জানাতেও পারে যে বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা কিংবা বিজ্ঞান নিয়ে পড়াশুনো রিলেটেড যদি বন্ধুদের কাছে কোনো মজার অভিজ্ঞতা থাকে যেটা একটু আউট অফ দ্য বক্স, সেটাও কিন্তু জানবার জন্য বসে রয়েছি আমি সর্বাণী এবং আমার সঙ্গে বিতোষক। তাহলে একটা গানে চলে যাই বন্ধুদের সাথে কথা বলার আগে বিতোষক।
0: একদম বন্ধুরা, বরং ভেবে নিক এবং একটুখানি স্মৃতিরোমন্থন করে নিক যে কি কি ঘটনা ঘটেছিল বন্ধুদের ছেলেবেলায় বা এখনো। তাই হোক, তো যাই হোক, তাহলে আমরা ফিরে আসছি একটা গানের পর তোমাদের সঙ্গে। আজকে বিজ্ঞান বার্তা অনুষ্ঠানে রয়েছি বিতোষক ও সর্বাণী, শুনতে থাকো।

0: সত্যি সায়েন্স কিন্তু সব জায়গাতেই আছে, আর এই সব জায়গাতে সায়েন্স আছে বলে আমরাও বেঁচে আছি। যাই হোক, আজকে গানের পর আবার ফিরে এলাম তোমাদের যুবাণীর আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি বিতর্ষক আর সর্বাণী, আর আজকে আমরা কথা বলছি সেই সমস্ত শিক্ষকদের নিয়ে যাদের আমাদের এই যে বাঙালি বিজ্ঞান যাত্রা, সেই বিজ্ঞান যাত্রাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
1: একেবারেই তাই। আর বন্ধুরা, তোমরাও কিন্তু যুক্ত হতে পারো আমাদের সঙ্গে। তোমাদের জানাতে হবে যে তোমরা টিচার্স ডে

0: কিংবা শিক্ষক দিবসে কিভাবে সেলিব্রেট করতে নিজেদের টিচারদের সঙ্গে, এবং তোমার জীবনে বিজ্ঞান চর্চা কিংবা বিজ্ঞান নিয়ে পড়াশুনোয় যদি কোনো মজার ঘটনা থাকে সেটা আমাদের ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 0332210-7325। আর আমরা রয়েছি তোমাদের ফোনের অপেক্ষায়, কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু। হ্যালো,
1: না কোনো কারণে বন্ধু আসতে পারেনি, আরো একবার ফোন নাম্বারটা বলে দিই, 0332210-7325। এবং সর্বাণী কিন্তু খুব আজকে একদম সহজ একটা প্রশ্ন রেখেছে যে কিভাবে তোমরা সেলিব্রেট করতে, এবং অর্থাৎ মানে তোমাদের জীবনে যদি এই বিজ্ঞান রিলেটেড কোনো মজার ঘটনা থাকে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। এবং শুধুমাত্র ফোন নাম্বারে নয়, আমাদের আজকে যে অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্টার আছে সেই পোস্টারের যে কমেন্ট বক্স সেইখানেও কিন্তু তোমরা লিখতে পারো, তাহলেও কিন্তু সেই তোমাদের মনের কথা আমাদের কাছে পৌঁছে যাবে।
0: আচ্ছা বিদর্শক, অনেকক্ষণ বললাম যে বন্ধুরা কিভাবে আমাদের জয়েন করবে, তো আজকে আমরা যেই দিয়ে আড্ডাটা শুরু করেছি সেই বিজ্ঞানীদের কথা আবার বলি, যারা বিজ্ঞানী আবার শিক্ষকও। এবং সেটা বলতে গিয়ে এটাই বলবো যে বিজ্ঞান শুধু বইয়ের পাতার লেখার সূত্র নয়, বিজ্ঞান হলো প্রশ্ন করার সাহস, অজানাকে জানার আগ্রহ এবং অসম্ভবকে সম্ভব করার এক নিরন্তর প্রচেষ্টা। আর ভারতের বিজ্ঞান ইতিহাসে এমনটাই হয়ে এসেছে বহুকাল ধরে। একজন অসাধারণ মানুষ ছিলেন যার কথা প্রথমেই বলবো, তিনি আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু।
1: একদম, আমাদের সবার পরিচিত জগদীশচন্দ্র বসু,
0: একেবারেই 1858
1: সালে 30 নভেম্বর, একদম মানে এটা এমনই একটা
0: আমাদের,
1: হ্যাঁ বলা যেতে পারে আমরা যখন ছোটবেলায় বিজ্ঞান পড়েছিলাম আমাদের কিন্তু এনাদের জীবনী পড়ানো হতো, এনাদের যখন আমরা ব্যাপারে পড়তাম তখন কিন্তু আমরা একদম ডিটেলসে পড়তাম যে তার ছোটবেলাটা কিরকম ছিল। তো যদি একটুখানি ছোট্ট করে আমরা বন্ধুদেরকেও বলে দিই যে বর্তমান বাংলাদেশের যে ময়মনসিংহ অঞ্চল সেইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একাধারে তিনি পদার্থবিদ, জীববিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী এবং এক অসাধারণ গবেষক ছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় সম্ভবত এটাই যে তিনি একজন নিরন্তর কৌতূহলী বিজ্ঞানী ছিল। যেরকম সর্বাণী একদম শুরুতে বলেছে, একটা প্রশ্ন, সেই প্রশ্ন থেকেই কিন্তু তৈরি হয় বিজ্ঞানের আসল সূত্র। যাই হোক, ফোন লাইনে বন্ধু, চলো শুনে নি বন্ধু কি বলছে।
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো হ্যালো, না বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি সৌভিক সরকার বলছিলাম,
0: বর্ষা
2: থেকে। হ্যাঁ বলো, শিক্ষক আপনার শিক্ষকদের সম্বন্ধে জানতে
0: চাইছেন, কেমন ভাবে সেলিব্রেট করো, কেমন ভাবে উদযাপন করো?
2: হ্যাঁ, আমরা স্কুলে আর কি আগের দিন থেকে পুরো রুমটা আর কি আমরা পরিষ্কার করতাম আর কি, এবং সেদিনকে কে কি করবে না করবে সবাই সব একটা লিস্ট করা হতো আমাদের, এবং একটা কেক কাটা হতো, এবং আমাদের বিশেষ করে কোচিং একটা জিনিস হতো সেটা সব হতো, এবং স্যার আমাদের নানা রকম কথাবার্তা বলতেন। কেন বিশেষ করে বললাম, আমাদের মেন কথা খাওয়ার দিকটা বিশেষ করে খেয়াল রাখা হতো যে কি খাওয়া হবে, স্যার কি খাওয়াবে সেদিনকে। যেমন দিদি আপনি যেমন বললেন চিকেন এগ রোলের কথা, কিন্তু আমাদের স্যার খাওয়াতেন মোগলাই, মোগলাই এবং মিষ্টি, এই জিনিসটা, এই জন্য শিক্ষক দিবস আমাদের কাছে এখনো বলতে গেলে খুব মিষ্টি স্মরণীয় হয়ে আছে। নমস্কার,
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোগলাই খেতে কিন্তু আমার দারুণ লাগে,
1: আমার কিন্তু মনে হচ্ছে আজকে আমাদের আমরা এখান থেকে বেরিয়ে কিছু একটা ভালো খেতে যাবো,
0: এত ভালো ভালো হবে না
1: একদম। আর আরো একটা জিনিস আমার মনে পড়ে গেল, যেরকম বন্ধু বললো যে এক রাত আগে থেকে সমস্ত প্রিপারেশন নেওয়া শুরু হতো, আমরা কিন্তু ছোট ক্লাসে পড়াতে যেতাম, এবং ওই একটা দিনের জন্য নিজেদেরকে ওই স্যার মনে হতো,
0: কি পড়াতাম জানি না, তবে পড়াতে যেতাম,
1: পড়াতে যেতাম,
0: পড়াতে যেতাম। এবং পড়াতে গিয়ে কি হতো, কিছু কিছু বাচ্চার কাছে এক্সট্রা পেন এক্সট্রা কার্ড থাকতো, সেটা আমাদেরও কখনো কখনো দিত। যাই হোক, এই আমাদের কথা থেকে আমরা ফিরি আবার জগদীশ বাবুর কথায়, জগদীশচন্দ্র বসু। তিনি বিজ্ঞানের প্রথম বড় ক্ষেত্র, তার রিসার্চ যেটা ছিল সেটা ছিল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কিংবা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নিয়ে। 19 শতকের শেষ দিকে তিনি এমন একটি সময় গবেষণা করছিলেন যখন বেতার যোগাযোগ কিংবা ওয়্যারলেস কমিউনিকেশন ছিল একেবারেই একটা নতুন ধারণা।
1: একদম, এবং এই যে 1895 সাল, এই সময় কিন্তু তিনি কলকাতায় প্রথম এই যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তার সাহায্যে বেতার সংকেত প্রেরণ এবং গ্রহণের একটা গুরুত্বপূর্ণ প্রদর্শন করেছিলেন। তার যে গবেষণা সেটা বিশেষত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বা রেডিওওয়েভের ওপরই ছিল, যাকে আজকের ভাষায় আমরা মাইক্রোওয়েভ বলে চিনি। এই গবেষণার জন্য তিনি তৈরি করেছিলেন বিভিন্ন যন্ত্র, যার মধ্যে ওয়েভ গাইড, হর্ন অ্যান্টেনা এবং অত্যন্ত সংবেদনশীল ডিটেক্টর প্রভৃতি ছিল।
0: এবং আজ আমরা বন্ধু জানো তো যে মোবাইল ফোন ব্যবহার করি, স্যাটেলাইট কমিউনিকেশন ইউজ করি, রাডার ব্যবহার করি, এমনকি এই যে মাইক্রোওয়েভ টেকনোলজির ওপর নির্ভরশীল আমাদের অসংখ্য আধুনিক যন্ত্র, এই বিশাল প্রযুক্তিগত জগতের প্রাথমিক বৈজ্ঞানিক গবেষণা

0: গবেষণার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর কাজ কিন্তু ছিল প্রচণ্ড গুরুত্বপূর্ণ।
1: সত্যি
0: তিনি দেখিয়েছিলেন অদৃশ্য তরঙ্গকে শুধু কল্পনা নয়, পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণও করা সম্ভব।
1: তবে জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান চর্চার সবচেয়ে বিস্ময়কর অধ্যায় হয়তো তার উদ্ভিদ নিয়ে গবেষণাই। কারণ আমরা সাধারণত ভাবি যে গাছপালা নীরব, তারা কথা বলে না, হাঁটে না, তাই না?
0: হ্যাঁ, এবং মানুষের প্রতিক্রিয়া যেরকম আসে, গাছেদের কোনো প্রতিক্রিয়া আসে না। কিন্তু জগদীশচন্দ্র বসু প্রশ্ন করেছিলেন, নীরব মানেই কি নিষ্প্রাণ?
1: সত্যি, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি তৈরি করেন তার বিখ্যাত যন্ত্র ক্রেসকোগ্রাফ। আর এই ক্রেসকোগ্রাফ যে যন্ত্র, এই যন্ত্রের সাহায্যেই তিনি উদ্ভিদের অতি ক্ষুদ্র বৃদ্ধি ও নড়াচড়াকে বহু গুণ বড় করে পর্যবেক্ষণ করেন। তিনি বিভিন্ন আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য উদ্দীপকের প্রতি উদ্ভিদের যে শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া সেইটা কিন্তু পরীক্ষা করেছিলেন। আর তার এই যে গবেষণা, এই গবেষণা উদ্ভিদ শারীরবিদ্যা এবং বায়োফিজিক্সের যে বিকাশ, তার সেই বিকাশে এক নতুন দিগন্ত খুলে দেয়।
0: জগদীশচন্দ্র বসুর আরও একটি বড় শিক্ষা ছিল, বিজ্ঞানকে কোনো একটি বিষয়ের মধ্যে তিনি বন্দী করে রাখতেন না। তিনি পদার্থবিজ্ঞান থেকে জীববিজ্ঞানে গিয়েছিলেন কিন্তু, এবং অদৃশ্য রেডিওওয়েভ নিয়ে তিনি গবেষণা করেছিলেন। এবং এই মানুষটাই গাছের অতি সূক্ষ্ম জীবন প্রক্রিয়া এবং জৈব প্রক্রিয়া খুঁজে পেয়েছিলেন, ভাবতে পারো?
1: সত্যি, ওই যেটা আমি বললাম একটু আগে, যে আমাদের সেই ক্রেসকোগ্রাফ যন্ত্র, যে যার মধ্যে দিয়ে জগদীশচন্দ্র বসু কিন্তু বুঝতে পেরেছিলেন যে উদ্ভিদও কিন্তু সাড়া দেয়। 1917 সাল একটা বিশেষ সময়, কারণ সেই সময় তিনি প্রথম প্রতিষ্ঠা করেন বোস ইনস্টিটিউট, যা এশিয়ার অন্যতম প্রাচীন ইনস্টিটিউট হিসেবে বিজ্ঞান চর্চার নতুন পথ তৈরি করে। এবং এই যে গবেষণা, অর্থাৎ এই যে বোস ইনস্টিটিউট, তার যে গবেষণা, সেইখানকার যে মূল দর্শন সেটা কিন্তু এটাই ছিল যে প্রকৃতির বিভিন্ন শাখার মধ্যে সম্পর্ক খুঁজে বার করা।
0: আর আজকের যুব সমাজের জন্য জগদীশচন্দ্র বসুর জীবন কিন্তু একটা অসাধারণ শিক্ষা, কি তাই তো? এবং তিনি আমাদের শেখান, সীমিত সুযোগ কখনোই বড় স্বপ্নের সীমা হতে পারে না। তিনি বৈষম্যের, অর্থের অভাব এবং গবেষণার নানা বাধার মধ্যেও নিজের কাজ কিন্তু চালিয়ে গিয়েছিলেন।
1: একদম, এবং তার জীবন আজকে তরুণদের উদ্দেশ্যে যেন একটা বার্তা দেয় যে প্রশ্ন করতে শেখো, উত্তর যদি না পাও তাহলে আবার প্রশ্ন করো, পরীক্ষা করো, ব্যর্থ হলে আবার চেষ্টা করো। কারণ ওই যে বিজ্ঞান শুরু হয় কৌতূহল থেকে, তাই জগদীশচন্দ্র বসু শুধুমাত্র একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন শিক্ষক যিনি নিজের জীবন দিয়ে বুঝিয়েছিলেন যে সত্যিকারের বিজ্ঞানী কখনো শুধু উত্তর খোঁজেন না, তিনি নতুন প্রশ্ন খোঁজেন এবং তৈরিও করেন।
0: আর সেই কারণেই হয়তো এক শতাব্দীরও বেশি সময় পর আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও তিনি অনেকটা প্রাসঙ্গিক।
1: একদম, আর এই যেহেতু আমরা উদ্ভিদের কথা বলছি, গাছেদের কথা বলছি, একটা খুব সুন্দর গান তোমাদের জন্য রইল আমরা সর্বাণীর তরফ থেকে। ফিরে আসছি গানের পর, আরো অনেক মানুষের কথা তোমাদেরকে জানাবো বাকি, সঙ্গে থেকো।

0: গানের পর আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকের বিজ্ঞান বার্তা অনুষ্ঠানে রয়েছি বিতোষক আর সর্বাণী। আর এরপরে যে মানুষটার সম্পর্কে তোমাদের সঙ্গে কথা বলবো তার ব্যাপারে বলার আগে একটা প্রশ্ন করতে চাই, যে এই যে আমরা রাতের আকাশের দিকে তাকাই এবং অসংখ্য তারা দেখতে পাই, যদিও আমাদের এখানে এখন যেরকম ওয়েদারের কন্ডিশন তারা দেখা সত্যিই যায় না, কিন্তু আমরা যদি একটু পাহাড়ের দিকে যাই তাহলে ডেফিনেটলি দেখতে পাবো। হয়তো সেই তারাদের মধ্যে কোনোটা উজ্জ্বল, কোনোটা একটু ম্লান, কোনোটা একটু নীলাভ, কোনোটা একটু লালচে, যা আমরা সবাই এগুলো দেখেছি এবং দেখতে ভালোবাসি। কিন্তু কখনো এইটা কি কেউ ভেবেছো যে এই পৃথিবীতে বসে শুধুমাত্র একটা নক্ষত্রের আলো বিশ্লেষণ করেই জানা সম্ভব যে সেই নক্ষত্রের ভেতরে কি ঘটছে?
1: একেবারেই তাই। এবং এই অসম্ভবকে সম্ভব করার পথ দেখিয়েছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী মেঘনাথ সাহা। উনি 6 অক্টোবর 1893 মানে 1893 সালে তৎকালীন বঙ্গদেশের ঢাকা জেলার শেওড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি অত্যন্ত সাধারণ এবং আর্থিকভাবে সীমিত পরিবারে বেড়ে উঠেছিলেন। কিন্তু তার জীবনের সব থেকে বড় শক্তি ছিল একটাই, তার জানার অদম্য জেদ। এবং পরবর্তীকালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। সেই সময় তার সহপাঠীদের মধ্যে ছিলেন আরেক বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু,
0: তার কথা কিন্তু আমরা আসবো
1: আসবো। এবং এরা দুজনেই কঠিন পরিস্থিতি, আর্থিক সমস্যা এবং নানা বাধা সত্ত্বেও মেঘনাথ সাহা এবং সত্যেন বসু এরা কিন্তু বিজ্ঞান চর্চা থেকে কখনো পিছিয়ে আসেননি।
0: একদম। এবং তাদের জীবনে যে অর্থাৎ আমরা মেঘনাথ সাহার কথা যেহেতু বলছি, মেঘনাথ সাহার জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবদান হলো সাহা আয়নাইজেশন ইকুয়েশন, বা যেটাকে আমরা বাংলাতে বলি সাহা আয়নীকরণ সমীকরণ। আমরা এই বাংলা টার্মটা কিন্তু প্রচুর লিখেছি, তো একটু সহজ ভাষায় যদি বলি

0: পরমাণু যে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে যায়, আর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে আয়নাইজেশন বা আয়নীকরণ। তো এই যে মেঘনাদ সাহা এই বৈজ্ঞানিক সমীকরণ তৈরি করেছিলেন, এবং যার সাহায্যে এইটা বোঝা সম্ভব হয় যে কোন তাপমাত্রায় একটা মৌল কতটা আয়নীভূত হবে। মানে শুনতে হয়তো একটুখানি জটিল লাগছে, প্রথমবারে একটুখানি জটিল লাগে, কিন্তু এর ফলাফল ছিল একদম বলা যেতে পারে বিপ্লব এনে দিয়েছিল যাকে বলা যায়। কারণ এই যে নক্ষত্র থেকে আসা যে আলো, সেই আলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সেই নক্ষত্রের তাপমাত্রা, তার রাসায়নিক গঠন, তার ভৌত অবস্থা সম্পর্কে ধারণা পেতে শুরু করেন। অর্থাৎ পৃথিবীতে বসেই, ভাবো, পৃথিবীর একটা ঘরে বসেই মানুষ বহু দূরের একটা নক্ষত্রের ভেতরে কেমন পরিবেশ সেই সম্পর্কে যে বৈজ্ঞানিক তথ্য সেইটা সংগ্রহ করতে পারলো।
1: তুমি এত সহজ করে বোঝালে এবার, কিন্তু আমি বেশ বুঝতে পারলাম বিতোষক। তারপরে আমি আরো একটা কথা বলি, 1920 সালে প্রকাশিত হয় মেঘনাদ সাহার বই, গবেষণামূলক বই, এবং তিনি অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতিপদার্থ বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটিয়ে তুলেছিলেন, এবং সেইভাবেই তিনি বই লিখেছিলেন। এবং আজও নক্ষত্রের স্পেকট্রাম বা আলোর বর্ণালী বিশ্লেষণে সাহার সমীকরণ একটি মৌলিক বৈজ্ঞানিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।
0: একদম। আর মেঘনাদ সাহা, যেরকমটা তুমি বলছিলে যে এই যে একটা যুগান্তকারী ঘটনা, এই যুগান্তকারী ঘটনার বাইরেও মেঘনাদ সাহার একটা জীবন ছিল। তার কারণ তিনি কেবলমাত্র গবেষণাগারে সীমাবদ্ধ ছিলেন না, তিনি সবসময় বিশ্বাস করতেন যে বিজ্ঞান মানুষের বাস্তব জীবনের সমস্যার সমাধান করবে।
1: একেবারেই তাই। তিনি ভারতের বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পরিকাঠামো গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বিজ্ঞান প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন। সায়েন্স অ্যান্ড কালচার নামের বিজ্ঞান পত্রিকাটি তিনি চালাতেন, এবং পরবর্তীকালে কলকাতায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলার ক্ষেত্রেও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, যা আজ তার নামেই পরিচিত।
0: একদম। এবং তার কাছে, যেমনটা বললাম, বিজ্ঞান মানেই শুধুমাত্র ওই পরীক্ষাগারের চার দেওয়াল নয়, বিজ্ঞান মানে দেশের উন্নতি, দেশের দারিদ্র দূরীকরণ, শিক্ষা, প্রযুক্তি, আর মানুষের জীবনকে আর একটুখানি বেশি করে উন্নত করে দেওয়া।
1: আজকের যুব সমাজের কাছে কিন্তু বিতর্ক বলাই যায় মেঘনাদ সাহার জীবন একটা অসাধারণ অনুপ্রেরণা। তিনি আমাদের শেখান যে তোমার জন্ম কোথায়, পরিবার কতটা ধনী, তোমার সামনে কত বাধা, এসবের চেয়ে বড় হলো নিজের মধ্যে থাকা জ্ঞান, পিপাসা এবং পরিশ্রম। একজন সাধারণ পরিবারের ছেলে একদিন নক্ষত্রের ভাষা পড়তে শিখিয়েছিলেন পৃথিবীতে। তাই মেঘনাদ সাহার জীবন যেন আজকের তরুণদের উদ্দেশ্যে বলে, স্বপ্ন দেখো বড়, প্রশ্ন করো নির্ভয়ে, আর জ্ঞানের শক্তিকে ব্যবহার করো মানুষের ভবিষ্যৎ গড়ার জন্য।
0: একদম। আর এই কথা বলতে বলতেই আমার মনে হয় ফোন লাইনে কিন্তু বন্ধু চলে এসেছে, চলো শুনি। হ্যালো
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ, সুখদেব পাল বলছি, বেরুগ্রাম থেকে।
1: হ্যাঁ বলুন।
2: খুব ছোট করে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
2: 1970 থেকে আজকাল পর্যন্ত তখন মাস্টার শাসন করতেন এবং খুব সম্মান দিতেন, আমরাও সম্মান দিতাম, আর শিক্ষা ভালো হতো। এখন আর বছরে দুবার মাস্টারটা খাওয়াতেন, আর সে এবিল ফুল আর ওই শিক্ষক দিবস খাওয়াতো। আর বর্তমানে ইউনিভার্সিটিতে এখন মেঘনাদ সাহা চালু আছে, গোলাপ বাগের কাছে।
0: কারণ এগুলো আমাদের জীবনে একটা অন্যতম মেমোরেবল ইভেন্টস বলা যায়। তো যাই হোক, আমরা মেঘনাদ সাহার জীবনে ছিলাম, এবং সত্যি যেরকমটা সর্বাণী বললো যে তিনি শুধুমাত্র একজন মহান পদার্থবিদ ছিলেন না, তিনি এমনই একজন বিজ্ঞানী ছিলেন যিনি পৃথিবী থেকে আকাশের দিকে তাকিয়ে মহাবিশ্বের রহস্য উন্মোচনের চেষ্টা করতেন। আর হয়তো সেই কারণেই এত বছর পরেও রাতের আকাশে যখন আমরা কোনো নক্ষত্রের দিকে তাকাই, তখন মনে রাখা উচিত যে সেই নক্ষত্রের আলোককে বুঝতে সাহায্য করা একজন মহান ভারতীয় বিজ্ঞানীর নাম ছিল মেঘনাদ সাহা। তিনি একজন বিজ্ঞানী, একজন শিক্ষক, একজন স্বপ্নদ্রষ্টা, এবং ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। এই মুহূর্তে তোমাদের জন্য দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল। গানের পর ফিরে আসছি একটা সারপ্রাইজ নিয়ে, কি সেটা কিন্তু গানের পরই এসে বলবো।

0: এবং আমার সঙ্গে রয়েছে সর্বাণী। আর আমরা আজকে কথা বলছিলাম এই যে বিজ্ঞান আর শিক্ষক সেই কম্বিনেশন নিয়ে, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা আমাদের এই যে বাঙালির যে বিজ্ঞান চর্চা সেই বিজ্ঞান চর্চায় এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে যাদের কথা বলছিলাম তাদের থেকে যে সমস্ত জিনিস আমরা নিতে পারি, যে সমস্ত জিনিস আমরা শিখতে পারি, সেইটাকে কিন্তু আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে হবে। আর ঠিক সেই রকমভাবেই আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে যারা কিনা এই সমস্ত শিক্ষাকে নিজেদের জীবনে কাজে লাগাচ্ছে এবং আমাদেরকে একদম ভবিষ্যতের জন্য একটা আদর্শ বাঙালি সমাজ গড়ে তোলার ক্ষেত্রে কাজ করছে। তাদের মধ্যেই এমন একজনের কাছে আমাদের বন্ধু চয়নিকা চলে গিয়েছিল। না, আমি বলবো না, চয়নিকাই বরং শোনাবে তার জীবনের এই সাফল্যের কাহিনী। চলো তাহলে আমরা বরং শুনে নিই।
1: বিগত বছরগুলোতে মহাকাশ বিজ্ঞানে ভারতের সাফল্য চোখে পড়ার মতো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, হ্যাঁ, ইসরোর সফলতার গল্পগুলো তো এখন সকলেরই মুখে মুখে। সেই ইসরো এবং স্পেস কিডস ইন্ডিয়া যৌথভাবে এই বছর অর্থাৎ 2026 সালে একটা বিশেষ উদ্যোগ নিয়েছে। মহাকাশ বিজ্ঞানের পাতায় যদি একটা নতুন অধ্যায় যোগ হয় তাহলে কেমন হয়, যেখানে একটা প্রকল্প জুড়ে শুধুই মেয়েরা থাকবে। সেই উদ্দেশ্যেই শুরু হয়েছে মিশন শক্তি স্যাট, সম্পূর্ণ ছাত্রীদের দ্বারা পরিচালিত বিশ্বের প্রথম চন্দ্র উপগ্রহ তৈরির মিশন। ভারত সহ বিশ্বের 108টা দেশ থেকে প্রায় 12,000 স্কুল পড়ুয়া ছাত্রীকে বেছে নেওয়া হয়েছে এই স্যাটেলাইট এবং পেলোড তৈরির প্রশিক্ষণে। আর এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন চেন্নাই ভিত্তিক স্পেস কিডস ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও সিও ডক্টর শ্রীমতী কেশন। প্রথম দফায় 108 দেশের 12,000 ছাত্রী, আর দ্বিতীয় দফায় সেই 12,000 ছাত্রীর থেকে আবার বেছে নেওয়া হয়েছে মাত্র 125 জনকে। আর শুনলে তুমিও আনন্দ পাবে যে আমাদের জন্য অর্থাৎ বাংলার জন্য আনন্দের খবর, এই 125 জনের মধ্যে কিন্তু একজন রয়েছে আমাদের রাজ্যের থেকেও, মধুমিতা মাইতি, পূর্ব মেদিনীপুরের লক্ষ্যা হাইস্কুলের 11 শ্রেণীর ছাত্রী মধুমিতা। এই প্রশিক্ষণের একজন হয়ে উজ্জ্বল করেছে তার স্কুল, তার জেলা এবং আপামর পশ্চিমবঙ্গবাসীর মুখ। আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা পৌঁছে গিয়েছিলাম লক্ষ্যা হাইস্কুলে মধুমিতার সঙ্গে কথা বলার জন্য। শক্তি স্যাটের বিষয়ে বাকি সমস্ত কথাই চলো মধুমিতার কাছেই শুনে নেওয়া যাক।
2: নমস্কার, আমি মধুমিতা মাইতি, আমি হলাম লক্ষ্যা হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী 11 শ্রেণী। মিশন শক্তি স্যাট হলো একটি স্যাটেলাইট ডিজাইনিং প্রোগ্রাম, এবং এই মিশন শক্তি স্যাট প্রোগ্রামটা, এই স্যাটেলাইটের নামই হলো গিয়ে শক্তি, অর্থাৎ যেখানে আমরা সবাই দেখাতে চাইছি, নারী শক্তিকে বোঝাতে চাইছি। দুটো স্যাটেলাইট আমরা বানাবো, একটা স্যাটেলাইট হবে মুন মিশন যেটা চাঁদে পাঠানো হবে, এবং আরেকটা স্যাটেলাইট তৈরি হবে যেটা হচ্ছে গিয়ে আমাদের লিও আর্থ অরবিটে যাবে, যেখানে 108টা দেশে সর্বপ্রথম শুরুতে 12,000 মেয়ে যোগদান করেছিল। এবং সেইভাবে আমিও এই প্রোগ্রামে রেজিস্টার করাই এবং এই প্রোগ্রামের সাথে যুক্ত হই এবং এই অনলাইন কোর্স শুরু করি। এবং অনলাইন কোর্স সম্পর্কে বলতে গেলে সেখানে টোটাল 21টি মডিউল রয়েছে, 550টা লেসন রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি বোঝানো চাইছে যে স্যাটেলাইট সিস্টেমটা কি, স্পেস টেকনোলজি কি, সায়েন্স কিভাবে স্পেস টেকনোলজিতে কাজে লাগছে। এবং সমস্ত কিছু শেখানোর পরে এই 12,000 মেয়েকে বসানো হয় একটা ইন্টারভিউতে, যেখানে ইন্টারভিউটা নেয় প্রত্যেকটি দেশের অ্যাম্বাসেডর। যেমন আমাদের ভারতের অ্যাম্বাসেডর, টিম ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হলো গিয়ে জয়া তারে ম্যাম, যিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে আগে যুক্ত ছিলেন। এবং সেই ইন্টারভিউতে বসার পরে তারপরে আমাদের কাছে যারা যারা আমরা ফাইনালিস্ট এই প্রোগ্রামের জন্য, একটা সিলেকশন লেটার আসে, যেখানে 12,000 মেয়ের মধ্যে থেকে 125 জন মেয়েকে বেছে নেওয়া হয় 108টা দেশ থেকে। এবং এখানে আরো একটা জিনিস এটা বোঝাতে চেয়েছে স্পেস কিডস ইন্ডিয়া, যেখানে নারী শক্তিকে তো ইন্ডিকেট করা হচ্ছেই, তার সঙ্গে এই 108টা দেশের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষজন রয়েছে, এবং আমরা সবাই একত্রে মিলে যে একটা প্রোগ্রাম, আমরা একটা স্যাটেলাইট তৈরি করতে পারি, এটাই হলো গিয়ে তার প্রমাণ। এবং দ্বিতীয়ত যদি মিশন শক্তি স্যাটের আরো একটি কারণ বলতে হয়, সেটা হলো যে আমাদের মহাকাশ বিজ্ঞানে যেভাবে ছেলেরা এগিয়ে আসছে, মেয়েরা সেভাবে এগিয়ে আসছে না, মেয়েদের একটা আসন বলা যেতে পারে খালি রয়ে যাচ্ছে। তো সেই জায়গায় মেয়েদেরকে স্পেস সায়েন্স সম্পর্কে উদ্দীপিত করা, তাদের মনে স্পেস সায়েন্স নিয়ে একটা আগ্রহ তৈরি করা, ভালোবাসা তৈরি করা, এই প্রফেশনটাকে ভালোবাসা, সেই সম্পর্কে তাদের অবগত করতে চেয়েছে।
1: গত

0: তেইশে অগস্ট দিল্লিতে আট দিনের কর্মশালায় সফলতার সঙ্গে অংশগ্রহণ করে ফিরে এসেছে মধুমিতা। ইসরো এবং স্পেস কিডস ইন্ডিয়া সহ দেশ বিদেশের বিজ্ঞানীদের কাছ থেকে হাতে কলমে স্যাটেলাইট অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন এবং টেস্টিং এর এই প্রশিক্ষণের অভিজ্ঞতা তার কেমন ছিল সে কথাও জানালো আমাদের।
1: তো প্রথমেই 22 অগস্ট আমার এখানে ফ্লাইট ছিল, তো তারপরে আমি দিল্লি যাই। দিল্লির অ্যাকচুয়ালি গ্রেটার নয়ডাতে প্রোগ্রাম হয়েছিল, গ্রেটার নয়ডা গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি। তো ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে গেস্ট হাউসে আমাদের থাকার ব্যবস্থা করা হয় এবং ওখানে অডিটোরিয়ামে সম্পূর্ণ ওয়ার্কশপের কাজ চলেছিল এতগুলো দিন ধরে। তো সত্যি কথা বলতে ওই যে ফিলিংসটা, মানে ওই যে একটা ফ্যামিলি ভাব, খুবই ভালো কেটেছে। ওদের সাথে যেই বাইরের আদার্স কান্ট্রি যে যারা এসে তাদের সাথে যেই সম্পর্কটা গড়ে উঠেছে সেটা আশা করি আমি আমার জীবনে এরপরেও থাকবে সেই সম্পর্কটা। আমাদের কন্ট্যাক্ট এখনও আছে সবার সঙ্গে। এবং তারপর শুরু হয় আমাদের ওয়ার্কশপের কাজ। প্রথম দিন হচ্ছে গিয়ে যেটা 23 অগস্টের প্রোগ্রাম ছিল, ইন্টারন্যাশনাল স্পেস ডে ছিল। প্রথম দিন ইন্টারন্যাশনাল স্পেস ডে সেলিব্রেশন হয় এবং তারপর দিন থেকে আমাদের স্যাটেলাইট মিশনের কাজ শুরু হয়। আমাদের যে স্যাটেলাইটটা তৈরি হচ্ছে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আইআর সিস্টেম হলো মালিয়া আইআর সিস্টেম। তো সেখানে অস্ট্রেলিয়া থেকে দুজন ম্যাম এসেছিলেন, সানা ম্যাম এবং ক্যাথরিন ম্যাম, যিনি আমাদেরকে এই মালিয়া আইআর সিস্টেমটা কি সেই সম্পর্কে একটা লেকচার প্রোভাইড করেছিলেন, যেখানে বলা হয়েছে যে মালিয়া আইআর সিস্টেম এটা কিভাবে কাজ করবে, আমরা যে কোনো কোডিং পার্ট এখানে পাঠালে ওটা কিভাবে ওখানে ইম্প্যাক্ট করবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের বোঝানো হয়েছিল। এবং তারপরেও বিগত 2-3 দিন ধরে আমাদের বিভিন্ন লেকচার প্রোভাইডার ক্লাস চলতে থাকে, যেমন ইসরো থেকে চন্দ্রায়ন 1-এর একজন সায়েন্টিস্ট ডক্টর আলোক শ্রীবাস্তব সহ ইসরোর আরও অনেক নামি দামি সায়েন্টিস্টরা এসেছিলেন এখানে, যারা আমাদেরকে শিখিয়েছেন যে স্পেস ক্রাফ্ট জিনিস কি, স্যাটেলাইট সিস্টেম কি, এই সমস্ত কিছু নিয়ে আমাদেরকে ওনারা শেখান। সেখানে দুটো কমিউনিকেশন পার্ট কিভাবে কমপ্লিট করছে, একটা যেমন গ্রাউন্ড স্টেশন পার্ট থাকে, স্যাটেলাইটের আপার পার্টটা দুটো কিভাবে কন্ট্যাক্ট করছে টেলিমেট্রিক কমান্ডের মাধ্যমে, এই সমস্ত কিছু আমাদেরকে শেখানো হয়। এবং তারপরেই আসে আমাদের প্র্যাকটিক্যাল হ্যান্ড অন সেশন, যেখানে আমাদেরকে হাতে কলমে যেই ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করা হবে বলা হয়েছিল সেইভাবেই আমাদেরকে হ্যান্ডস অন সেশন দেওয়া হয়। এবং যেখানে প্রথম দিন আমরা সবাই মিলে বানিয়েছিলাম একটা প্যারাসুট স্যাটেলাইট, সেখানে আমাদেরকে টোটাল 6টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল এবং সঙ্গে ছিল আমাদের স্যাটেলাইট মিশনের সায়েন্টিস্টরা, যেমন মার্ক স্যার, সঙ্গে কিষান স্যার। আমি যেমন ওখানে ওই গ্রুপের মধ্যে ছিলাম ইউনাইটেড কিংডম নেশনে, তো ওখানে আমার স্যার ছিলেন মার্ক স্যার। তো উনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে একটা প্যারাসুট স্যাটেলাইট তৈরি করা যেতে পারে। অ্যাকচুয়ালি প্যারাসুট স্যাটেলাইট তৈরি করার কাজ বলতে ওখানে স্যাটেলাইটের মধ্যে আমরা একটা মাদার বোর্ডের মধ্যে কিভাবে সেন্সার ফিট করতে পারি, জিপিএস সিস্টেম ফিট করতে পারি, এই সমস্ত কিছু ওনারা আমাদেরকে হাতে কলমে শিখিয়েছিলেন। এবং এই জিপিএস সিস্টেম কিভাবে আমরা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে কাজ করাতে পারি এটাও ওনারা দেখিয়েছিলেন একদম হাতে কলমে। এবং তারপরে আমাদের আরেকটা হ্যান্ডস অন সেশন আসলো, সেখানে বলা যেতে পারে আমাদের নিজেদের যে স্যাটেলাইটটা সেটা আমরা অ্যাসেম্বল ডিসেম্বলের কাজ করি। লার্নিং প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমাদের ওখানে একটা টেস্ট দিতে হয়েছিল, যেটা ছিল টোটাল 60 মার্কের একটা MCQ টাইপ টেস্ট। আমি খুব আনন্দের সঙ্গেও জানাচ্ছি সেই টেস্টে আমি খুব সফলভাবে উত্তীর্ণ হয়েছি। এবং তারপরেই হয় যে আমরা যে এই ফেজ 1 কমপ্লিট করলাম, ফেজ 2 কমপ্লিট করলাম, তার সার্টিফিকেট প্রোভাইড। লাস্ট দিন ছিল আমাদের কালচারাল সেশনের দিন। আমাদের টিম ইন্ডিয়ার টোটাল যে 20 জন মেয়ে ছিল, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা স্টেটের, আর আমরা জানি যে ভারত খুবই বৈচিত্র্যময় দেশ, প্রত্যেকটা স্টেটেরই একটা আলাদা আলাদা কালচারাল ড্রেস থাকে। তো আমরা সেভাবে নিজেরা সেই কালচারাল ড্রেসে নিজেদেরকে সাজিয়ে তুলেছিলাম এবং বাইরের আদার্স কান্ট্রি থেকে যারা এসেছিল ওনারাও নিজেদের কালচারাল ড্রেস, নিজেদের কালচার তুলে ধরেছিল। সর্বোপরি বলা যেতে পারে একটা ঐতিহ্য সংস্কৃতির একটা মেলবন্ধনের অনুষ্ঠান, এবং সেখানে আমাদের সবাইকে আমাদের সার্টিফিকেট এবং এক্সামিনেশন পাসিং সার্টিফিকেট এই সমস্ত কিছু তুলে দেওয়া হয়। সঙ্গে ছিল একটা ইসরো এবং স্পেস কিডস ইন্ডিয়া থেকে দেওয়া একটা খুব সুন্দর একটা সিল এবং মেডেল, এবং আমি ওখান থেকে আরও অনেক গিফটস পেয়েছি। তো সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, আমি পরবর্তীকালে স্পেস নিয়ে পড়াশুনো করতে চাই, এটা আমার একটা স্বপ্ন। আমি চাই যে ওই প্রফেশনে যারা কাজ করছেন তাদের সাথে সত্যি কথা বলতে দেখা করার একটা যেটা ইচ্ছা আমার মনের মধ্যে ছিল, তো সেটা আমার পূরণ হয়েছে। তো আমি যখন প্রথমে ওনাদেরকে সামনে থেকে দেখি, মানে একটা দুটো মুহূর্তের জন্য যেন নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছি না। তো সেই সমস্ত মানুষজনের সাথে যে আমি কথা বলেছি, এগুলো সত্যি আমার কাছে খুবই বড় একটা পাওনার বিষয়। তো গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি যদি সম্পর্কে বলতে হয়, আরও কিছু জনের কথা না বললে নয়, যে ওখানে যারা ভলেন্টিয়ার্সরা ছিল, স্পেস কিডস ইন্ডিয়ার ক্রিউ এবং ভলেন্টিয়ার্স, এবং যার মধ্যে খুবই উল্লেখযোগ্য হলো গিয়ে সাই অধীরা ম্যাম, শ্রীরিদ্ধি ম্যাম এবং সঙ্গে দীপ্তিদি অ্যান্ড আরও অনেক।

0: ছিল ওখানে, তো ওনাদের যে কঠোর পরিশ্রম, মানে সত্যি সেখান থেকেও, মানে আমি যে গেছি ডে ওয়ান থেকে একদম ডে টেন পর্যন্ত সমস্ত কিছু শেখার বিষয়, সবার কাছ থেকে কিছু না কিছু লিটল বিট অফ পার্ট আমি শিখে এসেছি, এবং আমি চাইবো জীবনে এই শেখার বিষয়গুলো যেন আমি আমার জীবনে কাজে লাগাতে পারি। তো সর্বোপরি এবার আমি ধন্যবাদ জানাতে চাই আমার লক্ষ্যা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় দেবাশিস পাহাড়ি স্যারকে, এবং আমার অ্যাসিস্ট্যান্ট হেড স্যার কাম আমার মেন্টর যিনি এই মিশনে ডক্টর শুভজিৎ দাস স্যারকে, সবাইকে আমি আমার প্রণাম জানাই, এবং আমার বাবা মা যারা আমাকে ডে ওয়ান থেকে এখনও পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে। এই মানুষগুলো অবদান ছাড়া কোনোভাবেই আমি এখানে পৌঁছতে পারতাম না। এবং সর্বোপরি আমি যখন কোর্সটা শুরু করি, একটা যারা খুঁটিনাটি বিষয় বুঝতে না পারলেও যখন সঙ্গে সঙ্গে আমি এইখানে স্টাফ রুমে আসতাম, তো প্রত্যেক স্যার ম্যাম আমাকে বলতো যে কোথায় কী সমস্যা হয়েছে, কী হয়েছে, কী বুঝতে পারছিস না একটু দেখি। তো সর্বোপরি এই লক্ষ্যা স্কুলের সমস্ত স্যার ম্যাম সত্যি সবাই আমাকে ভীষণভাবে হেল্প করেছে আজ এই জায়গায় পৌঁছতে।
1: সত্যি হাতের মুঠোয় চাঁদ পাওয়ার গল্প বোধহয় এমনই হয়। মধুমিতা মাইতি মাত্র 16 বছর বয়সে নিজের স্বপ্নকে ছোঁয়ার পথে হাঁটা শুরু করেছে, যে পথের শুরু পূর্ব মেদিনীপুরের মহিষাদলে, তারপর হয়তো নয়ডা বা দিল্লি হয়ে সেই পথ পৌঁছে গেছে মহাকাশে। স্পেস কিডস ইন্ডিয়া এবং ইসরোর এই যুগান্তকারী কর্মসূচি সফল হোক, মহাকাশ বিজ্ঞানের মুকুটে একটা নতুন পালক যোগ হোক মধুমিতাদের হাত ধরে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি তোমার যুববাণীর বন্ধু জয়নিকা।
2: শুনলাম মধুমিতার কথা, শোনাল চয়নিকা। মধুমিতা এবং মধুমিতারা আকাশ ছুক, আকাশ ছোঁয়ার গল্প আমরা শুনতে থাকি, অনুপ্রাণিত হতে থাকি এবং জীবনে আরও এগিয়ে যাওয়ার, স্বপ্ন দেখার সাহস পেতে থাকি। আমাদের ভালোবাসা জারি আছে মধুমিতার জন্য। মধুমিতা তুমি এগিয়ে যাও।
3: একদম, এবং এই ভালোবাসা জারি যেটা বললো সর্বাণী, সেটাই বরং এইবারে গানে গানে আমরা আমাদের বন্ধুদেরকেও দিলাম। এবং মধুমিতা তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, এভাবেই ভালোবাসা জারি থাকুক।

0: গানের পর ফিরে এলাম আজকে বিজ্ঞান বার্তার আড্ডায়। আমি রয়েছি শর্বাণী এবং আমার সঙ্গে বিতোষক। আর এবার আরও একবার কথা বলবো আরও একজন বাঙালি বিজ্ঞানীর সম্পর্কে। তবে একটা কথা ভাবো তো, একজন বিজ্ঞানীর নাম শুধু যদি কোনো বইয়ের পাতায় না থাকে, যদি বইয়ের পাতা থেকে মহাবিশ্বের অসংখ্য মৌলিক কণায় মিশে থাকে, এবং সেই বিজ্ঞানীর কথা যদি আমরা বলি, তাহলে আমরা কি দিয়ে শুরু করব?
1: এবং আমি কিন্তু একটা জিনিস বলতে পারি এখানে বন্ধুদেরকে, যে এই বিজ্ঞানীর কথা কিন্তু আমি একটু আগেও বলেছি। হিন্সটা দিয়ে দেবো?
0: দিয়ে দাও, তুমি তো বন্ধুদের জন্য খুব ভালোবাসা রাখো।
1: না, যদিও হিন্স দেওয়ার কিছুই নেই, শর্বাণী যার কথা বললো তার কথা কিন্তু একটু আগে আমরা বলেছিলাম মেঘনাথ সাহার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম। তার কারণ, যার কথা শর্বাণী বলছে তার নাম হলো আচার্য সত্যেন্দ্রনাথ বসু, আমাদের সবার পরিচিত। এবং 1994 সালের পয়লা জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসু, যেটা আমরা সবাই পড়েছি।
0: এবং তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং গণিত বিজ্ঞানে পারদর্শী ছিলেন। তিনি পড়াশুনো করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে, যেমন করেছিলেন মেঘনাথ সাহা। এবং সেই সময় তার সহপাঠীদের মধ্যেই ছিলেন মেঘনাথ সাহা, যার কথা একটু আগেই বললাম। কিন্তু সত্যেন্দ্রনাথ বসুর আসল পরিচয় তৈরি হয়েছিল একটি গবেষণার মাধ্যমে, যা পরবর্তীকালে আধুনিক পদার্থবিজ্ঞানের গতিপথ বদলে দেয়।
1: একদম। এবং এই যে বিংশ শতকের যে শুরু, যখন বিজ্ঞানীরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার জগৎ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করছেন, এই জগৎকে বলা হচ্ছে কোয়ান্টাম ওয়ার্ল্ড বা কোয়ান্টাম জগৎ। আমরা অলরেডি মানে এই টার্মটা সম্পর্কে অনেকেই পড়েছি সায়েন্সে। এবং 1924 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করছেন, তখন তিনি একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান খুঁজে পান। সেই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন। এই সূত্রটাকে ব্যাখ্যা করার জন্য তিনি একটা নতুন পদ্ধতি ব্যবহার করেন, যেটা কিন্তু আগে কেউ কখনো ব্যবহার করেনি। তার যে সবথেকে গুরুত্বপূর্ণ ধারণা, সেটা ছিল এই যে আলোর কণা, সেটা ফোটনকে সাধারণ কণার মতন আলাদা আলাদা করে না দেখে একই ধরনের কণা হিসেবে গণনা করে।
0: এবং এই নতুন চিন্তাভাবনা থেকেই জন্ম নেয় সেই বোস স্ট্যাটিস্টিক্স, যার কথা তোমরা সকলেই শুনেছ।
1: একদম। এবং গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। বোস স্ট্যাটিস্টিক্স এই টার্মটা আমরা প্রত্যেকেই জানি, কারণ সত্যেন্দ্রনাথ বসু তার যেই গবেষণাপত্র সেটা কিন্তু বিজ্ঞান পত্রিকায় পাঠিয়েছিলেন, সেটা সেইখানে প্রথমবার প্রত্যাখ্যাত হয়। কিন্তু তিনি হাল ছাড়েননি, তিনি গবেষণার যে গুরুত্ব সেই গুরুত্বটাতে বিশ্বাস রেখেছিলেন, এবং সেই গবেষণাপত্র সরাসরি পাঠিয়ে দেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কাছে।
0: আইনস্টাইন সেই গবেষণাপত্রটি পড়েন, এবং পড়ে এর সাধারণ এবং অসাধারণ যত রকমের গুরুত্ব আছে সমস্ত গুরুত্ব তিনি বুঝতে পারেন। তিনি সেটি তারপর জার্মান ভাষায় অনুবাদ করেন এবং প্রকাশ করবার ব্যবস্থা করেন। পরে তিনি বসুর ধারণাকে আরও কিন্তু এক্সপ্যান্ড করেন কিংবা বিস্তৃত করেন, যাকে বলা যেতে পারে। এই দুটি মহান বিজ্ঞানীর কাজ থেকেই জন্ম নেয় বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স।
1: যদিও পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখতে পান যে বেশ কিছু বিশেষ ধরনের কণা এই একই কোয়ান্টাম স্টেটে একসঙ্গে থাকতে পারে, এবং এই যে কণা, এই কণাগুলোর নাম দেওয়া হয় বোসন। অর্থাৎ বুঝতেই পারছো, সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে এই নামকরণ হয়েছে। আজকের এই যে ফোটন, গ্লুকন বা হিগস বোসন এর মতন যে গুরুত্বপূর্ণ কণাগুলি, এই সবগুলোই এই বোসন শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ একজন ভারতীয় বিজ্ঞানীর নাম আজ সরাসরি যুক্ত রয়েছে আধুনিক পার্টিকেল ফিজিক্সের সঙ্গে।
0: এবং সত্যেন্দ্রনাথ বসু এবং তার গবেষণার থেকে পরবর্তীকালে তৈরি হয় বোস আইনস্টাইন কন্ডেনসেশনের ধারণা। অত্যন্ত নিম্ন তাপমাত্রায় কিছু বোসন এমন এক বিশেষ অবস্থায় পৌঁছতে পারে যেখানে তারা প্রায় একটি একক কোয়ান্টাম সিস্টেমের মতো আচরণ করে।
1: একদম। আর এই যে ধারণা, এই ধারণাই কিন্তু কোয়ান্টাম ফিজিক্স, সুপার কন্ডাক্টিভিটি, কোয়ান্টাম ইনফরমেশনের মতন যে আধুনিক কোয়ান্টাম টেকনোলজি, সেই গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: কিন্তু সত্যেন্দ্রনাথ বসুর জীবন থেকে যুব সমাজের জন্য সব থেকে বড় শিক্ষা কি বিতোষক?
1: প্রথম শিক্ষা এটা হতে পারে যে একটা নতুন চিন্তা পৃথিবী বদলে দিতে পারে। তার কারণ, যেরকমটা বললাম যে তার গবেষণা কিন্তু প্রথমে প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু তিনি নিজের কাজকে ভুল বলে কখনো মানে থেমে যাননি, ভুল ধরে নিয়ে তিনি আবার চেষ্টা করেছিলেন।
0: আজকে তরুণদের জীবনের ব্যর্থতা খুব সাধারণ একটা বিষয়। পরীক্ষায় খারাপ ফল, চাকরির ব্যর্থতা কিংবা কোনো নতুন কাজ সফল না হওয়া, এসব আমাদের অনেক সময়ই হয়ে থাকে এবং অনেক সময়ই এইগুলো আমাদের থামিয়ে দেয়। কিন্তু সত্যেন্দ্রনাথ বসু আমাদের শেখান, ব্যর্থতা সবসময় শেষ নয়, কখনো কখনো সেটি নতুন দরজায় পৌঁছানোর প্রথম ধাপ। তিনি আবারও দেখিয়েছিলেন যে বিজ্ঞান শুধু বড় বড় গবেষণাগারে জন্মায় না, বিজ্ঞান জন্মায় একটি প্রশ্ন থেকে, একটি নতুন চিন্তা থেকে এবং একটি প্রচলিত ধারণাকে নতুনভাবে দেখার সাহস থেকে।
1: একদম। এবং সত্যেন্দ্রনাথ বসু শুধুমাত্র একজন মহান বিজ্ঞানী ছিলেন না, তিনি একজন শিক্ষকও ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে বিজ্ঞানকে যদি মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে হয় তাহলেই নতুন প্রজন্মের মধ্যে যে বিজ্ঞান চর্চা তার আগ্রহ তৈরি হবে। এবং তার নাম থেকেই আজকের যে এসএম বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স সেইটা কিন্তু তৈরি হয়েছে, যেখানে মৌলিক বিজ্ঞান এবং আধুনিক গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ অনবরত হয়ে চলেছে।
0: তাই বন্ধুরা, যখনই আমরা মহাবিশ্বের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার কথা বলি, কোয়ান্টাম ফিজিক্সের কথা বলি অথবা বোসন শব্দটি শুনি, তখনই আমাদের মনে রাখা উচিত এর পেছনে রয়েছে এক ভারতীয় বিজ্ঞানীর অসাধারণ চিন্তা। তিনি প্রমাণ করেছিলেন একটি ছোট ঘরে বসে একটি গবেষণাপত্র একদিন পুরো পৃথিবীর বিজ্ঞানকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
1: সত্যি করেই একদম, মানে বলাই যেতে পারে যে গোটা পৃথিবীর যে একটা নির্দিষ্ট পরিসীমা, সেই পরিসীমাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছিলেন এই সকল মহান মানুষেরা এবং বদলে দিয়েছিলেন পৃথিবীর গতিকাঠামো। তবে এই যে আমাদের যে স্টুডিওর ঘড়ির কাঁটা, সেই কিন্তু একদম এই যে গবেষণা স্পিড তার থেকেও কিন্তু তাড়াতাড়ি দৌড়াচ্ছে বলা যেতে পারে। আমাদের বলেইছিলাম
0: আলোর গতিবেগে,
1: হ্যাঁ আলোর গতিবেগে, আমার তো মনে হয় আলোর বেশি গতিবেগে দৌড়াচ্ছে। সত্যিকারেই বলতে গেলে যে আমরা বললাম তো কেবল তিনজনের কথা, কিন্তু এর থেকেও আরও অনেক অনেক অনেক বেশি মানুষ আছে যাদের কথা বলা উচিত। মানে আমরা যদি সেই লিস্ট করি, আমার মাথায় প্রচুর লোকের নাম আসছে। প্রফুল্লচন্দ্র রায়ের কথা বলা যেতে পারে, প্রশান্তচন্দ্র মহলানবিশের কথা বলতে পারি, এছাড়া উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কথা বলতে পারি, কাদম্বরী গাঙ্গুলী, অসীমা চট্টোপাধ্যায়। সত্যি মানে প্রত্যেকে নিজস্ব ছাপ রেখে গেছেন নিজ নিজ গুণে। তাই আমাদের এই যুববাণীর তরফ থেকে আজকের বিজ্ঞান বার্তায় কিন্তু আমরা প্রত্যেককেই শ্রদ্ধা জানালাম তাদের নিজস্ব নিজস্ব জায়গায় নিজস্ব নিজস্ব কৃতিত্বের জন্য। তবে যেরকম বললাম যে স্টুডিওর ঘড়িকাটা বলছে এইবারে আমাকে আর সর্বাণীকে তো বলতে হবে টাটা। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি বিতর্ষক, আর আমার সঙ্গে ছিল সর্বাণী, আর যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটা।

শুনলেন দিলরুবাতে লঘুসঙ্গীতের সুর, বাজালেন অরূপ কুমার সেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতি।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে মাছ সহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্রীয় সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউ টাউনের তাজতাল কুটিরে

0: উপস্থাপিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা সেখানে যোগ দেবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় সহায়তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আর্থিক সহায়তা করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, 15ই সেপ্টেম্বর পর্যন্ত মোট 32 লক্ষ কৃষককে এই বীমার আওতায় আনা হয়েছে। বন্যাপীড়িত জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে 7,23,000, পশ্চিম মেদিনীপুরে 4,73,000 কৃষক রয়েছেন। কৃষকদের দেওয়া প্রিমিয়ামের সিংহভাগই রাজ্য সরকার নিজের বাজেট থেকেই বহন করছে বলেও তিনি জানান। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার আজ শুরু হয়েছে, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। যেসব স্কুলে একই ভবনে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকের ক্লাস হয়, সেখানে উচ্চ মাধ্যমিকের দিনগুলিতে প্রাথমিকের পঠন পাঠন বন্ধ থাকছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সমেত 2 তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রিপন শেখ ও সঞ্জীব মণ্ডলের বিরুদ্ধে 2020 সালে শিরাকোলে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকায় বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালানো এবং নানা অসামাজিক কাজকর্মের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। বীরভূমের মল্লারপুর বাজারের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে বিজয় কুমার মণ্ডল নামে এক ব্যক্তিকে। জানা গেছে, কান্দিয়ারা গ্রামের বাসিন্দা বিজয় ওই বাড়ি ভাড়া নিয়ে নিষিদ্ধ বাজি মজুত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করত। প্রায় 75 পেটি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ নারায়ণপুর ও মোচপোল এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 2,000 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ 4টি বাড়িতে অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করে। পূর্ব মেদিনীপুরের রামনগর ও তমলুকে 2টি পৃথক অভিযানে মোট 139 কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। গ্রেপ্তার 4। ওড়িশার জলেশ্বর থেকে পাচারের উদ্দেশ্যে ওই গাঁজা এ রাজ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর আপনাদের জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্রই, হিমালয়ে সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায়। এখন উনো জমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।

আজকের অনুজমির দুন ফসলে প্রথম যে অনুরোধটি রয়েছে সেই অনুরোধটি করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী, এবং একই সঙ্গে অনুরোধ জানিয়েছেন মিত্রপাড়া নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে মধুরিমা ও চন্দ্রিমা ব্রহ্মচারী, আপনাদের পছন্দের শিল্পী মান্না দে।

একেবারেই সত্যি, প্রিয়জন যে হয় বা প্রিয়তম যে হয়, তার হাসিতে তো একজনেরই অধিকার থাকা উচিত, তাই না? আর সে হাসিতে যদি কেউ ভাগ বসায়, তবে সে জ্বালা কি শোয়া যায়? সত্যি, একদম সত্যি কথা। আর এই গানটির সাথে সাথেই আমি শুনিয়ে দেব পরের অনুরোধটি। পরের অনুরোধটি করেছেন অনেক অনেক বন্ধু মিলে, পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে, সুদর্শন এবং বেলারানী মণ্ডল। একই সঙ্গে অনুরোধ করেছেন ববিতা চৌধুরী, মিঠাই, নিতাই দলুই, মধু ও বিশ্বনাথ চাকি। আর আপনাদের অনুরোধের শিল্পী লতা মঙ্গেশকর।

এমন সুন্দর একটা গান একেবারে মুগ্ধ করে দেয়। আজকে যে অনুরোধগুলো রয়েছে একের পর এক, প্রত্যেকটি গান কিন্তু একেবারে ভীষণ ভীষণ পছন্দের গান। পরের যে গানটির অনুরোধ রয়েছে সেটি অনুরোধ করেছেন ঈদপুর ধরমপুর বাঁকুড়া থেকে প্রসেনজিৎ পাত্র এবং সরমা পাত্র। আপনাদের পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় আর গান মনির জানালা ধরে।

পরবর্তী অনুরোধটি করেছেন ছোট বইনান মাধবডিহি থেকে। ছোট বইনান মাধবডিহি পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু, নিতাই, রিয়া, শিবু, শঙ্কর, পুতুল, কাকলি, শিখা ও অলোকা অধিকারী। আপনাদের অনুরোধের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

বন্ধুরা যারা চিঠি লিখছেন তারা তো আমাদের ঠিকানা জানেনি, এবং নতুন বন্ধুদের জন্য ঠিকানাটা আরেকবার জানিয়ে দিই। অনুজমির দুনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর এখন তো অনেক বন্ধু আমাদের ইমেল করেও গানের অনুরোধ পাঠাচ্ছেন, তাদের জন্য ইমেল আইডি AIRKOL AGRI অর্থাৎ AIRKOLAGRI@gmail.com। পাঠিয়ে দিন আপনার পছন্দের শিল্পীর নাম বা আপনার পছন্দের গান, আমরা নিশ্চয়ই তা আপনাদেরকে শুনিয়ে দেব। আজকের শেষ যে গানটির অনুরোধ রয়েছে সেই অনুরোধটি পাঠিয়েছেন হুগলি রাজবলহাট থেকে আশিস ভর, এবং একই সঙ্গে মাঝেরহাট কল্যাণী নদিয়া থেকে রুমা চক্রবর্তী ও সর্বরী গুহ। আপনাদের অনুরোধের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

তাহলে আলতো পায়ে ছোঁয়া ফেলতে ফেলতে আমিও বিদায় নিই, আর বলি আবার আর একদিন আসব, নিশ্চয়ই কথা হবে, গান হবে, আর সেই সঙ্গে আপনাদের সমস্ত অনুরোধ শুনিয়ে দেওয়াও হবে। বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুজমের দুনো ফসল আজ এই পর্যন্তই।

উনো জমির দুনো ফসল আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন স্টুডিওর ঘড়িতে

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভিডিয়ায় আগামীকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের ভাতিন্দায় নেশামুক্ত পাঞ্জাব যাত্রার চতুর্থ পর্যায়ের সূচনা করবেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি

0: দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে শীঘ্রই তিনি বড় রকমের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। সুদানের পূর্বাঞ্চলের রেড সি স্টেটের অনি অঞ্চলে 5টি খাদান ধসে পড়ার ঘটনায় অন্তত 10 জন খনি শ্রমিকের মৃত্যু, আহত আরও 21। এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। দলগত বিভাগেও রৌপ্য পদক পেয়েছে ভারতীয় শুটাররা। অভিনন্দন রাষ্ট্রপতির। আসি বিস্তারিত খবরে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার 7ম সংস্করণ প্রকাশকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে 1,100 বেশি ওষুধের বিরূপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু রয়েছে এবং সরকার এই সংখ্যাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ে পর্যন্ত সম্প্রসারিত করার লক্ষ্য নিয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত এখন বিশ্বের স্বাস্থ্য সংস্থা হুর রোগী নিরাপত্তা সংক্রান্ত ডেটাবেসে ফার্মাকোভিজিলেন্স সংক্রান্ত তথ্য সরবরাহ করছে। মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য প্রদানের ক্ষেত্রে ভারত 2014 সালের 123তম স্থান থেকে উঠে এসে বর্তমানে 8ম স্থানে পৌঁছেছে। চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন মেনে চলেন এবং কোনো ওষুধের হঠাৎ বা অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তা কখনোই উপেক্ষা না করেন বলে অনুষ্ঠানে মন্ত্রী নাগরিকদের উদ্দেশ্যে একথা বলেন।
1: Over the years developed a very strong pharmacovigilance ecosystem which is capable of collecting, processing, analyzing as well as generating the medicines safety data from across the country. And today we have around 1150 ADR monitoring centers which are operational across the country, and we also intend to expand these facilities up to the primary health facility level.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাডিয়ার একতা নগরে আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ওয়াদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ব্রহ্মকুমারী নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ কর্মসূচির সূচনা করবেন এবং ওয়াদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে নাদিয়াদে ব্রহ্মকুমারীর বিকশিত ভারত গঠনে যুব সমাজ, দেশ গঠনের জন্য অন্তর্নিহিত শক্তির জাগরণ কর্মসূচির ভার্চুয়াল সূচনাও করবেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের ভাতিন্ডায় নেশামুক্ত পাঞ্জাব যাত্রার চতুর্থ পর্যায়ের সূচনা করবেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সায়ানি এই অনুষ্ঠানে যোগ দেবেন। বর্তমানে পাঞ্জাব মূলত 3টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই যাত্রার মাধ্যমে সেগুলি তুলে ধরা হবে। এই চ্যালেঞ্জগুলি হল মাদকের ভয়াবহতা, আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রতিটি স্তরের দুর্নীতি। পশ্চিমবঙ্গে মাছসহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্র সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউটাউনের তাজতাল কুটিরে প্রস্তাবিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় NSS ইউনিট। দেশব্যাপী 100 সপ্তাহের এই সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 300টি নির্বাচিত স্থানের মধ্যে নদিয়ার মোহনপুরে আজ মাদকমুক্ত ও উন্নত ভারত গঠনে যুব সমাজ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়ন উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে আজকের বিষয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি প্রতিবেদন।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
3: যা কিছু স্বপ্ন যারা একবার নতুন করে খুঁজতে চাইছে কিভাবে কাজ করা যায়, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পারছে আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে যেখানে গভর্নমেন্ট, একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। স্বপ্নকে সাকার করার দিকে মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026, বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরেই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। অপরদিকে আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আগের মতো আলোচনায় বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ এই বার্তা দিয়েছেন। সুদানের পূর্বাঞ্চলের রেড সি স্টেটের অনি অঞ্চলে 5টি খাদান ধসে পড়ার ঘটনায় অন্তত 10 জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরও 21। সুদানিস মিনারেল রিসোর্সেস কোম্পানি খনি ধসের ঘটনা নিশ্চিত করেছে। গত শনিবার খনিতে কাজ চলাকালীন একটির পর একটি খাদানে ধস নামে, এর ফলে পাথর এবং মাটির তলায় খনি শ্রমিকরা চাপা পড়েন। প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 71। কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। জাপানের নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলস ইভেন্টে হিমাংশু ধিলো রৌপ্য পদক পেয়েছেন। একই ইভেন্টে ভারতের রুদ্রাক্ষ পাতিল পেয়েছেন ব্রোঞ্জ পদক। এর আগে 10 মিটার এয়ার রাইফেলস দলগত বিভাগে রৌপ্য পদক পান ভারতীয় শুটার বালাসাহেব পাতিল, পারত রাকেশ মান এবং হিমাংশু ধিলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় শুটারদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন বিগত বছরগুলিতে ফার্মাকো ভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে মাছ সহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে

0: কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্রীয় সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছে। দুপুরে নিউ টাউনের তাজতাল কুটিরে প্রস্তাবিত বৈঠকে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত আছেন। যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশের দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা। কেন্দ্রীয় সহায়তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের NSS ইউনিট। দেশব্যাপী 100 সপ্তাহের এই সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 300টি নির্বাচিত স্থানের মধ্যে নদিয়ার মোহনপুরে আজ মাদক মুক্ত ও উন্নত ভারত গঠনে যুব সমাজ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেশামুক্ত ভারত গঠনের শপথ গ্রহণ করেন পড়ুয়ারা। একই সচেতনতামূলক নাটকও পরিবেশিত হয়। বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত, বয়স হয়েছিল 71 বছর। গত 1 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1971 সালে চিত্ত বসুর পরিচালনায় শেষ পর্ব চলচ্চিত্রে তাঁর অভিনয় শুরু হয়। এরপর 1973 সালে দীনেন গুপ্তের মর্জিনা আবদুল্লাহ ছবিতে আলিবাবার পরিচারিকা মর্জিনা চরিত্রে তাঁর স্বচ্ছন্দ অভিনয় দর্শকদের নজর কাড়ে। স্বয়ং সিদ্ধা মৌচাকের মতো সিনেমা তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। নিজের প্রযোজিত আশ্রিতা ছবি আজও দর্শকের মনে অমলিন। হিন্দি ছবি খান দোস্তে তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত সাবলীল। মিঠু মুখার্জির গুণমুগ্ধ অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী তাঁর স্মৃতিচারণ করে জানালেন,
1: মিঠু মুখার্জির ওই সৌন্দর্য, ওই হাসি ভীষণ ভালো লাগতো। মর্জিনা হিসেবে বা স্বয়ং সিদ্ধার যে চরিত্র সব হিসেবে খুবই ভালো লাগে, আলাদা রকম সৌন্দর্য ছিল। গুণী শিল্পী তো ছিলেনই, অসম্ভব ভালো মনের মানুষ ছিলেন। খারাপ লাগা তো আছেই যে এরম একজন শিল্পী যিনি এত দিয়ে গেছেন বাংলা ছবিকে, তিনি আর চলে গেলেন নিঃশব্দে নিশ্চুপে।
0: নির্বিঘ্নে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা। আজ ছিল প্রথম ভাষায় প্রথম পর্যায়ের পরীক্ষা। আজ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,17,304 জন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মশিউর রহমান সর্দার জানান, পরীক্ষা বা প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক ফ্রিজ করা নিয়ে জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা ব্যানার্জি পন্থী শিবির। দলের সত্য ও প্রতীক নিয়ে দুই শিবিরের দ্বন্দ্বের মধ্যে গত বৃহস্পতিবার রাতে এক অন্তর্বর্তী নির্দেশে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, আপাতত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করা হল। কমিশনের এই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে আবেদন জানানো হয়। দ্রুত শুনানির আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছে বেঞ্চ। এদিকে মমতা ব্যানার্জি পন্থী কালীঘাট শিবিরকে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট আপাতত 2027-এর 29শে জানুয়ারি অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবহারের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 14ই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী 19 বছরের পুরনো মামলায় ধৃত মিলন প্রধান রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছেন, 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন সম্পর্কিত 5টি মামলায় গত 18ই সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাকারীর দাবি, এখনও আরও 5টি মামলা রয়েছে মিলনের বিরুদ্ধে, সব ক্ষেত্রেই বড় কোনো আইনি পদক্ষেপ এড়াতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তারা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আগামীকাল মামলার শুনানি সম্ভাবনা। মুর্শিদাবাদের শক্তিপুর থানার সামনে আমজনতা উন্নয়ন পার্টি AJUP প্রধান নওদার বিধায়ক হুমায়ুন কবিরের ধর্ণা চলাকালীন অভব্য আচরণের অভিযোগে দলের কর্মী হায়দার শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে দলের একাধিক কর্মীকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে এই অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন হুমায়ুন কবির। অন্যদিকে রেজিনগরে প্রস্তাবিত মসজিদ বিতর্কে ভাইরাল অডিও কাণ্ডের তদন্তে আজ বহরমপুর থানার তলবে হাজিরা দেন হুমায়ুন। নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। জরুরি শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করলেও তা খারিজ করে দিয়েছে আদালত। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সমেত 2 তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রিপন শেখ ও সঞ্জীব মণ্ডলের বিরুদ্ধে 2020 সালের শিরাকোলে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি JP নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: অলিভিয়া নার্সিংহোম।

0: অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার বন্ধু, আজ মহিলা মহল নিয়ে সঙ্গে রয়েছি ব্রততি। আজ বিশ্ব অ্যালজাইমার দিবস। অ্যালজাইমার মানে ভুলে যায়। এই অসুখটি করলে বয়স্ক মানুষরা কিছু জিনিস ভুলে যেতে শুরু করে, এবং সেই ভুলে যাওয়াটা এমনও হয় যে নিজের বাড়ি, নিজের নাম সেটাও ভুলে যেতে পারেন। কী কী সমস্যা দেখা দেয় বা কী কী লক্ষণ দেখা দেয়? সাম্প্রতিক কিছু ঘটে যাওয়া ঘটনাকে ভুলে যান, কিন্তু ছোটবেলার কথা হয়তো মনে থেকে যায়। কথা বলতে গেলে শব্দ হারিয়ে ফেলেন, জিনিসপত্র খুঁজে পান না। এই সমস্ত কারণে তিনি যখন অসহায় বোধ করেন, তখন কিন্তু আমাদের উচিত তাকে যত্ন করে তার পাশে থাকা। আজ বিশ্ব অ্যালজাইমার দিবসে আমরা সেটাই প্রার্থনা করব, যেন সবাই ঠিক থাকে এবং তাদের পাশে যেন আমরা সহানুভূতির সঙ্গে, যত্নের সঙ্গে থাকতে পারি।

0: গত 1876 সালের 15ই সেপ্টেম্বর একটা ঘটনা ঘটেছিল। আমাদের বাংলার বুকে জন্ম নিয়েছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ 2026-এ 15ই সেপ্টেম্বরে তিনি 150 বছর পূরণ করলেন, অর্থাৎ আমরা তাঁর সার্ধ শতবর্ষে দাঁড়িয়ে রয়েছি। তাঁর জন্মদিনে তাঁর কথা বলবো না, এটা হবে না। যদিও 15ই সেপ্টেম্বরেই আমরা অনুষ্ঠানটি আয়োজন করতে পারিনি, কিন্তু জন্মদিনের দিন পেরিয়ে গেল মানে একটি এমন সৃষ্টিকর্তার জন্মদিন পালন করা যাবে না এমন তো নয়। তাই আজকে তাঁর কথাই হবে, তাঁর উপন্যাসে নারী চরিত্র নিয়ে আমরা কথা বলবো। আমার আজকের অতিথি হিসেবে আমরা পেয়েছি আজকের অনুষ্ঠানে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়কে। স্যার, প্রথমে আপনাকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: কেমন লাগছে এই মানুষটির সম্বন্ধে কথা বলতে এসে?
1: খুবই ভালো লাগছে। আমরা যারা গল্প উপন্যাস লিখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের কাছে কি বলবো, মানে গুরুরও গুরু এরকম। তার লেখা পড়ে ছোটবেলা থেকে শিখেছি কিভাবে মানুষের মন ছোঁয়া যায়। এত ভালো চরিত্র চিত্রণ তার, যে যে কোনো উপন্যাস শুরু করলে শেষ না করা পর্যন্ত ছাড়া যায় না, এবং শেষ করার পর অনেক সময় মনটা খুব ভারী হয়ে ওঠে,
0: এবং সেই রেশটা মনে হয় আমরা সারা জীবন বহন করি নিজেদের মধ্যে
1: এখনো পর্যন্ত। আমি এই কয়েকদিন ধরে তার উপন্যাস পড়ছিলাম এবং মনে হলো কি আশ্চর্য যেন এখনও তিনি সেই একইভাবে আজ থেকে হয়তো 40 বছর কি 50 বছর যেভাবে আমাকে স্পর্শ করতেন, এখনও সেরকমই স্পর্শ করলেন।
0: ঠিক ঠিক। কথাশিল্পে শরৎচন্দ্রের গল্প উপন্যাসে আমরা সবসময় দেখেছি নারী চরিত্রটা একটা বিশেষ বলিষ্ঠ জায়গায় থাকেন। তিনি হতে পারেন খুবই একজন নগণ্য পরিবেশে বড় হচ্ছেন, খুব ছোট্ট কুঁড়ে ঘরের কোনো মানুষ, কিন্তু চারিত্রিক গঠন তাদের খুব বলিষ্ঠ থাকে, আমরা অনেক সময় দেখেছি। ওনার যে নারী চরিত্র তৈরি, এই প্রেক্ষিতটা কি বলা যেতে পারে যে উনি নিজে দেখেছিলেন কোথাও তার আশেপাশের পরিবেশে, নাকি নিজের মনের চাহিদা থেকে তৈরি হয়?
1: আমি নিজে লেখালেখি করি বলেই আমি বুঝতে পারি। সাধারণত আমরা কোনো একটা চরিত্রকে দেখি, তাকে লক্ষ্য করি, তাকে অনুভব করি, উপলব্ধি করি, তারপর আমার নিজের মনের মাধুরী মিশিয়ে লেখার চেষ্টা করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সময়ের মানুষ, সে সময়ের সমাজে যেসব নারীরা থাকতেন তাদের উনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, এবং তারপরে একটার পর একটা উপন্যাস গল্প লিখেছেন।
0: তার প্রেক্ষিতগুলো আলাদা আলাদাভাবে এসেছে,
1: প্রত্যেকটাই আলাদা।
0: হ্যাঁ,
1: নানা রকম নারী চরিত্র তার লেখায় ঘুরে ফিরে এসেছে, এবং যেহেতু তার প্রত্যেকটি উপন্যাস নারী চরিত্র প্রধান, তার পাঠকের চেয়ে পাঠিকার সঙ্গে সংখ্যা অনেক বেশি। এমন কোনো তখনকার দিনে বাড়ির মেয়েরা ছিলেন না যিনি শরৎচন্দ্র পড়তেন না এবং নিজেদের মধ্যে আলোচনা করতেন না। এখন কিন্তু সেই নেই, একে এখন সিরিয়াল এসে পাঠিকার সংখ্যা কমে গেছে।
0: একদম, এটা তো একদম সত্যি কথা। এই যে নারী চরিত্র নিয়ে কথা বলছি আমরা, বা আপনিও বললেন, যদি আমি বলি যে একদম একটু অন্য রকম বলিষ্ঠ নারী চরিত্র হিসেবে যদি আমরা বলতে চাই তার উপন্যাসে, কার কথা প্রথমেই আপনার মনে পড়ছে?
1: আমি দুটো চরিত্রের কথা বলি। প্রথমত শ্রীকান্ত উপন্যাসে যে রাজলক্ষ্মী চরিত্রটি, সে একজন বাইজি। সাধারণত তখনকার দিনে, হয়তো এখনকার দিনেও, এইসব চরিত্রকে আমরা একটু উপেক্ষা করি বা অবহেলা করি বা পাশ কাটিয়ে যাই, কিন্তু শরৎচন্দ্র যেভাবে রাজলক্ষ্মীকে এঁকেছেন তাতে একটি বাইজি, তার যে ব্যক্তিত্ব, তার যে অনুভব, তার উপলব্ধি আমাদের মনে একটা অন্যরকম সম্ভ্রম উদ্রেক করে। তার মধ্যে একটা অদ্ভুত আভিজাত্য ছিল, যেটা হয়তো সমকালীন সাধারণ গৃহস্থ বাড়ির মেয়েদের ছিল না। এটা একটা। দু নম্বর বলতে পারি যে একেবারে শেষের দিকে শেষ প্রশ্ন যখন লিখলেন তখন একটা কমল নামে একটি চরিত্র ছিল। উপন্যাসটা একটু ধরিয়ে দিই। উপন্যাসের স্থান আগ্রা শহর, সেখানে অনেক অধ্যাপক একসঙ্গে তাদের বন্ধুত্ব আড্ডা ইত্যাদি থাকে। সে আগ্রা শহরে একদিন বিপদনিক আশুবাবু তার মেয়ে মনোরমাকে নিয়ে এলেন চেঞ্জে। তিনি সেখানে বসতি করতে না করতে এলেন শিবনাথ নামে আরেক চরিত্র, তিনি এলেন কমল বলে একটি মেয়েকে নিয়ে। কমল চরিত্র খুবই আশ্চর্যজনক, তার জন্ম বলা যায় অবৈধ, তার মা হিন্দু বিধবা, তার বাবা ইংরেজ খ্রিস্টান, তার নিজেরও স্বামী নেই, অথচ শিবনাথের সঙ্গে সে অনায়াসে এসে আগ্রায় থাকছে, তাতে কখনই মনে করে না যে এটা অসমীচীন। এই কমলকে নিয়ে ওঠে সমালোচনার ঝড়। কমলের ফেলে আসা ইতিহাস, ব্যতিক্রমী ভাবনা, অদ্ভুত জীবন।

0: দর্শন নিয়ে গড়ে ওঠে এই কাহিনি। শিবনাথ কিন্তু অসম্ভব রূপবান, বিদ্বান, দ্রৌপদী গানে তার অসম্ভব দক্ষতা, এবং অধ্যাপকদের অধ্যাপকরা যখন তাকে আক্রমণ করে তখন খুব শান্ত অথচ দৃঢ়ভাবে তার উত্তর দেয়। এই উপন্যাসের প্রথম থেকে মনে হচ্ছিল মনোরমাই প্রধান চরিত্র, পরে কমল আসার পর কিন্তু মনোরমা নিষ্প্রভ হয়ে যায় এবং কমল প্রাধান্য পায়।
1: কমল চরিত্রের কথায় যেটা উঠে এসেছিল যে ভালোবাসা না থাকলে সেখানে আমি থাকবো না, মানে অধিকার করে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না।
0: ঠিক তাই হলো, একদম শিবনাথের সঙ্গে ভালোবাসা ভালোবেসে এসেছিল, কিন্তু কিছুদিন পরেই মনে হলো যে ভালোবাসা নেই, তখন খুব শান্ত
1: হবে
0: শিবনাথকে সে ছেড়ে দিল আর কি। এই যে শিবনাথের সঙ্গে কমলের প্রেম ফুরিয়ে গেছে এবং তখন সে শুনলো শিবনাথ একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে, কিন্তু সে বললো না যে আপনি মিথ্যা কথা বলছেন,
1: কারণ
0: তার সম্মানহানি ঘটবে বললেন। এই যে কমলের মধ্যে যে চেতনা, এটা কিন্তু একটা ব্যতিক্রমী
1: চরিত্র। আরেকটি বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বা গল্পেও দেখি যে স্নেহবাৎসল্য নারী, তাদের যে স্নেহ, আমরা যে মাতৃস্নেহ যেটাকে বলবো, বিশেষ করে প্রত্যেক মেয়েদের মধ্যে আমরা জানি মাতৃস্নেহ আছে, কিন্তু ওনার এই কিছু কিছু উপন্যাস যেমন বরদিদি, ইমেজ দিদি, নিষ্কৃতি, বিন্দুর ছেলে, রামের সুমতি, সবেতেই এই মাতৃস্নেহ বাৎসল্যটা আমরা খুব প্রকটভাবে দেখতে পাই। এই কারণটা কি নিজে কোনোদিন ছোটবেলায় মাকে সেরকমভাবে পাননি বা সেই স্নেহটা পাননি বলে তৈরি করতে পেরেছিলেন চরিত্রগুলোকে?
0: হয়তো হতে পারে সেরকম, কিন্তু আমার মনে হয় যে উনি এরকম একটি বা দুটি চরিত্র লিখেছিলেন এবং পরপর কয়েকটা উপন্যাস কিন্তু প্রায় একই রকম, মেজদিদি, বিন্দুর ছেলে, রামের সুমতি। মেজদিদির এই পিতৃহারা কেষ্ট সে আশ্রয় নিয়েছিল সৎবোন কাদম্বিনীর সংসারে, কিন্তু খুব অত্যাচার করতো তার উপরে, তার কষ্ট দেখে এই যাকে মেজদিদি বলতো সে হচ্ছে কাদম্বিনীর সৎবোনের যা হেমাঙ্গিনী, সেই হেমাঙ্গিনী কেষ্টকে খুব কাছে টেনে নেয় এবং ওখানে খেতে পায় না, এখানে পেট পুড়ে খেতে দিত, তাকে স্নেহ দিত। এই যে কেষ্টর সঙ্গে তার কেষ্টর মেজদিদি হয়ে যাওয়া, সেটা কিন্তু আবার হেমাঙ্গিনীর স্বামী বিপিনের খুব পছন্দ হলো না। তখন একদিন হেমাঙ্গিনী বুঝলেন, তখন একদিন কেষ্টকে বিরক্ত হয়ে বললেন, তুই এখন যাতো, বিরক্ত করিস নে। এই যে একটা ছোট্ট কথা, কেষ্টর কিন্তু এতদিনের যে ভালোবাসা, খুব কষ্ট হলো, সে কিন্তু চলে গেল। মেজদিদির বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারলো না, বললো তোর মেজদিদি নিরুপায়। আরেকটা বলি, বিন্দুর ছেলে, যাদব আর মাধব দুই বৈমাত্র ভাই, তাদের মধ্যে খুব ভালোবাসা আর কি। যাদব আর তার স্ত্রী অন্নপূর্ণা মাধবকে ওকালতি পাশ করিয়ে বিয়ে দিল বিন্দুবাসিনীর সঙ্গে। অন্নপূর্ণা নিজের ছেলে অমূল্য, সেই অমূল্য আবার বিন্দুর কাছে প্রায় ওষুধের মতো, তার একটা অসুখ ছিল, সেই অসুখটা সেরে যেত যখনই অমূল্যকে কাছে পেত। কিন্তু বিন্দু আর একটু জেদি একগুঁয়ে ছিল, অমূল্যর প্রতি ভালোবাসা তার কোনো খেদ ছিল না, কিন্তু তার মধ্যে দুই ভাইয়ের মধ্যে একটু কলহ তৈরি হলো এবং অমূল্যকে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হলো। এই যে কিন্তু বিন্দু কিন্তু তার ভালোবাসা একটু ক্ষুণ্ণ হয়নি। রামের সুমতি ঠিক একই রকম তরুণ তো কিশোর ছিল রামলাল, তার বৌদি নারায়ণী। এই নারায়ণী যখন আসে তখন রামলাল খুব ছোট, দুবছর বয়স থেকে তাকে কোলে করে মানুষ করে।
1: এখানে সম্পর্কে দেওয়ার কিন্তু মাতৃস্নেহে বড়।
0: হ্যাঁ, কিন্তু নারায়ণ এমন হয়েছে যে নারায়ণ নিজের ছেলে গোবিন্দ তার চেয়েও কিন্তু সে রামলালকে বেশি ভালোবাসে, কিন্তু রামলাল এমন দুরন্তপনা ছিল যে দুই পরিবারের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। রামলাল একদিন নারায়ণের মা দিগম্বরকে লক্ষ্য করে একটা পেয়ারা ছুড়ে মারে, এটা লাগলো নারায়ণের মাথায়, এটা কিন্তু রামলাল চায়নি। রামলাল খুব কষ্ট হলো, অনুতপ্ত হলো। এই যে রামলাল প্রবল দুরন্ত, সেই দুরন্ত বন্ধ অনেক কিন্তু ভালো হয়ে গেল, এই রামের সুমতি আর কি,
1: সুমতি
0: এরকম আমি অনেকগুলো সবই এরকম
1: নিষ্কৃতিও খানিকটা একই রকম, নিষ্কৃতিও খানিক স্নেহবাৎসল্য দিকটা তো খুব সুন্দরভাবে ভাষাতে প্রকাশ করেছেন উনি, যে ভাষা পড়লে চোখের জল আটকে রাখা যায় না। পরাধীন ভারতবর্ষের চিত্র কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু খুব প্রকট ভাবে দেখিনি, যেটা দেখেছি পথের দাবিতে। ওখানে সেই চরিত্রটাকে তৈরি করেছিলেন আমরা যেটা জানি নেতাজি সুভাষ বসুর আদলে।

0: চিত্রাকে। এই দুজন চরিত্র নিয়ে যদি আপনি কিছু একটু বলেন।
1: আসলে অপূর্ব যদিও সমস্ত উপন্যাসে আছে, কিন্তু আসলে মূল কেন্দ্র হচ্ছে সব্যসাচী, সে ডাক্তার। তার কার্যকলাপ, তার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের সে একজন যোগ্যপুরুষ, উচ্চ শিক্ষিত, মেধাবী, সাহসী, সংগঠনের প্রতি দায়বদ্ধ। তিনি সবাইকে উদ্বুদ্ধ করতেন যে স্বাধীনতা আন্দোলনে এসো, তেমনিভাবে ভারতীকে উদ্বুদ্ধ করেছেন। আবার রোজ বলে একটি মেয়ে, সে কিন্তু পতিতালয় ছিল, পরে জানা গেল সে মাধব চক্রের সঙ্গে জড়িত। সেই রোজ সুমিত্রার নাম দিয়ে এসে গেল আন্দোলনের মধ্যে। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, মানে ভারতে কিন্তু একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে, রোজ হচ্ছে একটি জটিল চরিত্রের। এর মধ্যে ঘটনা ঘটলো, এমন একটা ঘটনা ঘটলো যে ওই অপূর্ব ভারতী একই বাড়িতে থাকতো এবং ওদের মধ্যে একটা ভালো মিষ্টি সম্পর্ক ছিল আর কি। অপূর্ব একদিন কোনো কারণে বিপদে পড়ে এই ডাক্তার সব্যসাচী এবং ওদের দলের কথা বলে দিল পুলিশকে আর কি। এই যে বলে দেওয়ার ফলে সেটা জেনেও গেল
0: সব্যসাচী,
1: হ্যাঁ বলে গেল, তাতে কি হলো এরা ধরা পড়লে পুরো ধরা পড়বে সেই আন্দোলনে যারাই আছে। তখন যারা আন্দোলন করছিল তারা কিন্তু ওকে ছেড়ে দেবে না অপূর্বকে, এমনকি সুমিত্রা বললো যে ডেথ সেন্টেন্স, মেরে দাও অপূর্বকে, মেরে দাও। ভারত কিছু বলতে পারছে না, কারণ অপূর্ব একটা অন্যায় করেছে আর কি। এই যে চরিত্র, মানে সুমিত্রা যখন বললো যে, সেও বললো হ্যাঁ গুলি করে মেরে দাও, মানে সুমিত্রার কিরম জটিল চরিত্র এবং তার আন্দোলনে যখন সে অংশগ্রহণ করছে তখন সে পুরো
0: দায়বদ্ধ। একদম তাই,
1: এই যে ভারতী এবং দুটো একদম বিপরীত চরিত্র, এটা শরৎচন্দ্র এই পথে দাবিতে খুব চমৎকারভাবে নিয়ে এসেছেন আর কি।
0: দুটো চরিত্র পাশাপাশি সমান্তরালভাবে এগিয়েছে পুরো উপন্যাস।
1: সুমিত্রা ভারতের মধ্যে একদম পরস্পর বিরোধী একটা, অথচ দুজনেই কিন্তু ভারতকে ভালোবাসে, কিন্তু তাদের মানে পজিশনটা দুটো আলাদা, একদম বিপরীত আর কি।
0: পরিপ্রেক্ষিতগুলো আলাদা মানুষকে তৈরি করে, ঠিক সেরকমভাবে এখানে দুজনের ছবিটা পুরো আলাদাভাবে পরিস্ফুট হলো। পল্লী সমাজে রমা খুব একটা রুখে দাঁড়ানোর লড়াকু চরিত্র, রমা সম্বন্ধে একটু বিশ্লেষণ জানতে চাইব।
1: রমেশ যে প্রধান পুরুষ, এই রমেশের সঙ্গে রমার বোধহয় একটা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রমেশ তখন বিয়ে করেনি, কিন্তু মনে মনে ভালোবাসত। এছাড়া একটা ঘটনা ঘটলো, রমা আসলে জমিদার শ্রেণীর একটা প্রতিভা বলা যায়, সাধারণত জমিদার হয় পুরুষরা এবং দুর্দণ্ড প্রতাপ দাপুটে বলা হয়, সেখানে রমার চরিত্রই হয়েছে। প্রায় 100 বিঘে জমির ধান জলে ডুবে গেছে এবং 100 বিঘে জমির ধানে অনেকজন কৃষক, তাদের পরিবার, তার একদম ধ্বংস হতে বসেছে।
0: প্রতিপালন হতো সেটা হবে,
1: রমেশ এসেছে যে সেই জলটা বার করে দিতে হবে, সেই জলটা বার করতে যে বাঁধ কাটতে হবে, সেটা কিন্তু রমা হুকুম দিলে বাঁধ কাটাবে তাহলে হবে না। রমা কিন্তু বললো না বাঁধ কাটা যাবে না, তাতে আমার 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে। তুমি বললো 200-300 টাকার জন্য তুমি এতগুলো কৃষক পরিবারকে অসহায় করে দেবে, কিন্তু রমা কিন্তু দিল না। তখন রমেশ কিন্তু জোর করে লাঠি লেটার লাগিয়ে মাত্রা কেটে দিল। এবার রমা মামলা মকদ্দমা হলো, রমেশের জেল হলো। এই যে রমা এই যে হঠাৎ এতটা রূঢ় হয়ে গেল, এতটা জমিদার, যেমন দাপুটে জমিদার, জমিদারের মতো আচরণ করলো, এটা মেনে নেওয়া যায় না আর কি। মনে হয় যে
0: এটা শরৎচন্দ্র তৈরি করলেন এরকম একটি চরিত্র,
1: আমার মনে হয় যতদূর কোনো একটা নারী চরিত্র দেখেছেন আর কি, দেখেছেন আর মনে হলো যে এটা এটা লিখতে হবে আর কি, নাহলে এটা কিন্তু কল্পনা করো হয় না আর কি, যে এতটা কঠিন একটা রূঢ় চরিত্র,
0: মানে মহিলা এরকম রূঢ় চরিত্র তো
1: হয় না, যে এতগুলো কৃষক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে দেখো বলছে না আমি বাদ কাটতে দেবো না। তারপর যা হয় শেষ পর্যন্ত রমেশ বললো আমি কিন্তু তোমাকে ভালোবাসি, এখনো ভালোবাসি মনে মনে, রমেশ বললো।
0: রমারই কাঠিন্য কি রমার পরিবেশ থেকে এসেছে বা

0: জমিদার রক্তের থেকে পাওয়া, সেইটা কি মনে হয়?
1: হতেও পারে হয়তো, কিন্তু সেই বিষয়ে কিন্তু খুব বেশি লেখা নেই। কিন্তু এটা আমি অনুমান করে নিতে পারি যে হয়তো তার বাবাকে দেখেছে, এই বাবা ছোটবেলায় এইভাবেই রূঢ় আচরণ করত, এইভাবেই গরিব কৃষককে নিপীড়ন করত, হয়তো দেখেছে ছোটবেলা সে ভিতরে ছিল হয়তো আর কি। সেটা হঠাৎ এটা এই পরিপ্রেক্ষিতে ধরা পড়লো আর কি যে সেও সেই দাপুটে জমিদারদের
0: হতে পারে
1: এক প্রতিভু।
0: তাহলে আমার যেটা মনে হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তাহলে নারীদের যেমন স্নেহবাৎসল্য চিত্রটাও এঁকেছেন, সেরকমভাবে এই কঠিন বাস্তবের দিকটাও হয়তো সমাজকে সেটাই জানাতে চেয়েছিলেন যে মেয়েরা শুধু একরকম হয় না, এরকমও হয়। সেটা মানে সেই ইচ্ছেটাও থাকতে পারে আর কি।
1: হতে পারে, যেমন ওদিকে কমল একটা প্রতিবাদী চরিত্র আর কি,
0: একদমই অন্যরকম। তখনকার সময়ে ওই ধরনের চরিত্র চিন্তা করা একদমই অন্যরকম,
1: এখনকার দিন হয়তো 100 বছর পরে
0: সেটা ভাবতে পারি,
1: এখন আর ভাবতে পারি এবং হচ্ছেও আর কি, ভাবাই যেত না
0: কিন্তু তখন।
1: এবং সেই জন্যই আমার ধারণা উনি কলকাতা শহর না ধরে আগ্রা নিয়ে গেলেন। আগ্রাতে হলে এত এখানে
0: বাঙালিদের মধ্যে যুদ্ধটা হবে না,
1: যুদ্ধটা হবে না আর কি,
0: বা কোনো কথা শুনতে হবে না,
1: এই জন্য আগ্রাতে উনি প্রথমে করলেন আর কি। এটা হতে পারে।
0: হ্যাঁ হ্যাঁ, মানে আমি যখন ওইটা চরিত্রটা পড়েছিলাম, মানে উপন্যাসটা পড়েছিলাম, আমার তখন 10-12 পড়ি, তখন আমার ওই সময় আমার মনে হয়েছিল যে একটা মেয়ে এতটা স্ট্রং হতে পারে বা এইরকম ভাবতে পারে যে বিয়ে না করাটা তার কাছে একটা মানে কোনো ব্যাপার না, কারণ তখন আমরা জানতাম যে বিয়েটাই মেয়েদের একমাত্র পথ। কিন্তু ও বিয়ে না, আর একটা কথা মনে হয়েছিল, গান্ধর্ব বিবাহ করেছি, কিন্তু গান্ধর্ব বিবাহটা যদি কেউ না মানে সেটাতেও কিছু যায় আসে না, বা ভালোবাসা না থাকলে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি, এই জায়গাটা আমার কাছে
1: সম্পর্কে
0: ভেবেছিলেন। একদমই অবাক করা, ওই জন্য এই উপন্যাসটা আমার সব থেকে অন্যরকম লাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আরেকটি মানে উপন্যাস না, আরেকটি গল্পের কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আঁধারে আলো গল্প, যেখানে বিজলি এবং রাধারানী দুই চরিত্র, দুই চরিত্র একটি জায়গায় এসে মিলছে, সেটা হচ্ছে অন্নপ্রাশনের দিনে দুজনের দেখা হচ্ছে। এই যে দুজনের দেখা এবং সেখানে যে কথোপকথন, সেখানে দুটো নারী চরিত্রের দিকটা উন্মোচন হলো এই জায়গাটা।
1: সত্যেন্দ্র যে গল্পের প্রধান চরিত্র, তার সঙ্গে রাজারানীর একটা বিয়ে হবে, বা তার মা বলেছিল আমি ওর মাকে কথা দিয়েছি, তখন কিন্তু সত্যেন্দ্র ওকে বিয়ে করলো না, বললো না আমি তাহলে আমি এখন এম এ পড়ছি, আমার তাহলে আর পাস করা হবে না। ওর মা বলেছিল যে বউ এখানে থাকবে আমার কাছে, তুই কলকাতা গিয়ে পড়। রাজি হয়নি, সে বিয়ে না করে চলে গেল আর কি। এই যে সেখানে গিয়ে এই মেয়েটির নাম রাধারানী, সে কিন্তু অপূর্ব সুন্দরী, তাকে দেখে কিন্তু রমেশ খুব মুগ্ধ। কিন্তু কলকাতায় গিয়ে ওই রোজ গঙ্গা স্নান করতো, গঙ্গা স্নান করতে গিয়ে সে আরেকটি মেয়েকে দেখে স্নান করে, সেও অপূর্ব সুন্দরী, এবং তার সঙ্গে ওর একটা মোটামুটি একটা ভাব ভালোবাসা তৈরি হলো। সেটা ওই গঙ্গা স্নান করে একসঙ্গে সঙ্গে ফিরত, কিন্তু জানতো না, পরিচয় না জেনে আর কি, এবং মুগ্ধ হলো এবং মনে হলো যে এও
0: ছাড়া চলবে না,
1: চলবে না। কিন্তু যেদিন ওর বাড়িতে গেল, সে মেয়েটি বিজলি কিন্তু আবার বই পড়ত, বাড়িতে গেল গিয়ে বুঝলো যে একজন পতিতা এবং সে সত্যেন্দ্র ভালোবেসেছে, এই কথা বলে হাসাহাসি করলো, যে উপহাস করলো,
0: উপহাস করলো।
1: এই উপহাসটা সত্যেন্দ্র মেনে যেতে পারেনি এবং শোধ নিতে হবে, এবং তারপরে ফিরে এসে রাধারানীকে বিয়ে করে যখন অন্নপ্রাশন,
0: প্রেক্ষাপট পুরো 4 বছর পরে চেঞ্জ,
1: পরে এসে গেল, এসে যখন একে মজুরো দিতে ডেকে নিয়ে এলো অনেক টাকা দিয়ে, তখন রাধারানী বললো কেন কত টাকা দিয়ে নিয়ে এসেছো। রাজারানী তো জানতো না, যখন জানলো তখন খুব ইয়ে হলো, তার মানে গ্লানি হলো যে আমার স্বামী এরম একটা কাণ্ড করলো। রাজারানী সব বুঝলো, লজ্জিত হলো স্বামীর ব্যবহারে। কিন্তু বিজলি বললো, যখন বিজলি মানে বিজলির কাছে মুখ দেখাতে পারছে না রাজারানী, বিজলি বললো তোমার লজ্জা কি বোন, তবে তারও ভুল হয়েছে, তার পায়ে শতকোটি প্রণাম জানিয়ে বলো সে হবার নয়, আমার নিজের বলে আর কিছু নেই, অপমান করলে সমস্ত অপমান তার গায়ে লাগবে, এই যে কথাটা। অর্থাৎ এই যে উপহাস করেছিল কলকাতা এবং সে চলে এলো, মেজরের কিন্তু এটাই হলো যে এটা করা ঠিক হয়নি আর কি, সে আমাকে ভালোবাসে অথচ তাকে আমি এটা অপমান করলাম, পরে কিন্তু সে তার সমস্ত কাজ ছেড়ে দিল আর কি।
0: মানে এই যে ত্যাগ, ভালোবাসার জন্য এই যে ত্যাগ, এবং এই কথাটা বলা যে আমার গায়ে আর অপমান কিছু লাগছে না, আমার আর কিছু নেই, সবই আমি তাকে দিয়েছি এবং যা অপমান তার গায়েই লাগবে। এখানে আমার একটু মনে হয় যে রাধারানী বিজলিকে ডেকে এনে আলাদা করে কথা বলে যে স্বামীর কৃতকার্যের জন্য যে ক্ষমা প্রার্থনা করেছিল বা যে লজ্জা পেয়েছিল, এখানেও রাধারানীর চরিত্রেরও একটা উদারতা,
1: কেননা
0: সে চাইলেই তো অপমান করতেই পারত, কিন্তু স্বামীর ভুলটাকে সে শুধরে দিল
1: এবং বিজলি ওখানে সান্ত্বনা পেল আর কি, যে স্ত্রী অন্তত আমার ব্যথাটা বুঝেছে।
0: আসলে একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের ব্যথা বোঝার চেষ্টা তো আমরা করতেই পারি এবং করা যায়, সেই অনুভবটুকুও করা যায়। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা তো এইটুকু সময়ে শেষ হওয়ার নয়, এখনও পড়ে রইল সমুদ্র, আমরা হয়তো তার থেকে একটা চামচ জল তুললাম আজকে। স্যার আপনি এলেন, খুব ভালো লাগলো। শেষ কথা বলবো শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে?
1: আসলে আমরা তো অনেকদিন ধরেই মেয়েদের দেখছি, মেয়েরা দ্রুত কিন্তু বদলে যাচ্ছে, এবং একসময় যেসব মেয়েরা গৃহবধূ হয়েই থাকতো, এখন তার আর কিন্তু আর গৃহবধূ হয়ে থাকতে চাইছে না, প্রত্যেকে কিন্তু জীবনযুদ্ধে নেমে পড়েছে এবং লড়াই করছে, এবং বহু ক্ষেত্রে ছেলেদের টেক্কা দিয়ে মেয়েরা উপরে উঠছে। এই যে পরিবর্তনটা আমরা দেখছি, আজ থেকে 50 বছর আগে সব মেয়েদের দেখতাম, এখন সে মেয়েরা একদম বদলে গেছে, যুগটাই পাল্টে গেছে। এবং আমরা চাইব যে মেয়েরা সবাই নিজের পায়ে দাঁড়াক, কারণ এখন অনেক সময় কি রিলেশনগুলো এত ঠুনকো হয়ে যাচ্ছে, অল্পতেই বিয়ে ভেঙে যাচ্ছে, এটা মেয়েদের পক্ষে খুব সমস্যা হয় আর কি। সুতরাং তারা যে নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু আর তাদের মধ্যে ভয়টা থাকবে না যে
0: কারোর উপর নির্ভরশীল হয়ে থাকবে।
1: এই আজকে কদিন আগেই এক বিচারক বলেছেন যে এই স্বামীর ঘরে মানিয়ে নাও, এই মানিয়ে নিতে বলা, সে মেয়েটি জান বুঝতে পারছে না, বাবা মা বুঝতে পারছে না যে কত অত্যাচার চলছে, হয়তো আত্মহত্যা করছে, হয়তো খুন হয়ে যাচ্ছে, সেই জন্য বিচারক বলেছেন যে মানিয়ে নাও, এটা বলো না। অর্থাৎ সে যদি ওখানে না থাকতে পারে তাকে ফিরিয়ে নাও, তাই অন্তত মেয়েটা বাঁচতো আর কি, মেয়েটা বাঁচে আর কত মেয়ে মারা যাচ্ছে এইভাবে। কত
0: একটা শেষ কথা জিজ্ঞেস করি, আপনি তো দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এবং আপনার বিষয়ও কিন্তু মাটি, নদী, মানুষের জীবন, খুব সাধারণ মানুষের জীবনের ওপরেই আপনার লেখা, সেক্ষেত্রে কি শরৎচন্দ্র আপনাকে প্রভাবিত করেছেন?
1: বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এই কিন্তু এই তিন লেখক হচ্ছে আমাদের প্রথম যুগের আরাধ্য, তিনজন তিন রকম। বঙ্কিমচন্দ্র আমাদের প্রথম উপন্যাস লেখা শেখালেন, রবীন্দ্রনাথের নারী চরিত্র হোক পুরুষ চরিত্র হোক একটা অবিচেত ঘরের, শরৎচন্দ্র হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এই যে তিনজনের মধ্যে যে পার্থক্য ফারাক সেটা আমরা লক্ষ্য করছি। এবং আমাদের লেখায় ঘুরে আসছে এখনকার
0: সময়,
1: বিশেষ করে গ্রাম বাংলায় এখন মেয়েরা কিন্তু দাপটে শাসন কার্য, কলকাতায় বোঝা যায় না, গ্রামের মেয়েরা এক তৃতীয়াংশ পঞ্চায়েতের সদস্য, এক তৃতীয়াংশ গ্রামের প্রধান, এক তৃতীয়াংশ পঞ্চায়েত সমিতির সভাপতি, এক তৃতীয়াংশ জেলা পরিষদের সভাপতি, অর্থাৎ এক তৃতীয়াংশ গ্রাম বাংলা শাসন করছে মেয়েরা, গ্রামের মেয়েরা। কলকাতাতে কিন্তু এখনো সেই আসেনি, হয়তো কেউ কেউ মন্ত্রী হচ্ছেন, কেউ কেউ কাউন্সিলর হচ্ছেন, কেউ কেউ হচ্ছেন, কিন্তু এই যে এক তৃতীয়াংশ গ্রাম বাংলা শাসন করছে, অর্থাৎ মেয়েদের মধ্যে কিন্তু
0: আপনাদের গল্পে সেইটা উঠে আসে।
1: আমার দৈরথ বলে একটা উপন্যাস আছে, তাতে মূল চরিত্র হচ্ছে দোপাটি। দোপাটি এক গ্রাম্যবধূ, কিন্তু অসম্ভব বুদ্ধি, অসম্ভব ভালো ছড়া কাটতে পারে মুখে মুখে। সে প্রথমে তাকে ওই যখন এক তৃতীয়াংশ সংরক্ষণ হলো পঞ্চায়েত আইনে, তখন সে পঞ্চায়েত সদস্য হলো, তারপর তাকে গ্রাম প্রধান করা হলো। এই যে গ্রাম প্রধান হওয়ার পর তার দুদিক দিয়ে তাকে আক্রমণ করছে, একটা হচ্ছে তার নিজের পার্টির লোকেরা, তারা বলছে যে ও কেন একা চালাবে, আমরা বলবো মেয়ে চালাবে।

0: আরেকটা হচ্ছে বিপরীত, তারা অপোজিট পার্টি। এই সমবেত এই যে ইয়ে তার বিরুদ্ধে আছে, সেই দোপারে কিভাবে
1: তিনি মানে বুদ্ধি খরচ করে
0: সে কিভাবে শাসন করছে, প্রায় 700 পাতার উপন্যাস এই দোপাটির। এই পঞ্চায়েত এবং গ্রাম বাংলা মেয়েরা যে কীভাবে শাসন করছে এটা আমি দেখিয়েছি আর কি। আরও বহু উপন্যাস আছে যেখানে মেয়েরা আছে। আমার যে গার্গি বলে যে চরিত্র আছে,
1: গোয়েন্দা চরিত্র, হ্যাঁ গোয়েন্দা চরিত্র,
0: একটি মেয়ে, তার অসম্ভব বুদ্ধি।
1: এটা কি ওই প্রভাবতী দেবী সরস্বতীর কৃষ্ণ চরিত্রের আদলে মানে ওইখান থেকে প্রভাবিত হয়ে?
0: ছোটবেলায় আমরা দুজনের বই পড়তাম, স্বপন কুমার আর প্রভাবতী দেবী সরস্বতী।
1: স্বপন কুমার আমরা
0: পড়েছি, দীপক চ্যাটার্জি আর এখানে কৃষ্ণ,
1: দীপক চ্যাটার্জি আর কৃষ্ণ।
0: কিন্তু যখন আমি গোয়েন্দা চরিত্র আনলাম, হয়তো কৃষ্ণার কথা মাথায় ছিল, কিন্তু আমি ঠিক করলাম যে আমার গোয়েন্দা এমন হবে যে ব্যোমকেশ নয়, ফেরত নয়, পেরিমাসন নয়, কিংবা আগত কৃষি এই নয়, একটি মহিলা চরিত্র যে অসম্ভব বুদ্ধি হবে। সেই বুদ্ধির জোরে সে তার সে অস্ত্র চালাবে না, বুদ্ধির জোরে একের পর এক প্রায় 7টা উপন্যাস লিখে ফেলেছে আর কি। সুতরাং মেয়েদের আমি অন্য চোখে দেখি যে মেয়েরা অনেক ভিতর পর্যন্ত দেখতে পায়, যেটা অনেক পুরুষরা দেখতে পায় না আর কি।
1: হ্যাঁ স্যার, আপনার কাছ থেকে এই মেয়েদের প্রশংসা শুনে খুব ভালো লাগছে আজকে, খুব নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে আপনারা এরকমভাবে মেয়েদের দেখেন। খুব ভালো লাগলো স্যার আজকে অনুষ্ঠানে আপনি এলেন, আপনার এত ব্যস্ত সময়, এত মূল্যবান সময় আমাদের এখানে একটু দিলেন, আমরা তার জন্য কৃতজ্ঞ, আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই।
1: কথা হচ্ছিল সাহিত্যিক তপন কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজ এখন একটু চিঠিপত্রের কথা বলি, হাতে সময় খুব কম। এক কলমে দুই নারীর বিষয়ে সেপ্টেম্বর মাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরি ও কুপিনী চরিত্র, ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর না তাদের নারী হৃদয়ের স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.eir@gmail.com এই মেল আইডিতে, বা যদি কাগজে কলমে চিঠি লিখতে ইচ্ছে হয় ঠিকানাটা লিখে নিন, এক কলমে দুই নারী মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র, অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। আপনাদের চিঠির প্রতীক্ষায় মহিলা মহল থাকবে। একদম সময় শেষ, আজ এই পর্যন্ত। সঙ্গে ছিলাম ব্রততী।

0: 2 cm, AMFU Kharagpur 2 cm, Digha 2 cm, Midnapur CWC 2 cm, Midnapur 1 cm, Naulhati 1 cm, Sarmera 3 cm, Araria 3 cm, Rajnagar 5 cm, and Nayagar 4 cm. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thunder showers very likely to occur at most places over Andaman and Nicobar Islands. Light to moderate rain or thunder showers very likely to occur at many places over all the districts of Gangtok, West Bengal, Jharkhand, Orissa, and Sikkim. Light to moderate rain or thunder showers likely to occur at a few places over all the districts of Sub-Himalayan, West Bengal, and Bihar. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall 7 to 20 centimeters very likely to occur at one or two places over Orissa. Heavy rainfall 7 to 11 centimeters very likely to occur at one or two places over Jharkhand and South 24 Parganas, East and West Midnapur districts of Gangtok, West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Orissa, Andaman and Nicobar Islands and South 24 Parganas, East and West East Midnapur districts of Gangtok, West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Jharkhand, Malda, North and South Dinajpur districts of Sub-Himalayan, West Bengal and all the districts of Gangtok, West Bengal. Forecast for Kolkata and neighborhood. Generally cloudy sky with one or two spells of rain or thunder shower. Maximum and minimum temperatures most likely to be around 31 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen for West Bengal coast. Squally wind with speed reaching 45 to 55 kilometers per hour, gusting to 65 kilometers per hour over East Central Bay of Bengal adjoining Northeast Bay of Bengal on 21st of September, becoming 50 to 60 kilometers per hour, gusting to 70 kilometers per hour over Central Bay and 40 to 50 kilometers per hour, gusting to 60 kilometers per hour adjoining area of North Bay of Bengal on 22nd of September. Weather warning for fishermen for Andaman and Nicobar coast. Squally weather with wind speed reaching 40 to 50 kilometers per hour, occasionally gusting to 60 kilometers per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast during 21st of September 2026 till 24th of September 2026. Fishermen advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast during this time. Please stay tuned for the next update.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। উড়িষ্যা, সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কোথাও কোথাও, ঝাড়খণ্ড এবং বিহারের কোথাও কোথাও এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় দমকা বাতাস বয়ে গেছে উড়িষ্যা, বিহার এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে আইএএফ কার্নিকোপর 4 সেন্টিমিটার, কার্নিকোপর 3 সেন্টিমিটার, নানকৌরি 2 সেন্টিমিটার, মায়াবন্দর 2 সেন্টিমিটার, লং আইল্যান্ড 2 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 1 সেন্টিমিটার, কন্টাই 3 সেন্টিমিটার, কলাইকুণ্ডা 3 সেন্টিমিটার, ঝাড়গ্রাম 2 সেন্টিমিটার, মিদনাপুর 1 সেন্টিমিটার, নামথাং 2 সেন্টিমিটার, হিল্লা 1 সেন্টিমিটার, সদর চাইবাসা 4 সেন্টিমিটার, গারু 2 সেন্টিমিটার, চাকুলিয়া 2 সেন্টিমিটার, বেলদাউর 4 সেন্টিমিটার, বারমুল 6 সেন্টিমিটার, ব্রহ্মগিরি 4 সেন্টিমিটার, পোলছাড়া 4 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গায়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সিকিমের অধিকাংশ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং বিহারের কোনো কোনো জায়গায়। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার দু একটি জায়গায়,

ভারী বৃষ্টি হতে পারে 7-11 সেন্টিমিটার পর্যন্ত। ঝাড়খণ্ড এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে। বিহার, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গার ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। আগামীকাল প্রধানত মেঘলা আকাশ, সেই সঙ্গে দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঘণ্টায় 45-55 কিলোমিটার বেগে বেড়ে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর আজ এবং আগামীকাল। ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে বেড়ে 60 কিলোমিটারের থেকেও বেশি বেগে 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলের ওপরে। সেই জন্যে যারা এর মধ্যে সমুদ্রে চলে গেছেন তাদের আজকে রাতের মধ্যে ফিরে আসতে বলা হচ্ছে এবং আগামীকাল থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত নৌকো ভাসাতে নিষেধ করা হচ্ছে ওই অঞ্চলে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে যারা ওই অঞ্চলে সমুদ্রে বা নদীতে মাছ ধরতে চান তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে ওই অঞ্চলের ওপর। ফলে আজ থেকে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত তৎসংলগ্ন অঞ্চলে নৌকো ভাসাতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঞান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 থেকে শুনবেন ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, অতিথি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী জওহর দাস। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানের আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিত। আলোচনায় অংশ নেবেন বরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ দাস ও সঙ্গে থাকবেন দুজন বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমেই লোকগীতি, শিল্পী মালতি মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস আমাকে ভুলো না। অতিথি ডক্টর আশিস দত্ত, সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:45 সময় রায়না। 10:45 দিলরুবা বাজিয়ে শোনাবেন শিল্পী অরূপ কুমার সেন। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে 5:10 লোকগীতি শুনবেন শিল্পী দীপময় দাসের কণ্ঠে। 5:20 উর্বাশী, উপস্থাপনায় রোশন মোরারকা। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবা 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনের একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই ধারাবাহিকে তার সময়কালের মধ্যে গৃহীত প্রধান পদক্ষেপ, কর্মসূচি, সংস্কার এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডকে আলোকপাত করা হয়েছে। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। এখন শুনবেন ছায়াছবির গান, প্রথমেই প্রজাপতি ছবি থেকে শিল্পী
অঙ্কিতা ভট্টাচার্য এবং স্নিগ্ধজিৎ।

চিরদিনই তুমি যে আমার দই, এই ছবি থেকে এবারে রয়েছে পরপর গান। প্রথমেই শিল্পী অরিজিৎ সিং।

ছায়াছবির গান শুনলেন আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 24 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:11। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। একটু পরে ক্রীড়াঙ্গন।
1: আকাশবাণী কলকাতা।

নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা। হ্যাঁ, এই মুহূর্তে সবচেয়ে উপভোগ্য ক্রীড়া প্রতিযোগিতা অবশ্যই এশিয়ান গেমস। আর সেই এশিয়ান গেমসে এই মুহূর্তে চলছে লড়াই এবং ভারত ইতিমধ্যেই বেশ কিছু পদক বাড়িয়ে ফেলেছে। আজই ভারত নাগয়াতে তাদের পদক সংখ্যা আরও কিছুটা বাড়িয়েছে। পুরুষ শুটিং দলের সঙ্গে পদক পেয়েছেন মিক্সড মার্শাল আর্টসের সুচিকা তারিওয়াল। এই ইভেন্টে প্রথম পদক এলো ভারতে তারই সৌজন্যে।

0: যেতে। এসব কিছু নিয়েই রয়েছে আমাদের আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা হ্যালো ক্রীড়াঙ্গনে। আর আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওয় উপস্থিত রয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর দাস। জহরদা, ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার, সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। এশিয়ান গেমসের দামামা চারিদিকে বেজে গেছে, ভারতবর্ষ বেশ ভালো অবস্থায় আছে। গত বছর পদক আমরা পেয়েছিলাম 107টা, আশা করছি এবার সেটাকে ছাড়িয়ে যাব।
0: অবশ্যই বেশ ইতিবাচকভাবেই আমাদের আলোচনা শুরু হলো। আমাদের অতিথি জহর দাস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি আশাবাদী যে ভারত এবার আরও বেশি পদক পাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এশিয়ান গেমসের উপর ভারতের প্রদর্শন কেমন হবে তার উপর, তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের অনুষ্ঠানে। আমাদের নম্বর তো আপনারা জানেনই, হ্যাঁ, নতুন নম্বর 2210737225 2210737325। তবে তার আগে একবার দেখে নেব দেশ বিদেশের খেলার খবর এক নজরে। আজ এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার রাইফেল শুটিংয়ে রূপও পেল ভারত দলগত বিভাগে, তারপর ব্রোঞ্জ এল ব্যক্তিগত বিভাগেও। দলগত বিভাগে রূপও পেলেন রুদ্রাংশ পাতিল, হিমাংশু দেলা এবং পার্থ মানে। সে সঙ্গে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন হিমাংশু ধিলাং। 60 কিলোগ্রাম বিভাগে মিক্সড মার্শাল আর্টসে প্রথম পদক পেল ভারত সুচিকা তরিওয়ালের সৌজন্যে, কিন্তু সিঙ্গাপুরের টিও হুই হুনের বিরুদ্ধে তার বিরুদ্ধে খেলাতে খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো, সিদ্ধান্ত প্রায় নেওয়াই গেল না এবং তারপর সিদ্ধান্ত তার বিরুদ্ধে গেল, কারণ প্রতিপক্ষের তুলনায় তার ওজন ছিল বেশি 700 গ্রাম। তাই ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হলো সুচিকাকে। সুচিকা প্রথম পদক পাওয়ার পর কি বললেন একটু শুনে নেব।
2: मुझे बहुत अच्छा लग रहा है कि एक मेडल मैंने अपने देश के लिए, अपने भारत के लिए मतलब अर्जित कर लिया है, और आगे होप यही है कि मैं गोल्ड के लिए विनिंग कल फाइट खेलूं और अच्छा परफॉर्मेंस दूं।
0: आशा चिलो এর আগের ম্যাচটিতে জেতার পর, কিন্তু সোনা হলো না, এবার ব্রোঞ্জ পেয়ে তাকে সন্তুষ্ট থাকতে হলো। এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এদিকে টেবিল টেনিসে মহিলারা পাকিস্তানকে 3-0 ম্যাচে হারিয়েছেন। বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস জিতেছেন, সেই সঙ্গে জয়ী হয়েছেন সৃজা আকুলাও। ক্রিকেটে আগামীকাল ভারতীয় মহিলারা সোনার পদকের লক্ষ্যে নামবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে। বাংলাদেশকে সেমিফাইনালে ভারত পরাজিত করে এবং শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রায় এশিয়া কাপের বলা যেতে পারে অ্যাকশন রিপ্লে হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুটি দলই একটি করে গোল করেছে। লিডস ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচটিও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে, কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে সান্ডারল্যান্ডের খেলাটি বেশ লড়াকু হয়েছিল এবং উত্তেজনাপূর্ণ হয়েছিল। 8টি গোল হয়েছে ওই ম্যাচে এবং ম্যানচেস্টার 5-3 গোলে জয়ী হয়েছে। এই মুহূর্তে তারাই 1 নম্বরে রয়েছে 5টি ম্যাচ থেকে, তাদের সংগ্রহ 15 পয়েন্ট। 5টি ম্যাচে 5টিতেই জয়ী হয়েছে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল 2 নম্বরে রয়েছে 5 ম্যাচ থেকে, তাদের সংগ্রহ 12 পয়েন্ট। তারা 4টিতে জয়ী হয়েছে, 1টিতে পরাজিত হয়েছে ম্যান সিটি। ব্রাইটন 3-এ রয়েছে, 5 ম্যাচ থেকে সংগ্রহ করেছে 10 পয়েন্ট। ব্রেন্টফোর্ড 4-এ, 5-এ রয়েছে লিডস, 6-এ লিভারপুল, 7-এ এভারটন, 8-এ হাল, 9-এ নিউক্যাসল, 10-এ চেলসি। চলে যাব এশিয়ান গেমসের আলোচনায়।

0: हेलो क्रीडांगण,
1: हेलो क्रीडांगण,
0: আমাদের সঙ্গে রয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক জহর দাস, এবং আমরা আজ আলোচনা করব এশিয়ান গেমস নিয়ে। জহর দা, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এশিয়ান গেমস, রূপও বেশ কয়েকটি এসেছে, ব্রোঞ্জও এসেছে, সোনা কিন্তু এখনও আসেনি। আপনি কতটা আশাবাদী? এবার আমরা সামগ্রিকভাবে আগে আলোচনাটা শুরু করি, তারপরে আমরা একটি খেলার কথায় যাব, খেলোয়াড়দের কথায় যাব।
2: আগামীকালই তো ক্রিকেটে সোনা পাচ্ছি আমরা, আগামীকালই ক্রিকেটে সোনা পাচ্ছি, ছেলেদের মেয়েদের উভয় ক্ষেত্রেই পাবো। তারপর আমাদের ওয়েটলিফটিং সোনা পাবো, আর্চারিতে গতবার পেয়েছিলাম আমরা 9টা সোনা, এবার ওখানে বাড়বে। ভারতবর্ষের খেলোয়াড়রা খুব অনুপ্রাণিত হচ্ছে এবার, এয়ারপোর্টে নেমেই কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় যেভাবে তাদের সম্বর্ধনা জানানো হচ্ছে, হাইকমিশনারের অফিস থেকে প্রত্যেকটা দলকে রিসিভ করার জন্য একজন করে আসছেন ফুলের শবক নিয়ে, মিষ্টি নিয়ে। এবং প্রথম দিন হয়তো কিছু ব্যবস্থাপনার অসুবিধা হওয়ার জন্য ওখানে 2200 প্রবাসী ভারতীয় থাকেন, সেই 2200 প্রবাসী ভারতীয়কে ভারতীয় হাইকমিশনারে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, যদি ভারতীয় দলের কোনো খেলোয়াড়ের কোনো অসুবিধা হয় টেম্পোরারিলি সেখানে যেন তাদের থাকার ব্যবস্থা হয়। দারুণভাবে ভারতীয় কোনোদিন এর আগে হয়নি, এই সরকারের আমলে এটা নতুন দেখতে পাচ্ছি। ভারতীয় দূতাবাস, কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তর উদ্যোগী হয়েছে, একটু প্রথম দিনের একটু খবর পেয়ে যে গাড়ি থাকার অসুবিধা হচ্ছে বলে, ওরা সমস্ত যারা প্রবাসী বা আছে ভারতীয় তাদের সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থাটা করেছে। প্রথমে নেমে ইন্ডিয়ার ফ্ল্যাগ হয়ে হাতে মিষ্টি দিয়ে সম্বর্ধনা এর আগে হয়নি, অনুপ্রাণিত হচ্ছে আমাদের খেলোয়াড়রা, এটা দারুণ খবর। আর সোনা আমরা গতবার পেয়েছিলাম 107টা, তার গতবার সোনা পেয়েছিলাম 28টা, সিলভার পেয়েছিলাম 38টা, ব্রোঞ্জ 41টা, মোট 107টা পেয়েছিলাম। এবার ছাড়িয়ে যাব,
0: অবশ্যই আমরা আশা করব ভালো ফল আমাদের হবে। এবং আমরা, আপনি বলছেন 107টিকে আমরা ছাড়িয়ে যাব, এবং গতবার ক্রিকেটে দুটোতেই আমরা সোনা পেয়েছিলাম, পুরুষ এবং মহিলা, এবং এক্ষেত্রে আমরা আশা করব যে মহিলাদের ক্রিকেটে আগামীকাল আমরা সোনা পাব, এবং আমরা ছেলেদের খেলাটা শুরু হবে কিছুদিন পরে, সেখানেও আমরা অবশ্যই পদক পাব। আমরা একটু শুনে নেব ক্রিকেটার গীতিময় বসু কি বলছেন ক্রিকেট নিয়ে।
3: জাপানে ক্রিকেট বোধহয় ইন্ডিয়ান ক্রিকেট কখনো খেলেনি, নাগোয়া শহরে, তো সেটাই দেখার ওখানে কন্ডিশন কেমন থাকে। ইন্ডিয়ান ক্রিকেট টিম বা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যালেন্স নিয়ে তো কিছু বলার নেই, দেখার হচ্ছে ওই কন্ডিশনে পিচ কোয়ালিটি কেমন থাকে, কারণ জাপানও ক্রিকেটে খুব একটা উন্নত টিম নরে, তারা কেমন পিচ দিতে পারে বা কেমন কন্ডিশন দিতে পারে। এমনি প্রথম দিকে আমরা শুনেছিলাম যে লজিস্টিক্স নিয়ে, মানে ঢাকা এই ব্যাপারগুলো নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, তো এখন সেগুলোটাই মিটে গেছে যতটা আমরা খবর পাচ্ছি। তো ইন্ডিয়ান টিম নিয়ে কিছু বলার নেই, আমার মনে হয় বাকি টিম গুলো যেরম ভাবে থাকবে, যদিও এটা ইন্ডিয়ার মেইন টিম বা 100% সবাই যে টি-20 যায়নি, বাট স্টিল সেকেন্ড ইন্ডিয়ান টিমটাও অনেক স্ট্রং টিম। এর আগেও আমরা এরকম গেমস এ দেখেছি যে সেকেন্ড টিম গিয়ে ইন্ডিয়া গোল্ড জেতে, তো আমি আরো আশাবাদী যে ইন্ডিয়া এশিয়ান গেমসেও গোল্ড জিতবে।
0: গীতিময় বসুর কথা শুনলাম, এবং এবার আমরা আবার ফিরে আসবো স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন জহর দাস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। জহর দা, আমাদের একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখা যাক কি প্রশ্ন রয়েছে, তারপর আমরা আবার আলোচনা চলে আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: আমি সুব্রত মাল বলছি,
0: গঙ্গাধরপুর হাওড়া থেকে, আমাদের পুরনো শ্রোতা বন্ধু, বলুন।
4: আমার মানে দুটো প্রশ্ন আছে, প্রথম হচ্ছে মানে আমরা হকিতে মেন্স এবং উমেন্স দুটো প্রথম ম্যাচই খুব অসাধারণ ভাবে শুরু করেছি,
0: খুব বড় ব্যবধানে জিতেছে হকি দল,
4: আমাদের হকিতে সোনা আশা করতে পারি কি? আর একটা প্রশ্ন হচ্ছে
0: নীরজ চোপড়া, নীরজ চোপড়া যেতে পারেননি, না না নীরজ চোপড়া চোটের জন্য নেই, হ্যাঁ নেই উনি, তবে আমরা অ্যাথলেটিক্সে অনেকগুলো সোনা পাবো এমনটা আশা করতেই পারি। অবশ্যই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা হকি দিয়ে শুরু করি তাহলে। হকির একটা প্রশ্ন এসেছে, হকিতে শুরুটা খুব ভালো হয়েছে, সাম্প্রতিককালে মহিলারা পুরুষদের থেকে বোধহয়

0: ভালো
1: সতেরো গোলে হারিয়েছে আজকে, আজকে ইন্দোনেশিয়াকে সতেরো গোলে হারিয়েছে, তার আগের দিন ওদের তেরো গোলে হারিয়েছিল, রেকর্ড সংখ্যক গোল। হকিতে আমরা আশাবাদী,
0: অর্থাৎ দুটোতেই আমরা আশাবাদী, হ্যাঁ
1: ছেলে মেয়ে দুটো হয়। এবারে এম এম স্পোর্টসটা নতুন হচ্ছে, ওতেও আমরা সোনা অলরেডি পেয়ে গেছি,
0: মিক্সড মার্শাল মার্শাল আর্টস এই যে এই যে সমস্যাটা, এটা কি মানে এই ধরনের অনেক সিদ্ধান্তই তো নেওয়া হয়, যেমন আমরা এর আগে অলিম্পিক্সে আমাদের মনে আছে সেই ওজনের জন্য আমাদের বক্সার খেলতে পারলেন না, সেটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল।
1: তো এটা সাধারণত যারা খেলে তাদের উপর নির্ভর করে, হয়তো একটু জল বেশি খেয়ে ফেলেছিল, হয়তো সকালবেলা ব্রেকফাস্টের পর তার ক্লিয়ার হয়নি, নানা রকম কারণ শারীরিক কারণের জন্য এফেক্ট করে, এরকম এরকম অনেক ইতিহাস আছে, ইতিহাস আছে আমাদের। এইটা যেমন যেমন মাত্র 700 গ্রাম ওজনের জন্য, এর আগে বোধহয় একটা একবার অলিম্পিকে 300 গ্রাম ওজনের জন্য কোনো একটা আমরা,
0: না সেটা তো ক্যান্সেল হয়ে গেল, পদকটাই বাতিল হয়ে গেল,
1: এখানে পদকে দিয়েছে,
0: হ্যাঁ দিয়েছে, কিন্তু এক্ষেত্রে ওই দুজনের মধ্যে সিদ্ধান্তটা হলো ওই ওজনের উপর নির্ভর করে
1: আপ ডাউন করে দিল।
0: আমরা বলছিলাম অ্যাথলেটিক্সের কথা, উনি নীরজ চোপড়ার কথা বলছিলেন, নীরজ চোপড়াকে আমরা পাইনি এবার এশিয়ান গেমসে, আমরা আশা করব আগামী,
1: উনি রিহ্যাবিলিটেশন আছেন,
0: অবশ্যই আশা করব অলিম্পিক্সে তিনি আবার ফিট হয়ে যাবেন, 2028 লস অ্যাঞ্জেলেসে আমরা আশা করব সেই টোকিওর নীরজ চোপড়াকে আবার আমরা দেখতে পাবো। আমরা অ্যাথলেটিক্সের কথা আসবো, তবে তার আগে একটা টেলিফোন আছে। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: নমস্কার দাদা, আমি পূর্ব শাহপুর কানলা পূর্ব বর্ধমান থেকে 100% দৃষ্টি প্রতিবন্ধী তপন মালিক কথা বলছি।
0: আপনি খেলাধুলো নিয়ে প্রশ্ন করছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, তার মানে কোনো প্রতিবন্ধকতাই নেই, বলুন।
2: আচ্ছা, আমি যেটা বলছি, এবারে এশিয়ান গেমসে কখন টিম খেলছে এবং ভারতের ম্যাচ কবে কবে আছে একটু ভাই বলতে পারেন?
1: আমাদের ভারতবর্ষ অংশগ্রহণ করছে 65টা গেমস
0: এবং 500-র উপর ক্রীড়াবিদ গেছেন,
1: 496 জন গেছেন, 496 জন গেছেন, আরো অফিসিয়াল ফিশিয়ালি 535 হয়েছে,
0: এবং প্রতিদিনই ভারতের কিছু না কিছু খেলা থাকছে, আজও রয়েছে বেশ কয়েকটি খেলা, আমরা নজর রাখছি, এর মধ্যে যদি কোনো পদক চলে আসে বা কোনো জয় ভারত পায় নিশ্চয়ই আপনাদের জানাবো। এবং এছাড়াও বলে রাখি আপনাকে যে FM রেইনবোতে প্রত্যেক ঘন্টায় আকাশবাণীতে একটি আপডেট যাচ্ছে, প্রতি ঘন্টায় আপডেট পাচ্ছেন পাবেন, এবং রাতে সেই সারা দিনের যে হাইলাইট সেটাও আমরা শোনাচ্ছি FM রেইনবোতে। আর এছাড়া ক্রীড়াঙ্গনে তো অবশ্যই খবরাখবর থাকছে, আলোচনা থাকছে, বিশ্লেষণ থাকছে, এবং সেই সঙ্গে থাকছে বিশেষজ্ঞদের মতামত। আজ আমাদের বিশেষজ্ঞ জহুর দাস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, তিনি বলছেন এবারের এশিয়ান গেমসে ভারতের সম্ভাবনা কতটা তা নিয়ে, এবং সেই সঙ্গে পদক সংখ্যা কী হতে পারে, এবং সেই সঙ্গে বাংলা নিয়েও আমরা একটু আলোচনা করব সংক্ষেপে, যদিও বাংলা থেকে তেমন ক্রীড়াবিদ এবার নেই, আরও বেশি থাকলে আমরা নিশ্চয়ই ভালো হতাম, এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি হিসেবে জহরদাও নিশ্চয়ই খুশি হতেন। তবে আমরা একটু অ্যাথলেটিক্সের কথা আসি, অ্যাথলেটিক্সে কিন্তু একটা বড় দল গেছে, সবচেয়ে বড় দল অ্যাথলেটিক্সে, কি মনে হয় আপনার কি রকম সম্ভাবনা?
1: গত বছর পেয়েছিলাম আমরা 29টা, এবার বাড়বে, 6টা গোল্ড পেয়েছিলাম, 14টা সিলভার পেয়েছিলাম, 9খানা চায়না যেটা হয়েছিল, চীনে যেটা হয়েছিল, এবার বাড়বে, ওটা সংখ্যাটা বাড়বে।
0: মানে কোন জায়গাটা বাড়তে পারে বলে আপনার মনে হয়?
1: আমাদের স্প্রিন্টে বাড়বে, মানে রান যেটাকে বলছি, তারপর ওইটাকে কি বলে, ডেকাথলনে বাড়বে, আমাদের বাড়বে, আগের বারে 6টা গোল্ড হয়েছিল, এবার ওটা 8টা 9টায় দাঁড়াবে, 14টা সিলভারের জায়গায় আমরা 16টা সিলভার পাবো, ব্রোঞ্জ গতবার পেয়েছিলাম 9টা, ওইটা আমরা বাড়বে, গতবার ছিলাম আমরা 4th পজিশনে টোটাল টেবিলে, এবারে আমাদের হয়তো ও আরেকটু উপরের দিকে উঠে যাবো।
0: অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গেও এগুলো রয়েছে, জ্যাভলিন রয়েছে, শর্টপাট রয়েছে, সেই সঙ্গে জাম্পগুলো রয়েছে। তো

0: সেই জায়গাগুলো কোন জায়গাটা আপনার মনে হচ্ছে ভালো হতে পারে?
1: জ্যাভলিনে অবশ্যই ভালো হতে পারে। জ্যাভলিনে আমাদের যে রেকর্ড, আমাদের যে লাস্ট ন্যাশনাল হলো জ্যাভলিনে, তাতে যে মেয়েটি গেছে, ছেলেটি গেছে, তারা রেকর্ড হোল্ডার এশিয়ান গেমসের রেকর্ডের উপর। এখন তাদের সেই দিনের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে ওইখানে আমাদের গোল্ড সুনিশ্চিত একদম।
0: অর্থাৎ নীরজ চোপড়াকে ছাড়াও আমরা
1: জ্যাভলিনে আরও এগোচ্ছি এবং পরবর্তী প্রজন্ম তৈরি হতে চলেছে
0: একদম। এবং আমাদের একজন চ্যাম্পিয়ন দরকার হয় যে কোনো খেলাতে, যাকে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। নীরজ চোপড়া অবশ্যই ট্রেন্ড সেটার হিসেবে জ্যাভলিনে আছেন এবং তাকে অনুসরণ করছেন অনেকেই, এবং আমরা আশা করব যে এই সিস্টেমের মধ্যে বা পরিকাঠামোর মধ্যে জ্যাভলিন চলে আসবে এবং জ্যাভলিন জনপ্রিয়তা আগে থেকে অনেকটা বেশি পেয়েছে। আরো একজন বন্ধু চলে এসেছেন তার প্রশ্ন নিয়ে। হ্যালো,
2: হ্যাঁ বলছি দাদা, আমি বলছি ক্রিকেটে কখন টিম খেলছে?
0: আচ্ছা, আপনার শুনে নি, ভারত কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু করবে, সেমি ফাইনাল, ফাইনাল ভারত এগিয়ে মানে থেকে শুরু করবে, এবং ক্রিকেট নিয়ে আমরা একটু শুনে নেবো। যাহোক,
1: ক্রিকেটে আমাদের ছেলেদের ও মেয়েদের উভয় টিমই গেছে, খুব ভালো পারফরমেন্স মেয়েদের। আজকে তারা 177 রানে হারিয়েছিল গতকাল
0: বাংলাদেশকে।
1: এবং ক্রিকেটে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা পদক পাবো।
0: এবং
1: ক্রিকেট ছেলেদের মেয়েদের উভয় ক্ষেত্রে আমরা পদক পাবো। আমরা তো গত ওয়ার্ল্ড কাপে T20 আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের সবাই যায়নি, রিচা ঘোষ গেছে, আরও বাংলার তিনটে মেয়ে গেছে, কিন্তু আমাদের ওখানে উজ্জ্বল সম্ভাবনা আছে।
0: হ্যাঁ, ওনার প্রশ্নটা মনে হয় আরও একটা রয়েছে যে কটা দল এবার ক্রিকেটে অংশ নিচ্ছে। আমি একটু বলে দিই, ছেলেদের ক্রিকেটে, ছেলেদের বিভাগে আফগানিস্তান আছে, বাংলাদেশ আছে, হংকং আছে, ভারত রয়েছে, জাপান আছে আয়োজক দেশ, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এবং মহিলা বিভাগে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। অর্থাৎ এই কটা দল খেলছে এবারে এশিয়ান গেমসে ক্রিকেটে, এবং এশিয়ান কাপ, মহিলা এশিয়া কাপ কয়েকদিন আগেই হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, ভারত সব দলকে বড় ব্যবধানে হারিয়েছে, এবং অবশ্যই সব দলকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, এবং আমরা আশা করব এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হবে। এবং একটা বড় আমাদের আশা যে ক্রিকেট কিন্তু এবার অলিম্পিক্সেও হবে, প্রথমবার
1: অলিম্পিক্সে ঢুকলো, ঢুকবে
0: 2028। সুতরাং এইটা একটা ড্রেস রিহার্সাল হতেই পারে, এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই পদক পাবো
1: অলিম্পিকে আমরা আশাবাদী,
0: এবং আমরা সোনার পদকের জন্যই আশা করব অলিম্পিক গেমসে। দেখা যাক আগামী 2028 কি হয়, তবে এই মুহূর্তে আমাদের ফোকাস এশিয়ান গেমস 2026। আর আমাদের সঙ্গে জহর দাস রয়েছেন স্টুডিওতে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আরো একজন প্রশ্ন নিয়ে চলে এসেছেন। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: বলুন।
3: বলছি প্রথমে আপনাদের দুজনকে নমস্কার জানাই।
0: নমস্কার।
3: যেটা আমি বলছিলাম যে মহিলাদের যে এশিয়ান গেমস হয়ে গেল,
0: না মহিলাদের এশিয়ান গেমস আলাদা হয় না,
3: ধারাভাষ্য হয়েছিল,
0: মহিলাদের এশিয়ান কাপ, এশিয়া কাপ হয়েছিল,
3: পুরুষদের ক্ষেত্রে কি ধারাভাষ্য হবে?
0: হ্যাঁ নিশ্চয়ই হবে, এশিয়া কাপ যখন হবে তখন নিশ্চয়ই হবে। গত বছর এশিয়া কাপ, গত বছর পুরুষদের এশিয়া কাপ হবে,
3: একটু কাইন্ডলি বলেন ভালো হয়।
0: হ্যাঁ, এশিয়ান গেমস এর কথা বলছেন আপনি, আপনি এশিয়া কাপ আর এশিয়ান গেমসটা একটু গুলিয়ে ফেলেছেন। আসলে এশিয়া কাপের ধারা বিবরণী হয়েছিল কয়েকদিন আগে মহিলা ক্রিকেটের, আর পুরুষদের ক্রিকেটেও হয়েছিল, সেটা গত বছর হয়েছিল এশিয়া কাপ পুরুষদের, আবার পরবর্তীতে অবশ্যই হবে, এবং সেই ধারা বিবরণী নিশ্চয়ই আকাশবাণী প্রচার করবে। এশিয়ান গেমসের বিশেষ আপডেট যাচ্ছে প্রত্যেক ঘন্টায়, আপনাদের বলেছি এফ এম রেনবোতে। আর এই গেমস কতদিন পর্যন্ত চলবে?
1: এই তো 4th অক্টোবর, 19 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে, আগামী 4th অক্টোবর অবধি এটা চলবে। এর মধ্যে বিভিন্ন খেলা অলরেডি আরম্ভ হয়ে গেছে, কিছু কিছু খেলা কাল পরশু শেষ হয়ে যাবে, পরপর টিমগুলো ঢুকছে বেরোচ্ছে, 4th অক্টোবর এটা শেষ, ক্লোজিং সেরিমনি 4th অক্টোবর।
0: হ্যাঁ, যখন বক্সিংয়ে ভারত যথেষ্ট সাফল্য পেয়েছে, অলিম্পিক গেমসে পদক পেয়েছে, কিন্তু এশিয়ান গেমসে কোথায় যেন একটা
1: না পাবে, আমাদের
0: থেকে গেছে,
1: আমাদের ওই
0: লাভলিনা এবার গেছে,
1: লাভলিনা গেছে,

0: অসুস্থ হয়েছেন,
1: অসুস্থ হয়েছে উনি পাবেন ওনার যা মানে বর্তমান পরিস্থিতি, ওনার সঙ্গে আমি কথা হয়েছিলাম কিছুদিন একটা একটা কথা হলো, উনি ও নিজেই বললেন আমি পদক এবার নিয়ে আসবো, ইন্ডিয়া খালি হাতে ফিরবো না, আমাদের খুব ভালো বক্সিংয়ের এবার পারফরমেন্স আছে, আমাদের ওয়েট লিফটিং দিয়ে তো পদক পাবোই এবার আমরা, তারপর আমি আর্চারি তো আমি ধরেননি, গতবার আর্চারিতে আমরা 9টা পেয়েছিলাম, 5টা গোল্ড 4টে সোনা, 5টা গোল্ড সোনা 4টে ব্রোঞ্জ, এবার আমরা ওখানে অলিম্পিক্সে আমরা আর্চারিতে অনেক অনেকগুলো পাবো আশা করছি, 12টা পাবো যদি প্লেয়ারদের আর্চারিতে অনেক ব্যবহার আছে, ওয়েদার কীরকম হাওয়া বইছে সেই রকম লিম্বাড়া আমাকে কথা আমার মনে আছে, আমি ছিলাম সেই অলিম্পিকে, ও আমাকে বললো

আর্চারি তো আপনি ধরেননি, গতবার আর্চারিতে আমরা 9টা পেয়েছিলাম, 5টা গোল্ড, 4টে সোনা, 5টা গোল সোনা, 4টে ব্রোঞ্জ। এবার আমরা ওখানে অলিম্পিক্সে আমরা আর্চারিতে অনেক অনেকগুলো পাবো, আশা করছি 12টা বারোটা পাবো। যদি প্লেয়ারদের আর্চারিতে অনেক ব্যাপার আছে, ওয়েদার কিরকম, হাওয়া বইছে সেই রকম, সেইরকমই লিম্বাড়া আমাকে কথা আমার মনে আছে, আমি ছিলাম সেই অলিম্পিকে, ও আমাকে বললো

0: আমাদের হরিয়ানা কা বীর যারা আছে তারা তো কুস্তিতে
1: আমরা আগেরবার ছটা পদক
0: পেয়েছিলাম, ছটা পদক পেয়েছিলাম, এবারে ওখানে গোটা আসছে ধরে নিন।
1: আরেকটি বিষয়, এশিয়ান গেমসে যেটা সমস্যা সেটা হচ্ছে র্যাকেট গেম, তার কারণ এশিয়াতে বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলেন, বিশেষ করে টেবিল টেনিসে, কিন্তু সেখানে বাংলার সুতীর্থা অহিকা গতবার একটি ব্রোঞ্জ পেয়েছিলেন।
0: এবারে
1: সুতীর্থা গেছেন, সঙ্গে সিন্ড্রেলা গেছেন, তারা শুরুটা ভালো করেছেন।
0: অহিকা রিজার্ভে আছে,
1: হ্যাঁ রিজার্ভে আছেন, কতটা আশাবাদী আপনি?
0: ওরা গত ওয়ার্ল্ড কাপে চায়নাকে হারালো, সেটা মাথায় রাখুন, চায়নার মতো দেশকে চায়নায় গিয়ে হারিয়ে এসছে, সুতরাং সুতীর্থা অহিকাকে 100% ধরে নিয়েছি আমরা। এরপর যদি ওরা আসে
1: না পারে, এবং সিন্ড্রেলা,
0: হ্যাঁ সিন্ড্রেলা গতবার ওরা চীনে গিয়ে চায়নাকে হারিয়ে এলো, নিয়ে এলো, সুতরাং এবার আমরা 100% আশাবাদী ওদের কাছ থেকে
1: অবশ্যই। এবং পদক সংখ্যা আপনি বলছেন বাড়বে, আমরা সেই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এশিয়ান গেমস নিয়ে আমরা
0: সবাই, আপনারা ভারতবর্ষের জন্য প্রার্থনা করুন, আমরা যেন সোনা নিয়ে ফিরি, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লাভে।
1: অবশ্যই আমরা আশা করব আগের বারের থেকে অনেক অনেক বেশি পদক ভারত পাবে। জহরদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, নমস্কার।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালতের আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR এভিনিউ কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় অবশ্যই উল্লেখ করবেন। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cp.mg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা spg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নাম্বার 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে অথবা ডাক আদালতে অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। আলোচনা করবেন বরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ দাস, সঙ্গে দুই শিক্ষার্থী।

0: আমার সঙ্গে আছে আমার দুই ছাত্রছাত্রী, তোমরা তোমাদের নাম বলো।
1: আমার নাম অঙ্কিতা সিং।
2: আমার নাম সত্যজিৎ সিং।
0: আজকে তোমাদের যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর একদম ভাইটাল একটা চ্যাপ্টার, সমীকরণ গঠন ও তার সমাধান। তোমরা জানো এই বিষয়টা যদি এখানে তোমরা ভালো করে না শেখো তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই বিষয়টায় খুব অসুবিধায় পড়বে, কেন আপ টু ক্লাস টেন পর্যন্ত তোমাদের সমাধান থাকবে এবং সমীকরণ গঠনও থাকবে। তাহলে প্রথমেই আমরা যেটা শিখবো হচ্ছে সমীকরণ গঠন। তাহলে সমীকরণ বলতে কী বোঝো? তাহলে সমীকরণ জানতে গেলে তোমাদের জানতে হবে যে সমীকরণ কাকে বলে। যেমন ধরো তোমরা বর্গক্ষেত্র জানো, বর্গক্ষেত্রের পরিসীমা যদি 20 সেন্টিমিটার হয় তখন আমাদের কী চাই? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন আমরা জানি না তখন তাহলে কী করতে হবে বলো তোমরা? তখন কিছু একটা কী করতে হবে? ধরতে হবে। যে ইংরাজিতে যে লেটারগুলো আছে সেখান থেকে কোনো একটা লেটার আমরা বেশিরভাগটাই আমরা এক্সট্রাই ধরি। যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম এক্স সেন্টিমিটার, তাহলে এবার পরিসীমায় কত হবে? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছিলাম কি? এক্স সেন্টিমিটার। তাহলে পরিসীমা কী দাঁড়ালো? 4 গুণ এক্স সেন্টিমিটার। তাহলে সমান সমান কত হলো? 4x সেন্টিমিটার। তাহলে 4x সেন্টিমিটার উপাশে দেওয়াও ছিল কি? বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেন্টিমিটার। তাহলে 4x টাও পরিসীমা, 20 সেন্টিমিটারটাও পরিসীমা। তখন আমরা বলতে পারি এই দুটো কি বলতে পারি? সমান। তখন এটাকে আমরা সমীকরণের আকারে প্রকাশ করব, 4x = 20 বা 4x = 20। তাহলে এইটা আমরা সমীকরণের আকারে প্রকাশ করলাম। তাহলে সমীকরণে কি থাকলো? একটা চলরাশি থাকলো, একটা সমান চিহ্ন থাকলো, একটা ধ্রুবক সংখ্যা থাকলো। এই এক্স এর মান আমাদের বার করতে হয়, এক্স এর মান আমরা জানি না, এক্সটা হচ্ছে চলরাশি, এর মান কত হলে তখন আমার কী হবে? সমীকরণটা বাম দিকের সঙ্গে ডান দিক সমান হবে। এখন যদি ধরো এক্স এর মান যদি 1 হয় তাহলে 4 এর সাথে 1 গুণ করলে কত হলো? 4। তাহলে 4 = 20?
2: না,
0: নয়। এবার তাহলে আমরা ছোট সংখ্যা বলে আমরা সহজেই বলতে পারি যে 4 এর সঙ্গে কত গুণ করলে 20 হয়?
2: 5।
0: তাহলে দেখো 4 × 5 = 20। তাহলে এদিকটাও 20 হচ্ছে, বাদিকটা ডান দিকটাও 20 হচ্ছে। তখন আমরা বলতে পারি যে এই সমীকরণটাকে সিদ্ধ করছে, অর্থাৎ বাম দিকের সাথে ডান দিকের সংখ্যা মিলে যাচ্ছে। তাহলে এই এক্স এর মানটা হচ্ছে কি? আমরা আগে কি জানতাম? জানতাম না। তাহলে এক্স এর মানটা আমরা বার করলাম। তাহলে এক্সটাকে বলা হচ্ছে কি? অজ্ঞাত রাশি। কি রাশি?
2: অজ্ঞাত
0: রাশি, যেটার আমাদের মান বার করতে হয়। এই যে মানটা বার করলাম তাহলে এইটাকে বলা হচ্ছে সমীকরণের সমাধান, তাই তো? মানে এক্স এর মান। তাহলে এক্স এর কোন মানের জন্য আমরা সমীকরণটার সমাধান হলো না? এক্স এর মান এখানে আমাদের কি বেরোলো?
2: 5
0: বেরোলো। এবার যদি তোমাদের একটা যদি আমরা অঙ্কেতে দেখি, যেমন তোমরা দেখবে যে তোমাদের লেসানে 22.1 অধ্যায়তে আছে, ঠিক আছে, যে আমার মার্বেলের 4 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। কার? আমার মার্বেলের 4 গুণ মার্বেল কার কাছে আছে?
2: প্রতিমার কাছে।
0: প্রতিমার। তাহলে এখানে কার্ডটা দেওয়া নেই, ধরলে বা ধরলে সুবিধা হবে?
2: আমারটা
0: ধরলে সুবিধা হবে। তাহলে ধরি আমার কাছে মার্বেল আছে
2: এক্সটি।
0: গুড। তাহলে এখানে প্রতিমার কাছে কটা মার্বেল হলো?
2: x × 4 = 4x।
0: হ্যাঁ, x × 4x = 4xt। এবার এখানে প্রতিমার কাছে মার্বেলের সংখ্যাটা দিয়ে দেওয়া আছে 42টি। তাহলে আমরা সমীকরণটাকে কিভাবে লিখতে পারি? শর্তানুযায়ী
2: 4x = 42।
0: তাহলে এখানে এই x এর মানটা আমাকে কি করতে হবে? বার করতে হবে। তাহলে এটা আমাদের সমীকরণটাকে গঠন করলাম। যখনই এই x টা হচ্ছে অজ্ঞাত রাশি, এই অজ্ঞাত রাশির মান যখনই আমরা বার করব তখনই সেটাকে কি বলছি আমরা? সমীকরণের
2: সমাধান।
0: তাহলে এখান থেকে আমরা 4x বা যেটা আমরা পেলাম কি? 7x পেলাম, তাই তো? তাহলে এখানে আমরা যদি 7x যদি পেলাম তাহলে 7x = 42। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? x এর মান বার করতে হবে। তাহলে সমাধানেরও কতগুলো নিয়ম আছে। কি নিয়ম আছে? যে সমান চিহ্নে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিকে যদি আমাদের সংখ্যাগুলো নিয়ে আসে তখন সেগুলো যোগ থাকলে সেটা কি হয়?
2: বিয়োগ।
0: বিয়োগ হয়। বিয়োগ থাকলে
2: যোগ হয়।
0: যোগ হয়। গুণ থাকলে
2: ভাগ হয়।
0: ভাগ হয়। ভাগ থাকলে
2: গুণ হয়।
0: গুণ হয়। তাহলে এখানে আমাদের 7x ইকুয়ালস টু 42 বেরিয়েছে। তাহলে এখানটা আমরা সমাধানে যেহেতু এখানে মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে আমরা যেমন অন্যান্য অঙ্কে করি যে সমান সমান দিয়ে করি,

0: কিন্তু এখানে আমরা যদি একটা সমান চিহ্ন আছে তাহলে আমরা সমাধানে আবার আমরা সমান চিহ্ন লিখতে পারবো না, তখন কি লিখতে হয়, অর অথবা বা লিখে একটা কমা দিতে হয়। তাহলে এখানে আমরা লিখবো যে 7x ইকুয়ালস টু 42, তাহলে 7টা x এর সাথে গুণ আছে, তাহলে x এর মান বার করে তুললে তাহলে কি হবে, x ইকুয়ালস টু
1: x = 42/7,
0: তাহলে x এর মান কত বের হলো,
1: x এর মান 6,
0: কেন সাতের ঘরে নাম তো আমরা পড়লাম 6 সাথে 42, তাই তাহলে x এর মান কত পেলাম,
1: 42।
0: অনেকেই এখানে ভুল করে বা অনেক ছাত্রছাত্রীরাই ভুল করে যে x ইকুয়ালস টু 6 করে আসলো, ঠিক আছে, কিন্তু সমাধানে এরকম ছেড়ে আসলে তোমরা ফুল মার্কস পাবে না, তখন তোমাকে কি লিখতে হবে, তলা অবশ্যই করে লিখবে যে নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 6, ঠিক আছে, এটা সমাধান। এবার এই সমীকরণটাকে যখন আমাকে সমাধান করতে হবে, যদি আমাকে পার্টিকুলার এই সমীকরণটা যদি বলা হয়, তখন কিন্তু আমাদের কি উত্তর হবে, তখন কি x ইকুয়ালস টু লিখে আসলে হবে না, তখন আমাকে লিখতে হবে যে আমার কাছে মার্বেল আছে কটি, 6টি, কারণ x ইকুয়ালস টু কত,
1: 6,
0: 6 বেরিয়েছে, তাহলে এখানে তোমাকে এই সমীকরণটা আমাকে সমাধান করতে বলেছে, বোঝা গেল। এরপরে যদি আমরা যদি আর একটা অঙ্কেতে আসি, যেমন বলেছে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, তাহলে মিলনবাবুর বয়স কি বলে তার ছেলের বয়স এর মানে কি
1: গুণ,
0: গুণ, তাহলে বোঝাই যাচ্ছে 4 গুণ, তার মানে মিলনবাবুর বয়স ছেলের বয়সের থেকে 4 গুণ বেশি, তাহলে এখানে আমরা কারটা ধরলে সুবিধা হবে,
1: ছেলের বয়স,
0: ছেলেরটা, গুড। তাহলে এখানে যদি আমরা ধরি
1: মিলনবাবুর
0: ছেলের বর্তমান বয়স
1: x বছর,
0: এককটা লিখতেই হবে, অনেকে একক লেখে না, সেই জন্য কিন্তু নাম্বার কাটা যাবে, অবশ্যই করে একক লিখতে হবে। তাহলে এখানে মিলনবাবুর তাহলে বয়স কত হবে, বর্তমান বয়স
1: x = 4x
0: বছর। এবার এখানে শর্ত দিয়ে দিয়েছে, সমীকরণে একটা শর্ত থাকে যেটার উপরে বেস করে আমরা সমীকরণটাকে গঠন করি, যেমন আছে 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে, 5 বছর পর, তাহলে এই দুজনের বয়স 5 বছর পর দুজনের কি বয়স কি বেড়ে যাবে না থেমে যাবে, থেমে থাকবে,
1: বেড়ে যাবে,
0: বেড়ে যাবে, 5 বছর বাড়ছে, 5 বছর বাড়া মানে 5টা কি করতে হবে, যোগ করতে হবে, অনেকেই আবার কি করে বসে, গুণ করে বসে, না 5 বছর বাড়ছে মানে 5টা বয়স বেড়ে যাচ্ছে, 5 গুণ বাড়ছে না, বুঝে গেল। তাহলে 5 বছর পরে মিলনবাবুর ছেলের বয়স কত হবে,
1: x + 5,
0: আর মিলনবাবুর বয়স কত হবে,
1: 4x + 5 বছর।
0: তাহলে এবার আমাকে নির্ণেয় সমীকরণ তাহলে কি লিখবো, আমাকে তো দুটোকে সমান করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি যে x + 5 = 4x + 5, এটা কি হবে
1: না,
0: কেন বলেছে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের
1: 3 গুণ
0: হবে, তাহলে সেই 3টা কার সঙ্গে গুণ করতে হবে,
1: ছেলের,
0: কেন না ছেলের বয়সটা সঙ্গে, এখানে সমীকরণে কিন্তু আমাকে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, মানে দুজনেরই এখানে সমান দেখাতে হবে, তাহলে ছেলের বয়সকে 3 দিয়ে গুণ করলে তবেই আমি কি বাবার বয়সের সঙ্গে সমান পাবো। অনেকেই ভুল করে বসে যে বাবার বয়স 3 গুণ, সঙ্গে সঙ্গে বাবার বয়সের সঙ্গে 3টা গুণ করে দিল, তাহলে তো বাবার বয়স কি হলো, আরো বেড়ে গেল, দুজনের বয়স কি সমান হলো,
1: না।
0: সমীকরণ মানেই হচ্ছে দুটোকে কি করতে হবে, সমান করতে হবে, তাহলেই আমরা সেটাকে বলবো যে সমীকরণ, না হলে সেটা সমীকরণটা হলো না। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, x এর মান বার করতে
1: হবে,
0: বোঝা গেল। এবার দেখি তোমরা যদি একটা যদি এখানে বলো, তাহলে তোমাকে বলা হলো যে 187 টাকা, সত্যজিৎ তোমার নাম, তাহলে সত্যজিৎ, অঙ্কিতা এবং তোমাদের আর এক বন্ধু রাহুল, তিনজনের মধ্যে 187 টাকা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই ভাগ করে তাহলে এখানে বলেছি যে সত্যজিৎ যা টাকা পাচ্ছে তার থেকে 5 টাকা কম পাচ্ছে অঙ্কিতা, তাহলে আমাকে তাহলে এখানে কার্ডটা তাহলে আমাকে ধরবো
1: সত্যজিতের
0: টাকার পরিমাণটাকে আমাকে ধরতে হবে, তাহলে কি লিখবো,
1: ধরি
0: সত্যজিতের টাকার পরিমাণ x টাকা হলো, তাহলে এখানে অঙ্কিতার কাছে কত টাকা থাকবে,
1: x - 5,
0: ভেরি গুড। এইবার বলছে রাহুল, রাহুলের কাছে সত্যজিতের টাকার 2 গুণ টাকা, তাহলে রাহুল কত টাকা পাচ্ছে, সত্যজিতের টাকার 2 গুণ টাকা, তাহলে তো সত্যজিৎ তো x টাকা, তাহলে রাহুলের টাকার পরিমাণ তাহলে কত হবে,
1: x = 2x = 2x টাকা।
0: তাহলে এবার কত টাকা ভাগ করতে বলেছেন, 187 টাকা, তাহলে এই তিনজনের টাকার কি যোগ করলে 187 হবে, কারণ তিনজনের টাকাটাকে কি বলছে, 187 টাকাটা তিনজনের মধ্যেই ভাগ করতে বলেছে, তাহলে কি লিখবো, তা নির্ণেয় সমীকরণ x - 5 + 2x = 187, বুঝা গেল। এবার এইখানে বলতো এই যে আমরা x + x - 5 + 2x করলাম, এইখানে আমরা x - 5টাকে আমরা ব্র্যাকেট দিলাম না, কেন কেন দিলাম না, যেহেতু এখানে তিনজনের টাকাটাকে যোগ করে 187, যেহেতু প্লাস চিহ্ন যোগ মানে প্লাস চিহ্ন, সেই জন্য

0: এখানে আমাদের কি হবে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যদি এখানটা বলতো কম পেতো তখন কিন্তু আমাদের এক্স মাইনাস ফাইভ হতো, কেন তখন আমরা ব্র্যাকেটটাকে তুললে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভেতরে সাইনটা কি হয় পাল্টে যায়। যদি ওখানে তিনজনের টাকার যোগফল বলেছে তাহলে সেই জন্য আমরা এখানে কোনো ব্র্যাকেট দিলাম না, এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস টু এক্স, বোঝা গেল। এবার যদি তোমাকে বলা হয় এবার একটা সমাধান করতে, সমাধান করতে যদি তোমাকে বলা হয় যে ফাইভ এক্স ইকুয়ালস টু পঁয়ত্রিশ, এটার সমাধান বার করো, তাহলে আমাদের কি বলেছিলাম যে সমাধানে সবসময় বাঁদিকে হচ্ছে চলরাশি থাকবে আর ডান দিকে ধ্রুবক থাকবে। যদি আমাদের ডান দিকে যদি আমাদের চলরাশি থাকেও তাহলে সেটাকে কোন দিকে নিয়ে আসবো, সাধারণত আমরা বাঁদিকে নিয়ে আসি। আর সংখ্যাগুলোকে মানে চলরাশি ছাড়া যে সেটাকে আমরা ধ্রুবক বলছি সেগুলোকে আমরা কোন দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই। আর আমরা এর আগে শিখলাম যে সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে গেলে তাদের চিহ্ন পাল্টে যায়। তাহলে এখানে যেটা তাহলে আমরা কি বললাম যে ফাইভ এক্স ইকুয়ালস টু যদি আমরা পঁয়ত্রিশ তাহলে এখানে এক্স এর মান তাহলে কত হবে, তাহলে অর এক্স ইকুয়ালস টু পঁয়ত্রিশ বাই পাঁচ, তাহলে পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ, তাহলে লাস্ট লাইনটা আমরা কি লিখবো, সুতরাং এক্স ইকুয়াল টু সেভেন। তাহলে তলায় একটা কি লিখতে হবে, অতএব নির্ণেয় সমাধান, ওখানে অতএব না লিখলেও কোনো অসুবিধা নেই, তাহলে নির্ণেয় সমাধান, ওখানে কিন্তু সমান চিহ্ন দেবো না, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু সেভেন। তাহলে আগেরটা আমরা শিখলাম যে ফাইভ এক্স ইকুয়াল টু পঁয়ত্রিশ, তাহলে এখানে পাঁচটা কি হচ্ছিল এক্স এর সাথে গুণ ছিল, তাই জন্য আমরা যখনই সমান চিহ্নের উপাশে গেল সেটা কি হয়ে গেল
1: ভাগ হয়ে গেল।
0: এবার যদি এরকম থাকে আমার x বাই টু ইকুয়ালস টু সেভেন, তাহলে x এর সাথে টুটা তাহলে কি করছে x কে টু দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে x বাই টু ইকুয়ালস টু ফাইভ, ঠিক আছে, x বাই টু ইকুয়ালস টু ফাইভ। তাহলে এখানে x এর মান বার করতে হলে কি করতে হবে, অর x ইকুয়ালস টু
1: ফাইভ ইনটু টু,
0: হ্যাঁ, কেন যেহেতু এখানে ভাগ ছিল আমরা জানি যে এটাকে বলা হয় পক্ষান্তর করা হয়, তাহলে পক্ষান্তরে কি থাকলে ভাগ থাকলে কি হয়
1: গুণ
0: করবো, তাহলে তাহলে অঙ্কিত তাহলে কি হলো, সুতরাং x ইকুয়ালস টু
2: ফাইভ ইনটু টু,
0: তাহলে তো ওখানে ফাইভ ইনটু টু হয়ে গেল, তাহলে
1: x ইকুয়াল টু টেন,
0: x ইকুয়ালস টু
1: টেন
0: লাস্ট লাইনটাতে, সুতরাং x ইকুয়ালস টু টেন। আগের লাইনে যেমন তুমি অর দিলে, অর দিয়ে তুমি লিখলে x ইকুয়ালস টু পাঁচ গুণ দুই, পরের লাইনে লিখলে সুতরাং x ইকুয়ালস টু টেন, লাস্ট লাইনে লিখবে নির্ণেয় সমাধান
2: x ইকুয়াল টু
0: x সমান টেন, বোঝা গেল। এইবার যদি একটা যোগ থাকে, যদি আমি একটা যোগ করি ধরো x প্লাস থ্রি ইকুয়ালস টু সেভেন, তাহলে x প্লাস থ্রি ইকুয়ালস টু যদি সেভেন হয় তাহলে এখানে x এর মান বার করতে হলে কি করতে হবে বলো,
1: x বা x ইকুয়াল টু সেভেন প্লাস টু,
0: x প্লাস থ্রি ইকুয়ালস টু সেভেন, তাহলে x এর মান বার করতে হবে,
1: অর x ইকুয়াল টু সেভেন মাইনাস থ্রি,
0: হ্যাঁ, কেন যেটা প্লাস ছিল তাহলে সমান চিহ্নের ওপাশে গেলে তাহলে বাঁদিক থেকে ডান দিকে গেল তাহলে সেটা কি হলো
1: মাইনাস
0: ছিল বলে মাইনাস হয়ে গেল, তাহলে তার পরের লাইনে আমরা লিখবো সুতরাং
1: x
0: x ইকুয়াল টু তাহলে সেভেন মাইনাস থ্রি ছিল তাহলে কত হলো ফোর, তাই তো, তাহলে সেভেন থেকে তিন বিয়োগ করলে কত হলো
1: ফোর,
0: তাহলে সুতরাং তাহলে x ইকুয়াল টু চার, তলায় লিখবো নির্ণেয় সমাধান x সমান সমান চার, বুঝে গেল। তাহলে এইটা দেখো, এবার যদি আমাকে বিয়োগ থাকে তাহলে আমরা সমীকরণের থেকে সমাধান যখন আমরা করব তখন পক্ষান্তর করলে তখন কি হয়
1: যোগ হয়
0: পাল্টে যায়, মানে চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার যদি মাইনাস দিয়ে যদি আমরা একটা করি ধরো x মাইনাস ফোর ইকুয়ালস টু সিক্স, x মাইনাস ফোর ইকুয়ালস টু সিক্স, তখন তাহলে কি হবে বলো,
1: বা x ইকুয়াল টু সিক্স প্লাস ফোর, সুতরাং x ইকুয়াল টু টেন,
0: টেন, তাহলে তলায় কি লিখতে হবে অঙ্কিতা,
2: নির্ণেয় সমাধান সমান x ইকুয়াল টু টেন,
0: নির্ণয় সমাধান আবার সমান চিহ্ন দেব না, নির্ণয় সমাধান x, কারণ দুটো সমান চিহ্ন হয়ে যাবে তাহলে সেটা কিন্তু ঠিক নয়, তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু টেন, বোঝা গেল। তাহলে এইবার সমীকরণে তাহলে শিখলাম সমীকরণ অবশ্যই কিন্তু আমাকে এরকম যদি একটা তোমাকে দিয়ে দেওয়া হয় x প্লাস সেভেন কমা টেন, এটা কি সমীকরণ
2: না,
0: কেন,
2: কারণ এখানে সমান চিহ্ন
0: নেই, কারণ সমীকরণ হতে গেলে তাকে আমাকে কি কি চাই, চলরাশি চাই,
1: একটি সমান
0: চিহ্ন চাই,
1: একটি ধ্রুবক
0: সংখ্যা চাই, তাহলে এখানে আমার সমান চিহ্ন ছিল না বলে তাহলে এটাকে আমরা সমীকরণ বলতে পারবো
1: না।
0: এবার কোন সমীকরণ যেটা সিদ্ধ করছে, ধরো মনে করো যেটা আমরা করলাম ধরো x বা ফাইভ এক্স ইকুয়ালস টু পঁচিশ, তাহলে এখানে x এর মান যদি আমার থ্রি হয় তাহলে সেটা কি সমীকরণটাকে সিদ্ধ করবে?
1: না।
0: কেন? পাঁচের সাথে তিন গুণ করলে কত হচ্ছে?
1: পনেরো।
0: পনেরো আর ইকুয়ালস টু কত আছে?
1: পঁচিশ।
0: পঁচিশ, তাহলে কিন্তু পনেরো সমান সমান পঁচিশ নয়, কেন সমান মানে দুটোকেই সমান হতে হবে। তাহলে এখানে কি হবে, এই সমীকরণটাকে সিদ্ধ

0: হচ্ছে না। তাহলে এই যে এক্স এর মান যেটাকে আমরা অজ্ঞাত রাশি বলি, সেই অজ্ঞাত রাশি কি হবে মান যেটা পাবো তার সঙ্গে কিন্তু আমাদের ডান দিকে সংখ্যা তাহলে কি হবে আমার মিলে যেতে হবে, যদি না মেলে তাহলে এটা কি হবে
1: সমীকরণটিকে সিদ্ধ করছে না,
0: সিদ্ধ করছে না। বোঝা গেল? তখন আমি কি লিখবো যে ওই সমীকরণটাকে এক্স এর মান তিন বসালে সমীকরণটা সিদ্ধ
1: করছে না।
0: বোঝা গেল? এইবার এই সমাধানের তোমাদের অনেক রকম আছে। তাহলে এক্সটাকে আমরা কি বলি চলরাশি, যেটাকে আমরা বলি ভ্যারিয়েবল, কারণ এক্স এর মান তোমাদের ফিক্সড নয়, এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকমের মান বেরোবে, ঠিক আছে? তাহলে এইবার যদি আমাদের সমীকরণের বাঁ দিকেও এক্স থাকলো, চলরাশি থাকলো, যেটা ধ্রুবক থাকলো, ডান দিকেও থাকলো, ধরো মনে করো 5x + 3 আবার ইকুয়ালস টু 3x + 5, দেখো দুপাশেই কিন্তু কি আছে চলরাশিও আছে ধ্রুবকও আছে। তাহলে এইখানে আমরা কি শিখেছিলাম যে চলরাশি বা এক্স এর মান বার করতে গেলে সমাধানের ক্ষেত্রে আমরা সাধারণত তাকে কোন দিকে নিয়ে আসি, বাঁ দিকে নিয়ে আসি, আর সংখ্যাগুলোকে মানে এক্স ছাড়া যেটাকে আমরা ধ্রুবক বলছি সেগুলোকে কোন দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই। তাহলে এখানেও তাই, তাহলে এক্স গুলোকে তাহলে আমরা কি করবো বাঁ দিকে আনবো আর সংখ্যাগুলোকে ডান দিকে নেবো, তারপরে প্লাস মাইনাস করে আমাদের এক্স এর মান বার করতে
1: হবে।
0: এবার যদি ধরো আর একটুখানি যখন তোমরা পরের যে শেষের দিকে অঙ্কগুলো পাবে দেখবে সেখানে একটুখানি মানে বড় অঙ্ক বা একটু জটিল অঙ্ক থাকতে পারে, সেখানে তোমাদের গুণও থাকতে পারে, যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে সমীকরণের মধ্যে। যেমন ধরো একটা যদি তোমাকে বলা হয় যে x/2 + x/3 = তোমাকে বলা হলো 25, তাহলে তখন তোমরা কি করবে দেখো এটা কিন্তু একটা কি দেওয়া আছে ভগ্নাংশের আকারে দেওয়া আছে, তখন তাহলে কি করব এইখান থেকে তাহলে আমাকে কি করতে হবে ওইগুলোর কি করতে হবে লসাগু করতে হবে, তাই তো? তাহলে লসাগু করে আমরা যে সংখ্যাগুলো পেলাম তাহলে x/2 + x/3 = 5, তাহলে এখানে কি হবে 3 আর 2 এর আমাদের 3 আর 2 কি আছে মৌলিক সংখ্যা, তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা থাকলে তখন তাদের লসাগু কি হয় সংখ্যা দুটোর গুণফল হয়, তাহলে আমরা সহজেই বুঝতে পারি লসের কত
1: 6,
0: তাহলে এবার 3 × 2 = 6 ওটা তো আর কি হবে 3x + 2x, তাহলে 5x/6 = 5, তাহলে দেখলে এখানে এইবার যেটা আমরা করব তাহলে এখানে কিন্তু ভাগ আছে, তাহলে ভাগটা যখনই আমরা ওপাশে চলে যাবে পক্ষান্তর দশ সেটা কি হয়ে যাবে আমাদের
1: গুণ
0: হয়ে যাবে, তাহলে 5x = আমরা 5 এর সাথে 6 গুণ করতেও পারি অথবা 5 × 6 সেটাকে ওইরকম ভাবে লিখেও দিতে পারে। আমি বলবো সংখ্যাটাকে ওইভাবে 5 × 6 রেখে দেবো, কেন না একবার গুণ করবো, এটা ছোট সংখ্যা বলে ঠিক, যদি বড় সংখ্যা একবার গুণ করবো সময় নষ্ট হবে, আবার আমাকে পরবর্তীকালে আবার আমাকে কাটাকুটি করতে হবে। এখানে দেখো 5 × 6 লিখলে তাহলে 5x = 5 × 6, তারপরে x = তাহলে কি হবে 5 × 6 / 5, দেখো এই সেই 5 তো আমাকে আবার কাটতে হবে, তাহলে একবার গুণ করলাম আবার কাটবো, তাহলে এইরকম রেখে দিলে আমার অঙ্কটা তাড়াতাড়ি
1: হয়ে যাবে,
0: 5 × 5 কেটে গেল, তাহলে x = কত হলো
1: 6।
0: বুঝা গেল? এইবার তোমরা দেখি একটা নিজেরা একটুখানি বলো দেখি, যেমন তোমাদের ক্লাস 7 এর কোষে দেখি 22.2 এই চ্যাপ্টারে আছে, কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে তাহলে কি, তাহলে সংখ্যাটা কি আমরা জানি
1: না,
0: তাহলে এখানে কোনটাকে ধরবো
1: সংখ্যাটাকে
0: ধরবো, তাহলে সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে বলেছে
1: 12 দিয়ে,
0: তাহলে 12 দিয়ে গুণ করলে তাহলে সেটা কি হচ্ছে
1: 12 × x
0: মানে কত
1: 12x।
0: এখন তোমরা সহজেই 12 × x লিখে একেবারে তোমরা 12x ও লিখে দিতে পারো, তা থেকে কত বিয়োগ করতে বলেছে
1: 48,
0: তাহলে 12x - 48। এবার এখানে বলেছে বিয়োগ ফল মূল সংখ্যাটির 2√2 হবে, মূল সংখ্যাটাকে
1: x
0: যেটা আমরা ধরেছি, হ্যাঁ গুড, তাহলে এবার যখন আমাদের সমীকরণটা যখন লিখবো 12x - 48 = মূল সংখ্যাটির এর আছে এর মানে গুণ, তাহলে মূল সংখ্যাটি x × 2√2 = 5। বুঝা গেল? এটাই হচ্ছে আমাদের কি
1: সমীকরণ।
0: বুঝা গেল? এবার একক সংখ্যা দশক সংখ্যা যদি বলা হয় সমীকরণের ক্ষেত্রে, তাহলে একক সংখ্যা মানে সেটা কিন্তু কি একই মানে তার প্লেস ভ্যালু বা যেটাকে আমরা বলি স্থানীয় মান, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বলেছে যে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি, ক অঙ্কের সংখ্যা
1: 2 অঙ্কের সংখ্যা,
0: একক স্থানীয় অঙ্ক x অঙ্ক বলেছে, এটা কিন্তু সংখ্যা বলেনি, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে একক স্থানীয় সংখ্যা তাহলে কত
1: x × 1।
0: এটা অনেকেই বুঝতে পারে না যে অঙ্ক আর সংখ্যার সঙ্গে, আর বলছে দশক স্থানীয় অঙ্ক 5, তাহলে দশক স্থানীয় সংখ্যা কত হবে
1: 10 × 5,
0: ভেরি গুড, এই সংখ্যার অঙ্কের সঙ্গে গোলাবে না। বোঝা গেল? তাহলে আমাদের কি বলেছে যে আমি একটা 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক 5, এইবার বলেছে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ। তাহলে আগে আমাকে সংখ্যাটাকে লিখতে হবে, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো এক্স প্লাস কত, তাহলে আমি একক স্থানীয় সংখ্যাটা লিখেছি এক্স আর দশক স্থানীয় সংখ্যাটা

0: কেজি কত? পাঁচ গুণ দশ মানে কত?
1: পঞ্চাশ।
0: পঞ্চাশ, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? এক্স প্লাস পঞ্চাশ। আর কি বলেছে সংখ্যাটা? একক স্থানীয় অঙ্কের এগারো গুণ। একক স্থানীয় অঙ্ক কে? এক্স, তার এগারো গুণ। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে বলো?
1: এক্স প্লাস পঞ্চাশ ইকুয়াল টু এগারো এক্স।
0: হ্যাঁ, একক স্থানীয় অঙ্কের বলেছে, একক স্থানীয় অঙ্কটা কে? এক্স, তার এগারো গুণ, সংখ্যাটা নয় কিন্তু। বুঝা গেল? তাহলে যে বিষয়গুলো শিখলাম তাহলে সেটাকে একবার একটুখানি দেখি তোমরা বলো। তাহলে আমরা সমীকরণ মানে কি হবে, সমীকরণকে কি আকারে প্রকাশ করব? না, সেখানে একটা চলরাশি থাকবে, সমান চিহ্ন থাকবে, ধ্রুবক থাকবে। আর সেই সমীকরণ যখন আমরা সমাধান করব, তখন আমাদের সমাধান করতে গেলে সেই অজ্ঞাত রাশি মানে এক্স এর মান বার করতে হয়। এক্সটাকে আমরা সবসময় কোন দিকে রাখি?
1: বাম
0: দিকে রাখি। তাহলে সমস্ত আমাদের চলরাশি গুলোকে বাম দিকে রাখবো, আর ধ্রুবক বা সংখ্যা গুলোকে আমরা যেটা চলরাশি বাদে সেটাকে আমরা ডান দিকে নেবো। এবার বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের কি করতে হয়? না, যেটাকে আমরা পক্ষান্তর বলি, তাদের কি হবে? যোগ থাকলে বলো, বিয়োগ থাকলে
1: যোগ,
0: গুণ থাকলে
1: ভাগ,
0: আর ভাগ থাকলে
1: গুণ।
0: এই যে এক্স এর যে মানটা বার করছি, এক্সটাকে তাহলে কি বলছে?
1: অজ্ঞাত রাশি।
0: হ্যাঁ, তার আমাদের মান বার করতে হয়, কারণ এক্স এর ভ্যালুটা মানে এক্স এর মান কত, এক্স এর মানের জন্যই তাহলে কি করছে? আমাদের সমীকরণটাকে সিদ্ধ করছে। এবার পরীক্ষার সময় তুমি অঙ্ক ঠিক করেছে কিনা সমাধানে তুমি নিজেই বুঝতে পারবে। কেন বুঝতে পারবে? যদি সমীকরণটাকে সিদ্ধ করা যায়, মনে করো ফাইভ এক্স ইকুয়ালস টু পঁয়ত্রিশ, ঠিক আছে। এইবার পাঁচের সাথে তাহলে এক্স আছে গুণ, তুমি পাঁচের সাথে যদি এক্স এর যদি তোমার মান যদি এক হয় তাহলে কি হবে? পাঁচের খেয়ে পাঁচ, পাঁচ সমান সমান কি পঁয়ত্রিশ?
1: না
0: না, তাহলে পাঁচের মান তাহলে কত হচ্ছে?
1: সাত।
0: তাহলে এখান থেকে তুমি এক্স এর মান তুমি পরীক্ষাতে ওই সমীকরণে বসাবে, বসিয়ে দেখবে তোমার দুপাশের কি সংখ্যা সমান আসছে কিনা। যদি সমান আসে তাহলে তুমি পরীক্ষালেই বুঝতে পারবে যে তোমার অঙ্ক ঠিক হয়েছে। বুঝে গেল? এইবার তাহলে আর একটা সমাধানে যেগুলো হয়, যে যখন যেটা বললাম যে পক্ষান্তর করি আমরা, আর একটা আমরা করতে পারি, যেমন ধরো মনে করো টু এক্স বাই থ্রি ইকুয়ালস টু থ্রি এক্স বাই এইট। এইখানটায় দেখো আমরা কি করতে পারি,
1: গুণ করে নিতে
0: পারি। এটাকে আমরা দুরকম ভাবে করা যেতে পারে, একটা আমরা পক্ষান্তর করে করতে পারি, আর একটাকে আমরা কি করতে পারি, যে কোনাকুনি করে আমরা গুণ করতে পারি, যেটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, মানে বজ্রগুণন পদ্ধতি। অর্থাৎ বাঁদিকের সংখ্যার লবের সাথে ডান দিকের সংখ্যার হরের গুণ, বাঁদিকের হরের সাথে ডান দিকের সংখ্যার লবের
1: গুণ
0: করে তারপরে সেটাকে আমরা কি করব, মান বার করব। এভাবেও তাহলে আমরা বজ্রগুণন পদ্ধতিতে আমরা ব্যবহার করে করতে পারি, অথবা কি করতে পারি, পক্ষান্তর করে আমরা করতে পারি। বুঝে গেল? তোমাকে যদি বলে দেওয়া হলো যে তেরো এক্স বাই বারো ইকুয়ালস টু তোমাকে বলে দেওয়া হলো যে একশো বিরানব্বই, তখন আমি তাহলে কি করতে পারি, এটাকে আমরা দুভাবে করতে পারি। তেরো এক্স ইকুয়ালস টু একশো বিরানব্বই গুণ কি করতে পারি, এটা কি হবে, ভাগ আছে, তাহলে কি একশো বিরানব্বই গুণ বারো,
1: বারো,
0: তাই তো? এবার এক্স ইকুয়ালস টু কি করবো আমরা, একশো বিরানব্বই গুণ বারো কে তেরো দিয়ে কি করবো,
1: ভাগ করবো,
0: এরকম করতে পারি। আর না হলে কোনাকুনি যেটা আমরা কি করবো, গুণ করে আমরা করতে
1: পারি।
0: বুঝে গেল? তাই দুভাবেই করলে আমরা যেইভাবেই করি না কেন অঙ্কের উত্তর আমার কি হবে, একই হবে। এবার তোমরা বলো এইটার সমীকরণটাকে আমরা যে সিদ্ধ করছে কিনা। যদি তোমাকে বলা হয় এখানে যেমন দেওয়া আছে, ধরো একটা সমীকরণ এখানে বলছি পি প্লাস ওয়ান ইকুয়ালস টু টু, তার মানে এখানে কিন্তু এক্স নেই, তাহলে এখানে চলরাশিটা কে?
1: পি।
0: পি, হ্যাঁ, তাহলে এখানে পি এর মান বার করতে, পি এর মান কত হবে?
1: বা পি ইকুয়াল টু টু মাইনাস ওয়ান, সুতরাং পি ইকুয়াল টু ওয়ান,
0: ওয়ান। পুরো বোঝা গেল? তাহলে এইখানে পি এর মান কত বেরোলো?
1: ওয়ান।
0: এবার সমীকরণটাকে সিদ্ধ করছি না কি করব, আমি পি এর মানটাকে এখানে বসাবো, পি এর মান ওয়ান, বাদিকে কি ছিল? পি প্লাস ওয়ান। তাহলে পি এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান এর সাথে ওয়ান করলে কত হচ্ছে?
1: টু।
0: তাহলে আমার বাদিকে টু আসছে, ডান দিকেও টু আসলো। বোঝা গেল? এইবার দেখো এখানে একটা অঙ্ক আছে, পরীক্ষায় এই অঙ্কটা অনেকে ভুল করে, যেমন আছে দীপ্তার্ক একটা তিন অঙ্কের সংখ্যা, কত অঙ্কের সংখ্যা?
1: তিন অঙ্ক,
0: মানে একক, দশক,
1: শতক।
0: তাই তিন অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। শতক স্থানীয় অঙ্ক বলেছে, এটা কিন্তু সংখ্যা নয়। তাহলে শতক স্থানীয় সংখ্যা কত হবে বলো তো?
2: ওয়াই ইনটু একশো,
0: ওয়াই গুণ একশো। যখন আমরা এটা লিখবো, কিন্তু যখন আমরা তাহলে ওয়াই গুণ একশো লিখতেও পারি, কিন্তু যখন আমরা লিখবো সংখ্যা তাহলে আগে আমরা সংখ্যাটাকে লিখবো, পরে আমরা রাশিটাকে, তাহলে কি লিখবো এবার?
2: ওয়াই
0: করবো। হলো তাহলে দশক স্থানীয় অঙ্ক সাত। এবার তাহলে দশক স্থানীয় সংখ্যাটা কত?
1: টেন ইন্টু সেভেন,
0: সাত মানে সত্তর। তাহলে একক স্থানীয় অঙ্ক কত? শূন্য বলেছে, তাহলে শূন্যের সাথে এক গুণ করলে
1: শূন্য,
0: শূন্যই হবে। এইবার বলেছে সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে এই সংখ্যাটা, তাহলে আমাকে সংখ্যাটা কি কি দাঁড়ালো, তাহলে আমাকে তিনটে যোগ করতে হবে। তাহলে আমাকে দশক স্থানীয় অঙ্ক সংখ্যাটা কি ছিল, 100 y।

0: যোগ দশক স্থানীয় সংখ্যা সাত দশে সত্তর যোগ শূন্য, আমরা শূন্য লিখতেও পারি
1: না
0: লিখতেও পারি, যেহেতু এটা শূন্য এসছে বলে যদি লিখলেও কোনো অসুবিধা নেই, সেইটা সমান সমান তাহলে কত হবে একশো চোদ্দ গুণ
1: ওয়াই,
0: বুঝে গেল? তাহলে এখানে কোনো সমস্যা নেই, মানে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে সংখ্যা, একক স্থানীয় অঙ্কের সঙ্গে সংখ্যার কোনো সমস্যা নেই, বোঝা গেছে? তাহলে এরপরে তোমাদের পরবর্তী অধ্যায়তেই আছে যে আমাদের আরও একটুখানি বড় বড় সমাধান, বড় বড় প্রশ্নের আমাদের কি করছে সমীকরণ গঠন করে আমাদের সমাধান আছে, বুঝে গেল? আর কোনো সমস্যা আছে?
1: না।
0: এবার দেখি তোমরা নিজেরা দেখি একটা এখানটায় থেকে তোমরা একটা গল্প বানাও দেখি। ধরো আগে সমীকরণটা মানে গল্পটা আমি তোমাকে বলে দিচ্ছি যে টু এক্স ইকুয়ালস টু পঞ্চাশ, এখান থেকে এই গল্পটা একটু বলো।
2: আমার কাছে যতগুলি লজেন্স আছে তার দ্বিগুণ লজেন্স আমার দাদার কাছে আছে, আমার দাদার কাছে মোট লজেন্স আছে পঞ্চাশটি।
0: হ্যাঁ, ভেরি গুড, তাহলে বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এখানে করতে পারবে। এইখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটে কোণের মান এক্স ডিগ্রি, টু এক্স ডিগ্রি আর থ্রি এক্স ডিগ্রি। আমরা জানি কোণের মান তো ডিগ্রি দিয়ে তাকে প্রকাশ করে, তাহলে তিনটে কোণের কি বলেছে মান দিয়েছে। এবার সমীকরণটা বলো দেখি,
2: x প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স
0: এখান থেকে তাহলে এক্স এর মান যদি আমরা বার করি তাহলে কত হচ্ছে, এটা তো সহজেই করা যায়, তিন
1: সিক্স পাঁচ
0: আছে ইকুয়াল টু একশো আশি, তাহলে এক্স ইকুয়াল টু
1: একশো আশি বাই সিক্স, সুতরাং এক্স ইকুয়াল টু তিরিশ।
0: তাহলে আমাকে একটা কোণের মান পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি, তাহলে আর একটা কোণের মান টু এক্স যেটা ছিল
1: ষাট ডিগ্রি,
0: ষাট ডিগ্রি, আর একটা কোণের মান
1: নব্বই ডিগ্রি,
0: নব্বই ডিগ্রি। দেখো তিনটে কোণ তুমি যোগ করো, তাহলে তো তিনটে কোণের যোগ ফল তোমার ঠিক হলো, তাহলে তুমি যে অঙ্ক ঠিক করেছো তুমি ওখানে বুঝতে পারলে যে আমি অঙ্ক ঠিক করে এসেছি, বোঝা গেছে? এবার সত্যজিৎ বলো তো দেখি, একটা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে কোনটা ধরলে
1: সুবিধা?
0: প্রস্থ। তাহলে কি লিখবো,
1: ধরি প্রস্থ
0: আয়তকার জমি প্রস্থ সমান সমান
1: x মিটার।
0: আমাকে এককটা দেখবে কি দিয়েছে, তাদের পরিসীমা বলে দিয়েছে চারশো মিটার, তাহলে ওখানে এককটা যদি দেখে বুঝতে পারছি মিটার দেওয়া আছে, তাহলে এখানেও আমাকে কি করতে হবে এককটাকে মিটার করতে হবে। তাহলে আমাকে ওই জন্য পুরো অঙ্কটাকে আগে পড়তে হবে যে এককটা ওখানে কি বলেছে, এখানে পরিসীমা কিন্তু বলেছে মিটার, তাহলে এখানে আমাকে সেটাকেও ধরতে হবে, তাহলে x কি হবে
1: মিটার।
0: তাহলে দৈর্ঘ্য তাহলে কত হবে, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ বলেছে, তাহলে
1: দৈর্ঘ্য সমান,
0: তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য সমান সমান টু এক্স
1: মিটার
0: মিটার। তাহলে এখানে আমাকে কি কি বলে দিয়েছে, পরিসীমা বলে, তাহলে এখানেও আমাকে কি করতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে হবে, তাই তো অঙ্কিতা? পরিসীমা তাহলে সূত্র বলো আয়তক্ষেত্রের,
2: দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস,
0: হ্যাঁ গুড, দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য পেয়েছি টু এক্স, প্রস্থ পেয়েছি এক্স, তাহলে এখানে আমাদের নির্ণয় সমীকরণ টু ইন্টু
1: ইন্টু
0: টু এক্স,
1: টু এক্স প্লাস
0: x ইকুয়াল টু ব্র্যাকেটটা আমাকে ক্লোজ করতে হবে ইকুয়াল টু চারশো, ওখানে কিন্তু কোনো আর একক লেখা
1: যাবে না,
0: যাবে না। এবার এখান থেকে আমরা সহজেই কি করব, x এর মান বার করতে পারব, বুঝে গেল? বুঝতে পারলে তাহলে আজকে আমরা কি শিখলাম, না সমীকরণ কিভাবে গঠন করতে হয়, আর সমীকরণের গঠনের পর সেখান থেকে সমাধান কি করে করতে হয়, আর সমীকরণে কি কি থাকে সেটা শিখলাম, আর সমাধান শিখলাম। আশা করি তোমরা এর পরের ক্লাসগুলোতে তোমরা সমাধান নিশ্চয়ই করতে পারবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।
3: এতক্ষণ শুনছিলেন সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা, আলোচনা করলেন বড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ দাস, সঙ্গে দুই শিক্ষার্থী।
4: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশা।

পাশেই থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি তেমন। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে চান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ অর্থাৎ 21 সেপ্টেম্বর ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে, বেড়ে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের ওপর। আগামীকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস, সেই সঙ্গে বেড়ে 70 কিলোমিটার বেগে দমকা বাতাস পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম পূর্ব মধ্য বঙ্গোপসাগর, এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস আছড়ে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের ওপর। সেই জন্য যারা ওই অঞ্চলে মাছ ধরতে যান তাদের জানানো হচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আজ অর্থাৎ 21 সেপ্টেম্বর নৌকো যাতে না ভাসান তারা, এবং পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর মধ্য বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আগামীকাল থেকে অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। যারা ইতোমধ্যেই সমুদ্রে চলে গেছেন তাদের আজ অর্থাৎ 21 সেপ্টেম্বরের মধ্যে, রাতের মধ্যে সমুদ্র তটে ফিরে আসতে আহ্বান জানানো হচ্ছে। শুনলেন আবহাওয়ার শান্তকালীন বিজ্ঞপ্তি। এবার জানিয়ে দিই আজ যে অনুষ্ঠান রয়েছে এরপরে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি, শিল্পী মালতি মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসরে প্রথমে আমাদের রাজ্যে মাছ চাষের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ ও সম্ভাবনা এ বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর বায়োটেক কিষাণ হাব এ বিষয়ে কেশবচন্দ্র ধারার একটি সাক্ষাৎকার শুনবেন।

মিনিটে সময় রায়না, 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মানস ফুল। দিলরুবা বাজিয়ে শোনাবেন শিল্পী অরূপ কুমার সেন, 10:45। রাত 11:00 আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী দেবযানী লাহিড়ী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গে 6:10 হিন্দি কথিকা বার্তা, উপস্থাপনায় রোশন মোরারকা। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবা 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনের একটি বিশেষ ধারাবাহিক। এই ধারাবাহিকে তাঁর সময়কালের মধ্যে গৃহীত প্রধান পদক্ষেপ, কর্মসূচি, সংস্কার এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডকে আলোকপাত করা হয়েছে। 7:45 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

অনিল মান্ডিয়ার সাথীন কো সিকারিয়া লাগড়ি সেরিং পে আজম কে তাবনা সেরিং তাহলে না অনিল মান্ডি সেরিং সাথে তেহিনা সান্তালি আখড়া নোডে মুচাদ এনা

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় সরকার মৎস্য ক্ষেত্রের সার্বিক উন্নয়নে রাজ্যকে 9 কোটি টাকা দিয়েছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরিরও অনুমোদন দেওয়া হয়েছে। নিউ টাউনের তাজতাল কুটিরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, রাজ্যে গত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসেই সম্পন্ন হয়েছে, কিন্তু বিপুল সম্ভাবনা সত্ত্বেও সারা দেশে মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গ রয়েছে 2য় স্থানে। তবে কেন্দ্র মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গকে প্রথম সারিতে নিয়ে যেতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। পরিসংখ্যান দিয়ে মন্ত্রী জানান, কেন্দ্রের বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় 2014 সালে দেশে মৎস্য উৎপাদনের পরিমাণ ছিল মাত্র 9.57 লক্ষ মেট্রিক টন। সরকারের প্রচেষ্টায় তা 106% বৃদ্ধি পেয়ে 2024-25 অর্থবর্ষে সেই পরিমাণ 197.75 লক্ষ মেট্রিক টনে পৌঁছেছে। পশ্চিমবঙ্গ, গুজরাট এবং আসাম এই 3 রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলেও রাজীব রঞ্জন সিং জানিয়েছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাড়িয়ে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে খবর। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের NSS ইউনিট। দেশব্যাপী 100 সপ্তাহের এই সংকল্প অভিযানের অঙ্গ হিসাবে 300টি নির্বাচিত স্থানের মধ্যে নদিয়ার মোহনপুরে আজ মাদকমুক্ত ও উন্নত ভারত গঠনের যুব সমাজ শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদক পাচারের ছক বানচাল করল স্বরূপনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ 1200 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে 2 পাচারকারী যুবককে। অভিযানের শুরুতে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধোপাপুকুর 3 রাস্তার মোড় থেকে হাসান গাইন নামে এক বাইক আরোহীকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় 301 বোতল ফেন্সিডিল। বাজেয়াপ্ত করা তার মোটরসাইকেলটি। এরপর ধৃতকে জেরা করে রাতেই বিথারি পশ্চিমপাড়ায় হানা দেয় পুলিশের দল। সেখানে একটি 4-চাকা গাড়িতে গভীরাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে 900 বোতল ফেন্সিডিল তোলার সময় হাতে নাতে পাকড়াও করা হয় আসাদুল সর্দার ওরফে বাবুসোনাকে। পুলিশ গাড়িটি ও বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। ধৃত 2 পাচারকারীকে আজ বারাসত আদালতে পাঠানো হয়েছে। তিস্তা নদীর স্রোতে ভেসে যাওয়া হাতির শাবককে উদ্ধার করেছে করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে বন দপ্তরের কর্মীরা। আজ সকালে গজলডোবার আপার স্ট্রিম এলাকায় মাহাতির সঙ্গে নদী পার হওয়ার সময় হঠাৎই সেটি ভেসে যায়। তিস্তা সেতুর নিচ দিয়ে ভেসে যাওয়ার সময় সেটি কাঠামবাড়ি এলাকায় পৌঁছয়। পাঞ্জাব বাঁধের কাছে তিস্তা নদীর 12 নম্বর পার এলাকায় কয়েকজন মৎস্যজীবী শাবকটিকে দেখতে পেয়ে নৌকায় উদ্ধার করে কাঠামবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে যায়। আন্দামান সাগরের উপর গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এখন পূর্ব মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 24 ঘন্টার মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা ভাঙড় 1 নম্বর ব্লকে মাধবপুর থানার সামনে বিজেপি ও ISF কর্মীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি আজ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে গিয়ে 1 পুলিশ আধিকারিক সহ 4 পুলিশকর্মী আহত হন বলে অভিযোগ। তাদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পথ চলতে সাধারণ মানুষকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টার আজ প্রথম দিনে প্রথম ভাষার প্রথম পত্র পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল 7,17,304। কোচবিহারের বড়শোলমারি গ্রাম পঞ্চায়েতের 32 এলাকায় গরুচোর সন্ধ্যায় এক যুবককে গণপ্রহার করা হলে তার মৃত্যু হয়। মীর আলম কবির নামে ওই যুবকের বাড়ি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণ গ্রামে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে

0: এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। আগামী 48 ঘন্টার জল হওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গার ওপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়ে। পরবর্তী দুদিনের জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, সৃষ্টির আদি থেকে আর কি, বিশেষ করে যারা একসময় শিকার করে খেত, সেই সময়কার মানুষজনদের কাছে এই একটা খুব সহজভাবে শিকারের পন্থা ছিল এবং যে জিনিসটা খুব কাছে পিঠে পেয়ে যেত তারা নদীতে, হয় একটা বর্ষা বা গাঁইতি বা কিছু তখনকার দিনে যে সমস্ত অস্ত্রশস্ত্র ছিল সেগুলো নিয়ে একটা শিকার বলতে মাছ শিকার করত। মাছটা এনে তারপর তারা নানান রকমভাবে পুড়িয়ে বা এইরকমভাবে কিছু খেত। কিন্তু আস্তে আস্তে যুগ পরিবর্তন, সময় পরিবর্তন, বিজ্ঞানের হাত ধরে নানান উন্নত প্রযুক্তি এসেছে এবং সেই মাছ একটা সময় চাষের পর্যায়ে চলে এসেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা তো মাছ ছাড়া দুপুরের হোক আর রাতের হোক মেনুতে খাবার কথা ভাবতেই পারি না, আর যে কারণে আমাদের সহজেই বলা হয় মাছে ভাতে বাঙালি। একটা সময় যদি আমরা বিগত কয়েক দশক আগে ফিরে তাকাই তাহলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে মাছের উৎপাদনের হার যথেষ্ট ভালো ছিল, কিন্তু বর্তমানে সেটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। তার নিশ্চয়ই কিছু কারণও রয়েছে, সেগুলো এবং সেখান থেকে আমরা কিভাবে আবার আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি, সেই সমস্ত নিয়ে আজকের আমরা আলোচনা করব রাজ্যে মৎস্য ক্ষেত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আকাশবাণীতে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: নমস্কার। শুরুতে যে কথা বলছিলাম যে আমরা তো মাছে ভাতে বাঙালি, কিন্তু আমাদের রাজ্যের অবস্থাটা আস্তে আস্তে বোধহয় একটু পিছিয়ে পড়ছে। যদি একটু বর্তমানে এই আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, এই যে মাছের ক্ষেত্রের কথাটা বললাম, সেটা কেন গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার?
2: পিছিয়ে পড়ছে মানে অন্যান্য রাজ্যের মাছের যে গ্রোথ বৃদ্ধি তার তুলনায় কিছুটা পিছিয়ে পড়ছে, বিশেষত অন্ধ্রপ্রদেশের সঙ্গে তুলনা করলে। আমাদের ভারতবর্ষে এখন মাছের উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় পজিশনে, যেটা আপনি বললেন যে প্রথম ছিল এখন দ্বিতীয়।
1: আচ্ছা,
2: তার একটা কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশে যে মাছ কোথায় হবে, মাছ হবে জলাশয়ে, জল চাই। তো জলাশয়ের যে জল মানে শুধু তো পুকুর ডোবা নয়, নদী নালা খাল বিল সমুদ্র সব মিলি জলাশয়। এই জলাশয়ের পরিমাণ সবটা যদি একসঙ্গে ভাবি জলাশয়, তাহলে জলাশয়ের পরিমাণ অন্ধ্রপ্রদেশের পশ্চিমবঙ্গের থেকে দ্বিগুণেরও বেশি, তিনগুণ জলাশয়। কাজে তাদের জলাশয় বেশি হওয়ার সুবাদে মাছ উৎপাদন বেশি হওয়া স্বাভাবিক। আর একটা হচ্ছে যে একটা সময় ছিল যেটা আপনি শুরু করলেন যে প্রাগৈতিহাসিক যুগে আমাদের যখন সভ্যতা শুরু, সেই শুরুটা হয়েছে নদীর ধারে, যেহেতু মাছ নদীতে পাওয়া যেত, মাছ শিকার করে বা জঙ্গলে পশু শিকার করে আমরা মাছ মাছেই সীমাবদ্ধ থাকব। কিন্তু আমাদের বাঙালিরা যেভাবে মাছ খায় সেইভাবে মাছ কিন্তু অন্য রাজ্যের যে সমস্ত বাসিন্দা তারা কিন্তু ওইভাবে মাছ খেতেন না, তার ফলে মাছের জন্য তাদের তো ভাবনাও ছিল না মাছের চাষের উন্নতির জন্য। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আমাদের রাজ্য থেকে মাছ চাষ শিখতে বাধ্য হয়েছে অন্ধ্রপ্রদেশের মানুষ, কারণ কি কৃষিতে তার উৎপাদন কমে গেছে। আমরা যে হাইল্ডিং ভ্যারাইটির কথা বলি, যখন কৃষি বিপ্লব হলো, সবুজ বিপ্লব হলো, সেখানে ইনঅর্গানিক ফার্টিলাইজার বেশি ব্যবহার করার জন্য জমি

0: থাকতে হয়ে যাওয়ার ফলে সেখানে আর কৃষিতে লাভজনক কৃষি করা যাচ্ছিল না। তখন তারা পশ্চিমবঙ্গ থেকে শিখে গেল কিভাবে কৃষি জমিতে জল ঢুকিয়ে মাছ চাষ করা যায়। সেইভাবে এগিয়ে অন্ধ্রপ্রদেশ আজকে তাদের যেহেতু জলের পরিমাণ বেশি, জলাশয় অনেক বেশি, বড় বড় জলাশয়, তাদের উৎপাদন স্বাভাবিকভাবে বেশি এবং টোটাল উৎপাদনও তাদের বেশি। সেই হিসাবে তারা এখন পশ্চিমবঙ্গ থেকে
1: যাদের থেকে শিখলো তারা পিছিয়ে পড়লো,
0: তারা সেই উন্নতির ধারাটাকে সেইভাবে এগোতে পারলো না যেটা অন্ধ্রপ্রদেশ পারলো। তার অনেক কারণ আছে, আমরা কোনো সমস্যা আসবো। আর একটা যেটা যে আর্থ সামাজিক ক্ষেত্রে এর সেটা হচ্ছে, আমরা এই যে জনসংখ্যার কথা বলছি, বিজ্ঞানের কথা বলছি, জনসংখ্যা তো বাড়তেই চলেছে, সারা পৃথিবীতে বাড়ছে, ভারতবর্ষে বাড়ছে, আমাদের রাজ্যেও বাড়ছে। তো জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের এরিয়া যেটা, আমাদের রাজ্যের যে আয়তন, সেটা তো বাড়ছে না, কৃষি জমির পরিমাণ বাড়ছে না, বরঞ্চ কমছে বিভিন্ন কারণে। রাস্তাঘাট হচ্ছে, কলকারখানা হচ্ছে, জঙ্গলও কেটে ফেলা হচ্ছে। তাহলে কৃষি জমি কমছে অথচ জনসংখ্যা বাড়ছে। তাহলে মানুষের প্রধান খাদ্য ভাত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে ভাতের মানে চালের উৎপাদন কমে যাচ্ছে, মানুষ বাড়ছে। আবার আমাদের রাজ্য থেকে উল্লেখযোগ্য পরিমাণ চাল রপ্তানি হয়। আমরা জানি যে চাল রপ্তানিতে পশ্চিমবঙ্গ প্রথম বা দ্বিতীয় স্থানে আছে। কাজে চালের উৎপাদন বাড়ানো যাচ্ছে না, তাহলে আমাদের অল্টারনেটিভ ওয়েটা কি? এটা সারা পৃথিবীর যে সায়েন্টিস্টরা তারাও ভাবছে, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে জল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তা আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। তো সেই জলের সুযোগ আমাদের পশ্চিমবঙ্গে যত বেশি আছে, জল ব্যবহারের সুযোগ আমাদের রাজ্যে রয়েছে, সেই জলটাকে ব্যবহার করে খাদ্য উৎপাদন একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে আমরা পরিবেশ পরিবেশ করে এত ভাবছি যে গরম পড়ছে এত, এই পরিবেশ রক্ষার জন্য এবং বায়োডাইভার্সিটি, যেটা অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে, অনেক গাছপালা মরে যাচ্ছে, এই যে বায়ো জীববৈচিত্র্য যদি রক্ষা না হয় তাহলে পৃথিবী রক্ষা পাবে না, এটা আমরা সবাই জেনে গেছি। এই জীববৈচিত্র্য রক্ষা, প্রোটিন জাতীয় খাবার উৎপাদন এবং জীবিকা, মানুষের তো কলকারখানা, তো চট করে একটা কলকারখানা বললেই তো করা সম্ভব নয়, কিন্তু মাছ চাষ করা সম্ভব, অল্প অল্প টাকা নিয়ে মাছ চাষ করা সম্ভব। তাহলে মাছ চাষ, মাছ ধরা ইত্যাদির সঙ্গে যুক্ত মানুষও তাদের জীবিকা নির্বাহ করতে পারে। তাহলে জীবিকা, জীববৈচিত্র্য, প্রোটিন উৎপাদন এবং পরিবেশের রক্ষা, এতগুলো কাজ যে করতে পারে সেটা হচ্ছে এই জল বা জলাশয়। সেটা জলাশয়ের ইম্পর্টেন্স মানুষের জীবনে অত্যন্ত
1: খুবই গুরুত্বপূর্ণ, একদমই তাই। এই যে মাছ চাষ ক্ষেত্রের কথা আমরা যেটা বলছি, সেক্ষেত্রে কি কতগুলো ভাগ তো নিশ্চয়ই?
0: হ্যাঁ, অবশ্যই।
1: সেগুলো
0: আমরা বলি, মাছ চাষ বললাম, মাছ চাষ বলতে মাছ চাষ হবে কোথায়? জলে। জল তো অনেক রকম আছে, আমরা জানি মিষ্টি জল আছে, আমাদের পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের শুরু পর্যন্ত, অর্থাৎ নোনা জল যেখানে শুরু হচ্ছে সেই পর্যন্ত মিষ্টি জল, তারপরে নোনা জল, তারপরে সমুদ্র, তিনটে ভাগ হচ্ছে। আর একটা হচ্ছে পাহাড়েও কিন্তু জল আছে, আমরা যদি বলি সেই পাহাড়ের অনেক উপরে বড় বড় লেক আছে, সেখানে মিষ্টি জল আছে। তো পাহাড়ে মিষ্টি জল ঠান্ডা, তাহলে ঠান্ডা জল একটা, মিষ্টি জল, মিঠে জল একটা, নোনা জল একটা, সমুদ্র, এতগুলো ক্ষেত্র আছে।
1: আচ্ছা,
0: এবার এর মধ্যে আবার রঙিন মাছ চাষ আছে, নানান রকম ক্ষেত্রগুলো, আমার মোটামুটি 4 ধরনের জলাশয় আছে, 4 ধরনের জলাশয়, 4 ধরনের মাছ চাষ হতে পারে, নোনা জল, মিষ্টি জল, ঠান্ডা জল এবং পাহাড়ে যে মাছগুলো হবে আর কি, যেটাকে আমরা ঝোড়া ফিশারি বলি। পাহাড়ে আমরা দেখেছি যে অনেক, যারা দার্জিলিং আমরা যাই, পথে দেখি ঝর্ণা দিয়ে জল নেমে যাচ্ছে, অনেকে পাইপ দিয়ে জল নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই পাইপ দিয়ে জলটা মানে পাহাড়দের উপর থেকে বড় গলা জলটা পড়ছে, পড়ে নিচে নদীতে চলে যাচ্ছে, এইটা ঘুরিয়ে অনেক বাড়িতে একটু জায়গা আছে, সেখানে চৌবাচ্চা করা হয়েছে, সেই চৌবাচ্চার মধ্যে জলটা দেওয়া হচ্ছে, একদিকে ঢুকছে, একদিকে বেরোচ্ছে, অর্থাৎ একটা স্রোত তৈরি করে, যেটাকে আমরা এখন বলছি ফ্লো থ্রু সিস্টেম, মানে জল সবসময় ফ্লো করছে, তার মানে কারেন্ট। পাহাড়ের নদীর সবসময় কারেন্ট থাকলে পাহাড়ের নদীর মাছগুলো হচ্ছে ওই ধরনের, তারা কারেন্ট ছাড়া গ্রোথ হয় না তাদের, মানে তারা সবসময় কারেন্ট, মাছ সাধারণত কারেন্টের উল্টো দিকে চলে, যত কারেন্ট বেশি হবে মাছ তত ভালো, মানে পাহাড়ে বাড়বে বেশি আর। সেই একটা সিমুলেশন তৈরি করা, একটা আর্টিফিশিয়ালি চৌবাচ্চার মধ্যে তৈরি করা হয়, সে পাহাড়েও কিন্তু মাছ চাষ হয়, যেটাকে আমরা বলি ঝোড়া ফিশারি, যেটা দার্জিলিংয়ে হচ্ছে। এবং সব থেকে মজার ঘটনা হচ্ছে, একটা সময় আমরা জানতাম যে পাহাড়ি মাছের মধ্যে একটা মাছ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ট্রাউট ফিশারি। ট্রাউট সাধারণত হতো হিমাচল প্রদেশ, কাশ্মীরে হতো, এই পাহেলগাঁও যে এই সব হলো সেখানে ট্রাউটের জন্য বিখ্যাত। ট্রাউট কিন্তু এখন পশ্চিমবঙ্গে কালিম্পংয়ে হচ্ছে, অর্থাৎ একটা সময় বিশ্বাস করা তো বিজ্ঞানীরা এখনো বুঝে পায় না যে কি করে হচ্ছে, 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি টেম্পারেচার ছাড়া ট্রাউটের গ্রোথ হয় না। কালিম্পংয়ের টেম্পারেচার 7-8 ডিগ্রি থাকে, বেশিরভাগ সময় 20-25 ডিগ্রি চলে যায়, বেশিও হয়, অর্থাৎ 8 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অবধি ক্লাইমেটেও ট্রাউট ফিশারি হচ্ছে এবং কালিম্পংয়ে হচ্ছে। এক বছরে তার গ্রোথ হচ্ছে 700-800 গ্রাম এবং যার বাজার দর নট 1000 টাকা কেজির কমে নয়। কাজে ট্রাউট ফিশারি একটা বিশাল সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে এখন দেখা দিয়েছে, বিশেষত পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং জেলাতে, কালিম্পং, কার্শিয়াং এই সমস্ত অঞ্চল।
1: বেশ, এবারে একেবারে আমাদের রাজ্যের কথায় চলে আসি, যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের এতদ অঞ্চলে গ্রামীণ এলাকায় যে সমস্ত আমাদের বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান, এবং প্রত্যেকে কম বেশি বাড়িতে একটা পুকুর থাকে এবং তারাও মাছ চাষ করেন, মাছ, তবে সে অর্থে মাছ চাষ কিন্তু করেন না, ওই পুকুর রয়েছে, মাছ ছেড়ে দেন, ওই লোকজন এলো নিজেরা খেলেন, এইরকম ভাবে। সে প্রসঙ্গে আমরা আসছি, তার আগে একটু যে আমাদের অতি প্রয়োজনীয়, খুব লোভনীয় আর কি, যে হিলসা, বা ইলিশ, ইলিশেরও তো একটা

0: অর্থকরী দিক রয়েছে,
1: অবশ্যই।
0: বাজার রয়েছে, কিন্তু আমাদের সেই পশ্চিমবঙ্গের দিকে একই অবস্থা, এরও আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে। এর কি কোনো বিশেষ কারণ রয়েছে?
1: অবশ্যই আছে। ইলিশ, আমাদের জানতে হবে যে ইলিশ মাছটা কিন্তু সমুদ্রের মাছ, ইলিশ মাছ কিন্তু মিষ্টি জলের নয়। কিন্তু ইলিশ মাছের দুটো লাইফ আছে, একটা হচ্ছে সমুদ্রের জীবন আর একটা হচ্ছে মিষ্টি জলের জীবন। সমুদ্রে তারা বড় হয় আর মিষ্টি জলে তারা ডিম পাড়ে।
0: আচ্ছা,
1: এটা হচ্ছে ইলিশ মাছের বিশেষত্ব, দুটো জলই তার দরকার। কোন সমস্যা হচ্ছে যে সমুদ্রে তারা বড় হয়, বাচ্চা কোথায় হয়? মিষ্টি জলে। আর মিষ্টি জলে আমাদের যারা, যাদের মাছের সঙ্গে যুক্ত আছে নদী নালাতে, খোঁজখবর রাখে, মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ, তারা দেখবে যে মৎস্যজীবীরা সকাল থেকে রাত্রে অবধি 24 ঘন্টা জাল ফেলছে। কি জাল ফেলছে? বেশিরভাগ ক্ষেত্রে চট জাল, যাতে করে একদম ছেঁকে তুলছে। সারা বছর যদি ছেঁকে তোলে তাহলে চট জালে ডিম অবধি উঠে আসবে। তাহলে সর্বক্ষণ যদি ওইভাবে মাছ ধরে তাহলে ডিম যে পোনা বাচ্চা হবে, বাচ্চা হতে পারছে না। একটা পুকুরে যদি আমরা দেখি, পুকুরে যদি আমরা জাল টানি, একদম ধরে জাল টানি, তাও 100% মাছ ধরা সম্ভব না, বেরোবেই কিছু। নদীর ক্ষেত্রে বেরোয় বলে যেটুকু বেরোয় সেটুকু মাছই আমরা পাচ্ছি। আরেকটা হচ্ছে যে ইলিশ এই যে বড় হয় কোথায়? সমুদ্রে। তাহলে বড় হবে যখন, বড় হয়ে মানে ফিঙ্গালিং হয়ে যখন সমুদ্রে ফিরে যাচ্ছে, তখন মোহনাতে আমরা ধরছি। বাজারে ইলিশে, ছোট ইলিশে ভর্তি দেখা যায়, কোথায় ধরছে? সব ট্রলারে ধরা পড়ছে, মোহনাতে ধরা পড়ছে। যখন সে ফিরে যাচ্ছিল সমুদ্রে, যখন বড় হতে যাচ্ছে, ফিরে আসবে এখানে, ডিম পাড়তে, বড় মাছ আমরা খাবো,
0: যাওয়ার মুখে
1: থেকে ধরে নেওয়া হচ্ছে, তাহলে সে বড় হবে কি করে? এই জায়গাটা আমাদের রাজ্যে আইন আছে যে 23 সেন্টিমিটারের নিচে, অর্থাৎ 500 গ্রামের নিচে ইলিশ মাছ ধরা বিক্রি করা যাবে না। কিন্তু আমরা, আইন আছে কিন্তু বাজারে আমরা দেখছি তার আইনের কোনো প্রভাব দেখতে পাই না। ট্রলার সেই মাছগুলো ধরছে, চটজাল ব্যবহার নিষিদ্ধ, চটজাল ব্যবহার হচ্ছে। আর একটা, সুন্দরবনের দিকে যারা থাকেন বা যোগাযোগ আছে তারা জানেন, ইলেকট্রিক জাল একটা, যে জালটা চোখেই দেখা যায় না, এত সরু তার ফিলামেন্ট, ইলেকট্রিক জাল, সেই ইলেকট্রিক জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। ছোট ফাঁসে সেখানে ছোট ইলিশ সব ধরা পড়ছে। বাংলাদেশে তাহলে এত ইলিশ হচ্ছে কি করে? গঙ্গা আমাদের দেশেও আছে,
0: বাংলাদেশে,
1: তাহলে আমাদের দেশে গঙ্গায় ইলিশ হচ্ছে না, তাদের দেশে হচ্ছে কি করে? হচ্ছে এই জন্য যে ইলিশের ব্রিডিং পিরিয়ড দুটো আছে। একটা হচ্ছে, আমরা যদি দেখি আমাদের দুর্গাপূজার সময় একটা প্রচলিত রীতি আছে যে মা দুর্গা যখন বিসর্জনে যাবেন, দশমীর থেকে সরস্বতী পুজো পর্যন্ত এই সময় ইলিশ খেতে নেই। এটা আমাদের রিচুয়ালে আছে। খেতে নেই মানেটা কি? মানে আমাদের আগেকার দিনে কি হতো, একজনকে যদি বলা হতো যে এইটা করো না, সেটা মানবে না। ধর্মের নাম যদি বলা হয় তাহলে সেটা মানবে। ধর্মের মধ্যে জুড়ে দেওয়া হয় যে এই সময় খেতে নেই। এই সময় হচ্ছে ইলিশ মাছের ব্রিডিং টাইম। তাদের ডিম পাড়বে, বাচ্চা হবে, বড় হবে, তারপরে তারা সমুদ্রে চলে যাবে, তো সেই সময় খাওয়া যাবে না। তো সেইটা আমরা মানছি না, কিন্তু বাংলাদেশে এটা একদম শুট অ্যাট সাইট অর্ডার করা আছে যে এই সময় যদি কেউ মাছ ধরে দেখে তাকে মিলিটারিতে অর্ডার আছে, তারা গুলি করতে পারবে। কিন্তু আমাদের রাজ্যে কি সেটা সম্ভব? জানি না সম্ভব কিনা, কিন্তু হতে হবে।
0: পদক্ষেপ নিয়েছে আমাদের প্রতিবেশী দেশ।
1: গবেষকরা বলছে যে পুকুরে ইলিশ হয়, আমি কত আশাবাদী নই যে পুকুরে ইলিশ হলেও সেই ইলিশের টেস্ট, যেটা যে জন্য ইলিশ হয় সেটা হবে,
0: প্রকৃতির মধ্যে বা নদীর যে ইলিশ সেটা তার স্বাদ বোধহয় পাওয়া যাবে না। এবারে আসি যে কথা বলছিলাম, যে গ্রাম বাংলা বুকে যারা থাকি, যে পুকুরে তো মোটামুটি মাছ চাষ করেই থাকি, এবং যদি একটু পুরোনো দিনে ফিরে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার ওই মৌরলা, মৌটি, ন্যাদোষ, এই যে সমস্ত মাছগুলো, এগুলো প্রায় হারিয়েই যাচ্ছে। এখন তো অনেক বাচ্চারা বা এখনকার ছেলেমেয়েরা তো
1: নামই জানে না,
0: চেনেও না, চেনা তো দূরের কথা।
1: এটা খুব ভালো প্রশ্ন। এটা কারণ যারা একটু পুরানো তারা দেখবেন যে আমাদের আগেকার দিনে কি দেখতাম, অনেক বড় বড় বিল, বাওড়, সেখানে মাছ ওই ধরা হতো আর কোনো অন্য কোনো কিছু মাছ ছাড়াটা কিছু হতো না। কিন্তু এখন কি হচ্ছে, সমস্ত জলাশয়গুলোকে, যে কোনো জলাশয়, সে বিল, বাওড় যাক, সেগুলো কিন্তু চাষ করা হচ্ছে। মানে সেই বিলটা কাউকে লিজ দেওয়া হচ্ছে, কাউকে না কোঅপারেটিভ সোসাইটি লিজ নিয়েছে, তারা সমস্ত জলাটাকে ঘাস টাস যা আছে সব তুলে ফেলছে। কিন্তু এই ধরনের মাছগুলো, এমন আরেকটা জিনিস হচ্ছে, সুন্দরবনের কথা যদি বলি আমি, সুন্দরবনটা বিশেষভাবে প্রযোজ্য। সুন্দরবনের জমিগুলো ছিল বর্ষাকালে ডুবে যেত, জল হতো, জল জমে থাকতো, সেই জলটা বেরোতে বেরোতে সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস অবধি জল থাকতো, সেই সেই জলে ধান চাষ হতো, সেই ধান বড় হতো, তার সাথে সাথে মাছ
0: পাওয়া যেত।
1: ওই যখন ধান কাটাতো তখন মাছ পাওয়া, কেন হতো? কারণ হচ্ছে এই মাছগুলো পুকুরে থাকতো, কিন্তু যখনই জমিতে বর্ষার জল হয়েছে মা মাছগুলো মাঠে উঠে যেত, এই জন্য যে ওই জমিতে তার বাচ্চা বড় হওয়ার জন্য যে খাবার সেইগুলো ধান গাছে গোড়াতে হবে, অতএব সে ওখানে যাবে বাচ্চা পাড়তে। এখন বর্তমান চাষিরা কি করছে, ওইখানে হাইল্ডিং ভ্যারাইটির ধান লাগাচ্ছে, তাদের কিন্তু ওই নোনা জল সহ্য হবে না, কারণ বর্ষার প্রথম যে বৃষ্টি, সেই বৃষ্টিতে সুন্দরবনের জমিতে যে নুনটা উপরের দিকে উঠে আসে গ্রীষ্মে, সেই জলটা মিশে গেল। এবার তারা প্রথম জলটা বার করে দেবে নদীতে, প্রথম জলের সঙ্গেই কিন্তু বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলো নদীতে চলে গেল, তাহলে মাছের বাচ্চা আর রইল না। এটা একটা সুন্দরবনের প্রচুর যে পরিমাণ পাওয়া যেত সেটা পাওয়া যাচ্ছে না। ন্যাদোষ, ট্যাংরা, এই মাছগুলো প্রচুর পাওয়া যেত, কই, শিঙি, মাগুর। আবার অন্যদিকে যদি সুন্দরবন এলাকা নয়, সেখানেও সেই একই সমস্যা, সেখানে হচ্ছে বিলে, যেমন ধরো যে মৌরালার কথা বললেন, মৌরালা মাছ ডিম পাড়তে গেলে তার ঘাস জাতীয় জিনিস চাই পুকুরে।
0: আচ্ছা,
1: সেইখানে সে

0: পর ডিমটা আঠালো সেখানে লেগে থাকবে, খোলসে, তার আঠালো আঠা লাগানোর মতো কোনো জায়গা চাই। এখন যদি ঘাসই না থাকে তাহলে সে ডিমটা পাড়বে কি করে? পাড়বে না। সে মা যদি মনে করে যে আমার বাচ্চা বড় হওয়ার মতো পরিবেশ নয়, সে পাড়বে না, তাহলে পুকুরেও তো ডিম, আর ডিম পাড়, পুকুরে তো ডিম হচ্ছে কিন্তু পাড়ছে না, কারণ মা মনে করছে যে এখানে ডিম পাড়লে বাচ্চা বাঁচবে না,
1: নিরাপদ।
0: সে নদীতে গিয়ে পাড়বে কিন্তু পুকুরে পাড়বে না, এটা হচ্ছে ইনস্টিংক্ট। সেই কারণে আমাদের এই মাছগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো ফিরিয়ে আনতে গেলে ওই পরিবেশকে নষ্ট করা চলবে না। যে যে পরিবেশ, বিলের পরিবেশ, নদীর পরিবেশ, সেই পরিবেশ ফিরিয়ে আনতে, এখন ফিরিয়ে আনা হচ্ছে না, তারা হচ্ছে কিছু কিছু, যার জন্য কিছু কিছু জায়গায়
1: এখনো কোথাও কোথাও এটা কিছুটা সচেতনতা এসেছে। বেশ, এটা তো একটা ভালো দিক, এবং এটা এগুলো এই মাছগুলো খুবই দরকারি এবং উপকারী। আর আরেকটা যেটা হচ্ছে যে এখন নোনা মাছ বিশেষ করে নদী মাতৃক এলাকাতে যারা থাকেন, নদী তীরবর্তী প্রান্তে যারা থাকেন, তারা ওই নদীর জলকে কাজে লাগিয়ে এখন দেখছি ইদানিং বেশ কিছু জায়গায়, কয়েক বিঘা জায়গায় নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ওই আপনার খুব যেটা প্রচলন হয়েছে এখন ভেনামি চিংড়ি,
0: ভেনামি চিংড়ি।
1: কিন্তু একটা সময় তো বাগদা চিংড়িও চাষ করা হতো, এখন সেই বাগদার পরিবর্তে ভেনামিটা কেন?
0: কেন কি, আমাদের আমাদের দেশে অনেক রাজ্যই করে থাকে, আমাদের রাজ্যে প্রচুর রপ্তানি হয় চিংড়ি, রপ্তানি চিংড়ি। একটা সময় বাগদা চিংড়ি মানে পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গে বাগদা চিংড়ি রপ্তানি হতো, কিন্তু পশ্চিমবঙ্গের বাগদা চিংড়ি চাষ হতো কোথায়? সুন্দরবন অঞ্চলে, বসিরহাট, সেটাও সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন অঞ্চল বলতে আমরা পশ্চিমবঙ্গে বোঝাই যে 20টা ব্লক এই এইখানে করা হতো ভেড়িতে, মানে ওই যে জোয়ারের জল আসতো, সেই জোয়ারের জলের সঙ্গে বাগদা চিংড়ি বাচ্চা আসতো, তার সঙ্গে ভেটকি, অনেক কিছু কাঁকড়া, নানান রকম মাছ আসতো, সেটাকে প্রতি 15 দিন অন্তর জোয়ারের জল ওঠা নামা করানোর ফলে যে খাবার আসতো সেই খাবার নিয়ে বড় হতো। কিন্তু তাতে হতো কি, 700-800 আমাদের মৎস্য দপ্তর ইন্টারফেয়ার করার ফলে ওটা 1400-1500 কেজি পার হেক্টারে এরকম উৎপাদন হলো। কিন্তু দেখা গেল যে এই যে ভিনামি চিংড়ি এটা পার হেক্টারে 6 মেট্রিক টন, 6,000-7,000 কেজি অব্দি প্রোডাকশন করা যাচ্ছে 4 মাসে, তো মানুষ এটাতে এবং সেই জন্যই এটা এটা গেল। এখন এটা একটা প্রশ্ন আপনি করেছেন যে এই যে ভেনামি চিংড়ি এটা কিন্তু আমাদের দেশের নয়, মেক্সিকো থেকে আনা হয়েছে।
1: আচ্ছা,
0: আমাদের তার ফলে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, ওই দেশের চিংড়ি আর আমাদের দেশীয় যে চিংড়ি তার সঙ্গে কম্পিটিশন একটা আসা স্বাভাবিক কথা। তার জন্য এখন পরিবেশবিদরা ভাবছে যে আমরা আবার বাগদাতে ফিরে যেতে পারি কিনা। আমার ব্যক্তিগত মত, বাগদাতে বিশেষত পশ্চিমবঙ্গ ভীষণই পারে, কারণ পশ্চিমবঙ্গে যে সুযোগ আছে, পশ্চিমবঙ্গের কাছে সুন্দরবন আছে, সেটা অন্য কোনো রাজ্যে নেই। এইটাকে কাজে লাগিয়ে বাগদাটাকে অর্গানিক ওয়েতে, মানে সুন্দরবন অঞ্চলে যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন সুন্দরবনের যে কোনো প্র্যাকটিস, এগ্রিকালচার হোক মাছ চাষ হোক, সেটা কিন্তু অলমোস্ট অর্গানিক। সেটাকে যদি একটু সাইন্টিফিক সাপোর্ট দেওয়া যায়, একটু সরকারি সাপোর্ট ঠিকভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু টোটালটাকে অর্গানিক হিসেবেই চাষ করা সম্ভব। মানে আমার একটা মতবাদ ছিল, আমি সুন্দরবন দপ্তরে যখন ছিলাম, যে টোটাল সুন্দরবনটাকে এক্সক্লুসিভ অর্গানিক জোন হিসেবে ডিক্লেয়ার করা হোক, যে এখানে অর্গানিকের বাইরে কিছু হবে না, তাহলে কিন্তু সুন্দরবনে একটা দারুণ রকমের অর্গানিক শস্য তৈরি হতে পারে, মাছ হতে পারে, বাগদা হতে পারে, তার সাথে কৃষি সব ফসলও হতে পারে।
1: এবারে আপনার কথা রেস্ট নিয়ে বলি, যে ওই আপনি কথায় বললেন যে কাঁকড়াও হতো, কিন্তু কাঁকড়াও তো এখন বোধ হয় অনেকটা তার পরিমাণটা কমে গেছে। কাঁকড়াওটা কি এটা এখন আবার
0: কাঁকড়া এবং বাগদা দুটো দুটো ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আমাদের সুন্দরবনে যে প্র্যাকটিসটা ছিল, বাগদার কথা কি বললাম, যে ভেড়িতে জোয়ারের জল ঢোকানো হতো, এই বাগদা চিংড়ি বাচ্চা কিন্তু সমুদ্রে নোনা জলে তারা ডিম পাড়ে, সেই বাচ্চা বড় হয়ে যেটা পোস্টলার্ভা বলে, যেটা যেটা আমরা সুন্দরবনের ভাষায় কাঠি বলা হয়, সেই কাঠি ওখানে ঢোকে, সেটা বড় হয়, প্রকৃতি থেকেই সে ঢুকে যাচ্ছে, আমরা কিন্তু ইন্টারফেয়ার করছি না। কিন্তু এখন দেখা যাচ্ছে, এখন অনেকদিন থেকে দেখা যাচ্ছে সুন্দরবনে এই কাঠি ধরা, মিন ধরা, যেটা মিন ভরা, এটা একটা ভীষণ রকমের প্র্যাকটিস, মানে ইকোনমিক ওয়ে। তো মিন ধরতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা মিন ধরতে গিয়ে অনেক অন্যান্য প্রাণীও তার সঙ্গে হচ্ছে, সে তো ছাঁকা জালে তুলছে,
1: ওই জালটা টেনে আসছে,
0: চাপ পাচ্ছে, শুধু বাগদার বাচ্চাটাকে নিয়ে বাকিগুলো পাড়ে কাদাতে ফেলে দিচ্ছে, সেগুলো মারা যাচ্ছে, তার মানে বায়োডাইভার্সিটি লস হচ্ছে, যেটা হওয়া একদম উচিত নয়। তাহলে বাগদার মিন ধরে বাগদার চিংড়ি চাষ করলে কিন্তু প্রকৃতি আরও ধ্বংস হয়ে যাবে। একইভাবে কাঁকড়া চাষ এখনো পর্যন্ত নদী থেকে ধরেই, যে কাঁকড়া যেটাকে বলা হয় ওয়াটার ক্র্যাব, অর্থাৎ যে কাঁকড়াটা জড়া হয়েছে, জড়েছে মানে খোলস ত্যাগ করেছে, সেই কাঁকড়াটা ধরে নিয়ে এসে তাকে ফ্যাটারিং করানো হয়, মানে ওই যে খোলস ত্যাগ করার সময় যে জল প্রচুর পরিমাণে নিয়ে শরীরের মধ্যে রাখে, সেই জলটাকে বার করে মাংসর গ্রোথ করানোর জন্য যে 15 দিন 1 মাস ফ্যাটারিং করা হয়, সেটাকে বলে ফ্যাটারিং, সেইটা করে বাজারে বিক্রি করা হয়। এটা যে হংসাত্মক দিক হচ্ছে, এখানে মেল ফিমেল সব ধরা পড়ে, এবং ফিমেল গ্র্যাভিড মানে যে ফিমেল এখনো বাচ্চা পারেনি, ডিম পারেনি, সেই ফিমেলটার দাম সব থেকে বেশি। একটা গ্র্যাভিড 200 গ্রাম সাইজের গ্র্যাভিড ফিমেল যদি দেখা যায়, তাকে যদি অ্যালাউ করা হয় ডিম পারতে, তাহলে দেখা যাবে যে একটা 200 গ্রাম সাইজের গ্যাবিট ফিশের প্রায় 50 লক্ষ ডিম পারতে পারে। তার 50 লক্ষ বাচ্চা হওয়ার সম্ভাবনা একটা 200 গ্রাম ফিমেল গ্যাবিট ফিমেল তোলার জন্য প্রকৃতি থেকে সরে গেল। এরকম কত পৃথিবী

0: চলে যাচ্ছে, তাহলে সুন্দরবন অঞ্চলের যে কাঁকড়া একটা ফসল ছিল সেটা দিনে দিনে কমে যাওয়াই স্বাভাবিক। একটা দিক হচ্ছে আগেকার দিনে যে সুন্দরবনের যে কোনো নদীতে পাওয়া যেত সেটা এখন, আমাদের তো সুন্দরবনে 104টা আইল্যান্ড আছে, আমাদের 54টা আইল্যান্ড বোধ হয় আমাদের এখন পপুলেশনে আছে, বাকিগুলো ফরেস্ট হিসেবে আছে। তো সেই ফরেস্টের মধ্যে যে আইল্যান্ডগুলো সেখানে যেতে হচ্ছে, সেখানে যে বাঘ বাঘ ধরছে ইত্যাদি হচ্ছে, মানুষ বাঘ কনফ্লিক্ট হচ্ছে, সেগুলো কিন্তু এই কাঁকড়া ধরার কারণেই
1: একদম যে যার মতো। এবং তাদের মধ্যে এই যে কনসেপ্টের অভাব রয়েছে যে কোন কাঁকড়াটা ধরবো কি ধরবো না এবং কোন জাল মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করবো।
0: কনসেপ্ট সমস্যা হচ্ছে যে আমাদের দেশের চরিত্রই হয়ে গেছে এরকম, আইনটা যদি স্ট্রিক্ট না থাকে তাহলে আমি আইন মানবো না। যেমন ছোট্ট উদাহরণ দিই, মেট্রো রেলে যখন আমরা যাচ্ছি তখন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা ফেলছি না, থুতু ফেলা তো প্রশ্নই নেই, কিন্তু যেই মেট্রো রেল থেকে বেরিয়ে রাস্তায় আসছি পুরো উল্টে। আমি একটা মানুষ, মেট্রো রেলে গিয়ে একটা চরিত্র, বাইরে আরেকটা চরিত্র, এটা আমি জানি না, তা জানি কিন্তু পরিবেশ অনুযায়ী আমি পাল্টাচ্ছি নিজেকে। এখন কেউ কিছু বলছে না, আমি করছি। এখন যদি বলাটা বাংলাদেশের মধ্যে হতো তাহলে পরে করতো না।
1: ঠিক ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক আপনি তুলেছেন যে আমাদের আইনটাকে কড়া হাতে
0: ধরতে হবে।
1: একেবারে আমাদের প্রায় শেষের দিকে আমরা এগিয়ে আসছি। শেষে যেটা বলবো যে আমরা যে সমস্ত মানুষদের কথা বলছি আজকে সুন্দরবনে, যাদের জন্য বলছি যে কড়া হাতে আইনটা প্রণয়ন করতে হবে, কিন্তু যে সমস্ত মানুষরা তাদের জীবন জীবিকাটাই হয়তো সুন্দরবন ভিত্তিক, মাছ কাঁকড়া ধরে বা নদীতে জঙ্গলে আপনার মধু সংগ্রহ করে, সেই সমস্ত মানুষদের তো বিকল্প কিছু কর্মসংস্থানের প্রয়োজন। এবং এদের জন্য মৎস্যজীবী, বিশেষ করে আমি মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষদের কথা বলি, তাদের জন্য কি কোনো সরকারি প্রকল্প সুযোগ সুবিধা এরকম কিছু আছে?
0: না, বিকল্প যেগুলো করছে সেইগুলোই করতে। আমাদের কাঁকড়া আর বাগদাতেই থাকি, কাঁকড়া বাগদা দুটোই অত্যন্ত ইকোনমিক ক্রপ, এই দুটোই করতে হবে, কিন্তু দুটোর ক্ষেত্রে হ্যাচারি থেকে সিড নিতে হবে একটা দিক।
1: আচ্ছা,
0: একটা দিক। আরেকটা হচ্ছে যে আমি যে নিয়ম আছে, আইন যেগুলো আছে, যেগুলো নিয়ম আইনগুলো করা হয়েছে পরিবেশের কারণে, মাছ চাষের কারণে, মানুষের কারণে, সেই আইনগুলোকে মানতে হবে। এবার আমি এই সুযোগে বলতে চাই যে আমাদের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে কিভাবে কাজে লাগাতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজ্যের যে ফিশারিজ পলিসি আছে সেই পলিসিটাকে সঠিকভাবে, তার মধ্যে আইন আছে, এই যে ইলিশ ধরার ক্ষেত্রে যে আইন আছে সেটা প্রয়োগ
1: করতে,
0: মিন ধরার ক্ষেত্রে যে আইন আছে সেটা প্রয়োগ করতে হবে, কোনো জলাশয়ে পুকুর ফেলে রাখা যাবে না সেটা প্রয়োগ করতে হবে, জলাশয় পুকুর যে এলাকাতে বেকার ছেলে আছে তাদেরকে দেওয়া যাবে, আইনে বলা আছে তাহলে তাদেরকে দিতে হবে, তাহলে বেকার সমস্যার সমাধান হবে। এই তার মানে আমাকে একটা প্ল্যান করে এগোতে হবে যে আমার যেগুলো পলিসিতে বলা আছে সেই অনুযায়ী আমি চলো, তার একটা একটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সুন্দরবনের ক্ষেত্রে শুধু নয়, সমস্ত ক্ষেত্রে সব থেকে ক্ষতিকারক হচ্ছে চটজাল, এবং সুন্দরবনের ক্ষেত্রে যেটা হচ্ছে চরপাট্টা জাল, অত্যন্ত ক্ষতিকারক জাল, যে জালে সমস্ত প্রাণী সমস্ত ধরা পড়ছে, ধরা পড়ে শুধু মাছ কাটা রেখে বাকিগুলো ওই পাড়ে ফেলে দেওয়া হচ্ছে, সেগুলো মারা যাচ্ছে, বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে, তাহলে এটা করা যাবে না। মিন ধরা বন্ধ, কাঁকড়া ওইভাবে ধরা যাবে না, কাঁকড়ার ক্ষেত্রে আমাদের রাজ্যে বাগদা চিংড়ি বা ভেনামি চিংড়ি বা কাঁকড়ার হ্যাচারি হওয়া সম্ভব না, কারণ আমাদের স্যালিনিটি অনেক কম থাকে, অন্তত 30 PPT-র উপরে না থাকলে হ্যাচারি চলবে না। কিন্তু আমাদের এখানে বাগদা এবং ভেনামির ক্ষেত্রে নপলি রিয়ারিং, নপলি মানে 8-10 দিনে বাচ্চা নিয়ে এসে রিয়ারিং করতে পারে, যে আমাদের রাজ্যে 2-3টে হ্যাচারি এরকম হয়েছে দীঘাতে, সেরকম হ্যাচারি আরও হতে পারে। কাঁকড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা হ্যাচারি আছে পন্ডিচেরিতে MP-টার, সেই হ্যাচারি থেকে ক্যাবলেট নিয়ে এসে আমরা ক্যাবলেট রিয়ারিং করতে পারি, তাহলে এখন যে বক্স প্যাটার্নে বেরিয়েছে প্রত্যেকটা বক্সে একটা করে কাঁকড়া, তাহলে কাঁকড়ার আরও উন্নত চাষ হতে পারে। আমাদের রাজ্যে অনেক জায়গায় হচ্ছে, ঝড়খালিতে হচ্ছে, নন্দীগ্রামে হচ্ছে, সেগুলো করতে পারি। আর আপনি অল্টারনেটিভ চাষের কথা যেটা বললেন, আমাদের দেশে সবার পুকুর নেই, সবার জলাশয় নেই, কিন্তু অনেক মানুষ জলাশয়ের ধারে বাস করে, সেখানে নেটকে, যেটা বাংলাদেশে ব্যাপক হারে হয়, ছোটো ছোটো নেটকে, মানে একটা মশারির মতো জাল, সেটাকে খুঁটি পুঁতির মধ্যে বসিয়ে তার মধ্যে ওই জালটুকুর মধ্যে মাছটা আমার, এরকম বড় যে দিঘি আছে বা নদী আছে যেখানে নদীতে জোয়ার ভাটা কম, বিশেষত সুন্দরবনের বাইরে যে নদী সেগুলো জোয়ার ভাটা নেই, তা সেখানে অনেক লোক একসঙ্গে মানে মাছ চাষের কাজে আসতে পারে, বাড়ির সংসারের কাজ করে মেয়েরাও সেই কাজে আসতে পারে, নেট কেজ ফার্মিং একটা করতে পারে, ফিশ প্রসেসিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমাদের মানুষ এখন যে ফিশ ফ্রাই, ফিঙ্গার, ইটস এগুলো খেতে পছন্দ করে, তো এগুলো মানে তো প্রসেসিং করতে হবে। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে পাঙ্গাশ মাছ হতে পারে এবং পাঙ্গাশের গ্রোথ অনেক বেশি, খারাপ জলে হতে পারে, যে পুকুর ছায়া যেখানে রুই কাতলা মাছ ভালো হবে না সেখানে পাঙ্গাশ মাছের, কিন্তু পাঙ্গাশ মাছের দাম কম, তিলাপিয়া মাছ প্রচুর চাষ হয় হচ্ছেও, তো সেগুলো দিয়ে আমরা ফিলে করতে পারি, সে মানে প্রসেসিং করতে পারি। আরেকটা হচ্ছে পুকুর জলাশয়ে বোজানো একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ ব্যবস্থা, সেটা আমাদের আইনে আছে, পুকুর বোজানো যাবে না, এক কাঠা কি তার বেশি ছোটো যদি জলাশয় যেখানে ছ মাস জল দাঁড়ায়, মানে আমরা যদি জল দাঁড়িয়ে থাকে বর্ষা, সেই রকম যদি পরিস্থিতি হয় সেইটাও আইনে বোঝানো যাবে না, এবং বোঝালে তার 2 বছর অবধি কারাদণ্ড হবে, কোনো বেল হবে না, নন বেলেবল আইনটা। কিন্তু আমরা বাস্তবে কী দেখছি, বন্ধ না করলে মাছের উৎপাদন যেটা আপনি শুরু করেছেন উৎপাদন কমছে না, উৎপাদন তো কমে, পুকুর যদি কমে যায় তাহলে মাছের ক্ষেত্রে কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে এটা খুব আছে যে অত

0: প্রত্যেক জল নামে, ওপরে গিয়ে বিষ দিয়ে দিল, তাহলে ওই জল যখন নামছে ওখানে যত মাছ আছে সব মরতে মরতে নিচের দিকে আসবে, নিচের দিকে ধরছে, এটা একটা মারাত্মক। আমাদের পুকুরে এখন করা হচ্ছে অনেক, আমার সত্যতা যে বিষ দিয়ে দিলাম এরকম দেখা যায়,
1: এটা তো দেখাই যায়।
0: আরেকটা যে আপনি স্কিমের কথা বলছেন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রচুর স্কিম আছে, যেমন এখন একটা সব থেকে বড় স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, যেটা আমাদের রাজ্যে বাংলা মৎস্য যোজনা, সেখানে প্রচুর রকমের স্কিম আছে। কিন্তু স্কিমের সমস্যা হচ্ছে যে

0: এইটা কি করে করা যায়? আমাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড হয়েছে, 2 লাখ টাকা অব্দি ঋণ দেওয়ার কথা বলা হয়েছে, সরকার থেকে বলা হয়েছে, কিন্তু ব্যাংক কি দিচ্ছে সেটা দেখতে হবে, যে দিচ্ছে কিনা, কতটা দিচ্ছে, কতজনকে দিচ্ছে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সম্ভাবনা, যেমন ময়না অঞ্চলে প্রচুর মাছ চাষ হচ্ছে, কিন্তু ব্যাংক লোন তারা পাচ্ছে না। আমরা কি ভাবতে পারি না যে ওদেরকে টেম্পোরারি কনভার্সন রাইট দিই? মাছ চাষ তো হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি মাছ চাষ হচ্ছে, তো তাদেরকে টেম্পোরারি কনভার্সন রাইট যদি দেওয়া যেত তাহলে এটা আইনত হতো এবং তারা ব্যাংক লোনটা পেতো।
1: আমাদের রাজ্যে নানান রকম আইনি জটিলতা
0: জটিলতা
1: গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং আইন বলবৎ করতে একদম তাই। আমরা আজকে আলোচনা করছিলাম রাজ্যে মৎস্য ক্ষেত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী।

0: আমরা আজ আলোচনা করছি বায়োটেক কিষাণ হাব একটি প্রকল্প নিয়ে, যেই প্রকল্পটি গ্রামীণ মানুষদের বিশেষত মহিলাদের উন্নতি ক্ষমতায়ন করার জন্য এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। বায়োটেক কিষাণ হাব কি?
1: বায়োটেক কিষাণ হাব ভারত সরকারের জৈব প্রযুক্তি বিভাগের একটি লক্ষ্যমাত্রা ভিত্তিক প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়ে যে গবেষণাগার আছে, গবেষণাগার থেকে লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এবং তার মধ্যে দিয়ে মানুষের, কৃষকদের, বিশেষ করে গ্রামের মায়েদের, তাদের ক্ষমতায়ন একটি মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে 2017 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল সুন্দরবনে, পরবর্তী পর্যায়ে পশ্চিমবাংলার যে 5টি সম্ভাবনাময় জেলা যেগুলি নীতি আয়োগ চিহ্নিত করেছে, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম, এই জেলাগুলি সম্ভাবনাময় জেলা হিসেবেই চিহ্নিত আছে। এই জেলাগুলিতে মানুষের, বিশেষ করে তান্ত্রিক মানুষ এবং মহিলারা, তাদেরকে কিভাবে স্বনির্ভর করা যায়, তাদের জীবিকাকে কিভাবে উন্নত করা যায়, সেই লক্ষ্যমাত্রা এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গবেষণাগারগুলির সঙ্গে কৃষকদের ওতপ্রোত যুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে।
0: কি দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রকল্পের সূচনা?
1: প্রথমত এই প্রকল্পের দৃষ্টিভঙ্গি হিসেবে একটা কথা বলা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি প্রথম লক্ষ্যমাত্রা হচ্ছে কৃষকের দক্ষতা বৃদ্ধি। আজকে বিশেষ করে প্রাণী পালন বলুন, মৎস্য চাষ বলুন বা দৌহ প্রযুক্তির ক্ষেত্রে, যদি প্রক্রিয়াকরণের সম্পর্কে মানুষের যদি ধ্যান ধারণা এবং বৈজ্ঞানিক চিন্তা ভাবনা না থাকে, তাহলে কিভাবে লাভ হবে এবং সেই লাভটাকে আরো কিভাবে করা যায়, সেই চেষ্টাটা যদি আমরা যুক্ত না করতে পারি, তাহলে এই কাজটা সঠিকভাবে হবে না। আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রামীণ কৃষকদের জীবনের জীবিকাকে সমৃদ্ধ করার জন্য, এবং তাই আমরা যেটা মনে করেছিলাম যে উন্নত মানের ছাগল, উন্নত মানের ভেড়া, উন্নত মানের মুরগি, উন্নত মানের মাছ, বিশেষ করে আমাদের এখানে বাংলা মাছে ভাতে বাঙালি একটা কথা আছে, ফলে এই মাছের যোগান যদি আমরা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই প্রকল্পের সার্থকতা লুকিয়ে থাকবে। 2017 সাল থেকে দীর্ঘ 8 বছর ধরে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবং ভারত সরকারের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই প্রকল্পের যে পর্যবেক্ষণ করা হয়, এই প্রকল্পের কাজ কিভাবে এগিয়ে আসছে। সারা ভারতে 116টি যে সম্ভাবনাময় জেলা, অর্থাৎ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আছে, সে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং খুব ভালোভাবেই এই কাজ চলছে, যা সামগ্রিকভাবে মানুষের কাছে এই প্রকল্পের কাজ অত্যন্ত, মানে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। এইটা আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই সাফল্যের নিরিখে আমরা বিভিন্ন সাফল্যের বার্তা অন্যান্য কৃষকদের কাছে দিতে পারি, এবং যেটা হচ্ছে যে এক কৃষক থেকে আরেক কৃষকের কাছে তাদের বার্তা পৌঁছে যাচ্ছে, কারণ ভারত সরকারের এই জৈব প্রযুক্তি বিভাগের এই যে

0: প্রকল্প, এই প্রকল্প নিশ্চিতভাবে সব মানুষের কাছে পৌঁছাতে পারবে না। ফলে যেটা হচ্ছে, যদি আমরা 50 জন মানুষের কাছে পৌঁছাতে পারি এবং সেই 50 জন মানুষের মধ্যে যদি অন্তত পক্ষে 30 ভাগ বা 40 ভাগ মানুষ যদি এতে সমৃদ্ধ হয়, অর্থাৎ 15-20 জন আমি ধরে নিচ্ছি কথার কথা, তারা সমৃদ্ধ হলো, সেইটাকে দেখে আরো যদি 10 জন বা 15 জন আরো 20 জন যদি সেটা থেকে উৎসাহিত হয়ে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আমরা এই প্রকল্পের কাজ খুব সঠিকভাবে করব। এবং সেইটা আমরা গত 7 বছরে দেখি। প্রাথমিক পর্বে আমরা সুন্দরবনে যখন কাজ শুরু করেছিলাম, সুন্দরবনের মায়েদের মধ্যে প্রায় 1000 জন মহিলাকে আমরা প্রশিক্ষিত করেছিলাম। তাদেরকে সুন্দরবনে, আপনারা জানেন যে সুন্দরবনের একটি প্রজাতি হচ্ছে গারল ভেড়া এবং বাংলার কালো ছাগল, সেই সম্পর্কে তাদের প্রশিক্ষিত করে সেই ছাগল কিভাবে তারা পালন করবে, কিভাবে তার রোগবালাই সম্পর্কে তারা অবহিত হবে, তার জন্য কি প্রতিষেধক ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোপরি তার কি খাবারের ব্যবস্থা করা হবে, সেই সব নিয়ে তাদেরকে একটু হাতে কলমে শিখিয়ে দেয়া। একটা কথা ক্ষেত্রে উল্লেখযোগ্য যে এই বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাসে লুকিয়ে আছে যে পশ্চিমবাংলার প্রায় 9 কোটি মানুষ আছে, সবাইকার কাছে বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞানীরা পৌঁছাতে পারবে না। কিন্তু এর মধ্যে দিয়ে আমরা যদি একটি, যারা কৃষককে আমরা প্রশিক্ষিত করছি, তারা যদি আরো কিছু কৃষককে প্রশিক্ষিত করতে পারে, তাহলে সার্বিকভাবে পশ্চিমবাংলার জীবন এবং জীবিকা আরো সমৃদ্ধ হবে। এইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়ে গত 8 বছর ধরে আমরা কাজ চলে যাচ্ছি। এবং এটা অত্যন্ত আনন্দদায়ক যে প্রায় 5 বছরের মধ্যে এখানকার কৃষকদের আয় দ্বিগুণ হয়ে গেছে, বিশেষ করে যাদেরকে আমরা উপভোক্তা হিসেবে চিহ্নিত করেছিলাম। এবং সেইটা যেটা হচ্ছে যে অন্য যারা কৃষক আছে তারা আরো আকৃষ্ট হচ্ছেন, তারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, আমাদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মধ্যে ওয়েবসাইট আছে, আমাদের মোবাইল অ্যাপ আছে, আমাদের কিষাণ বার্তা আছে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে।
1: আমাদের মোট 74টি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ যাদের দেওয়া হয়েছে পরবর্তীকালে তাদের আর্থসামাজিক উন্নতির জন্য বাংলার কালো ছাগল, বনরাজা মুরগি বা ভারতীয় প্রধান কার্পের চারা প্রদান করা হয়, যাদের সেটা থেকে তারা নিজেদের আর্থসামাজিক উন্নতি করতে পারে।
0: যে কথাটা হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়নের জন্য একদিকে আমি বললাম প্রশিক্ষণের কথা, আর এক ধরনের আমরা উন্নত মানের প্রজাতি দিলাম, সেই প্রজাতি দিয়ে তাদের যে জীবন এবং জীবিকাকে সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। এবং এক্ষেত্রে যেটা ঘটনা যে আমরা যখন এই গ্রামাঞ্চলে কাজ করেছি, বিশেষ করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে বায়োটেক কিষাণ হাব একটা বিশাল ছড়া পড়েছে স্থানীয় জনপ্রতিনিধি। আমরা সম্প্রতি কৃষি এবং বিজ্ঞানীদের একটা সংযোগ অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা এসেছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের লোক ছিল, ভারত সরকারের লোকজন এসেছেন, এবং সেখানে একটা মানুষের মধ্যে যে মানে বিশাল উৎসাহ এবং উদ্দীপনা, বিশেষ করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি এবং সব মিলিয়ে একটা, আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা সরকার গ্রহণ করছে, আমরা যে কথা কাজ করছি সেই কাজের সাফল্য সরকার সবদিকে ছড়িয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয়।
1: এই প্রকল্পের কর্মসূচি হিসাবে আমাদের একাধিক বই প্রকাশিত হয়েছে যা কৃষকদের, মহিলাদের সাহায্য করবে কিভাবে পশুপালন করা যায় বা কোনো রোগ হলে ছাগলের, মুরগির কিভাবে তা প্রতিরোধ করা যায় বা বিভিন্ন রকম সরকারি স্কিম যেগুলো আছে সেগুলো সম্পর্কে যারা বিস্তারিত আমাদের এই বইয়ের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.btkishanwbufs.org, এর মাধ্যমে কবে প্রশিক্ষণ হচ্ছে বা কিভাবে হচ্ছে, কতদিন ধরে হচ্ছে বা কিভাবে তারা সুবিধা পাবে এই আমাদের প্রকল্প থেকে, সেখান থেকেও তারা জানতে পারবে বিস্তারিত। এছাড়াও আছে মুক নামে একটি মোবাইল অ্যাপ যেটার মাধ্যমে কৃষক বা মহিলারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।
0: এই মোবাইল অ্যাপের কথা যখন আসলো, আজকের দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন এসে গেছে এবং গ্রামগঞ্জে এই যে বৈদ্যুতিক মাধ্যম, এই টেলিফোনের মাধ্যম অনেক বেশি গ্রহণীয় হয়েছে।

0: মানুষের কাছে। ফলে আমাদের এই মোবাইল অ্যাপ MWK, এই মোবাইল অ্যাপ যদি যারা চাষিরা আছেন বা কৃষক বন্ধু যারা আছেন এবং গ্রামের মহিলারা আছেন, তারা এই মোবাইল অ্যাপটি যুক্ত করে তাতে তাদের সমস্যার কথা যদি আমাদের কাছে তুলে ধরেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে যারা শ্রেষ্ঠ বিজ্ঞানীরা আছেন তারা সে সম্পর্কে তাদের যে সমস্যা সে সমস্যার সমাধান হবে। মূল কথা হচ্ছে কৃষকের সমস্যা, তার সমাধান আছে বিশ্ববিদ্যালয়ের কাছে। আমাদের বিশ্ববিদ্যালয়টা একটা অন্য ধরনের বিশ্ববিদ্যালয়। মূলত যে বিশ্ববিদ্যালয়গুলি হয় শুধু ছাত্র পড়ানো, তাদের ডিগ্রি দেওয়া, এই ধরনের বিশ্ববিদ্যালয় এটা নয়। কৃষি বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষের প্রায় 100টির বেশি এই ধরনের কৃষি বিশ্ববিদ্যালয় আছে। তার মধ্যে প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষের প্রতিদিনের চাহিদার সঙ্গে এই কৃষি এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলির যোগ আছে। যেটা উল্লেখযোগ্য, আমরা এটা বলছিলাম ইতিমধ্যে যে আমরা এই প্রোডাক্ট তৈরি করছি, এই প্রোডাক্ট বা যেটা আমাদের প্রাণী যে জিনিস তৈরি করছি, ছাগল মুরগি, কিন্তু এই মুরগির মাংসের বাজারীকরণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাজারীকরণ করার জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে, যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন যেটা সারা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে ব্যাপকভাবে মানুষের কাছে ছড়িয়ে দিতে চাইছে, কারণ একটা সময় আপনারা সবাই জানেন যে কৃষক তার ফসলের মূল্য, অর্থাৎ প্রাণীপালক তার যে উৎপাদিত দ্রব্যের মূল্য পেতেন না, মাঝখান থেকে ফোরে বা এই জাতীয় লোকরা তারা সেখান থেকে মুনাফা লুটে যেত, কৃষকও পেতেন না আর যারা এই জিনিসগুলো কিনছেন তাদের ক্ষেত্রে। এর ফলে যেটা হয়েছে যে মূল যে বিষয়টা যেটা কেনার ক্ষেত্রে, আমরা যদি সরাসরি ফার্মার্স প্রডিউসার কোম্পানি থেকে কেনা হয় এবং ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি করার ক্ষেত্রে আমরা এই 5টি জেলায় এবং সুন্দরবন মিলিয়ে প্রায় 35টির উপর এই ধরনের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন আমরা তৈরি করেছি। বেশ 5-6টি ফার্মার্স প্রডিউসার কোম্পানি হয়েছে যারা অত্যন্ত সঠিকভাবে লাভবান হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বা ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলিতে মালিক হচ্ছে চাষিরা, যিনি এই উৎপাদিত মূল্য যাতে সঠিকভাবে পান, বিশেষ করে মাংসের দাম, মাছের দাম, ডিমের দাম এবং যা তার যে শাক সবজি ইত্যাদি যা হচ্ছে তার দাম যাতে তিনি সঠিকভাবে পান, তার জন্যই এই ধরনের ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন করা হয়েছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে দিয়ে ফার্মার্সরা, বিশেষ করে কৃষকরা তাদের জিনিস বাজার পাচ্ছে, সঠিক মূল্য পাচ্ছে, ফলে তাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এই উৎসাহের জন্য যেটা দরকার যে তার যে মূল্যমান সেই মূল্যমানটা বৃদ্ধি করা, সেই মূল্যমান বৃদ্ধি করার জন্য আমাদের অনেকগুলি বিষয় রয়েছে। যেমন আমরা বলেছি যে ভ্যালু অ্যাডিশন অর্থাৎ মূল্য যুক্তিকরণ। যেমন ধরুন আমি বলতেই পারি, আমরা যদি একটা 1 কেজি দুধ আমরা বিক্রি করি 40-50 টাকা কেজি, এবার 1 কেজি পনির আমরা বিক্রি করি 300-350 টাকা, 1 কেজি পনির তৈরি করতে 4 কেজি দুধ লাগে, অর্থাৎ 160-170 টাকা, 180 টাকা বা 200 টাকা দুধের দাম পড়ছে। সেখান থেকে আমরা 300 টাকার জিনিস তৈরি করতে পারছি, শুধুমাত্র কি না ক্যালসিয়াম ল্যাকটেট বা একটু লেবুর রস দিয়ে ওই দুধটাকে গরম করে তাকে ছানা কাটিয়ে সেই ছানাটাকে যদি আমরা সেটাকে ড্রাই করে সেটাকে পনির আকারে বিক্রি করে তাতে জলটা বের করে দিয়ে সেটা পনির। এবার এইটা যদি আমার ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন থাকে, যদি একজন ফার্মারের কাছে হয়তো 5 কেজি দুধ আছে, এইবার আমরা 50 জন কৃষক যদি সেখানে যুক্ত হতে পারে, তাহলে তাদের কাছে যদি 50×250 কেজি দুধ হয়, তাহলে আমার পনির তৈরি প্রায় 50 কেজি পনির তৈরি হবে। এই 50 কেজি পনির আমাদের তৈরি হলে তার বাজার করার ক্ষেত্রেও অনেক সহজ হবে। তেমনি ভাবি যেটা সুবিধাজনক হচ্ছে যে আমাদের বিভিন্ন মাছ বা মাংসের বিভিন্ন প্রক্রিয়াকরণ
1: সঠিকভাবে এবং বিজ্ঞান ভিত্তিক প্রাণী পালনের উপাদানের পর বিভিন্ন সুনির্দিষ্ট পরিশোধন ও পরিমার্জনের মাধ্যমে তার আরো উৎকৃষ্ট মূল্যবান দ্রব্য তৈরি করার পাশাপাশি বিভিন্ন উপজাত দ্রব্য উৎপাদন করাকেই আমরা প্রক্রিয়াকরণ বলতে পারি। প্রক্রিয়াকরণকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি, একটা প্রাথমিক প্রক্রিয়াকরণ, একটা প্রক্রিয়াকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণ। প্রাথমিক প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণের প্রথাগত ব্যাখ্যা বর্তমান প্রযুক্তি উন্নয়নের সঙ্গে পরিবর্তন।

0: উদ্ভাবিত হয়েছে। প্রাণীজ দ্রব্যের প্রক্রিয়াকরণ, বিশেষত মাংস ও মাংসজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ শুরু হয় মাংস উৎপাদনের পর, কিন্তু বর্তমান ধারণা অনুযায়ী মাংস উৎপাদন পরিকল্পনা গ্রহণ করার সাথে সাথে শুরু হয়ে যায় প্রক্রিয়াকরণ পদ্ধতি। অর্থাৎ প্রাথমিক প্রক্রিয়াকরণ বলতে খামারে প্রাণী পালন থেকে শুরু করে প্রাণীটিকে কাটার আগে পর্যন্ত পর্যায়কে বোঝায়। সঠিক ও ভালো গুণগত মানের মাংস ও মাংসজাত দ্রব্যের উৎপাদনের জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। প্রথমত, ভালো প্রজাতির এবং অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রাণীকে বেছে নিতে হবে। প্রয়োজনে আধুনিক প্রজনন পদ্ধতির দ্বারা প্রাণীর উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। প্রক্রিয়াকরণ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণীর হনন ও উৎপন্ন মাংসে পরিষ্কার মাংস থেকে বিবিধ খাদ্যবস্তু প্রস্তুতিকে প্রক্রিয়াকরণ বলে।
1: প্রক্রিয়াকরণের এই যে বিষয়টা, স্বাস্থ্যসম্মত হওয়াটা সার্বিকভাবে যারা মাংস নেন বা খান তাদের ক্ষেত্রে যদি আমরা ভালো মাংস এবং তাতে রোগ বালাই এই সমস্ত হবে না এবং সঠিক গুণমান থাকবে, সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যেমন একটা দিক গেল, এর পরের যে দিকটা আসছে সেটা হচ্ছে এই মাংসটা কিছু জিনিস অন্তত বাদ পড়ে যায়, সেইগুলোকে আমরা যদি প্রক্রিয়াকরণ করে বিভিন্ন ধরনের সসেজ বানানো, সালামি বানানো, তাদের দাম অনেক বেশি পাওয়া যায়। আপনি একটা মাংসর একটুখানি ঝোল আর রুটি যদি তার দাম হয় 30 টাকা, সেইটাকে যদি একটু পরোটা করে চিকেন রোল করে দেওয়া যায় তাহলে তার দাম হচ্ছে 50 থেকে 60 টাকা। যে চিকেনের ছোট ছোট টুকরো করে সেটাকে যদি চিকেন রোল করে বিক্রি করা হয় অথবা ফিশ রোলের ক্ষেত্রে মাছের ছোট অংশ দিয়ে বিক্রি করে যদি ফিশ রোল বানানো হয়, এই ধরনের অনেক যে প্রক্রিয়াকরণ আছে আমরা এগুলো মানুষকে শেখাচ্ছি। ইতিমধ্যেই আমরা প্রায় 74টা ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রায় 10,000-এর উপর মানুষ বিশেষ এবং তাদের মধ্যে অন্ততপক্ষে 70% প্রায় 7,500 মহিলা যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা তাদের গ্রামে গিয়ে আরো বেশ কিছু মানুষকে এই প্রশিক্ষিত করছেন। সার্বিকভাবে ভারত সরকারের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড গোটা পশ্চিমবাংলার এই 5টি জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের এই প্রকল্পের সাফল্য এখানেই নিহিত আছে। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমাদেরকে আর নতুন করে বলতে হচ্ছে না, কারণ বেশ কিছু সাফল্যের কাহিনী যেমন ভারত সরকার প্রকাশ করেছেন, তেমনি আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচলিত যে সংবাদ মাধ্যমগুলি আছে সেখানেও এই সম্পর্কে বিভিন্ন ঘটনা উল্লেখিত হচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বায়োটেক কিষাণ হাব যেভাবে মানুষের কাছে একটা সাড়া দিচ্ছে, আশা করি আগামী 5-7 বছরের মধ্যে এটা আরো বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে যাবে। আমরা এই ছড়ানোটাকে আরো গুরুত্ব দিতে চাইছি। আমরা গুরুত্ব দিতে চাইছি যে মানুষকে কিভাবে আরো সংঘবদ্ধ করা যায় এবং কৃষককে আরো কিছু বেশি বেশি করে লাভ দেওয়া যায়। যেটা আমি প্রাথমিকভাবে বলেছিলাম যে সুন্দরবনের ক্ষেত্রে আমরা দেখেছি যে গড়ে এক একটা মানুষের আয় বৃদ্ধি প্রায় 42-43 হাজার টাকা করে 2 বছরে হয়েছে, বছরের আয় বৃদ্ধি হিসেবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এবং এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে এসে আমরা দেখলাম যে বছরে প্রায় 25-26 হাজার টাকা করে আয় বৃদ্ধি হচ্ছে। বেশ কিছু মানে যারা কৃষক বন্ধুরা আছেন বিশেষ করে মায়েরা, তাদের যে সমৃদ্ধি সেই সমৃদ্ধি আজকে সারা ভারত জুড়ে পশ্চিমবাংলার মারা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা এই জন্যই পালন করছে, তাদের জীবিকা স্টাইল অর্থাৎ তাদের জীবিকার যে ধারণা সেই ধারণার পরিবর্তন হয়েছে। আজকে যারা জমি বন্ধক দিয়ে মেয়েকে পড়াতে দিত বা কারো বিয়ের জন্য তাকে বাড়ি বন্ধক দিতে হতো, সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতেন। আমার এখানে আপনাদের কাছে একটা গল্প করার কথা যে বীরভূমের একজন মহিলা, তার মেয়ের নাম আমি এখানে যেহেতু প্রকাশ করছি না, তার মেয়ের বিয়ের জন্য প্রায় 25-30 হাজার টাকা খরচা করার কথা ছিল, কিন্তু তার কাছে সেই টাকা তো তার কাছে নেই। সে আমরা যে ছাগল দিয়েছিলাম সেই 2টি ছাগল সেখান থেকে তার 30টি ছাগল হয়েছে।

0: সেই ৩০টি ছাগল থেকে সে ৫টি ছাগল বিক্রি করে প্রায় ২৫,০০০ টাকা সে তার স্বামীর হাতে তুলে দিয়েছে মেয়ের বিয়ের জন্য। এটা আমাদেরকে খুব আনন্দ দেয়, কারণ আমরা বিশ্ববিদ্যালয়, আমরা মনে করি যে মানুষ যদি আরো শান্তিতে থাকে, মানুষ যদি আরো সুখে থাকে, তাহলে আমরাও সুখে থাকব। কারণ দিনের শেষে যে কৃষক বন্ধু যাদের জন্য এই বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় নিশ্চিতভাবে তাদের মুখে হাসি ফোটাতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আর এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বায়োটেক কিষাণ হাত পশ্চিমবাংলার যে ৫টি সম্ভাবনাময় জেলা আছে, সেই সম্ভাবনাময় জেলার কৃষক বিশেষ করে মায়েদের কাছে, তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের প্রকল্পের যারা কর্মীরা আছেন তারা প্রতিনিয়ত গ্রামে যাচ্ছেন, তাদের কাছে কাজ করছেন, তাদের সমস্যার কথা তুলে নিয়ে আসছেন। সেই সমস্যা বিশ্ববিদ্যালয়ে যারা পথিত বিজ্ঞানীরা আছেন তারা সেই সমস্যার সমাধান করছেন। অতি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, নদিয়া জেলায় কিছু ছাগলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বাংলার যে কালো ছাগলের কথা বলি, সারা জগৎ বিখ্যাত এই ছাগল, তার কিছু মৃত্যুর খবর আমাদের কাছে এসেছিল। বায়োটেক কিষাণ হাবের যারা কর্মীরা আছেন তারা গ্রামে গিয়ে সেই খবর নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠান। বিশ্ববিদ্যালয় থেকে একদল বিজ্ঞানীরা তারা গ্রামে গিয়ে দেখেন যে সেখানে এক ধরনের উইড অর্থাৎ আগাছা আছে, সেই আগাছা থেকে সেগুলি খেয়ে ছাগলের মৃত্যুর ঘটনা ঘটছে। সেই আগাছাটিকে আমরা পরীক্ষা করে পরবর্তী পর্যায়ে সেটাকে নির্মূল করার ব্যবস্থা করেছি। এর ফলে ছাগলের মৃত্যু হার অনেক কমেছে এবং মানুষের মনে হাসি ফুটে এসেছে। এবং সর্বোপরি যে জীবন, সেই জীবন আরো সমৃদ্ধ হবে। কারণ দিনের শেষে একটা কথাই বলা যায় যে মানুষ যদি ভালো থাকে আমরাও ভালো থাকব। কবি অন্নদা শঙ্কর রায়ের কথায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই দুধে ভাতের ব্যবস্থা করার জন্য বায়োটেক কিষাণ হাব নিরন্তর আপনাদের কাছে এই চেষ্টা চালাচ্ছে, সেই চেষ্টা আগামী দিনেও করবে। এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করব। নমস্কার।
1: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, কুমোরটুলির হাতে গোনা মহিলা শিল্পীদের জীবনের ইতিবৃত্ত। লিখেছেন অর্ণব দত্ত। ভারতীয় দর্শনে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা সেই প্রাচীনকাল থেকে। সর্বশক্তিমান এদেশে কখনো সাকার, কখনো বা নিরাকার। দেবদেবীর মূর্তি গড়ার কাজও চলে আসছে সেই কবে থেকে। উত্তর কলকাতায় কুমোরটুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে পত্তন হয় 300 বছর আগে। ধীরে ধীরে কুমোরটুলি বিশ্বের সর্ববৃহৎ মৃৎশিল্পীদের পল্লীতে পরিণত হয়েছে, যা সারা ভারতের গর্ব। বর্তমানে 4 থেকে 5 একর জমির ওপর কুমোরটুলির মৃৎশিল্পীদের কাজের জায়গা। এছাড়াও রয়েছেন দেবদেবীর সাত শিল্পীরা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো আসন্ন। কুমোরটুলিতে বর্তমানে অন্তত 250 জন মৃৎশিল্পী রয়েছেন, যারা দেবদেবীর মূর্তি তৈরির আস্তানাগুলির মালিক। মূলত পুরুষ শিল্পীদের আধিক্য হলেও জনাদশেক মহিলা মৃৎশিল্পী নিজেরাই ব্যবসা পরিচালনা করছেন, তাদের অধীনে পুরুষ কারিগররা কাজ করেন। কুমোরটুলির মহিলা শিল্পীদের সকলেই মধ্যবয়স্কা। বছরের পর বছর তারা মূর্তি তৈরির কাজ করছেন, কেউ বিবাহিতা, কেউ বিধবা, কাজ শিখেছেন স্বামী কিংবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে। অবিবাহিতা শিল্পীও রয়েছেন। কয়েকজনের সঙ্গে কথায় কথায় জানা গেল তাঁদের জীবন সংগ্রামের কাহিনী। যেমন কাকলি পাল, অল্প বয়সে বিয়ে হয়েছিল। 2003 সালে স্বামী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তখন তার কোলে একটি 1 বছরের শিশু, অন্যটির বয়স 3 বছর। সেই কাকলি দেবী এখন কুমোরটুলির প্রতিষ্ঠিত মহিলা শিল্পী। 2 সন্তানকে মানুষ করেছেন, মেয়ের বিয়েও দিয়ে দিয়েছেন। কুমোরটুলির শিল্পীরা আসন্ন দুর্গোৎসবের আগে ভীষণই ব্যস্ত প্রতিমা নির্মাণে। কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। কুমোরটুলিতে যে হাতে গোনা মহিলা মৃৎশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে এই কথাটি যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আরেকজন মধ্যবয়স্কা মৃৎশিল্পী চায়না পাল। 1994 সালে বাবা হেমন্ত পালের মৃত্যুর পর মাটির দেবদেবী নির্মাণের ব্যবসা নিজের কাঁধে তুলে নেন। চায়নার কথায় বছরভর কাজ করেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। সপরিবারে মা দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী সহ নানান দেবদেবীর মূর্তি বানান মাটি দিয়ে। গত কয়েক বছর ধরে ভিন রাজ্য থেকে প্রতিমা তৈরির অর্ডারও আসছে। তার কাছে শুধু বাংলার নানান জেলা নয়, কাজ করেন ভিন রাজ্যের কারিগররাও। অবিবাহিতা চায়না দেবী বলেন, তার বাবার মৃত্যুর পর মাকে দেখভালের জন্য বিয়ে করা হয়নি। মায়ের বয়স এখন 90, সারাদিন কাজেই ব্যস্ত থাকেন চায়না। কোনো বন্ধু নেই, তার কাছে ধর্ম মানে কর্ম। চায়না পাল বিখ্যাত 14 থেকে 15 ফুট উচ্চতার মা দুর্গা মূর্তি তৈরির জন্য। মালা পালও কুমোরটুলির আরেকজন নামকরা শিল্পী। স্বামী এবং ভাই সহযোগী হিসেবে কাজ করেন। কুমোরটুলির মেয়ে মালার বাবা মারা যান 1985-তে। মূর্তি নির্মাণের পাশাপাশি ঠাকুর দেবতার অলঙ্কারও তৈরি করেন তিনি। রাজ্য ও জেলা স্তরে একাধিকবার পুরস্কৃত হয়েছেন। দিল্লির ন্যাশনাল ক্রাফটস মিউজিয়ামে তার কাজ সংরক্ষিত আছে বলে মালা জানান। মালা পাল মিনিয়েচার দুর্গা প্রতিমা নির্মাণের জন্য খ্যাত। 1.5 থেকে 2 ফুট দুর্গা প্রতিমা নির্মাণ করেন তিনি। কুমোরটুলির হাতে গোনা কয়েকজন মহিলা শিল্পীর নির্মিত দুর্গা প্রতিমা অন্যান্য বছরের মতো এবছরেও বিমানযোগে পাড়ি দিচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে। ইউরোপের নানান দেশে প্রবাসী বাঙালিরা সেই মা দুর্গাকে পুজো করে চলেছেন ধারাবাহিকভাবে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অর্ণব দত্ত।
1: আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মৎস্য ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনার নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের MSME, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানান।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে বস্ত্র, পোশাক, চামড়া ও জুতো, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ, কৃষিজাত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মতো ক্ষেত্রে ভারতের রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ভারতীয় বাজারে কাঠ, উল, ভেড়ার মাংস এবং কাঁচা চামড়ার মতো নিউজিল্যান্ডের পণ্যের প্রবেশাধিকারও বাড়বে। ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বাইয়ে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কানাডার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে 4র্থ দফার আলোচনা হয়। ওই বৈঠকে দুই দেশই আলোচনার গতি আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস, একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থা স্থাপনার কাজেও এটি সহায়ক হবে। দেশীয় প্রযুক্তিতে APU নির্মাণের কাজ শুরু হলে তা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধকালীন তৎপরতার প্রস্তুতি এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে 8 যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরে বার্ষিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলীয় পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা চালনার কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনায় 2047

0: সকলের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
1: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
2: যা কিছু স্বপ্ন, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পারছে আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে, যেখানে একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদনও মিলেছে। নিউটাউনের তাজ তাল কুটিরে আজ কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিগত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসে সম্পন্ন হয়েছে।
3: 500 টন মছলি গুজরাত সে হিংসা, বঙ্গাল কা হিংসা ও আসাম কা হিংসা বাংলাদেশ গিয়া। ইসকে পহলে হাম লোগ সুনতে থে কি বাংলাদেশ সে হিংসা ইয়া আতা থা, আব হামারা হিংসা বাংলাদেশ যা রাহা হ্যায়, ইয়াহি ইস দেশ কে উত্তর থি। অর আনে ওয়ালে সময় মে হিংসা কো ভি কাইসে হাম প্রমোট করে ইয়াহ কে হিংসা কো, তাকি ও পুরে দুনিয়া কে মে ছা যায়।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকা এবং উত্তরবঙ্গের ঠান্ডা জলে মাছ চাষ, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনের সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডোরের অভিন্ন ডিটেইল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000-এরও বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। উল্লেখ্য, 2017 সালে চালু হয় এই যোজনা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্স প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের সূচনা করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে মাদক বিরোধী ব্যুরো। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের এক মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। বৈরুন্দা তাহসিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1,00,000 টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ আহমদ বিন রশিদ আল মক্তমের প্রয়াণে গভীর ব্যক্ত করেছেন। তিনি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মক্তমের ভাই। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে হিমাংশ ধিলো রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতায় পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছে। গতকাল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেনিন ভালারিভারান রূপো পেয়েছিলেন। একই প্রতিযোগিতায় মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছিল। এর ফলে শুটিংয়ে ভারত এখনও পর্যন্ত মোট 5টি পদক পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক মেলায় হিমাংশু ধিল্লনকে অভিনন্দন জানিয়েছেন, অভিনন্দন জানান রুদ্রাংশ বালাসাহেব পাটিলকেও। এদিকে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আগামীকাল ভারত কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর কার্যকর হবে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। একটু পরেই আজ রাত 8টায় শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা। বিষয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস, আমাকে ভুলো না। অতিথি ডাক্তার আশিস দত্ত, তার সঙ্গে কথা বলবেন শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:45 সময় রায় না। রাত 10:10 ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানুষ ফুল। 10:45 দিলরুবা বাজিয়ে শোনাবেন অরূপ কুমার সেন। রাত 11টায় শুনবেন আধুনিক গান, শিল্পী দেবযানী লাহিড়ি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 9:30 পাবলিক স্পিক, রাত 10টায় জাপানে আয়োজিত 20তম 2026 সালের এশিয়ান গেমসের দৈনিক উল্লেখযোগ্য বিষয়, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
1: দিকুদা, 100 গ্রাম প্যাড়া দিন তো।
2: 250 গ্রামের কম দেওয়া যাবে না।
1: কিন্তু কেন?
2: মিনিমাম তো নিতেই হবে।
1: আরে দাদা, আজকাল তো ব্যাংক অ্যাকাউন্টেও মিনিমাম ব্যালেন্স চায় না। চায় না
3: ব্যাংক অ্যাকাউন্ট মিনিমাম ছাড়াই?
1: হ্যাঁ, বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, মানে BSBD অ্যাকাউন্ট, এতে নো মিনিমাম ব্যালেন্স, কিন্তু সুবিধে অনেক। ATM কাম ডেবিট কার্ড, মোবাইল আর ইন্টারনেট ব্যাংকিং, পাসবুক, চেকবুক সব পাবেন, তাও আবার কোনো চার্জ ছাড়াই।
4: দিয়ে দে, RBI বলছে BSBD অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স নেই, ম্যাক্সিমাম সুবিধা আছে।
5: The early years of life determine how much a child will develop mentally and how far they will progress in life. At our Anganwadis, children grow and develop with proper nutrition, plenty of love, fresh hot meals and learning through play. At the same time, under the Pradhan Mantri Matru Vandana Yojana, the eligible financial assistance is being deposited directly into mothers' bank accounts, ensuring safe motherhood. With the resolve of Hamari Anganwadi, Hamari Zimmedari, the 9th Rashtriya Poshan Maah is being celebrated from 9th September 2026 to 8th October 2026.
6: Desh ke har gareeb,

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয় সরকার মৎস্য ক্ষেত্রের উন্নয়নে রাজ্যকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুর কলেজে বিজেপি নেতা সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে কলেজে আজ উত্তেজনা ছড়ায়। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় রাজ্যে ভুয়ো চিকিৎসকের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত। আন্দামান সাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় আগামীকাল থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে রাজ্যে যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে তা বাড়িয়ে অন্তত 42 করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রেই একটি করে ট্রাইব্যুনাল গড়ে তোলা কমিশনের লক্ষ্য। উল্লেখ্য, আগামীকাল সুপ্রিম কোর্টে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি, এসআইআর সংক্রান্ত 13টি মামলার একযোগে শুনানি হওয়ার কথা। সেই শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। এদিকে সিপিআইএম বলেছে, ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের, ট্রাইব্যুনালের এই কাজ হতে পারে না। কমিশনই এসআইআর এর তালিকা চূড়ান্ত করার দায়িত্ব নিক বলে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দাবি জানিয়েছেন।
1: গুটিকতক মানুষের নামে এখনো সম্মতি দেওয়া যায়নি বলে বাকি সমস্ত মানুষকে বিড়ম্বনায় ফেলা হবে। লক্ষ লক্ষ মানুষ, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে, কার্যত তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা হবে। কখনো হয়? ভোটার তালিকার দায়িত্ব বরাবর নির্বাচন কমিশনের, এবং ট্রাইব্যুনালে গিয়ে এ কাজ হতে পারে না, এটা এখন নির্বাচন কমিশন স্পষ্ট বুঝতে পারছে। যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম যুক্ত বিযুক্ত করে, সেই পদ্ধতি প্রকরণ মেনে এসআইআর লিস্টটাকে ফাইনাল করুন।
0: কেন্দ্রীয় সরকার মৎস্য ক্ষেত্রের উন্নয়নে রাজ্যকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। নিউ টাউনের তাজতাল কুটিরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, রাজ্যে গত 5 বছরে মৎস্য ক্ষেত্রে যে কাজ হয়নি, মাত্র 4 মাসেই তা সম্পন্ন হয়েছে।
2: दो रोड नहीं बनवा रहे, उनका मानना था कि रोड अगर बन जाएगा तो लोग जागरूक हो जाएंगे, और जब जागरूक हो जाएंगे तो हमको कौन वोट देगा? इसलिए उसको जागरूक मत होते तो हमको लगता है बंगाल की सरकार को भी था कि ये सशक्त हो जाएंगे, सुदृढ़ हो जाएंगे, तो फिर उनको कौन वोट देगा? लेकिन आज मुझे खुशी है कि माननीय शुभेंदु अधिकारी जी के नेतृत्व में बंगाल में काम हो रहा है। हम लोगों ने आज समीक्षा किया, पिछले 5 साल में जो काम नहीं हुआ वो पिछले 4 महीने।
0: মন্ত্রী আরও বলেন, বিপুল সম্ভাবনা সত্ত্বেও সারা দেশে মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে, তবে কেন্দ্র পশ্চিমবঙ্গকে প্রথম সারিতে নিয়ে যেতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গ, গুজরাট এবং অসম এই 3 রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলেও রাজীব রঞ্জন সিং জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতন সরকারের সংকীর্ণ রাজনীতির কারণেই কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত থেকেছেন।
3: বিগত সরকার, ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত স্কিমগুলি চালু করেছেন, তাতে অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে থাকলেও পারফরমেন্স খুব পুয়ার পারফরমেন্স ছিল। মাননীয় মন্ত্রী এই রাজ্যে এসেছেন ফিশারম্যান ফিশারিজ ডেভেলপমেন্ট করার জন্য, এই রাজ্যের সার্বিক উন্নতির জন্য।
0: তিনি জানান, মৎস্য দপ্তর

0: সফরের পোর্টালে ইতিমধ্যেই 2,80,000 আবেদন জমা পড়েছে। 1,20,000 মৎস্যজীবীর নাম নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর কলেজে বিজেপি নেতা সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে পরিস্থিতি আজ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এসএফআই ও আইএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান, পাল্টা স্লোগান দিতে শুরু করেন এবিভিপির সদস্যরা। বিক্ষোভের জেরে কলেজের গেট বন্ধ হয়ে যায়, রাস্তায় অপেক্ষা করতে হয় সায়ন্তন বসুকে। ভাঙুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরোই উত্তপ্ত হয়ে ওঠে। এসএফআই ও আইএসএফ সমর্থিত ছাত্রছাত্রীদের অভিযোগ, পুলিশ কলেজের পাঁচিল টপকে ভেতরে ঢুকে তাদের উপর লাঠিচার্জ করে। আইএসএফ সমর্থিত বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করেছে বলেও তাদের অভিযোগ। তাদের সরিয়ে দেওয়ার পর কলেজের গেট খুলে পুলিশি নিরাপত্তায় সায়ন্তন বসুকে কলেজে ঢোকানো হয়, তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য এখনও জানানো যায়নি। এদিকে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পুলিশি লাঠি চালানোর অভিযোগ, এসএফআই আগামীকাল জেলা জুড়ে কলেজ ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের ডাক দিয়েছে। সংগঠনের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী ও সভাপতি রিজু রেখ দাশগুপ্ত আজ এক বিবৃতিতে একথা জানান। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও লাঠি চালনার নিন্দা করেছেন। এদিকে ভাঙুর 1 নম্বর ব্লকে মাধবপুর থানার সামনে বিজেপি ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি আজ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ আধিকারিক সহ 4 পুলিশ কর্মী আহত হন বলে অভিযোগ। তাদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, ঝিঝিরাইটে তাদের কর্মী নাজমুল মোল্লার ওপর আইএসএফ কর্মীরা হামলা চালায়। আইএসএফ অবশ্য বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী 19 বছরের পুরনো মামলায় ধৃত মিলন প্রধান রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছেন, 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন সম্পর্কিত 5টি মামলায় 18ই সেপ্টেম্বর মিলন প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাকারীর দাবি, এখনও আরও 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সব ক্ষেত্রেই বড় কোনো আইনি পদক্ষেপ এড়াতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তারা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। এদিকে খাম প্রতীক হাতছাড়া হওয়ায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 2021 সাল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খাম প্রতীকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে অন্তর্বর্তী নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন খাম প্রতীক বরাদ্দ করে। মুর্শিদাবাদের শক্তিপুর থানার সামনে আমজনতা উন্নয়ন পার্টি এজিইউপি প্রধান নওদার বিধায়ক হুমায়ুন কবিরের ধর্না চলাকালীন অভব্য আচরণের অভিযোগে দলের কর্মী হায়দার শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে গত শনিবার আগ্নেয়াস্ত্র, জাল নোট সমেত হরিহর থানার পুলিশ গ্রেপ্তার করে দলের রাজ্য সম্পাদক আশিক ইসবাল সহ 2 জনকে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় রাজ্যে ভুয়ো চিকিৎসকের সংখ্যা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের উদ্বোধনের সময় তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখতে ওই হাসপাতাল পরিদর্শন করেন। চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। পরে হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে অবসরপ্রাপ্ত এক সরকারি চিকিৎসককে ব্ল্যাকমেল করে 5,00,000 টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গিরীন্দ্রনাথ মণ্ডল নামে ওই চিকিৎসক 4 যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিতে আজ কলকাতায় পথে নামেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর কলকাতার 6 নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত লকগেট রোড সহ কয়েকটি রাস্তায় পদযাত্রা করেন তিনি। বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 71 বছর। গত প্রায় এক বছর ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। উল্লেখ্য, 1971 সালে চিত্ত বসু পরিচালিত শেষ পর্ব চলচ্চিত্রে তার অভিনয় জীবনের সূচনা। এরপর 1973 সালে দীনেন গুপ্তর মর্জিনা আবদাল্লা ছবিতে মর্জিনা চরিত্রে তার স্বচ্ছন্দ অভিনয় দর্শকদের নজর কাড়ে। স্বয়ং সিদ্ধা ও মৌচাকের মতো সিনেমা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক মিঠু মুখার্জিকে অসামান্য অভিনেত্রী হিসেবে বর্ণনা করেছেন।
1: মানে এটা মন থেকে মেনে নেওয়া শক্ত হচ্ছে। একসঙ্গে কাজ করেছে অসাধারণ অভিনেত্রী ও স্বয়ং সিদ্ধাতে যা পাঠ করেছিল ভুলবান ছিল সত্য বন্দ্যোপাধ্যায় ছায়াদেবীর সঙ্গে।
0: আন্দামান সাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে বুধবারের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে পৌঁছবে। এর ফলে আগামীকাল থেকে রাজ্যে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।
2: ব্যবস্থা হয়ে গেছে।
3: কিসের?
2: গুড্ডির ফিজের। দেখা,
3: 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
4: আরবিআই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের সেই অনুষ্ঠানে যে অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য সুস্থতা। আমাদের সকল শ্রোতা বন্ধুই শুধু তাই নয়, তাদের পরিবার পরিজন পারিপার্শ্ব প্রত্যেকে যাতে সুস্থ থাকেন সেই উদ্দেশ্যেই কিন্তু প্রত্যেক সোমবার রাত 8টা থেকে 9টায় একটি ঘন্টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসি আমরা স্বাস্থ্য জিজ্ঞাসা। হ্যাঁ, বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকেনই, তার সঙ্গে কিন্তু আপনারাও থাকেন আপনাদের নানান জিজ্ঞাসা নিয়ে। একইভাবে আজও আমরা এমনই একটি অসুখ নিয়ে কথা বলবো, যে অসুখটি যার হয় সেই মানুষটি যতটা না কষ্ট পান, তার সঙ্গে যারা রয়েছেন তার পরিজনেরা প্রত্যেকেই কিন্তু সেই অসুখের যেন কষ্টের ভাগিদার হয়ে পড়েন ক্রমশ। প্রতিকার কি, কীভাবে আমরা চিনব আগে থেকে, কিভাবে সামলে উঠব, আদৌ কি সামলে উঠতে পারব? রোগটার নাম অ্যালজাইমার্স। অনেকেই আমরা জানি বৃদ্ধ বয়সের স্মৃতিভ্রংশতা, এ তো আমাদের খুব চেনাশোনা একটা বিষয়, বয়স হয়ে গেছে ভুলে যাচ্ছে। কিন্তু তার সঙ্গে অ্যালজাইমার্স নামক এই রোগটার কি সম্পর্ক রয়েছে, কাদেরকে আমরা বলবো অ্যালজাইমার্স পেশেন্ট রোগী, আমরা আসুন আজ এই বিষয়টা নিয়ে একটি কথা বলি। আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিস দত্ত। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা।
0: নমস্কার জানাই ডাক্তারবাবু। আর শ্রোতা বন্ধুদেরকেও বলি, আপনারা তো জানেনই ফোন নাম্বার 0332210 7325, একটু বদলেছে নম্বরটা, আবারও বলি 0332107325, এই আমাদের টেলিফোন নাম্বার, ফোনে আসুন। অ্যালজাইমার্স সম্পর্কিত অথবা হতেই পারে, বুঝতে পারছেন না যে ডিমেনশিয়া নাকি অ্যালজাইমার্স নাকি সাধারণ স্মৃতিভ্রংশতা আপনার বা আপনার পরিবারের কারোর, কোনো রকম জিজ্ঞাসা থাকলে ডায়াল করুন 0332107325 এই নম্বরে। অ্যালজাইমার্স নামক রোগটি সম্পর্কিত নানান প্রশ্ন নিয়ে আমি থাকছি আপনাদের সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, বিশ্ব অ্যালজাইমার্স দিবস এই উপলক্ষে নানান জায়গায় নানান অনুষ্ঠান হচ্ছেই, আজ আকাশবাণী কলকাতাও সেই অনুষ্ঠানই করছে। আজ অনুষ্ঠানের মাধ্যমে খানিক সচেতনতা ছড়িয়ে দেওয়া আর একটু সাহস,

0: যাচ্ছি, তার জন্য আমাদের জীবনে যে আয়ু সেটা আস্তে আস্তে বাড়ছে। এই যে অ্যালজেইমার্স অসুখটা, এটা একটা আমাদের স্মৃতিভ্রম বা স্মৃতি ভুলে যাওয়া বা আমার মনে না থাকার অসুখ। তো সময় যত বাড়বে, মানে জীবনের লাইফ স্প্যান যত বাড়বে, তত নাম্বার অফ অ্যালজেইমার্স ডিজিজের যে পেশেন্ট তারাও বাড়বে। কারণ এই অসুখটা মূলত বয়স্কদের হয়ে থাকে, 60-65 এরপরে। খুব ছোট্ট একটা তথ্য বা পরিসংখ্যান যদি আমি বলি, তো ভারতবর্ষে এখন যত মানুষ আছেন তার মধ্যে 8-9 ভাগ মানুষ হচ্ছে 60-65 বছরের ঊর্ধ্বে। বাট আজ থেকে 25 বছর পরে 2050 সালের প্রজেকশন হচ্ছে যে 19 ভাগ লোক হবে এই 60-65 বছরের ঊর্ধ্বে।
1: মানে একটা বড় অংশ বার্ধক্যে,
0: 3 গুণ বার্ধক্য পপুলেশন আমাদের বাড়বে। তাহলে ঠিক সেই রকমভাবে এই বার্ধক্য পপুলেশনের নাম্বার অফ অ্যালজেইমার্স রোগীও বেড়ে যাবে। সো এই যে অ্যালজেইমার্স দিবস তৈরি করা, এর কারণটা খুব গুরুত্বপূর্ণ। কারণ লোকের মধ্যে সচেতনতা গড়ে তোলা। এখন যদি আমি বলি না, একটা বয়স্ক লোকের প্রথম 3টে কমন অসুখ, একটি স্ট্রোক, দ্বিতীয়টা ডিমেনশিয়া বা ভুলে যাওয়া, তার মধ্যে অ্যালজেইমার্স আছে, আর 3 নম্বর এপিলেপসি। এই 3টে অসুখ, সুতরাং বুঝতে পারছেন যে ডিমেনশিয়া, আমরা অনেকে স্ট্রোক সম্পর্কে সচেতন অনেকটা, আমরা তাও এপিলেপসি লোকে জানে মৃগীয় অসুখটা, বাট ডিমেনশিয়া ব্যাপারটা এতটাও কমন, বাট আমরা হয়তো সবারির মধ্যেই সচেতনতা নেই। তার কারণ অনেকে হয়তো আমরা ভাবি বাবা একটু ভুলে যাচ্ছে, বয়সজনিত হবে হয়তো, সেটা হবে। সো এই করতে করতে আমরা হয়তো অসুখটার যখন আমরা ধরা পড়ে বা জানা যায়, তখন অসুখটা হয়তো আদপেও অনেকটা পেরিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে, অসুখটা বেড়ে গেছে। খুব সহজ আর একটা পরিসংখ্যান দিয়ে আমি বলি, তাহলে পরে একটা বেশ বুঝতে পারা যাবে। এই যে আমরা এতক্ষণ কথা বলছি না, সারা পৃথিবীতে প্রত্যেক 3 সেকেন্ডে একজনের ডিমেনশিয়া ধরা পড়ছে। সুতরাং বুঝতে পারছেন কতটা কমন, আমি যদি সমস্ত পৃথিবীটার ক্যালকুলেশনে বললাম। তো এই যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়া সবগুলোই কিন্তু অ্যালজেইমার্স নয়, বাট আমি যদি পুরো ডিমেনশিয়া যে পপুলেশন, যে রোগীর সংখ্যা, তার মেইন কারণ 60-70 ভাগের কারণই হচ্ছে অ্যালজেইমার্স বলে একটা অসুখ। সো আমি ছোট করে একটু বলি তাহলে অ্যালজেইমার্স জিনিসটা কি। অ্যাকচুয়ালি অ্যালজেইমার্স জিনিসটা হচ্ছে গিয়ে যে যে ব্যক্তিটি সব মনে রাখতেন, সব কিছু ঠিকঠাক করতেন, তার দৈনন্দিন জীবনযাত্রায় কোনো অসুবিধে ছিল না, বাজার যেতেন, ঠিকমতো জিনিস কিনতেন, যতগুলো জিনিস ততগুলো নিয়ে বাড়ি ফিরতেন, ঠিকমতো টাকা পয়সা দিতেন, রিটার্ন করতেন, জিনিস কোথায় রাখা আছে ঘরের কোন ড্রয়ারে কোনটা মনে রাখতেন, যে মা এবং মাসিমা সুন্দর রান্না করতেন, এগুলো যখন আস্তে আস্তে একটু একটু করে ছোটোখাটো ভুল তাদের মধ্যে দেখা গেল, তখন বোধহয় অসুখটার সূত্রপাত হলো। দু একটা এক্সাম্পল দিই, যেমন এই যে বললাম মা আর মাসিমা খুব সুন্দর রান্না করেন, কিন্তু উনি হয়তো যদি প্রায়শই রান্নার মধ্যে গণ্ডগোল করতে আরম্ভ করলেন, বেশিরভাগ দিন আইদার তেল দিচ্ছেন না বা নুন দিচ্ছেন না বা নুনটা 2 বার দিয়ে ফেলেছেন বা বেগুন ভাজাটা জলে ভেজে ফেলেছেন। হ্যাঁ, সো যে মহিলা এতদিন ধরে যে কাজগুলো পুরো রিফ্লেক্সের মতো করে গেছেন, বলতেই হয়নি, সেও হয়তো ভাবেনি, তার মধ্যেই ছোটোখাটো ভুলগুলো এলো। যে ভদ্রলোক রোজ বাজারের থলি নিয়ে গিয়ে সুন্দর জিনিস নিয়ে আসতেন, সে আস্তে আস্তে জিনিস আনতে ভুলে গেল, অথবা থলিটা নিয়ে বাজারে গেলেন, ফেরার পথে হয়তো কয়েকটা মিষ্টি কিনে শুধু বাড়ি ফিরলেন, যেটা কেনার কথাই হয়তো ছিল না, বাট বাজারের জিনিসগুলো পুরোটাই ভুলে গেলেন, অথবা দোকানে গিয়ে খুব ফাম্বল করতে লাগলেন, কোন জিনিসগুলো বলেছিল মুদির দোকান থেকে আনতে তো ভুলে গেছি, আবার জানতে হবে, অথবা উনি হয়তো কি একটা জিনিস কিনলেন বাট সেটা যদি উনি রিটার্ন নিতে ভুলে গেলেন, ধরুন জিনিস কিনেছেন একটা 40 টাকার বা 45 টাকার, 100 টাকার নোট দিয়ে কত টাকা পাবো সেটা ভুলতে আরম্ভ করলেন,
1: ছোটোখাটো
0: হিসেবের ভুলপত্র আরম্ভ হলো। বাড়িতে রোজ উনি হয়তো একটা চাবি একই জায়গাতে রাখেন, কিন্তু সেদিন আর খুঁজে পাচ্ছেন না, প্রায়শই চাবিটা ভুলে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময় পার্সটা নিয়ে যেতে ভুলে যাচ্ছেন, বাইরে বেরোনোর সময় মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছেন, ইলেকট্রিকের বিল দিতে গেছেন কিন্তু বিলটাই সঙ্গে নিয়ে যাননি, অথবা বিলটা নিয়ে গেছেন টাকা পয়সা সঙ্গে নিয়ে যাননি। সো এই যে গুছিয়ে একটা যে কাজ করার উনার মধ্যে প্রবণতা ছিল, অথবা কাল রাতে কি খেলাম, মেয়ে দূর থেকে ফোন করে কালকে রাতে কি বলেছিল, বা সকালে উঠে আমি আমার ব্রেকফাস্টে কি ছিল, এইগুলো যখন ভুলতে আরম্ভ করলাম, তখন এটাই হলো আমাদের স্মৃতিভ্রংশ। এবারে স্মৃতিভ্রংশ অনেক রকমের মধ্যে, যে স্মৃতিভ্রংশ

0: মূলত মেমোরি দিয়ে স্টার্ট হয়, মানে আমাদের এই যে মনে রাখার ক্ষমতা, এটা দিয়ে যখন ভুল হতে আরম্ভ করলো সেটা মূলত অ্যালজাইমার্স লক্ষণ একটি।
1: তো
0: এই লক্ষণগুলোই প্রথমে প্রকাশ পায়। এবার খুব ভালো করে ভেবে দেখুন, এর মধ্যে হয়তো অনেকেই আমরা একদিন এটা করতেই পারি যে পার্সটা নিতে ভুলে গেছি, মানি ব্যাগটা নিতে ভুলে গেছি, অথবা বাইরে গেছি বাজারে তিনটে জিনিসে দুটো এনেছি। সে কিন্তু অ্যালজাইমার সবার ইচ্ছেটা নয়। হ্যাঁ, এই যে পরপর ভুলতে থাকা বা প্রায়শই ভুলে যাওয়া, সো সেই জায়গাটাকে আপনাকে আমাকে বার করতে হবে, যে মানুষটা পুরোটাই শার্প ছিলেন তার মধ্যে আস্তে আস্তে এই যে ভুলে যাওয়ার প্রবণতাগুলো দেখতে পেলাম, তখন জানতে হবে বোধহয় কিছু অসুবিধে হচ্ছে। তো এটাই অ্যাপ্রোপ্রিয়েট টাইম, মানে একটা উপযুক্ত সময় যখন হয়তো তাকে একজন ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া, যে জানার জন্য যেটা কি সত্যিই নর্মাল, এটা কি সত্যিই বয়সের জন্য, না এটা একটা শুরু হচ্ছে কোনো স্মৃতি ভুলে যাওয়ার অসুখ বা অ্যালজাইমার্স কিনা।
1: ডাক্তারবাবু, এই অ্যালজাইমার্সটা কি তাহলে বয়সের সঙ্গে সঙ্গেই আসে? অর্থাৎ অনেক রোগ আমরা দেখি যেগুলো বয়সজনিতই বটে, বয়সের সঙ্গেই আসে, অনেক অসুখ থাকে যেটা ছোটবেলাতে বা এনি টাইম যে কোনো সময়ে বা জীবনের স্প্যানের মধ্যে আসতে পারে। অ্যালজাইমার্স কি শুধুমাত্র বয়সকালেই হয়, এবং হলেও মোটামুটি কোন বয়স থেকে এই ভুলে যাওয়াটাকে আমাদেরকে একটু নজর করতে হবে?
0: একদম, দেখুন অ্যালজাইমার্স অসুখটা মূলত হচ্ছে বয়স্কদের। হ্যাঁ, কিছু ভুলে যাওয়ার অসুখ আছে যেগুলো আরও আর্লি এজে আসতে পারে, কিন্তু অ্যালজাইমার্স ইউজুয়ালি ইয়াং বয়সে হয় না, এটা মূলত বয়স্কদের অসুখ। সো বয়স্ক মানে আমরা ধরেই রাখি যে রিটায়ারমেন্ট হয়ে গেছে বা 60-65 60-65 বয়স এরপরে, এবং যত বয়স বাড়তে থাকে তত কিন্তু অ্যালজাইমার্সের প্রবণতা বেশি থাকে। মানে আমি যদি বলি যে 60-70 বছরের বয়সের মধ্যে যতজনের অ্যালজাইমার্স হবে, 70-80 বয়স হলে তাদের কিন্তু আরও বেশি চান্স, আবার 80 যারা পেরিয়ে গেলেন তাদের চান্স আরও বেশি। সো অ্যালজাইমার্স মূলত কি হয়, এখানে আমাদের ব্রেনে কতকগুলো সেল বা কোষ সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো বয়সের সঙ্গে এই ডিজেনারেটিভ প্রসেস, ডিজেনারেশন মানে ব্রেন সেলগুলো শুকিয়ে যাওয়া, তো সেই যে শুকিয়ে যাওয়া সেইটা হচ্ছে কি, ন্যাচারালি বয়স না হলে তো শুকিয়ে যাবে না, অন্য কোনো কারণে আর্লি এজে হতে পারে, বাট অ্যালজাইমার্স অসুখটা মূলত বয়স্কদের মধ্যেই দেখতে পাওয়া যায়।
1: এই সেল আর তৈরি কোনোভাবেই করা সম্ভব নয়।
0: দেখুন ব্রেন একটা ইউনিক জিনিস, আমরা এই যে বলি না আমি যে ভগবান আমাদের এত যে অর্গ্যান রয়েছে তার মধ্যে শুধুমাত্র ব্রেনটার ওপর একটা হেলমেট দিয়েছে, মানে স্কাল শক্ত, তার কারণ হচ্ছে ব্রেনটা সব থেকে ভাইটাল, হেড অফিস তো বটেই, সব কিছু কন্ট্রোল করছে। আর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, ইউজুয়ালি ব্রেন টিস্যু একবার চলে গেলে পরে আর ইউজুয়ালি রিপ্লেস হয় না। হ্যাঁ, এটা হয় যে চারপাশের যে সেলগুলো রয়েছে, ধরুন আমি কথাই বলছি একটা জায়গার, আমি কথার কথা বললাম যে 10,000 নিউরন নষ্ট হলো, তো তার চারপাশে যে আরও 1,00,000 নিউরন রয়েছে তারা ওর কাজটা হয়তো করে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, সেটা হয়ে যাবে, বাট ওই 10,000 নিউরনটা কিন্তু তৈরি হয়ে যাবে না, এই চারপাশের সেলগুলো আপনার চেষ্টা করছে, তারা একটা প্লাস্টিসিটি ডেভেলপ করে, যে একটা সেলের মধ্যে অ্যাডাপ্টেশনস যে বেশি আরও কাজ করে দেওয়ার প্রবণতা। এই ধরতে পারেন চার ভাই, এক ভাই হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে পড়লো, তো তিন ভাই মিলে কম্পেনসেট করছে যাতে চার ভাইয়ের মিলিত জিনিসটা ঠিকঠাক চলে। এইবারে সময়ের সঙ্গে যখন সেলগুলো আরও কমতে থাকে তখন বুঝতেই পারছেন যে সারাউন্ডিং সেলসের তখন অতটা কম্পেনসেট করার, মানে একেবারে ওটাকেই ঠিক রাখার মতো তো ক্ষমতা থাকে না, সেই জন্যই ব্রেনটাকে সতেজ রাখাটা খুব দরকার। এই যে কী করে আমরা আসবো আস্তে আস্তে, কী করে আমরা অ্যালজাইমার্সকে প্রতিহত করতে পারি, কী করে আমরা ইচ্ছে করলে পরে আমরা আমাদের মেমোরিটাকে আরও ভালো রাখতে পারি, কারণ এটা তো ভগবান দিয়েছে চেষ্টা করা যতটা এটাকে ঠিকঠাক করে বাঁচিয়ে রাখা যায়, কারণ এইটা বেঁচে থাকলে, মেমোরি ঠিক থাকলে আমরা অনেক সুস্থ জীবনযাপন করতে পারবো।
1: মানে যে শব্দবন্ধটা আমরা ব্যবহার করি গড গিফটেড বলে, আসলেই ভগবানের ওই গিফট করা জিনিস হলো ব্রেন, সুতরাং তাকে একটু যত্নে রাখাটাও খুব দরকার। আসবো সে যত্নের কথায়, তার আগে এই অ্যালজাইমার্স নিয়ে আরও একটু কিছু জানি। ডাক্তারবাবু, এটা কাদের হয়, মানে আমরা কি সচেতন থাকতে পারি যে আমার এই এই অসুখগুলি আছে তার সঙ্গে অ্যালজাইমার্স আসতে পারে, বা এটির বংশগতি আছে কিনা, আমার বাবা ঠাকুর দাদা কারোর ছিল কিনা, একটু যদি এটা বলেন।
0: দেখুন অ্যালজাইমার্স যেটা বয়সে হয় তো ন্যাচারালি বয়সে যে কোনো মানুষেরই হতে পারে, বংশগতির ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কিছু জিন আছে যেগুলো যদি কারো থাকে সেখানে দেখা গেছে।

0: তাদের অ্যালজাইমার্সের প্রবণতা বেশি থাকে। হ্যাঁ, আমি নাম আসছি না, অ্যাপোই জিন বলে এরকম কিছু আছে, বাট এটা না সিঙ্গেল কোনো জিন নয়। মানে ধরুন সিঙ্গেল জিন বলতে বোঝাই আমরা এরকম যে আমার একটা, আমার ধরুন একটা অসুখ আছে, তো আমার সেটা একটা জিন দিয়ে বহিঃপ্রকাশ হয়েছে, তো ন্যাচারালি সেই জিনটা আমার পরের জেনারেশনে গেলে পরে তারও বহিঃপ্রকাশ হবে যদি সেটা ডমিন্যান্ট হয়। হ্যাঁ, মানে সে মায়ের কাছ থেকে যেটা পেয়েছে আর বাবার কাছ থেকে যেটা পেলো তাদের মধ্যে যেটা ডমিন্যান্ট হয়, যদি বাবার
1: প্রত্যক্ষ
0: ছোটবেলায় আমরা পড়েছিলাম ক্লাস এইটে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলে পড়ানো হয়, সেই জিনিস হবে। বাট ডিমেনশিয়ার মধ্যে অ্যালজাইমার্স এটার কিছু ভালনারেবল জিন আছে, বাট এটা কিন্তু সিঙ্গেল জিন রিলেটেড, মানে মনোজেনিক নয়। হ্যাঁ, মানে একটাই জিন ট্রান্সফার হলো বলে তার অ্যালজাইমার্স হবে এরকম নেই, অনেকগুলো জিন আছে যেটা আমাদেরকে ভালনারেবল করে যে অ্যালজাইমার্স হওয়ার জন্য। হ্যাঁ, সো অনেক সময় থাকে, অনেকে এসে বলে যে ডাক্তারবাবু সেম জিনিস আমি দাদুর মধ্যেও দেখেছি যে দাদু শেষ দিকে ভুলে গেছেন, তো আজকে আমার বাবার হয়েছে, বা জিঠুকেও আমি দেখেছি আজকে আমি হয়তো বাবাকে প্রত্যক্ষ করছি যে এরকম ভুলে যাচ্ছে। এখন এরকম কিছু হয়তো ফ্যামিলিতে থাকে যেখানে যদি এই একাধিক জিনগুলো যদি একসঙ্গে থাকে তাহলে তাদের মধ্যে একটু ভালনারেবিলিটি, মানে হওয়ার প্রবণতা বেশি থাকে, বাট এটা জেনে রাখুন যে কোনো সিঙ্গেল জিন ডিসঅর্ডার কিন্তু এটা নয়। সুতরাং একাধিক জিন যদি একসঙ্গে এলো এবং যদি ভালনারেবিলিটি প্রকাশ পেলো সেই জিনে তাহলে পরে হতে পারে। এটা গেল জেনেটিক বা বংশগতির ব্যাপার। এইবারে দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আমরা কি অ্যালজাইমার্স অসুখটাকে প্রতিরোধ করতে পারি, তো এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কোনো অসুখ হয়ে গেল আর তার আগে থেকে আমি তার প্রতিরোধ করলাম এটা হচ্ছে সব থেকে ভালো। হ্যাঁ, সেই একটা ইংরেজিতে কথা আছে, প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর, সো অলওয়েজ প্রিভেনশানের জন্য ভাবনা চিন্তা। এইবারে দেখুন, এমন নয় যে আমি যা যা বলছি এগুলো করলে আপনার কোনো দিন অ্যালজাইমার্স হবে না, বাট কিছু দেখা গেছে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, হ্যাঁ, যেগুলোতে সাধারণত অ্যালজাইমার্সের জন্য প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং সেগুলো যদি আমরা প্রতিরোধ করি বা আমরা যদি তার ঠিকমতো যত্ন নিই, কন্ট্রোলে রাখি, তাহলে পরে হয়তো অ্যালজাইমার্সের প্রবণতা কম থাকবে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে কতগুলো বলি। খুব কমনের মধ্যে হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার, ব্লাড সুগার। তো এখন অনেক এল্ডারলি পপুলেশনে কি হয়, অনেকেই, মেজরিটি লোকই প্রেশার সুগারের ওষুধ খেতে হয়, সবাই নয় বাট অধিকাংশই। তো যাদের সুগার রয়েছে আর প্রেশার রয়েছে, এদের সুগার এবং প্রেশার কিন্তু খুব ভালো করে কন্ট্রোল করা উচিত, কারণ না হলে পরে দেখা গেছে যে যাদের অ্যালজাইমার্সের মধ্যে প্রেশার সুগারের কন্ট্রোল নেই তারা কিন্তু অ্যালজাইমার্স অসুখটার গতিটা তাড়াতাড়ি খারাপ হওয়ার দিকে দেখা গেছে। সো আগে থেকেই আপনি তাহলে পরে সুগার প্রেশারটা কন্ট্রোল,
1: এত কমন, বহু মানুষের সুগার এবং প্রেশার রয়েছে,
0: হাজারো অন্য অনেক অসুখ সুগার প্রেশার থেকে হতে পারে, স্ট্রোক হয়, মানুষের হার্টে হয়, চোখে অসুবিধে হয়, বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু অ্যালজাইমার্সের মতো জিনিসটাকেও কিছুটা বোধহয় প্রতিরোধ করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমাদের কিছু অভ্যেস, না বদভ্যেস বলবো, যাই হোক, হোয়াট এভার, এই দুটোর মধ্যেই ধরুন যে স্মোকিং অ্যান্ড এক্সেস অ্যালকোহল কনজাম্পশন, তো এটা যদি থেকে থাকে তো আপনি স্মোকিংটা ছেড়ে দিন, সিগারেট, বিড়ি, তামাক খাওয়া ছেড়ে দিন। এবং সঙ্গে সঙ্গে যদি আপনার মনে হয় যে আপনি বিয়ন্ড সোশ্যাল লিমিট এক্সেসিভ অ্যালকোহল খান, তাহলে সেটাকেও কম করুন,
1: কারণ অতিরিক্ত মাত্রায়
0: মাত্রাতিরিক্ত মদ্যপান ছাড়াও স্মোকিং, এটা একটা কিন্তু অ্যালজাইমার্সের সঙ্গে বড় রিলেশন রয়েছে। হ্যাঁ, স্থূলতা এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, মানে একটুখানি ওবেস এবং তার সঙ্গে একদম শারীরিক কাজকর্ম না করা, এদের মধ্যেও দেখা গেছে ভবিষ্যতে এরকম যাদের অ্যালজাইমার্স হয়েছে তাদের যখন আমরা ব্যাকওয়ার্ডে দেখতে যাই তখন দেখি যে হ্যাঁ, এদের একদম ফিজিক্যালি অ্যাক্টিভিটি খুব কম ছিল। হ্যাঁ, সো রিটায়ারমেন্ট,
1: শারীরিকভাবে সক্ষম থাকাটা
0: খুব দরকার, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বজায় রাখাটা খুব দরকার। আর একটা বড় জিনিস হচ্ছে গিয়ে একটা সোশ্যাল নেটওয়ার্কিং, মানে সোশ্যাল মিক্সিং, এটা খুব দরকার, যেটা আজকের যুগে
1: মেলামেশা,
0: একদম সামাজিক মেলামেশা, যেটা আজকের যুগে খুব কমতে বসেছে, পার্টিকুলারলি শহর কেন বলবো, ছোট শহর এবং গ্রামেও হয়ে গেছে, আজকাল আমরা খুব বেশি কমিউনিকেট করি না, খুব বেশি খেলি না, খেলার খেলার মাঠটা চলে গেছে, হ্যাঁ, একসঙ্গে বন্ধুত্ব সেটাও চলে গেছে, আস্তে আস্তে বড় হয়ে তখন যে একসঙ্গে বয়স্ক লোকেদের বসে কথা বলা, বিকেলের আড্ডায় বসে যে একটা গল্প করা,
1: সেই চণ্ডী মণ্ডপের কনসেপ্টটি উঠে
0: গেছে। তো এই যে আমরা একে অপরের সঙ্গে কথা বলতাম না, কথা বলা মানে হচ্ছে গিয়ে আমরা ঠিক মেমোরি।

0: শরীরটাকে আমাদের ঝালিয়ে নেওয়ার মতো ব্যাপার, তো সেই জিনিসটাও আমাদের চলে গেছে। তো আপনি রিটায়ার করেছেন ঠিক আছে, বাট আপনার ব্রেনটা তো রিটায়ার করেনি, তো আপনি ব্রেনটা তো একই রয়ে গেছে। ভগবান যেটা দিয়েছে, আপনি এখন আপনার ব্রেনটা রাদার এনরিচড, আরও অনেক নলেজ নিয়ে, অনেক কিছু নিয়ে ব্রেনটা একদম ভরপুর পরিমাত্রায় রয়েছে। তো সেইটাকে ইউজ করা, সেইটার নেটওয়ার্কটাকে বজায় রাখা, হ্যাঁ, তো এই সেগুলো। সেকেন্ড, দেখুন আমরা থাকি যে কিছু কিছু লোক, আমাদের একটা করে প্যাশন থাকে, তো কেউ একটা বাদ্যযন্ত্র বাজায়, কেউ বই পড়তে ভালোবাসে, হ্যাঁ, কেউ বাগান করতে ভালোবাসে, তো অনেক সময় হয় বয়স্ক লোক এগুলো থেকে নিজেকে গুটিয়ে নেয়, হ্যাঁ, বাট আপনি ওইগুলো কাজকর্মের মধ্যে নিজেকে রাখুন, সেই কাজকর্মের জ্ঞানগুলো নিজের মধ্যে নিন, আবার নতুন করে, আবার নতুন করে একটা সেকেন্ড ইনিং শুরু করুন, তাহলে পরে মেমোরি নেটওয়ার্ক হবে। আপনার মতো চারজন সমমনস্ক লোকের সঙ্গে আপনি একসঙ্গে আলোচনা করুন, বাড়ির ছেলে মেয়ের সঙ্গেও অ্যাটলিস্ট ডিনার টেবিলে একসঙ্গে খেতে বসুন, বসে দুটো কথা বলুন, হ্যাঁ, ডিনারের শেষে বাবা কেমন আছো, মা কেমন আছো, এটাও কিন্তু একটা বড় মাত্রায় সাইকোলজিক্যালি তাদের হেল্প করে, হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে অ্যালজাইমার্স হলে মানুষ নিজেকে গুটিয়ে নেয়, হ্যাঁ, তারা কথা বলতে চায় না, তারা চায় না যে আমার ভুলটা কেউ ধরা পড়ুক, বা আমার ভুলের জন্য অন্য কেউ এটা থেকে ব্যতিব্যস্ত হোক, তো কথা না বললে তো আপনি জানতেও পারবেন না তাদের মধ্যে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার যদি একটা সোশ্যাল লাইফ ভালো থাকে, সোশ্যাল লাইফ বলতে গেলে আপনি আপনার সমমনস্ক মানুষের সঙ্গে মেলামেশা, নেটওয়ার্কিং তৈরি করা, বাড়ির পরিবারের সঙ্গে তার একটু কথাবার্তা বলা, একটু গল্প, আপনি যে কাজ ভালোবাসতেন সেটাকে করে যাওয়া, এগুলো, এবং এডুকেশনের লেভেলটাকে যদি বাড়ানো যায়, যদিও অ্যালজাইমার্স সবারই হতে পারে, শিক্ষিত এবং একটু কম শিক্ষিত মানুষ তাদেরও হতে পারে, বাট দেখা গেছে যে ব্রেন নেটওয়ার্ক যাদের ডেভেলপ করবে ওয়েল ডেভেলপড পড়াশোনার মধ্যে, তাদের মধ্যে কিন্তু অ্যালজাইমার্সের প্রবণতা কম থাকে।
1: অর্থাৎ মস্তিষ্কের কাজ করানোটা খুব দরকার, মস্তিষ্ককে সচল রাখা,
0: যেটা দিয়েছে তাকে সচল রাখতে হবে, একদম সেটা।
1: আমরা এবারে একটু টেলিফোনে আসি, বাকি কথা তারপরে হবে নিশ্চয়ই। 0332210735, 0332210735 কে রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ,
2: সরিষ্কি নমস্কার, আমার ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার,
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলগড় থানার ঠাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমেন দাস বলছিলাম।
1: বলুন বলুন।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমার বয়স 60+, তো আমার কি হয়, আমি মনে করুন বাড়ি থেকে আমি কোথাও বেরিয়ে যাচ্ছি, তো আমি ঘরগুলো সব তালা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, তো কিছুটা যাওয়ার পরে আমার মনে হয় যে আমি ঘরে বসে তালা দিলাম, তো ফের কিছুটা ঘুরে আবার আমাকে ঘুরে আসতে হয়, এটা আবার দেখতে হবে হ্যাঁ তালা দিয়ে দিতে, তাহলে এই সঙ্গে আমাকে দুই তিনবার এবং ঘুরে ঘুরে আসা যাওয়া করতে হয়, তো এই জিনিসটা কেন হয়, এটা কোনো প্রতিকার আছে কিনা সেটা আমার খুব দরকার ছিল জানার।
0: একদম, আমি আপনার প্রবলেমটা নিয়ে বলি। আপনার যেটা একটা প্রবলেম না, এটা ভুলে যাওয়ার প্রবলেম নয়, হ্যাঁ, এটা একটা আমরা বলি এটাকে অবসেশন, মানে অবসেশন মানে হচ্ছে গিয়ে যে আমি ঠিকমতো কি তালাটা লাগিয়েছি, পাঁচবার টেনে দেখলাম, দেন তারপরে আবার আমি বাইরে গেলাম, মনে হলো সত্যিই কি লাগালাম, মনে হয় লাগাইনি, আর একবার যাই, হ্যাঁ, সো গিয়ে দেখলাম। এটা আপনি যেমন তালা নিয়ে বললেন না, এটা অনেকের মধ্যে এই অবসেশনটা অন্য অনেক মানে ক্ষেত্রেই থাকতে পারে, যেমন অনেকে থাকে রান্নাবান্নার শেষে মিনিমাম 3-4 বার গ্যাসের নবটা দেখে বন্ধ হয়েছে কিনা, হ্যাঁ, মেনটা বন্ধ করেছে কিনা, অনেকে দেখে আসে মেন গেটটা কি বন্ধ করলাম, আর একবার দেখে আসি ভেতর থেকে, হ্যাঁ, লাইক এরকম হয়েছে কিনা, তো এই যে বারবার অনেকে ভাবেন যে হাতটা কি ঠিক করে ধুয়েছি, তো 5 বার হাতটা কিন্তু ধুতে থাকেন, যেটা খুব কমন অ্যাকচুয়ালি হয়, বারবার হ্যান্ড ওয়াশ করা বা এটা, সো এটাকে বলে অবসেশন, হ্যাঁ, এবং এই অবসেশনের জন্য আমাদের মধ্যে একটা কম্পালসান হয়, এই যে আপনি ফিরে এসে আবার দেখেন না, এটা কম্পালসান, মানে আপনাকে আবার ফিরে এসে দেখতে হয় যে জিনিসটা ঠিক হচ্ছে কিনা, সো এই অসুখটাকে চিকিৎসার পরিভাষায় বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা আপনি অবসেশন বলুন কম্পালসান বলুন, এই অসুখ, হ্যাঁ, এটা একদমই ভুলে যাওয়ার অসুখ নেই, আপনি একদম মনে রেখেছেন, সব কিছু মনে রেখেছেন বলেই না আপনি আবার গিয়ে ঘুরে ঠিক জায়গায় গিয়ে দেখতে পারছেন তালাটাকে, সো এটা ভুলে যাওয়ার অসুখ নয়, এটা একটা অসুখ এবং এর চিকিৎসে সম্ভব। আপনি, আমি বলবো যে সত্তর কোনো নিউরোলজিস্ট বা কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞর সঙ্গে আপনার সমস্যাটা নিয়ে কথা বলুন, এবং এটার খুব সুন্দর চিকিৎসা সম্ভব, বাট এটা কোনো ভুলে যাওয়ার অসুখ নয় বাবা। হ্যাঁ,
1: বাহ, এটা নিশ্চয়ই সৌমেনবাবু আপনি আশ্বস্ত হলেন ডাক্তারবাবু বলেই দিলেন যে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া নয় এটা, আপনি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। কে রয়েছেন, নমস্কার।
3: নমস্কার, নমস্কার।

0: যিনি আছেন, আপনার রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দিন প্লিজ।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন বলুন। বলুন বাদল বাবু।
2: হ্যাঁ নমস্কার বলুন। আচ্ছা আচ্ছা বাদলবাবু, অ্যান্টিবায়োটিক ইউজের সঙ্গে অ্যালজাইমার্সের কোনো ডিরেক্ট রিলেশন নেই, কারণ অ্যান্টিবায়োটিক্স জিনিসটা হচ্ছে একটা জীবাণুকে মারার জন্য কোনো একটা ওষুধ। হ্যাঁ, অ্যালজাইমার্স হচ্ছে ব্রেনে আমাদের একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে যেখান থেকে পার্টিকুলার লোব, সেই লোব থেকে এবং সারাউন্ডিং জায়গা থেকে আমাদের কিছু স্নায়ু কোষ, তার সময়ের সঙ্গে স্নায়ু কোষগুলো কমে যাওয়ার জন্য হতে পারে। সো ডিরেক্ট অ্যান্টিবায়োটিকের সঙ্গে অ্যালজাইমার্সের কোনো রিলেশন এখনও পর্যন্ত এস্টাবলিশড কিছু নয়, এটা বয়সের সঙ্গে স্নায়ু কোষ চলে যাওয়ার জন্য হতে পারে।
0: ডাক্তারবাবু, আপনি শুরুর দিকে বললেন যে ছোট ছোট ভুলগুলো থেকেই আমাদের বুঝতে হবে যে একটা কিছু ইন্ডিকেশন হলেও হতে পারে। ধরা যাক এই শুরুর দিকে ছোট ছোট ভুলগুলো, রান্নায় ঠিকঠাক করে নুন বা চিনি দিতে ভুলে যাচ্ছি বা এই রকম, পরবর্তীতে যদি এগুলিকে আমরা না রিকগনাইজ করি না চিনতে পারি, এর পরবর্তীতে কি হতে পারে, কতটা সিভিয়ার হতে পারে সেটা যদি একটু জানান। যে অ্যালজাইমার্সকে যদি আমরা নেহাতে ভুলে যাওয়া আচ্ছা ঠিক আছে বলে রেখে দিই, পরবর্তীতে কি হতে পারে?
2: দেখুন, এটা শুরুতে আমি একটা কথা বলি যে অনেকেই হয়তো এই কথাগুলো শুনে হয়তো মনে করছেন যে আগেও বললাম যে আমি তো একটা দিন ভুল করেছি তা আমার কি অ্যালজাইমার্স হয়ে গেছে, সেটা নয়। জিনিসটা হচ্ছে গিয়ে যে বয়সের সঙ্গে অনেকেই একটা কমন আছে যে আমি ভুলে যাই, বোধ হয় বয়সের জন্য হচ্ছে। তো একটা টার্ম রয়েছে যে বয়স হলে পরে মানুষ কতটুকু ভুলতে পারে বা দু একটা জিনিস ভুলতে পারে কি না, আমি অ্যাটেনশান দিচ্ছি না বলে ভুলছি সেটা আলাদা। বাট আমি যদি খুব ফ্রিকোয়েন্টলি ভুলতে থাকি, আমি যদি খুব ফ্রিকোয়েন্টলি এমন ভুলছি যেটা আমার ডে টু ডে লাইফটাকে অ্যাফেক্ট করছে, তখন কিন্তু সেটা সিগনিফিক্যান্ট। এইবারে এই ভুলে যাওয়ার ব্যাপারটা, এইবারে আপনি যেমন বললেন প্রোগ্রেস, আমরা সাধারণত ডিজিজটারও একটা স্টেজিং রয়েছে। হ্যাঁ, তো স্টেজিং হচ্ছে অ্যালজাইমার্স হওয়ার আগে যেটা হয় সেটাকে আমাদের ছোট ছোট জিনিসে ভুল হতে থাকে। হ্যাঁ, তো সেটাকে আমরা চিকিৎসার পরিভাষায় বলি মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ, মানে খুব অল্প অল্প হালকা ভুল, বাট সেটা হয়তো বোঝা যাচ্ছে যে নর্মাল বয়সের জন্য নয়, হ্যাঁ সাটল ভুল হচ্ছে। তো এই সময় না, এই সাটল ভুলগুলো যেহেতু তখনও অনেকটাই ব্রেন ইন্ট্যাক্ট, তো যার হচ্ছে সে অনেক সময় সেটাকে হাইড করার চেষ্টা করে। সো আপনি হয়তো তাকে জিজ্ঞেস করলেন যে মা কালকে রাতে তুমি খেলে তো, কি খেয়েছিলে? তো তখন হয়তো উনি বললেন হ্যাঁ খেয়েছিলাম, ওই তো যা খাই রোজই খাই, হ্যাঁ এই রকম রয়েছে। হ্যাঁ, কালকে তো বোন ফোন করেছিল, বোন ফোন করে কি বলল? হ্যাঁ কি আর বলবে, ওই নর্মাল যেমন বলে। হয়তো আগের দিনে বোন একটা ইম্পর্ট্যান্ট কথাই তার দাদাকে বলতে চেয়েছে, যেটা দাদাকে বলে দিও যে এবারের পুজোতে আমি আর যাচ্ছি। তো উনি কিন্তু সেটা আর আনলেনই না, এত বড় ইম্পর্ট্যান্ট কথা যে একটা মায়ের মেয়ে সে বাড়ি আসবে দাদাকে এটা বলতে হবে, উনি হয়তো বেমালুম সেটা ভুলে গেলেন এই ইম্পর্ট্যান্ট। তো এই রকম যখন ভুল শুরু হলো আস্তে আস্তে, তো ইনিশিয়াল স্টেজটা হলো হচ্ছে গিয়ে এরকম ছোটোখাটো ভুল, অল্প বিস্তর ভুল, এবং অনেক সময় ধরতে পারাটা ডিফিকাল্ট, আই ডু এগ্রি। এবং বাট এই অল্প সাটল জিনিসের মধ্যে যদি পৌঁছানো যায়, তখন ন্যাচারালি কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞ এটাকে অ্যানালাইজ করতে পারেন। কিছু আমাদের টেস্ট রয়েছে, আমি আসবো, যেগুলো দিয়ে এটা বুঝতে পারা যায়। সেকেন্ড, যখন অসুখটা আরেকটু প্রোগ্রেস করে গেল, তো তখন আমরা তিনটে ভাগে অ্যালজাইমার্সকে ভাগ করি, একটাকে মাইল্ড, একটা মডারেট, একটা সিভিয়ার। মানে বাংলায় বললে একটা অল্প, একটা মধ্যম মাত্রা, আর একটা খুব এক মানে অ্যাডভান্সড হয়ে গেছে চরম মাত্রায়। সো যখন মাইল্ড থাকে তখন এরা সাধারণত এই ভুলে যাওয়া জিনিসগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। হ্যাঁ, এবারে আমাদের যে মেমোরিটা আছে এটা একটা লেয়ারে হিসেবে হয়ে থাকে না, আমাদের যেমন কম্পিউটার আছে, কম্পিউটারে যেমন একটা হার্ড ডিস্ক আছে, সেই রকম মেমোরিতে একটা আমাদের হার্ড ডিস্ক আছে ধরে নেওয়া, অ্যান্ড কম্পিউটারে একটা র্যাম বলে জিনিস আছে, হ্যাঁ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হ্যাঁ তার থেকে কিছু জিনিস হার্ড ডিস্কে রাখা যায়। সেরকম আমরা নিরন্তর প্রতিদিন যে শিখি তার মধ্যে কিছু জিনিস আমরা যখন রাতে ঘুমাই তখন সেটা কনসলিডেশন হয়ে আমাদের মেমোরির এই থাকে থাকে সাজানো থাকে। এই জন্য মানুষ যখন ভুলতে শুরু করে তখন মোস্ট সুপারফিশিয়াল মানে সব থেকে ওপরে যেটা আছে,

0: সেটা ভুলতে আরম্ভ করবে,
1: মানে সবচেয়ে সম্প্রতি যা ঘটেছে।
0: একদম, আমি যদি বলি যে একটা টেবিলের উপরে বইগুলো সাজানো আছে মেমোরির জন্য, তো সবথেকে উপরের বইটা যেটা সেটা আমি ভুলবো, উপরের বইটা কি না তো আমি সাম্প্রতিক যা জিনিস শিখেছি, তো আমি সাম্প্রতিক কি শিখেছি না তো কাল রাতে কি খেয়েছিলাম সেটা ভুলে গেলাম, সকালে ব্রেকফাস্টে কি ছিল ভুলে গেলাম, ছেলে মেয়ে কি বলেছিল ভুলে গেলাম, তো সেই জিনিসগুলো হতে থাকলো। তারপরে ন্যাচারালি তার পরের লেয়ারে আসবে, তখন আমি নেমিং মানে নামগুলো ভুলতে আরম্ভ করলাম। হ্যাঁ, যে বৌমার নামটা কি, উনি পরে এসছেন জীবনে, সুতরাং উনার নামটা আগে ভোলার চান্স বেশি, তারপরে ছেলে মেয়ের নাম ভোলার, তারপরে হাজব্যান্ডের নাম ভোলার, এইরকমভাবে প্রোগ্রেসিভলি দেখা যায় যে যিনি আগে এসছেন লাইফে তাকে হয়তো মানুষ অনেকটা মনে রাখে শেষ পর্যন্ত, কারণ যদি তবে তারা কানেক্টেড থাকে। মানে আমি কথা বলি, অনেক সময় আমরা শুনি যে ছেলে মেয়ে খুব অভিমানের সুরে বলে যে মা আমাদের ভুলে গেছে কিন্তু মামাকে মনে রেখেছে। হ্যাঁ, আসলে মামা না অনেক আগে এসছে জীবনে, তারা তো তখন ছেলেবেলায় ভাই বোন, তো সুতরাং সেই মামা যদি মায়ের সঙ্গে কানেক্টেড থাকে মানে খুব কমনলি, তাহলে উনি কিন্তু ভাইকে মনে রাখবেন বা দাদাকে মনে রাখবেন, হয়তো ছেলে মেয়ে তো পরে এসছে লাইফে না, তো সেই জায়গাটা থেকে হয়তো ভুলতে থাকে। তো ভুলতে যাওয়ার প্রবণতাটা এইরকম, ঠিক ওপরের বইটা আগে যাবে তার নিচের বইটা, এইরকমভাবে আস্তে আস্তে আমরা ভুলতে থাকি। এবং যত ভুলতে থাকি তাহলে যত নিচে যেতে থাকলো তত আমরা কী হলো না তো ওয়ার্ডগুলোকেও ভুলতে থাকি, তখন এক্স্যাক্ট নাম বলতে পারি না। ধরুন আপনি এক গ্লাস জল চাইছেন, তখন বলে ওইটা দে ওইটা, আরে আরে ওইটা, মানে উনি বলতে চাইছেন যে ওই যে রাখা আছে জলের বোতল সেটা থেকে আমাকে একটুখানি জল,
1: শব্দগুলোই হারিয়ে যায়,
0: জলের বোতল ওই জিনিসটাই ভুলে গেছেন, বা এক কাপ চা দাও এই যে কাপ এটা হয়তো ভুলে গেছেন, উনি বলেন আরে দাও না ওইটার মধ্যে ঢেলে দাও, হ্যাঁ আরে ঢালো না, হ্যাঁ কোথায় ঢালবো, জিনিসটা কি এটা যে চা এটাই ভুলে গেছেন। হ্যাঁ, হয়তো স্ত্রীকে বলছেন চশমাটা দেওয়ার জন্য, বলছেন আরে ওইটা পরবো দাও না, হ্যাঁ ঠিক আছে, তো স্ত্রী বলছেন কোনটা, তখন বলছে আরে এই তো এরকমভাবে পরে, মানে একটু দেখিয়ে যেরকমভাবে চশমাটা পরা হয়। হ্যাঁ, তো এটা কিন্তু তখন ডিজিজটা আর একটু
1: জিনিসের
0: একটা একটা করে ওয়ার্ড
1: নাম,
0: এক্স্যাক্টলি তখন হলো কি ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি স্টার্ট হলো, মানে এক্স্যাক্ট নেমিং ওয়ার্ডটা কি সেই ওয়ার্ডটা আমি বলতে পারছি না, তো তার জায়গায় আমি এটা ওটা সেটা এই করে যাচ্ছি, বাট এক্স্যাক্টলি জিনিসটা কি সেইটা আমি কিন্তু নামটা আমি বলতে পারছি না। এবং ন্যাচারালি সেখান থেকে আস্তে আস্তে রিলেশনগুলো ভুলে গেলেন। হ্যাঁ, সঙ্গে হয়তো হাজব্যান্ড এসেছে, জিজ্ঞেস করছে যে উনি কে, ওটা ছেলে, তো হাজব্যান্ডকে হয়তো ছেলে বলছেন, তার কারণটা হচ্ছে গিয়ে যে উনি যে স্বামী এই ওয়ার্ডটা হয়তো হাজব্যান্ডটা ভুলে গেছেন, হ্যাঁ বাট ছেলে শব্দটা ওর মধ্যে হয়তো এনে ফেলেছেন। তো প্রথম প্রথম যখন এটা শুরু হয় ওয়ার্ডের ভুলে যাওয়ার, তখন অনেক সময় এরা এটাকে সাপ্রেস করারও চেষ্টা করে, এটাকে বলে কনফ্যাবুলেশন, মানে উল্টো কিছু বলে দেওয়া। হ্যাঁ, ছেলে জিজ্ঞেস করলো মা বাবা তোমাকে যে বলেছিলাম সকালে কি তুমি ওই যে আমাদের দুধ দিয়ে যায় ওকে পয়সাটা দিয়েছো, হ্যাঁ, তো উনি হয়তো ভাবলেন ইয়েস দেওয়া তো হয়নি, তখন উনি বল আরে দুধওয়ালা তো এত তাড়াতাড়ি করলো, হ্যাঁ বুঝলি সেই জন্য, হ্যাঁ কখন এলো কেন, মানে কোনো কন্টেক্সচুয়াল কথাবার্তার মধ্যে থাকলেন না। হ্যাঁ, এটাকে
1: মানে যে বিষয়ে কথা হচ্ছে সেটার মধ্যে না থেকে
0: মানে চারপাশের জিনিস নিয়ে কথা বলে ওটাকে এড়োতে চাইলেন। হ্যাঁ, এরকম। এরপরে আস্তে আস্তে ডিজিজটা যখন আরও প্রোগ্রেস করে তখন অন্য অন্য ডোমেনগুলোও অ্যাফেক্ট হয়, মানে ক্যালকুলেশনে অসুবিধে হতে থাকে, জাজমেন্ট করতে পারেন না এক্স্যাক্টলি কি করা উচিত, মাল্টিটাস্ক করতে পারেন না, আস্তে আস্তে ডিসিশন মেকিংয়ে গণ্ডগোল হতে থাকে, ধরুন জামাটা পরবেন কোনটা লেফট হ্যান্ডে ঢুকবে কোনটা রাইট হ্যান্ডে ঢুকবে ঠিক করতে পারছেন না, জামার বাটনগুলো কী করে লাগানো হবে সেটা ঠিক করতে পারছেন না। তারপরে শুরু হয় জিওগ্রাফিক্যাল ডিসওরিয়েন্টেশন, মানে ঘরের মধ্যে কোন জিনিস বা বাড়ির মধ্যে কোন জিনিস কোথায় আছে, উনি হয়তো ওয়াশরুমে যেতে চাইছেন চলে গেলেন কিচেনে, উনি হয়তো বাইরের একটু ব্যালকনিতে যাবেন বলে ভাবছেন সে জায়গায় না হয়তো বেরিয়ে ছাদে চলে গেলেন, সো ঘরের মধ্যে ওরিয়েন্টেশনটা গুলিয়ে যায়, কোনখানে কোন জিনিস রেখেছেন সেগুলো ঠিকমতো খুঁজে পান না, হয়তো রোজ যে জায়গাতে উনি পার্সটা রাখেন সেটা না গিয়ে খুঁজছেন অন্য জায়গায়, সাবান খুঁজতে উনি ওয়াশরুমে না গিয়ে চলে এসছেন বেডরুমে, সেখানে এসে সাবানটা খুঁজে বেড়াচ্ছেন কোথায় রেখেছেন, তো এই রকম একটা সামগ্রিক একটা যে ভুল চারিদিকের সেটা হতে থাকে। এইভাবে অসুখটা ধরুন এটা তখন মডারেট পর্যায়ে, আস্তে আস্তে সিভিয়ার দিকে যাচ্ছে। এই যখন মডারেট পর্যায়ে আসে তখন ন্যাচুরালি একটা ইরিটেবিলিটি বিহেভিয়ারের প্রবলেমও হয়, খুব সহজে রেগে যাওয়া, খুব সহজে অ্যাকসেপ্ট না করে সব কিছুকে ইরিটেবল পর্যায়ে থাকা। হ্যাঁ, অনেকে এরকমও হয় যে অন্যকে দোষ দেওয়া, একটু আধটু হাতও চালিয়ে দেওয়া, হ্যাঁ তো সেরকম, তো এইগুলো হতে থাকে, ইরিটেবিলিটি বিহেভিয়ার ইস্যু, হ্যাঁ অ্যাগ্রেশনস এগুলো হতে থাকে, ঘুম না আসা,
1: বিরক্ত থাকা,
0: বিরক্তভাব এগুলো। এবং তারপরে আরও যখন অসুখটা প্রোগ্রেস করে তখন ন্যাচুরালি এরা নিজেরা পুরোটাই গুটিয়ে যায়, তখন ডেভেলপ করে অ্যাপাথি, মানে এরা পুরোটাই উইথড্রন, মানে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেন, আর তখন মনেও নেই যে ছেলে মেয়ে এদের নাম কি বা এগুলো, সুতরাং সেটা নেই, খাওয়া দাওয়া পেলাম কি খেয়েছি কখন সেটাও থাকে না, তাদেরকে সময়ে খাওয়ানো, অনেক সময় ইউরিন স্টুল এগুলো ধরে রাখতে পারেন না, সেগুলো হয়ে যাওয়া, তো অসুখটা ঠিক এইভাবে প্রোগ্রেস করতে থাকে। মূল জিনিস হচ্ছে আর্লি স্টেজে অসুখটাকে ধরা, যে জন্য বিশ্বব্যাপী এই অ্যালজাইমার্স দিবস পালন করা হয়, এই জন্যই যে সচেতনতাকে বাড়ানো। আমরা যত সচেতন হব যে এই ভুলে যাওয়াটা অ্যালজাইমার্স কিনা জানি আর্লি স্টেজে, তাহলে এই অসুখটাকে আমরা স্লো ডাউন করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম এর কিছু ওষুধ আছে যেগুলোকে দিয়ে স্লো ডাউন করা যায়, কিছু নতুন ওষুধ এসেছে যেগুলোকে দিয়ে অসুখটাকে অনেকটা কন্ট্রোল করা যায়। তো সেগুলোর প্রশ্নটা পুরোটাই যখন অসুখটাকে আর্লি স্টেজে ধরা যাবে,
1: বুঝতে পারবো যখন যে হয়েছে
0: তখনই এটাকে ধরতে হবে, তখন ধরলে সুবিধে। এবং একটা বড় রোল রয়েছে আসবো যে কেয়ার গিভারের, কি করে এটাকে নিয়ে চলবেন, এটা একটা বড় জিনিস। শুরুতেই যেটা আপনি বললেন না যে এই অসুখটা শুধু পেশেন্ট নয়, রুগী নয়, রুগীর বাড়ির লোককেও অনেকটা কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হয়, তো এই জিনিসটা কিন্তু রয়েছে।
1: ডাক্তারবাবু, আপনি বারেবারেই বললেন যে যদি যতটা আগে ধরা পড়া যাবে ততটা স্লো ডাউন, অর্থাৎ ততটা তাকে মন্থর করা যেতে পারে রোগের এগিয়ে চলাটা। অর্থাৎ অ্যালজাইমার্স একবার যদি কারুর হতে শুরু হয় তার মানে সেটা বাড়তেই থাকবে, আমরা ওষুধ এবং বাকি সমস্ত প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেই রোগের এগিয়ে যাওয়াটার তো একটু লাগাম পড়াতে পারি, খানিকটা তার গতি কমিয়ে দিতে পারি, কিন্তু সেই যে ব্রেনের সেলগুলো নষ্ট হতে থাকা, মানুষটির ভুলে যেতে থাকা, সেটা ঘটতেই থাকবে, আমরা তাকে শুধু লাগাম পরিয়ে রাখতে পারি, তাই তো?
0: একদম, এটা সময়ের সঙ্গে প্রোগ্রেস করবে। আর যেটা একটু আগে বললাম যে কিছু ওষুধ এসেছে যেটা এই অসুখটাতে, ধরুন অসুখটার গতিটা অনেকটা মাত্রাতেই প্রতিরোধ করতে পারে, হ্যাঁ, বাট সেটাও, এই যে ওষুধ এটাও কিন্তু তখনই কাজ করবে যখন এই মাইল্ড পর্যায়ে, মানে যখন খুব অল্প অ্যালজাইমার্স শুরুর দিকটা বা মাইল্ড কগনিটিভ যেটা বললাম যে অল্প ভুলতে আরম্ভ করেছেন সেই সময় এলে পরে, তখন কিন্তু কিছু ব্যবস্থা করা যেতে পারে যে অসুখটাতে যাতে ভালো থাকা যায় সব কিছু। কারণ ধরুন এই যেমন বললাম না, আমরা প্যারালিসিস হলে যেমন ফিজিওথেরাপি করি, সেরকম মেমোরিরও ট্রেনিং হয়, কিন্তু যখন অ্যাডভান্স তাকে আপনি আর মেমোরি ট্রেনিং কী করে করাবেন, কী করে পার্টিসিপেট করাবেন, বাট আর্লি স্টেজ থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু অনেক কিছু আমরা করতে পারি যাতে করে অসুখটাকে অনেকটাই স্লো ডাউন করা যায়, অনেকটা ভালো লাইফ কাটানো যায়, এবং এরা অনেকটা একে অপরের সঙ্গে শেয়ারিং করে অনেকটা সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারে। বাট মোদ্দা জিনিসটা হচ্ছে যে আগে আসার, এবং আমি এই সঙ্গেই বলি যে এখন কিছু টেস্ট বেরিয়েছে, পরীক্ষা বেরিয়েছে যা দিয়ে না অ্যালজাইমার্সকে আর্লি স্টেজে ধরা যায়। আপনি যখন বললেন না যে অ্যালজাইমার্সটা কেন হয়, হ্যাঁ মানে এটা খুব জানার, তো অ্যালজাইমার্স হয় হচ্ছে গিয়ে মেনলি আমাদের ব্রেনের স্নায়ুকোষের মধ্যে, এগুলোর মধ্যে কিছু প্রোটিন জমা হয়, হ্যাঁ, সো এই প্রোটিনগুলো যত জমা হতে থাকে এগুলোকে নামে অ্যামিলয়েড বলে, হ্যাঁ অ্যামাইলয়েড প্রোটিন, তো অ্যামাইলয়েডগুলো যত জমা হতে থাকে তত আমাদের ন্যাচারালি সেলগুলো আস্তে আস্তে ডিজেনারেট করতে থাকে, শুকিয়ে যেতে থাকে, নষ্ট হতে থাকে, এবং তত ন্যাচারালি আমরা আস্তে আস্তে এই অসুখটার বহিঃপ্রকাশ দেখতে পাই। এইবারে আগে এই যে খুব ধরা, সেটা আমরা যখন কোনো রুগী আসতেন আমরা তাকে কিছু মেমোরির কিছু টেস্ট করানো হয়, তা দিয়ে ধরা হয় যে মেমোরির মাত্রায় কতটা ভুল আছে, হ্যাঁ ব্রেনের যে ডিফারেন্ট ডোমেনগুলো বা ডিফারেন্ট যে লোব আছে তার যে ফাংশান সেগুলো টেস্ট করে আমরা ধরতাম। তারপরে তো নো ডাউট ব্রেন স্ট্রাকচারটা ভলিউমটা দেখার জন্য আমরা একটা এমআরআই বা একটা কোনো ইমেজিং পরীক্ষার সাহায্য নিয়েছি, এখন এর সঙ্গে একটা ব্লাড টেস্ট করা যায় বা স্পাইনাল ফ্লুইড থেকে টেস্ট করা যায়, যেটা দিয়ে বলে দেওয়া যায়। যেমন সুগার হলে আমরা কি করি, যে ব্লাড টেস্ট করে জেনে নিই যে আমার ব্লাড সুগার হয়েছে কিনা। সেই রকম খুব রিসেন্টলি এখন একটা টেস্ট হয় যেটা দিয়ে ইভেন ব্লাডের মধ্যে টেস্ট করে বলে দেওয়া যায় যে আপনার এই ভুলে যাওয়ার অসুখটা অ্যালজাইমার্স কিনা বা অ্যালজাইমার্সের প্রবণতা রয়েছে কিনা। এটা খুব সুন্দর একটা অ্যাডভান্সমেন্ট যে আপনি অনেক আর্লি স্টেজে এলে, আপনার তো মেমোরি টেস্ট আমরা করব, তার সঙ্গে এই একটা ব্লাড টেস্ট করে আমরা বলে দিতে পারি যে কনফার্ম যে আপনার অ্যালজাইমার্স আর্লি আছে কিনা বা এটা অ্যালজাইমার্স কিনা, তাহলে আপনাকে আর্লি স্টেজ থেকেই আমরা ট্রিটমেন্টের আওতায় আনতে পারবো।
1: বাহ, আমরা আবারও টেলিফোনে আসি, আর তার আগে আরো একবার জানিয়ে দিই আজ আমাদের আলোচ্য বিষয় অ্যালজাইমার্স নামক রোগখানি আমাকে ভুলো না, সেই ভুলে যাওয়াটা নিয়েই যত কথা। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিস দত্ত, কে রয়েছেন টেলিফোনে। নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন।
2: নমস্কার সঞ্জয় দিদি, আর নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার।
1: নমস্কার।
2: বীরভূম থেকে আমি নানুর থানা আর হোসেনপুর গ্রাম থেকে অনুপ প্রামাণিক বলছি।
1: বলুন।
2: বলছি আমার বাবা এই রাত্রে শোবার সময় মানে লাইট জ্বলে দেখে কেউ ঢুকে আছে কিনা, তারপর আন্ডার পান্ডার সব দেখে কেউ আছে কিনা, এটা কি রোগ হতে পারে আর কোন ডাক্তারবাবুকে দেখাবো এটা আমি?
0: এক নম্বর হচ্ছে কি, শুধু যদি এইটা থাকে যে উনি রাতে দেখতে থাকেন যে কেউ এসছে কিনা বাড়িতে, বা ভয়ের মধ্যে থাকেন বাড়িতে কেউ ঢুকে যাবে বা এটা, সো এটা আইসোলেটেড হলে এটা কোনো ডিমেনশিয়া নয় বা এটা কোনো ভুলে যাওয়ার অসুখ নয়। যদি উনি বাকি জিনিস সব মনে রাখতে পারেন, সব অবজেক্ট নাম ধরেই বলেন, আপনাদের সবাইকে নাম ধরে ডাকেন, রিলেশন মনে রাখতে পারেন, কী খাবার দাবার খাচ্ছেন সব কিছু মনে রাখতে পারেন, এটাকে একটা বলা হয় ফোবিয়া বা ফিয়ার, ফিয়ার বললে হবে মানে ভয়, ভীতিজনিত অসুখ ধরতে পারেন। সো এটা এক ধরনের ফোবিয়া যে হয়তো কোনো এক সময়ে কোনো একটা কিছু ঘটে গেছে যার জন্য হয়তো ওনার মনের মধ্যে ওই ফোবিয়াটা বড় রকমভাবে ঢুকে গেছে, বা উনি কোনো জায়গায় হয়তো শুনেছেন কিছু বা সেটা, তো তাহলে পরে সেটা ফোবিয়া। আরেকটা জিনিস হতে পারে যে ওনার কাছ থেকে জানার যে এই ফোবিয়াটার পেছনে কোনো কারণ, মানে উনি কি কিছু দেখতে পান যে বাড়িতে কেউ এসেছে, হয়তো আদপেও নয় কিন্তু উনি হয়তো দেখেছেন বাড়িতে কেউ আসছে ঘুরে বেড়াচ্ছে, এটাকে আমরা বলি হ্যালুসিনেশন। হ্যাঁ, ভিজুয়াল হ্যালুসিনেশন, মানে দেখতে পাওয়া বাড়িতে কেউ এসছে, বোধ হয় আমার জিনিস নিয়ে চলে যাবে, এই বোধ হয় আমার সব কিছু চলে গেল। সো একটা হতে পারে যে উনার এই যদি এরকম কিছু না দেখতে পান তাহলে একটা পিওর ফোবিয়া ওনার মধ্যে রয়েছে, ফিয়ার ফ্যাক্টর রয়েছে, সেটাকে ট্রিট করা যায়। অ্যান্ড সেকেন্ড, যদি হ্যালুসিনেশন হয় তাহলে তখন দেখতে হয় যে আর কী কী কারণ রয়েছে যে জন্য ওনার এই হ্যালুসিনেশনটা হচ্ছে। আমি বলবো যে যদি আপনি ওনাকে জাস্ট এনকোয়ার করা যে বাকি অন্য জিনিসের যদি কোনো অসুবিধে না থাকে, মেমোরির অন্য পার্টের, ডিসিশনের, জাজমেন্টের কোনো অসুবিধে না থেকে থাকে, যদি শুধু এই ফিয়ার ফ্যাক্টরটাই থাকে, উনি যদি কোনো কিছু দেখতে না পাচ্ছেন, হ্যালুসিনেশন না হচ্ছে, তাহলে পরে আমার মনে হয় আপনি কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলতে পারেন যে এই ফিয়ার ফ্যাক্টরটাকে দূর করার জন্য, অথবা কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞর সঙ্গেও কথা বলতে পারেন যে কেন এই ফিয়ারটা ওনার মধ্যে ডেভেলপ করেছে সেটা জানার জন্য।
1: বেশ, নমস্কার। হ্যালো, 0332107325 এই আমাদের ফোন নাম্বার, অ্যালজাইমার্স এই বিষয় নিয়ে কথা বলছি আজ আমরা। নমস্কার।
3: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: আমি হুগলি জেলার রাজভোলা থেকে আশিস ভর কথা বলছি।
1: বলুন বলুন
3: ডাক্তারবাবু। নমস্কার।
0: নমস্কার আশিস বাবু, বলুন।
3: সবিশ্রবাবু নমস্কার।
1: নমস্কার। নমস্কার বলুন।
3: আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই ভুলে যাওয়ার হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায়, আর কোনো খাওয়া দাওয়ার নিয়ম আছে কি?
0: আমরা মনে হয় আপনার কোয়েশ্চেনটাতে আসবো, এরপরই এটা নিয়ে আলোচনা করব যে ভুলে যাওয়ার হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী। কিছু কিছু তো বলেছি আপনাকে যে যদি প্রেশার সুগার থাকে সেটাকে নিয়মে ঠিকমতো রাখুন, ওজন কন্ট্রোলে রাখুন, স্মোকিং করলে ছেড়ে দিন, আর তার সঙ্গে একটু রোজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কমসে কম একটু ওয়াকিং, হাঁটাহাঁটি, আপনি নিশ্চয়ই এগুলো করেন, তো সেগুলো করে যাওয়া। আর ওই যে বললাম সবারই সঙ্গে একটুখানি একটা, আপনি যাদের সঙ্গে কথা বলে স্বচ্ছন্দ বোধ করেন, স্বাচ্ছন্দ্য, বোধ করেন, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে আপনার যে জিনিস, আপনার যদি গাছ লাগানোর অভ্যেস থাকে তো দুটো জিনিস গাছ লাগানো নিয়ে কথাবার্তা বলা, সো আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখা, মানে এই যে ভগবান জিনিসটা দিয়েছে না, এটাকে ফেলে রাখলে চলবে না, এটাকে গুদাম ঘরে পাঠালে চলবে না, হ্যাঁ ওটা না ভগবান ইউজ করার জন্য দিয়েছে, হ্যাঁ তো ওটাকে ইউজ করতে হবে, যত ইউজ করবেন ওটা তত ধারালো হবে, আর যদি ইউজ না করেন ওটা ভোঁতা হয়ে যাবে। তাহলে তো এটা একটা রয়েছে, বাদবাকি আপনার খাবার দাবার নিয়ে আমি আসব যখন এর পর আর কি কি করা যেতে পারে একজন অ্যালজাইমার্সের কি করে কেয়ার নিয়ে আসব, তখন
1: আসি ডাক্তারবাবু এবারে আসি, কারণ হাতে আর 15 মিনিট সময়।
0: আচ্ছা আচ্ছা,
1: এবারে একটু আমাদেরকে আসতেই হবে ওই প্রথম শুরুটাই যা হয়েছিল, যে এমনই একটি অসুখ এটা যে যার হয় তিনি শুরুটাতে বুঝতে পারেন যাও বা, তার পরবর্তীতে কিন্তু তার আশপাশের মানুষের মধ্যেও সেই কষ্টটা চারিয়ে যায়। কেয়ার গিভার বলি অথবা দেখভাল করবেন যিনি অথবা বাড়ির লোকেরা, কিভাবে একজন অ্যালজাইমার্স নামক এই অসুখ যার হয়েছে সেই পেশেন্টকে তারা যত্নে রাখবেন?
0: একদম ঠিক, দেখুন শুরুতেই যে কথাটা আপনি বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ, যে অন্য কোনো অসুখ, ধরুন আমার আজকে জানলাম আমার আজকে সুগার হয়েছে, তো অসুখটা আমার, আমি জানি যে আমাকে ঠিকমতো ট্রিটমেন্ট করতে হবে, বাড়ির লোকও জানে যে ওনার জন্য একটা খাবারের পরিবর্তন দরকার, ওনার একটা রেগুলার এক্সারসাইজ দরকার যেটা উনি নিজেই করবেন যেহেতু ব্রেন অ্যাক্টিভ আছে, এবং তার সঙ্গে আমরা রেগুলার ফিজিক্যাল ফলো আপে মানে ডাক্তারবাবুর কাছে গিয়ে সুগারের মাত্রা দেখে দেখে চিকিৎসা করব। অ্যালজাইমার্সের ক্ষেত্রে দেখুন এটা কিন্তু অনেকটা রকমভাবেই আলাদা, কারণ যে ব্যক্তিটি ভুলে যাচ্ছেন সে কিন্তু সব কিছু বহিঃপ্রকাশ করতে পারে না, তো যখন অসুখটা আরও একটু প্রোগ্রেস করে যায় তখন তার মধ্যে যে ইরিটেবিলিটি, তার মধ্যে যে বহিঃপ্রকাশ হওয়া, যে বুঝতে না পারা বা জানতে না পারা বা ঠিকমতো বোঝাতে না পারার আক্ষেপ, সেগুলো রয়ে যায়। তো এখানে একটা বড় জিনিস রয়ে যায় যে বাড়ির লোকের, এবার বাড়ির লোকের বুঝতে হবে যে ওনার কী অসুবিধে, অ্যাট দ্য সেম টাইম মানে সেই সঙ্গে সঙ্গে বাড়ির লোক কীভাবে তাকে কেয়ার করবে, কীভাবে তার যত্ন নেবে, কীভাবে রিয়্যাক্ট করবে, এগুলোর ওপরেও কিন্তু একটা বড় প্রভাব থাকে। যে জন্য সবসময় আমরা যখন কোনো এই অ্যালজাইমার্স বা ধরুন কোনো ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের অসুখ আমরা যখন প্রথম ডায়াগনোসিস করে বলি, তখন আমরা একটা বেশ কিছু সময় বাড়ির লোকের সঙ্গে একটু কাটাই এই কারণে যে বাড়ির লোককে জানানোর জন্যে যে তাদেরও একটা বড় রোল রয়েছে এই ব্যক্তিটিকে ভালো রাখার জন্য, শুধু দুবেলা দুটো ওষুধ নয় বা তার সঙ্গে আরও কী কী করলে পরে উনি ভালো থাকবেন। এবার সেই জায়গাতে আসি যে কী কী একটা রোল হতে পারে। দেখুন যেহেতু উনি ভুলে যাবেন তো সুতরাং ন্যাচারালি ওনাকে একটু কমফর্ট জোন দিতে হবে, হ্যাঁ তো ওনার প্রতি একটু এম্প্যাথেটিক হতে হবে, হ্যাঁ সিম্প্যাথি নয়, সিম্প্যাথি কেউ চায় না, হ্যাঁ এম্প্যাথেটিক, হ্যাঁ মানে একটু এম্প্যাথি হতে হবে, মানে ওনার কষ্টের একটু ভাগিদার হতে হবে, হ্যাঁ সো উনি হয়তো কিছু বলতে বলতে খুব আটকে যাচ্ছে, বলতে পারছেন না, তো খুব সহজাত প্রবৃত্তি আমাদের যে আমরা সহজেই বলি আরে বাবা বলো না, মনে পড়ছে না, কালকে রাতেই তো তুমি এটা শুনলে, বলো, হ্যাঁ এটা না তাকে আরও ইরিটেট করতে থাকে, সে সেই ওয়ার্ডটা খুঁজে পাচ্ছে না, বলতে পারছে না, তাকে আপনি যত স্ট্রেন দেবেন তত কিন্তু একটা ইরিটেবিলিটি তৈরি হয়। তো এসব ক্ষেত্রে হয় কি, একটু সচেতনভাবে একটু ক্লেভারলি যে ঠিক আছে ওটা ভুলে গেছে, লেটস অন্য কোনো একটা টপিকে গিয়ে তার সঙ্গে, ওটা কোনো ইম্পর্ট্যান্ট ছিল না এটা বোঝানোর, বাট কথা বলতে বলতে আবার কিন্তু মনে করিয়ে দেওয়া কালকের জিনিসটা কী ছিল, তখন দেখবেন উনি বলবেন হ্যাঁ এই তো এইটাই তো কালকে ছিল। এই যে মেমোরিটাকে রিট্রেন করানো হলো এইটাকে খুব দরকার, কিন্তু এই যে ধৈর্য, যে সেই মুহূর্তে ওভার রিয়াক্ট না করে, সেই মুহূর্তে ওনার ওপরে প্রেশার না ক্রিয়েট করে, ওনাকে র্যাদার একটা নর্মাল কনভারসেশনের মধ্যে এনে আস্তে আস্তে তার মধ্যে থেকে পুরনো জিনিসটাকে এনে দেওয়া,
1: আমরা যাকে বলি অ্যাট ইজ
0: একেবারে সেই একটা সহজ
1: ফ্লোতে
0: সাবলীলভাবে, হ্যাঁ ভুলে গেছো ইটস ওকে, মনে পড়ছে না, কোনো অসুবিধা নেই বাবা, হ্যাঁ ইটস ওকে এসো, বাট করতে করতে করতে করতে আপনি খেতে বসে বলেন ও কালকে ওই যে মাছের ঝোলটা হয়েছিল না দারুণ ছিল বাবা, হ্যাঁ বলো বাবা, তখন হয়তো উনি বলেন হ্যাঁ হ্যাঁ কাতলা মাছের ঝোলটা দারুণ হয়েছিল। এখন দেখুন উনি কিন্তু কাতলা মাছটা মনে করলেন, হ্যাঁ আগে হয়তো বলতে পারছিলেন না, তখন যদি আপনি বলেই যান বাবা কী মাছ ছিল বলো তো, কী মাছের ছিল, হ্যাঁ ওটা না ওর ওপরে আরও অনেক প্রেশার ক্রিয়েট করে। তো এইখানেই রোল ফ্যামিলির যে একটা সুন্দরভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করা। সেকেন্ড হচ্ছে উনি যেহেতু নিরন্তর ভুলতে থাকবেন, তা ওনার জন্য চারপাশের এনভায়রনমেন্টটাও একই রাখা, যাতে করে একটা রুটিন রেগুলার অ্যাক্টিভিটিসটাকে উনি রিফ্লেক্সে চলে আসে। হ্যাঁ সো আমরা যেমন বাচ্চা
1: চেনা ছন্দের মধ্যে
0: চেনা ছন্দে জীবনটাকে কাটানো, আমরা বাচ্চাকে একটা রিফ্লেক্স তৈরি করিয়ে দিই না, তো সেই রকম একটা রিফ্লেক্স তৈরি করানো, মানে উনি উঠলেন একই সময়ে, উনি ব্রাশ করলেন, তারপরে সেই 6:30 গিয়ে সোজা হয়তো ব্রাশ করতে গেলেন, আপনি ব্রাশের কালারটাও একই রাখুন, উনি যে সাবানে স্নান করেন সাবানটাও একই রাখুন, হ্যাঁ যাতে করে চেঞ্জ না হয়, আজ আপনি একটা কাল একটা কালারের সাবান, উনার হয়তো চিনতে অসুবিধা হবে। হ্যাঁ তো সেই জায়গায় আপনি যদি একই জিনিস রাখেন, একই সাবান একই শ্যাম্পু, তাহলে উনি কিন্তু দেখবেন ঠিক ওগুলো ফলো করে যাচ্ছেন। তো আপনার তাহলে তাকে ঠিকমতো মেনটেন করাটা সুবিধে হবে, আপনাকে অনেক কষ্ট কম করতে হবে। আবার ধরুন উনি খাবেন, তো খাবারটাও আপনি একই টেবিলে একই চেয়ারে প্রতিদিন দিতে থাকুন, এমনকি তিনি যে প্লেটে খান প্লেটটাও একই রাখুন, তাহলে উনার না মনে পড়ে যাবে যে এই প্লেটটা এলেই আমাকে খেতে হবে, এই রকম করেই বসতে হবে, তো উনি ওটা মনে রাখতে পারবেন। ঠিক সেম রকমভাবে স্নান করার টাইমটাকে এক রাখুন, লাঞ্চ টাইম একই রাখুন, বিকেলে একটু হাঁটতে বেরুন একই জায়গায়, যাতে করে জিওগ্রাফিক্যাল ডিসওরিয়েন্টেশন ভুলে যাওয়াটা না থাকে সেই জায়গাতে, এবং অবশ্যই একা একা বাইরে গেলে একটা আইডেন্টিটি কার্ড গলায় ঝুলিয়ে রাখবেন, সো দ্যাট উইথ ফোন নাম্বার, যাতে কোনো কারণে হারিয়ে গেলেও কেউ আপনাকে বলতে পারে। বাট সেটা আপনি যদি যেখানে আছেন সেখানে পরিচিত লোকজন আছে, বা যদি কোনো কমপ্লেক্সে থাকেন একই সময় একটু ঘুরলেন বেড়ালেন, এই একই জিনিসের মেনটেন করতে থাকলে না খুব ভালো থাকবে। যে জন্য আমরা বলি ইভেন ঘরের মধ্যেও জিনিসপত্র খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবেন না, ওনার আলমারিটা যেখানে ছিল, উনি যদি কোনো জায়গায় বসে নিউজ পেপার পড়তেন সেই নিউজ পেপারই নিন, এবং সেই একই জায়গায় চেয়ার টেবিলে বসিয়ে ওনাকে পড়তে দিন, একই কাপ প্লেটেই চা খেতে দিন, তাহলে পরে অনেকটা মেনটেন করা সুবিধে হতে পারে।
1: অর্থাৎ বাড়ি বাড়ি নতুন কোনো পরিবেশ নতুন কোনো কিছু না দিয়ে একেবারে চেনা এবং বাধা গতে তাকে রাখতে হবে।
0: একদম একদম, তাহলে পরে মেনটেন করতে একটু মানে তাকে তারও সুবিধে, তার মধ্যে ইরিটেবিলিটি অ্যাগ্রেশন এগুলো অনেকটা কম হবে। যে জন্য খেয়াল করে দেখবেন যারা অ্যালজাইমার্স না, এরা কোথাও বেড়াতে নিয়ে গেলেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ হোটেলে গিয়ে না হোটেলটা নতুন লাগে, ঘরটা নতুন, কোন দিকে ওয়াশরুম, তো ওরা খুব ফাম্বল ফিল করে। অনেকেই আমাদের কাছে, ওরা ডাক্তারবাবু বাবাকে নিয়ে বেড়াতে গেলাম, উনি তো দুদিন পরেই চলে আসার জন্য তাড়াহুড়ো করছেন, আমি এত কষ্ট করে প্ল্যান করে অ্যারেঞ্জ করেছি। সো মেয়ে বা ছেলে হয়তো অনেক কষ্ট করেই অ্যারেঞ্জ করে বাবার জন্য যে একটু আনন্দ দেবো এরকম, কিন্তু ওনাদের জন্য মুশকিলটা কি হয় যে ওই একই জিনিসটা ওনারা খুঁজে বেড়ান, তখন হয়তো পান না। তা বলে কি যাবেন না? অবশ্যই যাবেন। এইখানেই রোল আপনার, যে আপনাকে গিয়ে ওখানে একটা গুড মানে কেয়ারের মধ্যে ওনাকে দেখিয়ে দেওয়া, বা তাকে ওই এনভায়রনমেন্টে একবার তার মধ্যে অ্যাডাপ্ট করিয়ে দেওয়া সেটা। আর যদি আপনি কোনো কেয়ার গিভার রাখতে চাইছেন, ন্যাচারালি এটা হয়ে থাকে যে সবসময় যে বাড়ির লোক পেরে উঠবে সেটাও তো নয়, তো যদি কোনো কেয়ার গিভার রাখতে চান তাহলে আমি বলবো একটু আগে থেকে রাখুন, তাতে হবে কি তার সঙ্গে তার একটা বন্ডেজ ক্রিয়েট হবে, না হলে পরে অনেক সময় দেখা যায় যে অ্যালজাইমার্সের রোগীরা অন্য কাউকে টলারেট করতে চান না বাইরের লোককে, তখন অনেক সময় অসুবিধে হয়। তো সেটা যদি আগে থেকে আনা যায় তাহলে পরে ন্যাচারালি তার সঙ্গে একটা বন্ডেজ গড়ে ওঠে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটা নজর দেওয়ার দরকার রয়েছে, প্রিভেনশনের জন্য বলবো না, প্রিভেনশনের সুষম খাবার ব্যালেন্স ডায়েট সবসময়ই কাম্য, কিন্তু অ্যালজাইমার্সে হয় কি অনেক সময় এরা খাবার ফেলে দেয়, খেতে চায় না ঠিক করে, তো একটু নজর রাখুন, বলে বুঝিয়ে
1: খাওয়ান,
0: মুখের মধ্যে নিয়েই থাকেন বসেই থাকেন, তো আমরা যেমন বলি যে কেয়ার গিভার তাকে বলে দেওয়া হয় যে মুখে নিয়ে গল্প করতে করতে এবারে চিবিয়ে নাও এবারে গিলে নাও, হ্যাঁ এই যে বাচ্চাকে আমি বলি ভাববেন একটা বাচ্চাকে মানুষ করছেন, তো সেই যে ব্যাপারটা সেইটাকে আস্তে আস্তে বাড়ির এনভায়রনমেন্টের মধ্যে আস্তে আস্তে ইমবাইব করাতে হবে। তারপরে ন্যাচারালি তাহলে হবে কি না, তো নিউট্রিশন বা পুষ্টিটাও কমতে থাকে, অধিকাংশ খাবার এরা কম খেতে চায়, তো খাবার একটু যত্ন রাখা, অল্প খাবার খেলে বারে বারে অল্প অল্প করে খাইয়ে দেওয়া, রোজ একটুখানি ওয়াকিং এক্সারসাইজ সময় হলে ঘরের মধ্যেও অ্যাটলিস্ট যেন কিছুটা করেন, কোনো টিভিতে একটা প্রোগ্রাম দেখে একটু হাত পা নড়ালেন, হ্যাঁ সেগুলো করা, নিউজ পেপারটা পড়ে সন্ধ্যাবেলাতে কি হেডলাইন ছিল জিজ্ঞেস করা, মেমোরি রিট্রেনিং, আজকাল খুব মেমোরি রিট্রেনিং আস্তে আস্তে আসছে কলকাতাতেও অ্যাভেলেবল, বাট এগুলো বাড়ির মধ্যে যেভাবে করতে পারবেন খুব সহজ হচ্ছে গিয়ে, যে আপনি পেপারটা পড়তে বললেন সন্ধ্যাবেলায় কি ছিল বা সারা দিনে উনি কি করেছেন সেটাকে একটুখানি জিজ্ঞেস করা, একটু শব্দ জব্দ একটু সুদুকু যদি করতে পারেন, ছোটো ছোটো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করা, কিছু খেলা কমনলি ছোটবেলায় আমরা যেমন খেলেছি কিছু বুদ্ধির খেলা, হ্যাঁ ঠিক আছে, সেই রকম কিছু খেলা, এগুলো করে যতটা সম্ভব ব্রেনকে সতেজ রাখা যায়, এটাই কগনিটিভ রিট্রেনিং, এগুলো করা। এরপরে তো ডাক্তারবাবুর ওষুধ রয়েছে, নতুন কিছু ওষুধ এসেছে যেগুলো এই অসুখটাকে অনেকটাই চেঞ্জ করতে পারে, সেগুলোকে দেখা। বাট বড় রোল হচ্ছে কেয়ার গিভারের রয়েছে, অ্যাট দ্য সেম টাইম বাড়ির এনভায়রনমেন্টটাকে ওইভাবে তৈরি করা এবং এদের সঙ্গে মিক্স আপ করা। প্রয়োজনে দরকার হলে কিছু অর্গানাইজেশন আছে যেখানে সবাইকে একসঙ্গে এরকম এনে কথা বলানো হয়, তারা শেয়ার করতে পারে, যাতে সেখানে যাওয়া, সেখানে প্রোগ্রামে গিয়ে তাদের সঙ্গে একসঙ্গে মিক্স আপ করা, মানে যতটা পারা যায় ব্রেনটাকে ইউজ করা, সেই জায়গাটাকে রইবে। আর কেয়ার গিভারের রোলটা খুব বড়।
1: ডাক্তারবাবু, তার মানে কি অ্যালজাইমার্সের ক্ষেত্রে বাড়িতে কারুর থাকাটা খুব দরকার? কারণ এখন সত্যি নিউক্লিয়ার পরিবার সমস্ত আনু একেবারে অনু পরিবার, ছেলেমেয়েরা হয়তো দূরে থাকেন, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, সুতরাং অ্যালজাইমার্স কারুর হয়েছে জানলে বাড়িতে তার জন্য একটি মানুষকে রাখতেই হবে, তাই তো?
0: একদম, দেখুন যেরকম বললেন অনু পরমাণু আমরা হয়ে গেছি এখন অলমোস্ট, এবং সবাই আমরা কাজের সুবাদে হয়তো বাইরে বেরিয়ে পড়ি,
1: চাইলেও থাকা যায় না।
0: এক্স্যাক্টলি, তো সেটাই আমার বলার, যেটা আমি একটু আগেই বললাম যে অনেক সময় আমরা চাই, সব ছেলে মেয়েই চাইবে যে বাবা মার কেয়ার করব বা এটা, বাট কাজের সুবাদে বাইরে যেতে হয়, আপনি হয়তো রাত্রে ফিরে ততটা আর ততক্ষণে উনি হয়তো শুয়ে পড়েছেন, এবারে হয়তো আপনি সকালে উঠে দুটো কথা বলে আপনি দৌড়চ্ছেন, বাট তাদেরও একটা সময় দরকার যেখানে হয়তো যতটুকু পারা যায় উইকেন্ডে হলে পরে তাদের সঙ্গে বসা, কিছু কথা বলা, বাট অবশ্যই একজন দরকার। সেই কেয়ার গিভার যাকে বলছি সেটা বাড়ির লোক হতে পারে, আবার এটাও ঠিক বাড়ির লোক বাদ দিয়েও কেউ কেয়ার গিভার হতে পারে, যাকে ডেডিকেটেডলি ওনার জন্য রাখা, যিনি ওনাকে টাইম দেবেন ওনার ডে টু ডে অ্যাক্টিভিটিস
1: বা আয়া হিসেবে,
0: এক্স্যাক্টলি, ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে, এটা নয় যে শুধু ওনাকে খাওয়াচ্ছেন এ করছেন, বাট বি এ মেম্বার অফ দ্য ফ্যামিলি, মানে ওনাকেও ফ্যামিলি মেম্বারের মতো মিশে যাওয়া, যার প্রতি উনিও একটা ফুল ট্রাস্ট রাখবেন, আস্থা রাখবেন, ওনাকে নিয়ে হয়তো একটু হেঁটে এলেন, একটু ঘুরলেন, ওনার সঙ্গে একটু বাড়িতে একটা টিভির প্রোগ্রাম দেখলেন, যে গানটা শুনতে ভালোবাসতেন আপনি চালিয়ে দিতে বলবেন, তাহলে পরে মেমোরিটা ফিরবে, পুরনো দিনের গানটা শোনা, পুরনো অ্যালবামটা ঘেঁটে দেখা, জিজ্ঞেস করা ইনি কে, নামটা মনে আছে কিনা, এই যে ছোট ছোট জিনিস এগুলো করে এবং তার সঙ্গে সময়টা দেওয়া, এটা একটা খুব বড় জিনিস।
1: আমরা অনেক সময় ভাবি যে ওই বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার কথা, যে এতদিন ধরে এত ওষুধ খাচ্ছি একটু তো এরকম হবেই, ওষুধ খাওয়ার সাইড এফেক্ট হিসেবে কি অ্যালজাইমার্স আসতে পারে?
0: দেখুন, ওষুধ খাওয়ার সাইড এফেক্ট হিসেবে অ্যালজাইমার্স আসে না, বাট আপনি যেটা বললেন যে সেটা খানিকটা আংশিক, যে ধরুন এই বয়সের লোকেরা একাধিক ওষুধ খান এবং এমন কিছু ওষুধ খেতে খান যেটার হয়তো ব্রেনের ওপরেও ইফেক্ট থাকতে পারে, হ্যাঁ, তো ধরুন ওষুধের জন্য ব্রেনে হয়তো একটু সাইড এফেক্ট হচ্ছে, সাইড এফেক্ট মানে আমি বলি পার্শ্ব প্রতিক্রিয়া, ধরুন খুব বেশি ঘুম পাচ্ছে, খুব বেশি চিন্তা করার ভাবনাটা কমে যাচ্ছে, তখন সেখানে ন্যাচারালি তারও একটা ভুলে যাবার প্রবণতা থাকবে। এই জন্য আমরা যখনই আসে কেউ, তখন আমরা তার পুরো এন্টায়ার মেডিকেল হিস্ট্রির সঙ্গে আমরা ওষুধেরও হিস্ট্রি নিই, যে কী কী ওষুধ এখন চলছে, আমরা দেখি যে এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ব্রেনে আছে কি না, কারণ ওষুধের জন্য অ্যালজাইমার্স হবে না, বাট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য উনি হয়তো অ্যাটেনশান দিতে পারছেন না, খুব ড্রাউজি আচ্ছন্ন থাকছেন, সেই জন্য কনসেনট্রেট করতে পারছেন না, তো সেগুলোকে ন্যাচারালি তখন তার চেঞ্জ ওভার করতে হয়, দিয়ে দেখতে হয় ওনার কতটা উন্নতি হলো, ওনার কনসেন্ট্রেশন বেড়েছে কিনা, মেমোরিটা ঠিক আছে কিনা, বাট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটাও ন্যাচারালি আমরা এক্সক্লুড করেই তবেই এগুলো এগোতে পারি।
1: ডাক্তারবাবু, হাতে আর ঠিক দুটো মিনিট সময় রয়েছে, অনেক কথা আমরা শুনলাম, হয়তো আপনার আরও কিছু কথা রয়ে গেল যেটা মনে হচ্ছে বলতেই হবে, একদম শেষ দুটো মিনিট আমার কোনো প্রশ্ন নয় আপনার জন্য।
0: আমি শুধু এটাই বলবো যে দেখুন এই অসুখটার খুব গুরুত্বপূর্ণ এটাই যে অসুখটা শুধুমাত্র রোগী নয়, রোগী ছাড়াও রোগীর পরিবারেরও একটা বড় রোল রয়েছে যে তাদেরকে ঠিক রাখার, ভালো রাখার। আমরা যত বয়স্ক রোগীর সংখ্যা, বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে, তত এই রোগের সংখ্যা অ্যালজাইমার্স বা স্মৃতিভ্রংশ বাড়বে, তো আমাদের উচিত হচ্ছে গিয়ে যে ন্যাচারালি কিছুটা সময় যদি আমরা এদের সঙ্গে কাটাতে পারি, তবে আমরা বুঝতে পারবো যে ঠিক কোন জায়গা থেকে এনারা ভুল করতে শুরু করলেন। তো সেখানেই কিন্তু আমরা খুব আর্লি স্টেজে ধরতে পারবো, আমি বারবার এটাই বলছি, তার কারণ আমরা যদি এটাকে আর্লি স্টেজে ধরতে পারি তবেই কিন্তু আমরা যদি ডাক্তারবাবুর কাছে পৌঁছই, এবং ডাক্তারবাবুও যদি এই যে বললাম এখন একটা রক্তের পরীক্ষাও বেরিয়ে গেছে, প্লাস এগুলো নিয়ে যদি আমরা বার করতে পারি অ্যালজাইমার্স, তাহলে কিন্তু আমরা এই অসুখের কিছু চিকিৎসা আছে, আমরা তার মেমোরিটা ইম্প্রুভ করানোর জন্য কিছু ব্যবস্থা করতে পারি, অসুখটাকে স্লো ডাউন করতে পারি, এবং কিছু নতুন ওষুধ এসেছে যেটা এই অসুখটাকে অনেকটা চেঞ্জও করতে পারবে। বাট এই পুরো জিনিসটাই সম্ভব যখন আপনি এবং আমি অসুখটাকে খুব আর্লি স্টেজে ধরতে পারবো। সো বাড়ির বয়স্ক লোকটা যদি ভুলে যাচ্ছে বা খুব ভুল করছে, তো অযথা ফেলে না রেখে তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে পৌঁছনো, যাতে করে আমরা তাড়াতাড়ি অসুখটাকে ধরে এর ঠিক মতো চিকিৎসা করতে পারি, যাতে উনি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন একটু বেশি দীর্ঘদিন কাটাতে পারেন, ভালো থাকতে পারেন, এবং এই অসুখ নিয়েও সুস্থ জীবনযাপন করতে পারেন।
1: বাহ, খুব ভালো লাগলো এটুকুই যে এই শেষ কথাগুলো শুনে, যে সত্যিই শুধু যদি আমরা একটু আগে ধরে নিতে পারি তাহলেই কিন্তু একটা সুস্থ জীবন দেওয়া সম্ভব অ্যালজাইমার্স পেশেন্টকেও। এই বার্তাটুকুই, অনেকটা আশার আলো জাগালো সকলের মধ্যে, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে।
0: নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধুরা,
1: নমস্কার আপনাকেও। হ্যাঁ, এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিস দত্তের সঙ্গে। অ্যালজাইমার্স এমন একটি রোগ যাকে কিন্তু চাইলে লাগাম পরানো সম্ভব, তাকে নিয়ে একটা সুস্থ জীবন যাপন করাও সম্ভব। ডাক্তারবাবু যেগুলো বললেন, আসুন আমরা সেগুলি মানি এবং একটু সচেতন হই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত, রাগ ঝিঞ্জটি। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রূপক মিত্র। ঝিঞ্জটি রাগে সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঝিনঝটি রাগে সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান আবৃত্তির আসর।

0: আজ আবৃত্তির আসরে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতার আবৃত্তি। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।
1: প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চিত্রা কাব্য থেকে

জীবন দেবতা। ওহে অন্তরতম, মেটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসে রাসে, লেগেছে কি ভালো। হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পরেছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যত কো আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বারি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর। শিথিল হয়েছে বাহু বন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। এবারে শোনাব কাজী নজরুল ইসলামের একটি কবিতা, গানের আড়াল। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝ নাই তার মানে, বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশি দিন। সুরের আড়ালে মুচ্ছনা কাঁদে, শোনে নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ছুঁলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে, উপবনে তব ফোটে যে গোল।

প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটালতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি, দেখো নাই তারে। মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাই আমর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়? আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি।

কাজী নজরুল ইসলামের আরেকখানি কবিতা, অপরাধ শুধু মনে থাক। মোর অপরাধ শুধু মনে থাক, আমি হাসি তার আগুনে আমারই অন্তর হোক পুড়ে খাক। অপরাধ শুধু মনে থাক, নিশীথের মোর অশ্রুর রেখা প্রভাতে কপলে যদি যায় দেখা, তুমি পড়িও না সে গোপন লেখা, গোপন সে লেখা মুছে যাক। অপরাধ শুধু মনে থাক, এ উপগ্রহ কলঙ্ক ভরা, তবু ঘুরে ঘিরে তোমারই ধরা, লইয়া আপন দুঃখের পশরা আপনি শেখায় ঘুরপাক। অপরাধ শুধু মনে থাক, জ্যোৎস্না তাহার তোমার ধরায়, যদি গো এতই বেদনা জাগায়, তোমার বনের লতায় পাতায় কালো মেঘে তার আলো ছাক। অপরাধ শুধু মনে থাক, তোমার পাখির ভুলাইতে গান আমি তো আসিনি, হানিনি তো বান, আমিও চাহিনি কোনো প্রতিদান, এসে চলে গেছি নির্বাক। অপরাধ শুধু মনে থাক, কত তারা কাঁদে কত গ্রহে চেয়ে, ছুটে দিশাহারা বোম পথ বেয়ে, তেমনি একাকী চলি গান গে, তোমারে দিনই পিছু ডাক। অপরাধ শুধু মনে থাক, কত ঝরে ফুল কত খসে তারা, কত সে পাষাণে শুকায় ফোয়ারা, কত নদী হয় আধ পথে হারা, তেমনি এ স্মৃতি লোপ পাক। অপরাধ শুধু মনে থাক, আঙিনায় তুমি ফুটেছিলে ফুল, এ দূর পবন করেছিল ভুল, শ্বাস ফেলে চলে যাবে সে আকুল, তব শাখে পাখি গান গাক। অপরাধ শুধু মনে থাক, প্রিয় মোর প্রিয় মোরই অপরাধ, কেন জেগেছিল এত আশা স্বাদ, যত ভালোবাসা যত পরমাদ, কেন ছুঁইলাম ফুল শাক। অপরাধ শুধু মনে থাক, আলেয়ার মতো নিভি পুনজ্জ্বলি, তুমি এসেছিলে শুধু কুতুহলি, আলেয়াও কাঁদে কারো পিছে চলি, এ কাহিনী তব মুছে যাক। অপরাধ শুধু মনে

শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে। কল্পনা কাব্যগ্রন্থের কবিতা দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা, এ নহে মুখর বন মরমর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ

কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা, এখনো সমুখে রয়েছে সুচির ও সর্পরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরি, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহান অভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুন।

আবৃত্তির আসর অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতার আবৃত্তি। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত।

0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: আকাশবাণী কলকাতা, এখন সময়ের আয়না।

সময়ের আয়নায়, সময়ের আয়নায়। নমস্কার, সময়ের আয়নায় অনুষ্ঠানে আকাশবাণী কলকাতায় আরও একবার হাজির হয়েছি আমি, আপনাদের বন্ধু শঙ্খদীপ। আর সময়ের আয়নায় অনুষ্ঠান মানেই গত এক মাসে ঘটে যাওয়া নানান ঘটনার কোলাজের আকারে প্রকাশিত করবার এক বিশেষ অনুষ্ঠান। আর তাই কথা না বাড়িয়ে সরাসরি

0: চলে যাব গত এক মাসে ঘটে যাওয়া কিছু অনুষ্ঠানের কথায়। প্রথমেই যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো, গত 23 অগস্ট ছিল গুরু বিপিন সিং এর 108তম জন্মশতবার্ষিকী। আর সেই উপলক্ষে গত 24 আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানালেন এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক শ্রীমতী সোমাভা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুনে নিই তিনি ঠিক কি জানালেন আমাদেরকে।
1: নমস্কার। 24 অগস্ট গুরু বিপিন সিং এর 108তম জন্মশতবার্ষিকী আমরা পালন করলাম ICCR এ, সত্যজিৎ রায় অডিটোরিয়াম ICCR কলকাতাতে। এবং 23 অগস্ট ওনার জন্মদিন, সেটারই উপলক্ষে আমরা এই আয়োজনটি করেছিলাম। এই বছর আমরা যে থিমটার উপর কাজ করেছিলাম সেটা হচ্ছে লেগাসিটা কিভাবে ফ্লো করছে ফ্রম ওয়ান জেনারেশন টু দি আদার জেনারেশন। এবং এই ফেস্টিভ্যালটা প্রফেসর ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায় তার সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে উনি গুরুজিকে ডেডিকেট করে ফেস্টিভ্যালটা শুরু করেন। এবং সেইখান থেকেই আজকে আমরা এতদূর এসেছি জেনারেশন গুরু বিপিন সিং ঘরানা, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্স জেনারেশনেরও আমরা কালকে পারফরমেন্সেস দেখেছি। এবং বাংলাদেশ থেকে এসেছিল ওয়ার্তা রিহাব, নর্থ বেঙ্গল থেকে জলপাইগুড়ি থেকে এসেছিল ঝিনুক রয় চক্রবর্তী, কলকাতা থেকে বৈশালী চ্যাটার্জি, কঙ্কনা সিং, ইভানা সরকার, অর্পিতা সাহা ছিল, তারপরে শ্রুতি পারফর্মিং ট্রুপের সদস্যরা তো ছিলই। এবং শ্রুতি পারফর্মিং ট্রুপের 30 বছর উপলক্ষ করে আমরা এই পুরো বছরটা এবারে উদযাপন করব। তো সেইটার এই গতকালের 24 তারিখের ফেস্টিভ্যালটা প্রথম সেলিব্রেশন ছিল। এই ফেস্টিভ্যালের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা স্পেশাল অ্যাট্রাকশন আমরা বলেছি কাল, সেটা হচ্ছে 30 বছর পর প্রীতি প্যাটেল আর শ্রুতি বন্দ্যোপাধ্যায় দুজনকে আবার স্টেজে দেখা গেল এবং তারা মানভঞ্জন এই কম্পোজিশনটা পারফর্ম করলেন। এবং সেইটা অডিয়েন্সের কাছে একটা খুবই মেমোরেবল মোমেন্টের তারা সাক্ষী হয়ে রয়ে গেলেন, এটা সকলেই বলছে। তো এই প্রীতিশ্রুতি ডুও যে কালকে আবার গুরুজির জন্য ডেডিকেট করে তারা এই পারফরমেন্সটা করেন, সেইটা সত্যি একটা অনবদ্য এক্সপিরিয়েন্স ছিল। তো এই নিয়ে মোটামুটি আমাদের একটা 3 ঘন্টার পুরো প্রোগ্রাম ছিল। এবং সব কিছু বাধা অতিক্রম করে, ওয়েদারের সঙ্গে লড়াই করে, সব কিছু করে আমরা খুব ভালো অডিয়েন্স পেয়েছিলাম। এবং ICCR এর কোলাবোরেশন ছাড়া এটা তো একেবারেই হতো না। ICCR এবং অংশুমান পালকে আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা এই সুযোগটি করে দেওয়ার জন্য।
0: এরপর সরাসরি চলে যাব যে অনুষ্ঠানের কথায়, তা হলো গত 28 অগস্ট কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছরের জন্মশতবার্ষিকী উপলক্ষে শরৎ সমিতি আয়োজিত সার্ধ শতবর্ষে স্বতন্ত্র পাঠ অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানালেন শ্রী সুভাষ জানা মহাশয়।
2: 28 আগস্ট 2026 শুক্রবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর পূর্তি উপলক্ষে শরৎ সমিতি আয়োজিত সার্ধ শতবর্ষে স্বতন্ত্র পাঠ বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয় শরৎচন্দ্রের বাসভবন 24 নম্বর রশ্মি দত্ত রোডে। সকাল 10টায় এই আলোচনা চক্র শুরু হয়। শুরুতে স্বাগত ভাষণ দেন আমাদের সাধারণ সম্পাদক ডক্টর শ্যামল কুমার বাসু এবং উদ্বোধন ও সূচক ভাষণ দেন অধ্যাপক শমিক ভট্টাচার্য, অধ্যক্ষ গোপা দত্ত ভৌমিক। তারা শরৎচন্দ্রের আজকের দিনেও যে প্রাসঙ্গিক, তার যে শিল্পশৈলী এবং বর্তমান সমাজ ব্যবস্থায় 100 বছর পূর্বের যে লেখা এখনও পর্যন্ত প্রাসঙ্গিক আছে, কথা আছে, তারা তুলে ধরেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে। এই সভার সভামুখ্য হিসেবে আমাদের শরৎ সমিতির সভাপতি ডক্টর রামকুমার মুখোপাধ্যায় তার সুচিন্তিত বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর পুরবী দত্ত আমাদের সহসভাপতি। এর পরের অধিবেশন সকাল 11টায় শুরু হয়, বিষয় শরৎ সাহিত্যের সমাজ ও সংস্কার। সেখানে বক্তব্য রাখেন সোনালী মুখোপাধ্যায়, শারমিন রহমান ও সুদীপ বাসু। যে দুপুর 12:30 অধিবেশন, সেখানে বিষয় শরৎ সাহিত্যে ভাষা ও শৈলী। সেই ভাষা এবং শৈলীর বিষয়ে বিশিষ্টজনেরা, গুণীজনেরা তুলে ধরেন কীভাবে ভাষার বিবর্তন হয়েছে শরৎচন্দ্রে এসে, কিন্তু এখনও পর্যন্ত তার যে প্রাসঙ্গিকতা তারা তুলে ধরেন,

0: নারায়ণ হালদার, শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত এবং অধ্যাপক মহিদাস ভট্টাচার্য ভাষাচারবিদরা নানান দিক থেকে আলোচনা করেন। তৃতীয় অধিবেশন এবং সমাপ্তি অধিবেশন দুপুর আড়াইটায় শুরু হয়, এই অধিবেশন চলে সাড়ে চারটে পর্যন্ত। শরৎচন্দ্রের এবং ভারতীয় সাহিত্যে তাদের অবদান শরৎচন্দ্রের, সেটা তারা তুলে ধরেন অধ্যাপক অভিষেক বসু, নবম আলতী নিয়োগ চক্রবর্তী এবং শম্ভুনাথ। তারা ভারতবর্ষের বিভিন্ন ভাষায় কিভাবে শরৎচন্দ্র অনুদিত হয়েছে এবং আজকের দিনেও যে কিভাবে প্রাসঙ্গিক শরৎচন্দ্র সর্বাধিক পঠিত, তারা নানান দিক থেকে আলোচনা করেন। এর মধ্য দিয়ে আমাদের সমাপ্ত হয় আজকের এই সার্ধশতবার্ষিক আলোচনা চক্র।
1: এরপর যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো, গত 29 আগস্ট আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ বার্ষিকীতে কলকাতার প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছিল সাংবাদিক নজরুল শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান। সে বিষয়ে আমাদেরকে সবিস্তারে জানালেন শ্রীমতী সমৃতা মল্লিক মহাশয়া।
2: গত 29 আগস্ট আমাদের প্রাণের কবি, চেতনার কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণবার্ষিকীতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক নজরুল শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর সৃষ্টিশীল জীবনে সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বল্প আলোচিত এই বিষয়টি নিয়ে ওই দিন অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এবং সাংবাদিক সৈয়দ হাসমত জালাল, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও নজরুল গবেষক ডক্টর শেখ কামালউদ্দিন এবং ছায়ানট কলকাতার সভাপতি ও নজরুল গবেষক সমৃতা মল্লিক। অনুষ্ঠানে বাচিক শিল্পীরা নজরুল রচিত বিভিন্ন কবিতা এবং যে সমস্ত সংবাদপত্রের সঙ্গে নজরুল যুক্ত ছিলেন সেই সমস্ত সংবাদপত্রে প্রকাশিত নজরুল লিখিত সম্পাদকীয় নির্বাচিত অংশ পাঠ করেন। 1920 সালের জুলাই মাসে কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় সান্ধ্য দৈনিক নবযুগ প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকার মাধ্যমেই 21 বছর বয়সে নজরুলের সাংবাদিকতায় হাতেখড়ি। কাজী নজরুল ইসলামের একক সম্পাদনায় 1922 সালের 11 আগস্ট অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকার আত্মপ্রকাশ হয়। দেশবাসীকে স্বাধীনতা ও বিপ্লবী মন্ত্রে উজ্জীবিত করাই ছিল এই পত্রিকাটির অন্যতম লক্ষ্য। ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যা থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাণী নিয়মিত ছাপা হতো। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকার সঙ্গে যুক্ত হন। শতবর্ষ আগে মানবতার জয়গান গেয়েই 1925 সালের 16ই ডিসেম্বর লাঙ্গল পত্রিকার প্রথম পথ চলা শুরু হয়। শ্রমিক, প্রজা, স্বরাজ সম্প্রদায়ের সাপ্তাহিক মুখপত্র রূপে এই পত্রিকার আত্মপ্রকাশ। পত্রিকার প্রধান পরিচালক ছিলেন মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলাম এবং এই পত্রিকার অন্যতম আকর্ষণ ছিল নজরুলের কবিতা। সে সমস্ত কবিতায় নজরুলের কবি মানুষের আশ্চর্য উত্তরণ ঘটেছিল। প্রথম সংখ্যায় উল্লেখ করা হয়েছিল, এই সংখ্যায় লাঙ্গলের সর্বপ্রধান সম্পদ কবি নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী। লাঙ্গল পত্রিকায় কি কি থাকবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রথম সংখ্যাতেই ছাপা হয় বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা থাকবে, ম্যাক্সিম গোর্কির জগৎবিখ্যাত রোমাঞ্চকর উপন্যাস মার ধারাবাহিক অনুবাদ থাকবে, কার্ল মার্ক্সের জীবনী থাকবে, প্রজাস্বত্ব আইনের ধারাবাহিক আলোচনা থাকবে, গণ আন্দোলন সম্বন্ধীয় পুস্তকের আলোচনা ও সংকলন থাকবে এবং প্রতি সংখ্যায় একখানি করিয়া ছবি থাকবে। দ্বিতীয় সংখ্যায় খড়কুটো বিভাগে প্রকাশিত হয়, গতবার আমরা 5000 লাঙ্গল ছেপেছিলাম, কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত কাগজ ফুরিয়ে যাওয়াতে কলকাতায় অনেকে কাগজ পাননি এবং মফস্বলে একেবারেই কাগজ পাঠানো সম্ভব হয়নি। ওই সংখ্যার প্রধান সম্পদ কবি নজরুলের সাম্যবাদী গ্রাহকগণের আগ্রহাতিশয্যে পুস্তিকাকারে বের করা হল, দাম করা হয়েছে মাত্র 2 আনা। এভাবেই নজরুল তাঁর সৃষ্টিশীল জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কবির 50তম প্রয়াণবার্ষিকীতে এই সমস্ত তথ্যই নজরুল প্রেমীদের সামনে আরও একবার তুলে ধরার জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ। আয়োজক সংস্থা ছায়ানট কলকাতা এবং কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র। ওই দিন কলকাতা প্রেস ক্লাবে নজরুল প্রেমীদের উপস্থিতি প্রমাণ করে যে নজরুলকে মানুষ কতটা ভালোবাসেন এবং এখনও তাঁদের চিন্তায় চেতনায় নজরুলকে কতখানি ধারণ করেন।
1: এরপর যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো, গত 19 সেপ্টেম্বর আয়োজিত হলো রোজগার মেলা 2000।

0: 26। আর সেই রোজগার মেলা উপলক্ষে আমরা কথা বলে নিয়েছিলাম ভারত সরকারের বর্তমান প্রতিমন্ত্রী শ্রীযুক্ত সুকান্ত মজুমদার মহাশয়ের সঙ্গে।
1: আজকে প্রায় 51,000 যুবক যুবতী তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে। এখানে এই লোকেশন 200 বেশি যেটা এখনো পর্যন্ত আমার কাছে লিস্ট আছে, পরে আপনাদের সঙ্গে জানার পর আমি সেটা শেয়ার করব। এবং এর মধ্যে দিয়ে এটা 20তম সংস্করণ, গোটা দেশে প্রায় 12.75 লক্ষ যুবক যুবতীর হাতে বিগত মানে আমরা মাইলস্টোনকে টাচ করতে চলেছি। এবং যে সবথেকে গুরুত্বপূর্ণ, সিঙ্গেল উইদাউট এ সিঙ্গেল অ্যালিগেশন অফ করাপশন, যেটা খুব দরকার। এবং আমরা শুধু তাই নয়, আমরা এমনকি স্টাফ সিলেকশন কমিশনেরও যে সাইকেল, অর্থাৎ আগে একটি স্টাফ সিলেকশন কমিশনের রিক্রুটমেন্টে 12-15 মাস সময় লাগতো, সেটাকে আমরা কমিয়ে 8-9 মাসের মধ্যে আছি। অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের যুব সমাজ সরকারি চাকরি দেওয়া, তার সাথে সাথে সরকারি চাকরিতে যাতে তারা আরও উন্নতি করতে পারে সেই জন্য আইগট কর্মযোগী প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যার মধ্যে দিয়ে তারা আগামী দিনে নিজেদেরকে আপগ্রেড করতে পারবে। এবং তার সাথে সাথে ইনসেন্টিভ দিয়ে আগামী দিনে যেন বেসরকারি ক্ষেত্রেও আরও রোজগারের ব্যবস্থা হয়, সেই প্রচেষ্টাও চলছে।
0: একই সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম এখানে উপস্থিত এক চাকরি প্রার্থীর সঞ্জে, শুনে নিই তার অভিজ্ঞতা।
2: আমি শ্রীরঞ্জনী পাল, ব্যারাকপুর থেকে আসছি। আমার এবার পোস্ট হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল সিজিএল এক্সাম দিয়ে আমি পেয়েছি এবছর, মানে 2025-এর সিজিএল দিয়ে পেয়েছি। তো সময় মতন পরীক্ষা হওয়া বা বছরের অ্যাপয়েন্টমেন্ট সুন্দর করে শেষ হওয়া, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে যুব সমাজের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা যে হয়েছে, আমরা যে এই সুযোগটা পেয়েছি তার জন্য থ্যাংকস টু দ্য গভর্নমেন্ট, থ্যাংকস টু আরপিএম, থ্যাংক ইউ।
0: এতক্ষণ ধরে নানান অনুষ্ঠানের বিষয়ে তো কথা হলো, তবে হাতে সময় একেবারে অল্প, তাই নিয়ম মেনে সময়ের আয়নায় এই সময়টা এখন রোড সাইড আড্ডার। আর রোড সাইড আড্ডায় এ মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্ন ছিল আম জনতার কাছে, আপনার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষক কে?
3: আমি গৌরব ব্যানার্জি, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো আমার মা।
4: নমস্কার, আমার নাম মানসী মজুমদার, আমার জীবনের বড় শিক্ষক আমার বাবা।
0: আমার উত্তর হবে কিন্তু সময়, কারণ সময়ের চেয়ে বড় শিক্ষক বোধহয় আর কেউ হতে পারে না, কারণ সময় আমাদেরকে বারবার করে শিখিয়ে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল। আজ এই নিয়ে আলোচনা করবার সময় হাতে আর একেবারে নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই কানে রাখুন আকাশবাণী কলকাতা। এতক্ষণ সময় রায়নায় অনুষ্ঠানে সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু শঙ্খদীপ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। রাশিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট

0: সোমবার নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়ে এগিয়ে আছে। এশিয়ান গেমসে শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে, ব্যাডমিন্টনে ভারত পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ড ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য ও পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের MSME, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। এই চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানিয়েছেন।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস, একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। ভারত ও মঙ্গোলিয়ার 18 যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরের বার্ষিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলি ও পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনের সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় মহাসড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডরের অভিন্ন ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা DPR তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের একটি মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। ভৈরন্দা তহসিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1 লক্ষ টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা দাবি করেন। ভর্তুকির আবেদন দ্রুত মঞ্জুর করে দেওয়ার বিনিময়ে এই অর্থ চাওয়া হয়েছিল বলে অভিযোগ। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000 বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক জানিয়েছে, অটল বয়ো অভ্যুদয় যোজনা অভয়ের আওতায় প্রবীণ নাগরিকদের চলাফেরার সুবিধা, স্বনির্ভর জীবনযাপন এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গে এবারে বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026 বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X হ্যান্ডেল AI News কলকাতাতে। কেন্দ্রীয় সরকার মৎস্য ক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরিরও অনুমোদন দেওয়া হয়েছে। নিউ টাউনের তাজ তাল

0: কুটিরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, রাজ্যে গত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসেই সম্পন্ন হয়েছে।
1: জাগরুক মত হবে।

0: अपना समीक्षा किया, पिछले 5 साल में जो काम नहीं हुआ वो पिछले 4 महीने।
1: পশ্চিমবঙ্গ, গুজরাট এবং আসাম এই 3 রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলেও রাজীব রঞ্জন সিং জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতন সরকারের সংকীর্ণ রাজনীতির কারণে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে।
2: বিগত সরকার, ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত স্কিমগুলি চালু করেছেন, তাতে অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে থাকলেও পারফরমেন্স খুব পুয়ার পারফরমেন্স ছিল। মাননীয় মন্ত্রী এই রাজ্যে এসেছেন ফিশারম্যান ফিশারিজ ডেভেলপমেন্ট করার জন্য, এই রাজ্যের সার্বিক উন্নতির জন্য।
1: শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বদলানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। একসময় সিঙ্গুর পরবর্তী পরিস্থিতির জেরে শিল্পপতিদের মধ্যে যে অনীহা তৈরি হয়েছিল তা কাটিয়ে নতুন বিনিয়োগ টানতে দেশ বিদেশে সক্রিয় প্রচার চালানো হবে বলে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কলকাতায় আজ ICMAI আয়োজিত রাইজ বেঙ্গল পাওয়ারিং দ্য জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত @2047 অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন। এদিকে রাজ্যের শিল্প বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আলাপ আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুম্বাই গিয়েছেন। সেখানে শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গে তিনি বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাড়িয়ে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। ঝাড়খণ্ডে জাতীয় তদন্ত সংস্থা NIA বিভিন্ন মামলা শুনানির জন্য রাঁচিতে আরও 2টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশনের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 2টি বিশেষ আদালতেরই কাজের পরিধি হবে গোটা ঝাড়খণ্ডে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং ও কমান্ড নেটওয়ার্ক ইস্ট ট্র্যাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে ভারতের মহাকাশ কর্মসূচিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজস্থানের 309টি পুরসভার মধ্যে 301টিতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। 197টি পুরসভায় ভোট গঠন করে ভারতীয় জনতা পার্টি তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ থানার তারেতা নারায়ণপুর গ্রামে আজ বন্যার জলে স্নান করার সময় 6টি শিশু ডুবে মারা গেছে। মৃত শিশুদের সবার বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। তারা সুলতানগঞ্জ নগর পরিষদের 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মকতুম প্রয়াত, বয়স হয়েছিল 76 বছর। এই ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে 10 দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার নবম নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়েছে। এই ফলাফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতার ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধীল রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতার পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত 1টি রূপো পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক মেলায় হিমাংশু ধীলনকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিও। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে 2 দেশ সম্মত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20
3: আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে মৌচাক ছায়াছবিতে আশা ভোঁসলে।

মৌচাক ছায়া ছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে আশ্রিতা ছায়াছবিতে কিশোর কুমার।

স্বয়ং সিদ্ধা ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে ভাগ্যচক্র ছায়াছবিতে সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন দ্বৈত কণ্ঠে।

শুনলেন ভাগ্যচক্র, শ্যাছবির গান সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন মর্জিনা আবদুল্লাহ, ছায়াছবি থেকে সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে।

শুনলেন মর্জিনা আবদুল্লা ছায়াছবির গান সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে। আর এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানস ভুল।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন দিলরুবা বাজিয়ে শোনাচ্ছেন অরূপ কুমার সেন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে শুনবেন সেতার, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। প্রথমে নায়কী কানাড়া এবং পরে কৌশিকী কানাড়া রাগে। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন অশোক মুখোপাধ্যায়, সেতার শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

0: highways. The guidelines seek to bring uniformity in standards for preparation of detailed project reports of high-speed national highways corridors. President Draupadi Murmu arrived on a three-day visit to Gujarat yesterday. The president will present the 72nd National Film Awards at Ekta Nagar in Kevadia today. Marking a historic shift, the Ministry of Information and Broadcasting takes the nation's highest film honours beyond the capital to celebrate India's cinematic diversity under the spirit of Ek Bharat, Shreshtha Bharat. The Election Commission plans to increase the number of tribunals in West Bengal to ensure speedy disposal of applications from people whose names have been excluded from the electoral rolls during the SIR process. The state currently has 19 tribunals. Our correspondent reports the commission is expected to tell the Supreme Court today that the number should be increased to at least 42, with one tribunal for each Lok Sabha constituency in the state. The Supreme Court is scheduled to hear 13 petitions today relating to the Special Intensive Revision or SIR of electoral rolls. The commission is likely to apprise the court of the need for more tribunals during the hearing. In Asian Games, Shooting India has won 3 medals in Aichi, Nagoya, Japan yesterday. In the men's 10-meter air rifle individual event, Himanshu Dhillon won the silver medal while Rudraksh Patil secured the bronze. India also bagged a silver medal in the men's team event of the same competition. The trio of Rudraksh, Balasaheb Patil, Himanshu Dhillon and Parth Rakesh Mane came second in 10-meter air rifle team event. In mixed martial arts, Suchika Tarial has become the first athlete from the country to win a medal, securing bronze in the 60 kg category. In the medal tally, India is currently in the 12th place with a total of 6 medals, including 4 silver and 2 bronze. Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi have congratulated the medal-winning team. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata. গীতাঞ্জলি এখন আপনাদের জানিয়ে দেব আজ 22 সেপ্টেম্বর মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা। মাছ চাষে প্ল্যাঙ্কটনের কার্যকারিতা বলবেন ডক্টর দেবাশিস দে। আপনার স্বাস্থ্য 6:40 অস্থিসন্ধির পুনর্গঠন বিষয়ে বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার। তমালিকা গুহর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8টায় জানা অজানা শুনবেন কথিকা। স্মরণে বরণে মাইকেল ফ্যারাডে বলবেন অর্পণ পাল। শান্তনু ঘোষালের কণ্ঠে নজরুল গীতি 8:05। 8:20 উত্তরণ। দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম শিশির কুমার বিশ্বাসের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাজ্যশ্রী ঘোষ। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব সকাল 9টায়। 9:25 জেলা চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। গানে গানের পরবর্তী অংশ সকাল 9:30। 10:00 সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় গানের ভেলা। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও কিংসু ঘোষ। বাঁশি শিল্পী অমল আচার্য 12:00। 12:15 লোকগীতি শম্পা বিশ্বাসের কণ্ঠে। 12:33 উনজমির দুনো ফসল কৃষক উৎপাদন সংগঠন এবং নমো ড্রোন দিদি বিষয়ে অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান 1:00। 1:45 মাননীয় সু উপস্থাপনায় সঞ্চয়িতা দাঁ। 2:30 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন প্রথমে সাঁওতালি গান, পরিবেশনায় মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। পরবর্তীতে সাঁওতালিতে গীতি আলেখ্য, পরিবেশনায় দুলালিবালা সোরেন ও সহশিল্পীরা, দ্বিতীয় পর্ব।

সবশেষে সাঁওতালি গানে পার্বতী হেমব্রম এবং সহশিল্পীরা। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বাইরে ঘুরে, রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের আলোচনা, আলোচনায় রানীশাহী বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবন চন্দ্র মাইতি ও দুই শিক্ষার্থী। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে থাকবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই বিষয়ে কথিকা বলবেন খেরোয়াল রাজ কিষ্কু। পরবর্তীতে লোকগীতি অর্জুন সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ছটা বেজে আটত্রিশ মিনিটে কিষাণ বাণী, রাজ্যে মাছ চাষের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, এই বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সাতটা বেজে দশ মিনিটে তর্জা গান, গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। সাড়ে সাতটায় সমীক্ষা, শিরোনাম সর্বাঙ্গীন বিকাশের শপথ, বলবেন তরুণ পাল। রাত আটটায় আজকের প্রসঙ্গ, আটটা বেজে পনেরো মিনিটে শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। সাড়ে আটটায় কথায় কাহিনী, সহযাত্রী দ্বিতীয় পর্ব, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অর্থনীতির দুনিয়া, পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ, এই বিষয়ে আলোচনায় অধ্যাপিকা ডক্টর ইন্দ্রিলা গুহ এবং অধ্যাপিকা ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শেহনাজ আব্দুর রৌপ। শুনবেন প্রথম পর্ব। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাজ্যশ্রী ঘোষ। সাড়ে নটায় শ্রবণী, প্রথমে শুনবেন কথিকা জন্মশতবর্ষের আলোয়, মনীন্দ্রগুপ্ত, বলবেন মধুপর্ণা মুখোপাধ্যায়। পরে ব্যক্তিগত স্মৃতিচারণে কবি অরুণী বসু, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান রাত দশটা বেজে দশ মিনিটে, সাড়ে দশটায় রবীন্দ্রসঙ্গীতে তমালিকা গুহ, দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নজরুল গীতি রীতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এগারোটায় লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস। রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। এবার আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে সকাল ছটা বেজে পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সুরবাহার শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীতে তমালিকা গুহ, ধারাবাহিক রামচরিত মানুষের দুশো একচল্লিশতম পর্ব, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভক্তিগীতি সুরজিৎ ভট্টাচার্যের কণ্ঠে। সাতটা বেজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মৌলি চৌধুরী, শান্তনু ঘোষালের কণ্ঠে শ্যামা সঙ্গীত সকাল সাড়ে আটটায়। আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাঁশি শিল্পী অমল আচার্য, নটা বেজে দশ মিনিটে রাসধারা সবিতা পোদ্দারের উপস্থাপনায়, দশটা বেজে পনেরো মিনিটে অঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া শিরিন, এগারোটায় পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, বেলা বারোটায় সুরভি সবিতা পোদ্দারের সঙ্গে, বারোটা বেজে কুড়ি মিনিট এবং একটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, বেলা দুটো বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীতে তমালিকা গুহ, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনায় প্রীতি মোরারকা, সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে প্রীতি মোরারকার উপস্থাপনায় বার্তা, সাড়ে ছটায় গুলগুলশান সঙ্গে প্রীতি মোরারকা, সাতটা বেজে দশ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তিরিশ দিন ব্যাপী একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দর্পণ, উপস্থাপনায় প্রীতি মোরারকা।

রাত আটটায় ছায়া ছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত বিংশতম এশিয়ান গেমস 2026-এর দৈনিক সারাংশ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95% এবং সর্বনিম্ন 64%, বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে 21 সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় 45-55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আজ 22 সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50-60 কিলোমিটার, যা বেড়ে সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 23 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 55-65 কিলোমিটার, যা বেড়ে সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও 23-25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল বরাবর এবং উপকূলের কাছাকাছি সমুদ্রে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই সময় সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে 21 সেপ্টেম্বর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের 21 সেপ্টেম্বর রাতের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেয়া হয়েছে। আজ 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:22 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।